0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা নাহলের 70 আয়াত থেকে 72 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যুদান করবেন এবং তোমাদের মধ্যে কতককে উপনীত করা হবে নিকৃষ্ট অকর্মণ্য বয়সে, ফলে যা সে জানত সে সম্পর্কে অজ্ঞ হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমাদের কতককে কতকের উপর জীবন উপকরণের ব্যাপারে। সুতরাং যাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাস দাসীদেরকে তাদের জীবন উপকরণ থেকে এমন কিছু দিতে সম্মত হয় না যে তারা সবাই তাতে সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? আর আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের যুগল থেকে তোমাদের মধ্যে পুত্র ও পুত্রাদি সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দান করেছেন উত্তম জীবন উপকরণ। তবু কি তারা ভিত্তিহীন বিষয়ের প্রতি বিশ্বাস রাখবে এবং তারা আল্লাহর নিয়ামতের নাশকরি করবে? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় আমানতের খেয়ানত, এই সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া বাদ। আমানত শব্দটি কোরআনুল করিমের মধ্যে সংশ্লিষ্ট অনেকগুলো আয়াত রয়েছে। এই শব্দটির মূল শব্দ হল, যেটাকে মাজদার বলা হয়, আমিনুন। এর অর্থ হল আস্থা রাখা, বিশ্বাস করা, গচ্ছিত রাখা, তত্ত্বাবধানে রাখা, নিরাপদে রাখা। আল্লাহ তাআলা সূরা নিসার উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা তোমাদের আমানাত পূর্ণ করবে। এই যে আমানাত পূর্ণ করবে, তাহলে এই আয়াতের আলোকে আমানাত পূর্ণ করা আল্লাহ তাআলার নির্দেশিত ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত যে কেউ কারো কাছে কোনো সম্পদ, অর্থ, কথা, এগুলো যদি আমানত রাখে,

0: তাদের জন্য আমানত। আল্লাহ তাআলা সূরা আহজাবের 72 নম্বর আয়াতে আমাদের জন্য আদেশ করেছেন যে নিশ্চয়ই আমি এই কোরআনকে, আমার এই বিধানকে, এই আমানতকে আকাশের উপরে, জমিনের উপরে, পর্বতের উপরে অবতীর্ণ করতে চেয়েছিলাম, তাদের কাছে আমানত দিতে চেয়েছিলাম। তারা এটাকে বহন করতে, ধারণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করল, এই কোরআনের দায়ী দায়িত্ব গ্রহণ করতে স্বীকৃতি জ্ঞাপন করল মানব জাতি। এই আমানতের যথার্থভাবে আমরা যদি আদায় না করতে পারি, এর আহকামাদি যদি আমরা আদায় করতে না পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলার এই আয়াতের শেষ অংশে জলু মাং জাহুলা বলা হয়েছে, আমরা অত্যাচারী হব, আমরা অজ্ঞ হব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমানত যারা আদায় না করবে তারা খেয়ানত করল। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। ওই ব্যক্তির তো ইমানই নাই যার কাছে আমানতদারি নাই, ওই ব্যক্তির কাছে দীনও নাই যার ওয়াদা যথার্থভাবে সে পালন করে না। এটা বাইহাকি ফি শাওয়াই বলি ঈমানের একটি হাদিস এবং মিশকাত শরীফেও এই হাদিসটি কোট করা হয়েছে। একজন ইমানদার প্রকৃতপক্ষে সেই হতে পারে যে ব্যক্তির কাছে কোনো অর্থ সম্পদ অথবা কোনো কথা যদি কেউ আমানত রাখে, তাহলে সেটা যথাযথভাবে পরিবর্তন না করে, ব্যবহার না করে যথাযথভাবে যিনি রেখেছেন তার কাছে ফেরত দেওয়ার নামই হলো ইমানদারের বৈশিষ্ট্য। সূরা মুমিনুনের মধ্যে অষ্টম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। ইমানদারদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, যাদের কাছে আমানত রাখা হয় সে আমানত যথার্থভাবে সে পরিশোধ করে, পৌঁছিয়ে দেয়। ওয়া আহাদিহিম রাউন, এবং যে ওয়াদা করে সেই ওয়াদা যথার্থভাবে তারা পালন করে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমানাতের খেয়ানাত যারা করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটি হাদিস বলেছেন। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তিনটি। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল বলেছেন, ইযা তুমিনা খানা, যখন কারো কাছে কোনো আমানত রাখা হয়, এই আমানাতের বস্তু অথবা কথাকে যারা খেয়ানাত করে, অস্বীকৃতি জ্ঞাপন করে, তারা প্রকৃতপক্ষে মুনাফিক। অতএব আমানাতের খেয়ানাত করলেই সে ব্যক্তি মুনাফিক হয়ে যায়, এবং এই মুনাফিকদের ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অকাট্য দলিল পেশ করে আমাদেরকে সতর্ক বার্তা নাজিল করছেন। নিশ্চয়ই মুনাফিক যারা, তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট বাসস্থানে অবস্থান করবে। অতএব আমানাতের খেয়ানাত করলে ওই ব্যক্তি আর মুমিন থাকে না, মুনাফিকে পর্যবসিত হয়। কোনো অবস্থাতে আমরা কোনো আমানাতের খেয়ানাত করব না। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। হাযা মা ইনদি ওয়ালিল মুমিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল আমানতের খেয়ানত। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: এতক্ষণ রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। আসন্ন জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীগণের সুগভীর তাৎপর্য ব্যঞ্জক ও গুরুত্ববহ। 5000 বছরের অধিককাল আগে মথুরায় কংসের কারাগারে ভয়ঙ্কর এক আতঙ্কজনক পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। ধর্ম, সমাজ, রাজনীতি সর্ববিধ জীবনাচরণের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের জন্ম এক আলোড়ন সৃষ্টিকারী, যুগান্তকারী ঘটনা। 10 অবতারের তালিকায় শ্রীকৃষ্ণ অষ্টম অবতার বলে চিহ্নিত হলেও তার ঐশ্বর্য ও মাধুর্যময় কার্যাবলী বিবেচনা করে উত্তরকালে তার 125 বৎসর নরলীলায় শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা সর্ববাদিসম্মত সিদ্ধান্ত করেছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। জন্মরহিত হলেও ভগবানের জন্ম হয়, এ তত্ত্ব বড় রহস্যময় ও মাধুর্যমণ্ডিত। শ্রীমদ্ ভগবদ গীতায় চতুর্থ অধ্যায়ে 7 ও 8 নং শ্লোকে ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানম অধর্মস্য তদা আত্মানম সৃজামিহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, যখন ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান ঘটে তখন আমি নিজেকে সৃষ্টি করি। সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতকারীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তিনি 6 নম্বর শ্লোকে বলেছেন, অজ অপি সন অভ্যাত্মা ভূতানাম ঈশ্বর অনিশন প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি জন্মরহিত অবিনাশী আত্মা ও সর্বভূতের অধীশ্বর হয়েও নিজ প্রকৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে আত্মমায়া দ্বারা আবির্ভূত হই। তিনি বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম, অর্থাৎ আমার জন্ম ও কর্ম দিব্য। শ্রীমদ ভাগবতে বলা হয়েছে, অনুগ্রহায় ভূতানাম মানসীম দেহমাস্থিত ভজতে তাদৃশ ক্রিয়া সা শ্রুতা তৎপর ভবেত, অর্থাৎ জীবকুলকে অনুগ্রহ করার জন্য তিনি মনুষ্যদেহ ধারণ করেছেন এবং মানুষের মতো লীলা করেছেন, সেই লীলা শ্রবণ করলে মানুষ ভগবত পরায়ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী মহোৎসব আমাদের সকলের জীবনে অশেষ কল্যাণ ও পরমানন্দ বয়ে আনুক। দয়াময় শ্রীকৃষ্ণ চরণে এই আরতি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: বাংলাদেশ বেতার আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:44। সূর্য অস্ত যাবে সন্ধে 6:19। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজে ও FM 106 ও FM 102 মেগাহার্টজে।

0: শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স ও FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে প্রচার হবে।
1: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30।
0: ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05।
1: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30।
0: রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 শুনবেন নাটক দুরন্ত পথিক, মূল গল্প কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ প্রযোজনা আব্দুল হাই দুর্বার।

শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz এ সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 MHz, FM 102 MHz এবং FM 106 MHz এ সকাল 6টা থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, ভোর হয়েছে অনেক আগে। শরতের সকালটা সত্যিকার অর্থে অদ্ভুত সুন্দর। বিশাল নীল আকাশের এক দারুণ ক্যানভাস, যেখানে সাদা মেঘেরা শিল্পীর তুলি আঁকে। এমনই সময় প্রিয় শ্রোতা বন্ধু, আমন্ত্রণ আপনাদেরকে ভোরের গান শুনবার জন্য। পূব আকাশে সূর্য হাসে, সূর্যমুখী তারে ভালোবাসে। ভোরের এই গানের কথা লিখেছেন সিরাজুল ইসলাম, সুর করেছেন আজাদ রহমান, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম।

ভোরের গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ খুরশিদ আলম। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কবি কাজী নজরুল বলেছেন, যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, শোনাব এবারে নজরুল সঙ্গীত। শিল্পী ফিরোজা বেগম।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফিরোজা বেগম।
1: ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া।
0: যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না।
1: অসত্যের কাছে কবু নত নাই হবে শীর, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর।
0: কবি নজরুল আরও বলেছেন, বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে, দোলাও দোলাও আমার হৃদয়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহিউজ্জামান চৌধুরী।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মহিউজ্জামান চৌধুরী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: বৃষ্টি নামছে কদম গাছের শাখা প্রশাখা বেয়ে, টুপ টুপ করে ঝরেই চলেছে কদম রেণু বর্ষার জল মেখে। শ্রাবণ ধারা যেন জীবনের রূপক, শ্রাবণ মাস আসে মেঘের বাহার নিয়ে, ভিজিয়ে সিক্ত করে যায় মাটির বুক, প্রকৃতি যেন সেজে ওঠে এক নতুন মাধুর্য সহযোগে। আহা শ্রাবণের বৃষ্টি, অনাবিল আনন্দে বৃষ্টিতে ভিজে দেহ মন, নতুন প্রাণের আনন্দে অঙ্কুরিত হয় গাছপালা ফসলের মাঠ। নতুন ফসলের আমেজে হাসি ফুটে উঠুক কৃষকের মুখে, বাংলার প্রতিটি কৃষকের ঘর ভরে থাক সুখ আর সমৃদ্ধিতে। প্রিয় শ্রোতা, এমনই প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। বেগুন সবজি হিসেবে ব্যবহৃত হয়, অনেকের ধারণা এই উদ্ভিদের প্রজাতিগুলির উদ্ভব ভারতে হয়েছিল, আবার অনেকের মতে এর বৃদ্ধি আফ্রিকাতেও হতে পারে। বাংলাদেশের বিভিন্ন রান্নায় যেমন বেগুন ভর্তা, বেগুন পোড়া এবং বেগুনি বানাতে এর ব্যবহার অনন্য। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতে আমার কৃষি পর্বে শুনবেন বেগুনের রোগ ও প্রতিকার, এ বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজ আমরা আলোচনা করব বেগুনের রোগ ও প্রতিকার সম্পর্কে, আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ফারহানা হক, উপপরিচালক খামারবাড়ি ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে।
2: আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
1: প্রথমে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব বেগুনের আধুনিক জাত সমূহ কি কি।
2: বেগুন বাংলাদেশের জন্য একটি জনপ্রিয় সবজি এবং এর ফলনটা সারা বছরই হয়ে থাকে। তো আমাদের দেশে যে সমস্ত জাত দেখা যায় যে বেগুনের আধুনিক জাত, সেটা হচ্ছে যে বাড়ি বেগুন ১, বাড়ি বেগুন ২, বাড়ি বেগুন ৪, বাড়ি বেগুন ৫, বাড়ি বেগুন ৮, বাড়ি বেগুন ১২। এছাড়াও দেখা যায় যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, সেখান থেকেও তারা কিছু জাত উদ্ভাবন করেছে, যেমন বিনা বেগুন ৪, বিনা বেগুন ৮ এবং বিনা বেগুন ১০। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য জাত।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব বেগুনে কি কি রোগ দেখা যায়।
2: বেগুন চাষ করতে গেলে দেখা যায় যে বেগুনের মধ্যে বিভিন্ন ধরনের রোগ হয় এবং পোকারও আক্রমণ হয়। সময় মতো যদি আমরা এই সমস্ত রোগ ও পোকা দমন না করতে পারি, তাহলে ফলনটা মারাত্মকভাবে কমে যেতে পারে। সাধারণত দেখা যায় যে বেগুনের মধ্যে ঢলে পড়া রোগ, বেগুনের খুদে পাতা রোগ, বেগুনের ফল ও কাণ্ড পচা, বেগুনের গোড়া পচা বা নেতিয়ে পড়া, যেটা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাও এতে আক্রমণ করে থাকে। আর আরেকটা রোগ বিশেষভাবে হয়ে থাকে যে পাউডারি মিলডিউ রোগটা হয়ে থাকে বেগুনেতে।
1: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, যেটি আপনি বললেন যে বেগুনের ঢলে পড়া রোগ, বেগুনের ঢলে পড়া রোগের লক্ষণ ও প্রতিকার আমরা কিভাবে করতে পারি?
2: বেগুনের ঢলে পড়া রোগটা হচ্ছে ছত্রাক দিয়েও হয়, আবার ব্যাকটেরিয়া জনিতও হতে পারে। তো যদি আমরা দেখি যে গাছের পাতা হলুদ হয়ে যাবে, এটা যদি আমরা ঢলে পড়া রোগটা হয়ে থাকে তখন। আর যখন আমরা দেখব যে গাছের পাতাগুলো সবুজ অবস্থাতে ঢলে পড়ছে, তখন বোঝা যাবে যে এটা ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগে আক্রান্ত হয়েছে।
1: কি কি লক্ষণ দেখে বোঝা যাবে বেগুনে পাউডারি মিলভিউ রোগ হয়েছে? এই রোগের প্রতিরোধের উপায়গুলো কি কি?
2: এটাও একটি ছত্রাকজনিত রোগ এবং দেখা যায় যে পাতা এবং গাছের মধ্যে সাদা পাউডারের মতো দাগ দেখা যায় এবং ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত গাছটিতে ছড়িয়ে পড়ে। আর আক্রমণের পরিমাণ বেশি হয়ে যায়, তখন পাতা হলুদ বা কালো হয়ে মারা যায়। আর এটা প্রতিকার করতে গেলে আমাদের প্রথমে করতে হবে যে আক্রান্ত গাছগুলি ধ্বংস করে ফেলতে হবে। সবসময় আমাদের ক্ষেতটা, মানে আমরা যে জমিতে বেগুন চাষ করব, সেখানে ক্ষেতটা পরিষ্কার রাখতে হবে এবং পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করতে হবে। আর যদি আমরা কোনো ছত্রাকনাশক দিতে চাই, তখন অবশ্যই অনুমোদিত মাত্রায় এটা দিতে হবে এবং অনুমোদিত রেজিস্টার যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে সেগুলি আমরা ব্যবহার করব। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি রিডোমিল গোল্ড, এটা অনুমোদিত মাত্রা বলতে দেখা যাবে যে 2 গ্রাম পার লিটার হারেও আমরা এটা ব্যবহার করতে পারি।
1: বেগুনের ফল ও কাণ্ড পচা রোগ আমরা কিভাবে চিনতে পারব?
2: এটা হচ্ছে ছত্রাকজনিত একটি রোগ বেগুনের, এবং যখন দেখা যায় যে বেগুনের ফল ও কাণ্ড পচা রোগ হয়, তখন পাতার উপরে ধূসর বা বাদামি রঙের চক্রাকার দাগ দেখা যাবে এবং আস্তে আস্তে পাতাগুলি হলুদ হয়ে ঝরে পড়বে। আর যদি মাটির সংযোগস্থলে কাণ্ড সরু হয়ে যায়, তখন বুঝবো যে আমরা যে কাণ্ড ফল পচা রোগ হয়েছে এবং বাতাসে এটা হেলে ভেঙে যাবে ডালগুলি। আর আক্রান্ত বেশি হলে দেখা যায় যে বাদামি রঙের গোলাকার ক্ষতের সৃষ্টি হয়। আর এটা প্রতিকার করতে গেলে আমাদেরকে অবশ্যই রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে এবং বীজ শোধন, যদি আমরা ছত্রাকনাশক বা অনুমোদিত যে সমস্ত আমাদের বীজ শোধনের ওষুধ রয়েছে, সে সমস্ত দিয়ে আমাদেরকে বীজটা শোধন করে নিতে হবে। আর হচ্ছে যদি কোনো গাছ আক্রান্তই হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আক্রান্ত অংশ বা ফল বা পাতা যেটাই আক্রান্ত হবে সেটাই আমাদেরকে ধ্বংস করে ফেলতে হবে। আর যদি আমরা যদি ক্রপ রোটেশন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা অনেকটাই কমে যাবে, এই এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আর রাসায়নিক দমনের ক্ষেত্রেও আমরা অনুমোদিত কোনো ছত্রাকনাশক আমরা ব্যবহার করব আর কি।
1: বেগুনের রোগ ও প্রতিকার সম্পর্কে অনেক মূল্যবান তথ্য আপনার কাছ থেকে আমরা জানলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা।
0: বাড়ির পাশের পতিত জায়গা বলতে সাধারণত বাড়ির আশেপাশে অব্যবহৃত বা অনাবাদি জমিকে বোঝায়। এই জায়গাগুলোতে সাধারণত কোনো ফসল বা গাছপালা লাগানো হয় না। শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে শোনাব বাড়ির পাশের খালি পতিত জায়গা নিয়ে কৃষি বিষয়ক একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন রোকসানা মুমতাজ, গীতিকার পিয়ার মোহাম্মদ।

0: শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে যতটা সম্ভব পরিষ্কার রাখতে চেষ্টা করুন। কোথাও তিন দিনের বেশি পরিষ্কার পানি যেন জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা ফয়সাল আহমেদ অনন্ত, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার 18 ভাদ্র 1900 রবিউল আউয়াল 2 সেপ্টেম্বর, বাংলাদেশ বেতার। খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে। আইপিইউর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে গেলে বললেন প্রধানমন্ত্রী। আনসার ভিডিপিকে আইন শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দেশ জুড়ে নানা কর্মসূচিতে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। ইরানের আইআরজিসির স্থাপনাগুলোতে পুনরায় হামলা যুক্তরাষ্ট্রের। জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা, পাল্টা হামলা ইরানের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে থাইল্যান্ডকে পরাজিত করেছে পাকিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এই দলের হাত ধরে এসেছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি এই বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনসার ও ভিডিপি দেশের সবথেকে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। তিনি সৌরশক্তি উৎপাদন, মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করে আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিলেট সেক্টর সদর দপ্তরে সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের যেসব দুর্গম ও গভীর বনাঞ্চল বেষ্টিত এলাকায় সরাসরি জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেসব জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সংবলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল নজরদারি পরিচালনা করা হবে।
2: আমরা ডিজিটাল সার্ভেইলেন্স এবং নাইট ভিশন সহ থার্মাল ড্রোন ব্যবস্থা দিয়ে আমরা সেই সার্ভেলেন্সটা করব, তাতে করে আমরা বর্ডার অপর পারে আমাদের কাউন্টার পার্টকে দেখতে পাবো, অথবা চোরা চালান মাদকদ্রব্য অস্ত্র যেগুলো পাচার হয়ে আসে বাংলাদেশের ভিতরে সেগুলো আমরা চিহ্নিত করতে পারবো এবং সেইভাবে ব্যবস্থা নিতে পারবো।
0: তিনি বলেন, থার্মাল প্রযুক্তির এই ব্যবহারের ফলে রাতের আধারেও সীমান্তে যে কোনো অপতৎপরতা তদারকি এবং চোরাচালান মাদক ও অবৈধ অস্ত্রের রুট চিহ্নিত করে তা প্রতিহত করা অনেক সহজ হবে। এদিকে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্যহীন সাম্যভিত্তিক সমাজ গঠন এবং স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে একটি সুদৃঢ় সাংবিধানিক কাঠামো গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ, বিশেষ করে মুক্ত বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে পিপল টু পিপল যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার উপর গুরুত্ব দেন মন্ত্রী। ভারতীয় হাইকমিশনার স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান ডক্টর আব্দুল মঈন খান। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান।
3: আমরা আরেকটা এফএসআরইও আনাচ্ছি, সেটার অর্ডার হয়েছে, দেড় থেকে দু বছর লাগবে, আমরা আরো এলএনজি ইম্পোর্ট বাড়াতে পারবো। যদিও এলএনজি ইম্পোর্ট করে এত দাম যদি থাকে, ইটস এ টাফ থিং। আমরা গ্যাস খোঁজার চেষ্টা করছি সিরিয়াসলি, বাপেক্স 150টা কূপ খনন এবং পুনঃখনন করছে, আপনার এই তথ্য আমি দিয়েছি আপনাদেরকে। আমরা ভোলার গ্যাসের জন্য পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, 500 কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। অল্টারনেটিভ এনার্জি, এর মধ্যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এই মাসেই মানে সেপ্টেম্বরে একটা পরীক্ষামূলক লঞ্চিং এর আলাপ হয়েছে, আগামী বছর থেকে এটা ফুল স্কেলে লঞ্চিং এ যাবে। সব মিলে আমরা বলছি দু বছর সময় লাগবে, তখন আমরা আগে যেটাকে আমরা ভালো বিদ্যুৎ বলছিলাম তার চেয়ে অনেক ভালো বিদ্যুৎ আমরা পৌঁছাবো, তখন শহর এবং গ্রাম মিলে আমরা প্রায় আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দিতে পারবো।
0: বর্তমানে দেশে কোনো সারের ঘাটতি নেই উল্লেখ করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে মোট 12,861 মেট্রিক টন সারের মজুদ রয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়েও বেশি। তিনি আরও বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে যথাসময়ে কৃষকের কাছে সার পৌঁছাতে কাজ চলছে। যুক্তরাষ্ট্রের কৃষকের কাছ থেকে সরাসরি কাঁচা তুলা কেনার সুযোগ তৈরি হল বাংলাদেশের স্পিনিং মিলগুলোর জন্য। এই লক্ষ্যেই চালু হয়েছে দেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার বাজার কটন পোর্ট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বাংলাদেশের প্রথম ডিজিটাল কাঁচা তুলার বাজার কটনপোর্ট চালু করেছে আমেরি বাংলা কর্পোরেশন। সহজ করে বললে এটি একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে যুক্তরাষ্ট্রের তুলা বিক্রেতারা তাদের তুলার কন্টেইনার বিক্রির জন্য

0: আসওয়ার রহমান।
1: আমরা কটন পোর্ট এখন শুরু করলাম কারণ গত 2 বছর ধরে আমার কোম্পানি এমরি বাংলা চেষ্টা করছে যে আমেরিকান কটনটাকে আমরা কিভাবে আরো সহজে, আরো কম দামে এবং আরো দ্রুত আমেরিকা থেকে বাংলাদেশি স্পিনিং মিলদের কাছে পৌঁছাতে পারি। আমরা দেখলাম এখানে সবচেয়ে বিরাট সমস্যা হলো যে সিস্টেমের মাধ্যমে কটন বিক্রি করা হয়, এই সিস্টেমটা হলো প্রায় 200-250 বছর পুরানো, এর মধ্যে অনেক কম উন্নতি করা হয়েছে। আমরা মনে করলাম কি তাহলে আমরা সহজ বানিয়ে ফেলি জিনিসটা, ফার্মারের কাছ থেকে কটন সরাসরি যেন এই স্পিনিং মিলের কাছে পৌঁছাতে পারে বাংলাদেশে, এইটার আমরা ব্যবস্থা কেমনে করতে পারি। আর ন্যাচারালি দেখা গেল যে সলিউশন ছিল কটন পোর্ট।
0: তুলা কেনার জন্য আর শুধু প্রচলিত মধ্যস্বত্বভোগী বা নির্দিষ্ট সরবরাহকারীর উপর নির্ভর করতে হবে না, ক্রেতা নিজেই অনলাইনে তুলা বেছে নিয়ে দর দেওয়ার সুযোগ পাবেন।
1: তো এই কটন পোর্টের মাধ্যমে একটা যে কোনো স্পিনিং মিল বা ইভেন কমার্শিয়াল ট্রেডারও বাংলাদেশে যে কোনো কন্টেইনার অফ আমেরিকান কটন ওরা সরাসরি অকশনে বিট করতে পারে, আর যদি বিটটা ওরা জিতে তাহলে ওটা ওনাদের কাছে পৌঁছে দেওয়া হয়।
0: সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে এই প্ল্যাটফর্ম। এরই মধ্যে 30টির বেশি স্পিনিং মিল কটন পোর্টের মাধ্যমে মার্কিন তুলা কেনার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আসওয়ার রহমান।
1: আমরা আশা করি এই বছরে আমরা মাসে প্রায় 20 কন্টেইনারের মতো মাল এই পথের মাধ্যমে পাঠাবো, আর আগামী বছরে আমরা চেষ্টা করছি এইটা মিনিমাম মাসে 1600 কন্টেইনার আমরা আগানো শুরু করব এই কটন পোর্টের মাধ্যমে।
0: উদ্যোক্তাদের আশা এতে তুলা কেনায় বাড়বে প্রতিযোগিতা ও স্বচ্ছতা, কমতে পারে সংগ্রহের সময় ও খরচ, আর মার্কিন তুলার সরাসরি সরবরাহ বাড়লে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতেও যোগ হতে পারে নতুন সম্ভাবনা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাংলাদেশ সংবাদ সংস্থাকে গতকাল এ তথ্য জানান। চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠিতে তিনি বাংলাদেশের জনগণের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথাও জানান। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় তারেক রহমানকে ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন, তবে দ্বিপক্ষীয় এ সফরের জন্য কোন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তিনি গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থের পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি ও সুবিধার বিষয়টি বিবেচনা নিয়ে সফরের সময় নির্ধারণ করা হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ বা ভারত কেউই অন্য দেশের সন্ত্রাসবাদ বা গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয় বা কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেবে না, এমনটা প্রত্যাশা করে ঢাকা। সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল উদযাপিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন, তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 1981 সালে একদল বিপদগামী সামরিক কর্মকর্তার হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত দলটির নেতৃত্ব দেন তিনি। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: স্বনির্ভরতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে জন্ম নেয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 48 বছর পূর্ণ করেছে। মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় দলটির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে বিএনপির চেয়ারম্যান ও

0: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে গাছের চারা রোপণ এবং লেকে মাছের পোনা ছাড়েন। দীর্ঘ দেড় দশকের ফেসিবাদী শাসনের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপি সৃষ্ট নয়, জনগণ তা অনুধাবন করতে পেরেছে বলেই বর্তমান সরকারকে সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর সুযোগ দিচ্ছে।
1: চ্যালেঞ্জ না থাকলে সেটা মোকাবিলা করে ভালো কিছু করার মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। সেই চ্যালেঞ্জ থাকতে পারে, আছে নানা ধরনের চ্যালেঞ্জ, আছে ষড়যন্ত্র, আছে চক্রান্ত আছে, কিন্তু সেগুলোকে মোকাবিলা করেই জনাব তারেক রহমান তিনি সরকারের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কাজ করে যাচ্ছেন।
0: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে, গণতন্ত্র অব্যাহত থাকবে।
2: বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে এবং জিয়া পরিবার পাশে দাঁড়িয়েছে। এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে, দেশের স্বাধীন
0: প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের নেতাকর্মীদের ঠল নামে। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বিএনপি। সোহাগ মিয়া, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লব গার্ডের কোরের অবকাঠামোর লক্ষ্যবস্তু করে তারা তেহরানের বিরুদ্ধে নতুন করে বোমা হামলা শুরু করেছে। ইরানের কর্মকর্তারা জানান, একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময়ে মার্কিন বোমা হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরান জানায়, এই হামলার জবাবে তারা জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এছাড়া কুয়েত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসন্ন হামলাকে প্রতিহত করেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি হুশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে কঠিন শিক্ষা দিতে প্রস্তুত রয়েছে। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে এবং উদ্ধারকারী দলগুলো সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গতকাল জানায়, নেপালে অন্তত 1050 জন নিহত এবং প্রায় 4000 জন এখনও নিখোঁজ রয়েছে। খেলার খবর। ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে থাইল্যান্ডকে 35 হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান 20 9 উইকেট হারিয়ে 119 রান করে। জবাবে থাইল্যান্ড 8 উইকেটে 84 রান করতে সক্ষম হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বাংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 স্থানীয় সতর্কতা সংকেত 3 স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:44 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:19। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্র বিএনপির হাত ধরে এসেছে। আইপিইউর সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ করতে গেলে বললেন প্রধানমন্ত্রী। আনসার ভিডিপিকে আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির। সীমান্ত নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে জানালেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দেশজুড়ে নানা কর্মসূচিতে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। ইরানের আইআরজিসির স্থাপনাগুলোতে পুনরায় হামলা, যুক্তরাষ্ট্রের জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে থাইল্যান্ডকে পরাজিত করেছে পাকিস্তান। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা কণা। আমাদের আজকের নির্ধারিত বিষয়, অপরিণত বয়সে গর্ভধারণ করলে প্রসবের সময় যেসব জটিলতা দেখা দিতে পারে সে সম্পর্কে। আর এ সম্পর্কে বলবেন আমাদের আজকের অতিথি ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর। তো প্রথমেই আমি জানতে চাই যে অপরিণত বয়স বলতে কি বুঝি?
2: এখানে অপরিণত বয়স বলতে গর্ভধারণের যে বয়সটা আমরা সেটা বুঝাচ্ছি। অর্থাৎ আমাদের দেশে কিন্তু একটা আইন আছে, ১৮র আগে বিয়ে নয়, ২০র আগে বাচ্চা নয়। অর্থাৎ ২০র আগে কেউ যদি গর্ভধারণ করতে চায় তাহলে সেটাই কিন্তু অপরিণত বয়সে গর্ভধারণ। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের দেশে কিন্তু প্রায় ৫২% মেয়ের বিয়ে হয় ১৮ বছর আগে,
1: এখনো চলছে এটা,
2: এবং ২৮% মেয়ের কিন্তু ১৮ বছর আগেই কিন্তু বাচ্চা হয়ে যায়। এটা আমাদের জন্য কিন্তু খুবই অ্যালার্মিং। কাজেই এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
1: অপরিণত বয়সে গর্ভধারণ করলে মায়েদের কি কি সমস্যা দেখা দিতে পারে?
2: অপরিণত বয়সে গর্ভধারণ করলে মায়েদের অনেক সমস্যা হয়, কারণ ১৮র আগে সকল মানব সন্তান কিন্তু শিশু। এই একটা মা তার সন্তান গর্ভধারণের জন্য তার যে ম্যাচিউরিটির দরকার ১৮র আগে কিন্তু সেটা হয় না। অর্থাৎ তার যে দেহের গড়ন, বাচ্চাকে লালন পালন করার মতো মানসিক অবস্থা,
1: সক্ষমতা,
2: তার যে ইউটেরাস যেটা বলি জরায়ুর যে অবস্থান, তারপরে ওখানে যে পেলভিক বোন বা ওই এলাকায় যে হাড্ডি বা যাই থাকে সেগুলোর যে অবস্থান, সবকিছু মিলে কিন্তু ১০০% ডেভেলপড হয় না। কাজে এই সময় যদি গর্ভধারণ করে, অর্থাৎ ১৮র আগে যদি গর্ভধারণ করে, তাহলে বাচ্চা হওয়ার সময় তাহলে কিন্তু মায়েদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন বাচ্চা অপরিণত বাচ্চা হয়ে যেতে পারে, বাচ্চা যদি মাথাটা যদি একটু বড় থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি করতে গিয়ে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হইতে পারে। তার জরায়ুটা ছিঁড়ে যেতে পারে, তার জরায়ুটা প্রলাপস অর্থাৎ জরায়ুটা বের হয়ে আসতে পারে, অনেক ব্যথা হইতে পারে, অনেক ধরনের ক্রিটিক্যাল কন্ডিশন হইতে পারে, ফলশ্রুতিতে কিন্তু মাও মারা যেতে পারে, সন্তান মারা যেতে পারে। কাজেই অপরিণত বয়সে গর্ভধারণ থেকে আমাদের এখান থেকে কিন্তু অবশ্যই বিরত থাকতে হবে।
1: তাহলে এই যে অপরিণত বয়সে গর্ভধারণ করলে তো নানাবিধ জটিলতা দেখা দিতেই পারে, সেখানে নবজাতকের কি কি জটিলতা দেখা
2: দিতে পারে? হ্যাঁ, নবজাতকেরও অনেক জটিলতা দেখা দিতে পারে, যেহেতু মায়ের বয়স পরিপূর্ণ হয় নাই। অর্থাৎ একটা গাছ যদি পরিপুষ্ট না হয় সেই গাছের ফল কিন্তু পরিপুষ্ট হয় না। কাজে এখানে নবজাতক সেটা কিন্তু পরিপুষ্ট হবে না। সেখানে অনেক মায়েদের বাচ্চাদের কিন্তু স্টিল বার্থ অর্থাৎ পেটের ভিতরে বাচ্চা মারা যায়, এটা হইতে পারে। মৃত বাচ্চা প্রসব করতে পারে, বাচ্চা জন্মের পর পরও দেখা যাবো যে সেই বাচ্চাটা কিন্তু নিউনেটাল মর্টালিটি যেটা বলে সেই সময়টা কিন্তু অনেক বেশি হয়। এখানে ওই বাচ্চাটা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে জন্মগ্রহণ করতে পারে, বিভিন্ন সমস্যা নিয়েও জন্মগ্রহণ করতে পারে এই সময়টায়। কাজেই আমাদের এই বাচ্চারা যাতে ভালো থাকে, মায়েরা যাতে ভালো থাকে, এই জন্য আমরা সবসময়ই চাবো অপরিণত বয়সে যেন গর্ভধারণ না হয়।
1: এই যে নানাবিধ জটিলতা দেখা দেয় অপরিণত বয়সে গর্ভধারণ করলে, তো তার থেকে তো নিশ্চয়ই প্রতিরোধের ব্যবস্থা রয়েছে, সে সম্পর্কে কিছু বলুন।
2: আমরা বিভিন্ন টায়ারে বিভিন্ন কাউন্সিলিং এর কথা বলি, এর মধ্যে আছে আমরা ইদানিং শুরু করছি প্রি ম্যারাইটাল কাউন্সিলিং, অর্থাৎ বিবাহ পূর্ব কাউন্সিলিং, বিয়ের আগে সে মেয়েটা ফিট কিনা শারীরিক মানসিকভাবে, এই জন্য আমাদের কাউন্সিলিং। তারপরে হলো প্রি কনসেপশনাল কাউন্সিলিং, অর্থাৎ গর্ভধারণের জন্য সে উপযুক্ত কিনা, দেখা গেল যে তার বিভিন্ন সমস্যা আছে, তার বয়স হয় নাই, অন্যান্য সমস্যা আছে, এবং আরেকটা হলো পোস্টমার্টাম কাউন্সিলিং, বাচ্চা হওয়ার পরে। আমরা যদি এই কাজগুলো করতে পারি, যে প্রি ম্যারাইটাল কাউন্সিলিং অর্থাৎ বিয়ের তার সময় হয়েছে কিনা, সে বাচ্চা লালন পালন করতে পারবে কিনা, তার বাচ্চা সুস্পষ্ট সুন্দর বাচ্চা হবে কিনা, সবকিছু মিলে আমরা একটা কাউন্সিলিং যদি করি, এবং প্রি কনসেপশনাল অর্থাৎ বিয়ে হয়ে গেছে, ১৮র আগে বিয়ে হয়ে গেছে, যাই হোক হয়েই গেছে, কিন্তু আপনি যদি বলি ২০র পরে বাচ্চা দিবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে একটু বেরিয়ে আসতে পারি, তখন কিন্তু এই সমস্যাগুলো হবে না। আর এএনসি আছে আমাদের অনেকগুলো, বাচ্চা পাটি থাকলে আমাদের অনেকবার চেক আপ করতে হয়, অ্যাটলিস্ট বাংলাদেশে ৪টা চেক আপ করতে হয়, ৪ থেকে ৬ মাসে একটা চেক আপ, ৭ মাসে একটা চেক আপ, ৬ থেকে ৭ মাসে একটা চেক আপ, ৮ মাসে একটা, ৯ মাসে একটা, অর্থাৎ ৪ মাসের ভিতরে একটা চেক আপ, ৬ থেকে ৭ মাসে
1: মোট কথা গর্ভকালীন যে সময়টা আমরা
2: এই সময়
1: ওই সময় কমপক্ষে ৪বার
2: চেক আপ করতে হয়। চেক আপ যদি করা হয় ওই সময় যদি তাদের হাই রিস্ক মাদার, তাদের যে গুরুত্বপূর্ণ তার প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা আছে কিনা, হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা অন্য সমস্যা আসছে কিনা, এগুলো যদি দেখা হয়, তাহলে কিন্তু এই যে কমপ্লিকেশন যেটা বা জটিলতা যেটা, সেখান থেকে কিন্তু আমরা একটু বেরিয়ে আসতে পারবো। আমরা কেউ আক্রান্ত হয়ে গেল, তার সাথে যদি আক্রান্ত না হয়, সমস্যায় যাতে না পড়ে আমরা সেই পথে যদি যাই, তাহলে কিন্তু আমাদের মায়েরা ভালো থাকবে, আমাদের সন্তানরা ভালো থাকবে।
1: আচ্ছা, এতক্ষণ যে শুনছিলাম অপরিণত বয়সে গর্ভধারণ করলে প্রসবের সময় যেসব জটিলতা দেখা দিতে পারে সেই সম্পর্কে, আচ্ছা এই বিষয়ে সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছেন বিশেষ করে?
2: ধন্যবাদ। বাংলাদেশ সরকার এই ব্যাপারে কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে। সেই পদক্ষেপের একটা অংশ হলো বাল্য বিয়ে প্রতিরোধ করা। তাই বাল্য বিয়ে যদি প্রতিরোধ হয় তাহলে কিন্তু অপরিণত বয়সে গর্ভধারণ হবে না। আরেকটা হলো প্রাতিষ্ঠানিক ডেলিভারিটা জোরদার করা বা নিশ্চিত করা। আমাদের এখনো 50% ডেলিভারি হয় বাড়িতে এবং 50% হয় হাসপাতালে।
1: অনেকের প্রশিক্ষণ নেই সেরকম, ধাত্রী দিয়ে
2: ডেলিভারি করে, বাড়িতে ডেলিভারি করতে গিয়ে বিভিন্ন জটিলতা দেখা দেয়, তখন তারা হাসপাতালে যায়। হাসপাতালে যেতে যেতেই কিন্তু দেখা যায় মাটা হুমকির মুখে পড়ে, বাচ্চাটা নবজাতকটা হুমকির মুখে পড়ে। কাজেই আমরা যদি প্রাতিষ্ঠানিক ডেলিভারি জোরদার করতে পারি আর যদি বাল্য বিয়ে প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ সরকারের একটা খুব মুখ্য কার্যক্রম এবং আমরা কার্যক্রম করে যাচ্ছি। স্বাস্থ্য বিভাগ এবং পরিকল্পনা বিভাগে আমরা যারা আছি তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের কাউন্সিলিং, আমাদের বিভিন্ন ধরনের কর্মশালা বা ওয়ার্কশপ যাই বলেন বা সেমিনার আমরা করে যাচ্ছি, এবং আলটিমেটলি কিন্তু বাল্য বিবাহের হারটা একটু একটু একটু কমতেছে। আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে পারি এবং তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখা যাবো যে এই জটিলতাটা কমে যাবে।
1: আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অপরিণত বয়সে গর্ভধারণ করলে প্রসবের সময় যেসব জটিলতা দেখা দিতে পারে সে সম্পর্কে শুনছিলাম এতক্ষণ ডাক্তার রফিকুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, তাঁর কাছ থেকে।
3: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: একটু একটু করে সময় শেষ হয়ে আসছে, আমরা শেষের কথাগুলো বলতে চাই। আশা করছি শ্রোতা বন্ধুরা এই আলোচনা শুনে বা এই কথাগুলো শুনে তারা তাদের জীবনে প্রয়োগ করবে এবং জীবন আরো সুন্দর নিরাপদ হবে। সুখের সংসার, সুখের ঠিকানা এবং জীবন হোক আরো আরো আরো আরো সুন্দর। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা কণা, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজে। আমন্ত্রণ দেশের গানের অনুষ্ঠানে। প্রথমেই প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে। শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার দেবু ভট্টাচার্য।

দেশের গান হৃদয়ে জাগায় মাটির টান, জাগিয়ে তোলে ভালোবাসা। আপনারা দেশের গান শুনছেন। এবার শিল্পী সুবীর নন্দী, বাউল তুমি এমন দেশের গল্প বলো। গানে কথাগুলো সাজিয়েছেন জসীম রায়হান, সুর করেছেন অজিত রায়।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছেন। এবার গিয়েছেন সালমা জাহান, গানের কথাগুলো সাজিয়েছেন মোহাম্মদ ফখরুল করিম, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

মাতৃভূমির প্রতি ভালোবাসায় হৃদয় ছুঁয়ে যায় আমাদের সব সময়। আপনারা দেশের গান শুনছেন, এবার গিয়েছেন বশির আহমেদ, সুর করেছেন অজিত রায়, গীতিকার মাসুদ করিম।

0: আমার জীবন মরণ তোমার সুখে ধন্য হতে চাই। বশির আহমেদের গাওয়া গানটির সাথে শেষ হলো দেশের গানের অনুষ্ঠান।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন নজরুল বর্ষ 2026 উপলক্ষে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নতম বশির। সাক্ষাৎকার গ্রহণে তানজিনা বিনতে নূর।

0: সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের আজকের আয়োজনে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন চির উন্নত মম শিরের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নজরুল সাহিত্যে ফার্সি ভাষার প্রভাব। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন, তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তিনি হচ্ছেন ডক্টর মুমিতাল রশিদ। তিনি ইরানি চলচ্চিত্র বিশেষজ্ঞ এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে।
1: ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশ বেতারকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।
0: স্যার, আমরা তো জানি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ফার্সি বিভাগে আছেন, তার মানে নজরুলকে নিয়ে, নজরুলের সাহিত্যে ফার্সির যে একটা ব্যাপক প্রভাব আছে এই বিষয়টা নিয়ে আপনি বিশেষভাবে নিশ্চয়ই অবগত, সেগুলো নিয়ে আপনার অনেক কাজও আছে যেগুলো আমরা ধীরে ধীরে জানব। তো স্যার, প্রথমে একটু আপনার কাছে শুনতে চাচ্ছি যে নজরুল ঠিক কীভাবে আসলে ফার্সির প্রতি আগ্রহী হলেন, এই বিষয়টা যদি একটু বলতেন।
1: দেখুন, আমরা যারা ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে বাংলাদেশে কাজ করি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা এর বাইরেও যারা ফার্সি ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করে, তারা মোটামুটি সকলেই প্রথম দিকেই আমরা নজরুলের কবিতায় যে ফার্সির প্রভাব বা নজরুল যে ফার্সির প্রতি আকৃষ্ট ছিলেন, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে যাওয়ার পরে নজরুলের আগ্রহের জায়গাটা ফার্সির প্রতি জন্মায়, বিশেষ করে একজন মৌলবীর কাছে, পাঞ্জাবি এক মৌলবীর কাছে। কিন্তু তার উপরে কিন্তু নজরুলের আরেকটি ইতিহাস রয়েছে, বিশেষ করে বলা হয় তার চাচা বা তার শিক্ষক, স্কুল শিক্ষক, তাদের কাছ থেকে ফার্সির হাতেখড়ি নজরুল নিয়েছিলেন। তো নজরুলের এই জায়গাটি তখন থেকেই সম্ভবত নজরুলের মধ্যে এই জায়গাটা তৈরি হয়েছিল যে নজরুল ফার্সি নিয়ে হয়তোবা ভাবছেন, কিন্তু হয়তোবা তিনি সময়ের অভাব হোক অথবা পারিপার্শ্বিকতা হোক, তিনি সেভাবে হয়তোবা সুযোগটি কাজে লাগাতে পারেননি। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে যাওয়ার পরে তিনি সেখানে যখন একজন মৌলবীর সন্ধান পেলেন যিনি ফার্সি জানেন এবং তার কাছে তিনি ফার্সি ভাষা শেখা শুরু করলেন, এবং ধীরে ধীরে তিনি প্রথমে হাফিজের কবিতা দ্বারা তিনি ভীষণভাবেই উদ্বুদ্ধ হলেন,
0: এবং আমরা সৈনিক জীবনটা
1: তখন, এবং আমরা বলতে পারি মূলত সেখান থেকেই নতুন এক নজরুলের সন্ধান আমরা পেয়েছি, যিনি ফার্সি ভাষা ও সাহিত্যকে বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এবং একটি অনন্য উচ্চতায় তিনি ফার্সি ভাষা ও সাহিত্যকে তার রচনাবলিতে তিনি সেই পারদর্শিতা তিনি দেখিয়েছেন, এটি আমরা বলতে পারি।
0: পাশাপাশি আমরা যদি বলি যে নজরুলের একদম ওভারঅল যে সাহিত্য কর্মগুলো আছে তার মধ্যে ফার্সি শব্দের ব্যবহার বা ফার্সি ভাষার প্রভাব, এই বিষয়টা তো আমরা অনেক বেশি দেখতে পাই, সেই ক্ষেত্রে ভাষাগত দিক থেকে কি কোনো নির্দিষ্ট কবির প্রভাব তার উপরে খুব বেশি আছে বলে কি আপনি মনে করেন?
1: দেখুন, আসলে আমরা যখন প্রথম অধ্যয়ন করি তখন আমরা শুধু জানতাম, আসলে বিশেষ করে আমি একটু নজরুলের কথা বলতে চাই, যে আধুনিক বাংলা সাহিত্যের কথা বলতে চাই, এটি আমার সঙ্গে অনেকেই একমত হবেন যে বাংলা, আধুনিক বাংলা সাহিত্যের পরিসরে কাজী নজরুল ইসলাম সেই অগ্রগণ্য কবি সাহিত্যিকদের একজন, যিনি তার অনেক সমসাময়িকদের মতোই ইউরোপীয় সাহিত্য দ্বারা তেমনভাবে প্রভাবিত হননি। তিনি বরং তার সাহিত্যিক অনুপ্রেরণা ও প্রভাবের প্রধান উৎস খুঁজে পেয়েছেন মূলত এশীয় সাহিত্য, যেটি এবং বিশেষত ফার্সি সাহিত্যে। এই প্রভাব কেবল তার কবিতার ভাষা ও বিষয়বস্তুর মধ্যেই প্রভাব সীমাবদ্ধ থাকেনি, বাংলা কথা সাহিত্যের উল্লেখযোগ্য প্রতিফলন ঘটেছে। এবং আমরা যেহেতু প্রথমে বলেছি যে উনি হাফিজ দ্বারা ভীষণভাবে আলোড়িত ছিলেন, বিশেষ করে আমরা যদি নজরুলের অসংখ্য কবিতা দেখব যেগুলো আসলেই তিনি এমনভাবে অনুবাদ করেছেন মনে হচ্ছে যে হাফিজই কথা বলছে, ফার্সি সাহিত্যই কথা বলছে। তার বিখ্যাত
0: শুনতে পারি কিনা?
1: জি, তার বিখ্যাত কবিতা আমি যদি বলি, যেটি নজরুল হাফিজ বলেছেন, হারগেজ নেমিরাদ অনকে দেলাশ জেন্দে শুদ বে এশক সাফতাস বার জারিদ আলম দাওয়ামে ম। দেখুন, এটি আমরা আমাদের মতো শাব্দিক অনুবাদ করেছি, কিন্তু নজরুল কিভাবে অনুবাদ করেছেন, বলেছেন, কভু মরে না সেজন প্রেম যার পরাণে বাঁচে, বিশ্বের পাতায় চিরস্থায়ী আমাদের এই অমরত্বের কথা লেখা রবে। কিভাবে নজরুল হাফিজের যে ছন্দ শাস্ত্র, যেটি তার মধ্যে শাস্ত্রের মধ্যে যে ব্যবহার, সেটি হচ্ছে নজরুলও দেখিয়েছেন। এটি হচ্ছে নিঃসন্দেহে আমরা বলবো যে হাফিজ দ্বারা তিনি ভীষণভাবে আলোড়িত ছিলেন। হাফিজের আরও একটি বিখ্যাত কবি, যার কারণে আসলে নজরুল এখন সেই মসজিদের পাশে ঘুমিয়ে আছেন, যেখানে হাফিজ বলেছেন, বারসারে তোরবাতে ম চুন গুজারি হেম্মত খ কে জিয়ারাত গা হেরেন্দন জাহান খ হাতসুদ। হাফিজ এই কথাটি বলেছেন কারণ ওই সময় হাফিজ কোনো এক সময় ভাবছিলেন তার এই কবর এক সময় বিশ্বের পুরো প্রেমিক যারা রয়েছে, যারা আশেক রয়েছে, যারা সুফি ধারায় শিক্ত, যারা কবিতার কবিতাকে ভালোবাসেন, যারা প্রেম ভালোবাসেন, সকলের জিয়ারতগাহ হবে। এবং আমাদের নজরুলের কবিতাও আমরা যদি বলি, তিনি লিখেছেন, আমার গোরের পাশ দিয়ে যেতে চেয়েও আসিস তুমি, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে নজরুল হাফিজকে ধারণ করেছিলেন। পরবর্তীতে আমরা আরেকজন কবি ওমর খৈয়াম, ওমর খৈয়াম দ্বারাও হাফিজ নজরুল ভীষণভাবে আলোড়িত ছিলেন। মাওলানা জালালউদ্দিন রুমির কবিতার মধ্যে, কবিতা দ্বারা তিনি নজরুল যে আসলে শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ থাকেননি, মাওলানা জালালউদ্দিন রুমির প্রেমবাদ দ্বারা তিনি ভীষণভাবে আলোড়িত ছিলেন। আমরা বলবো যে ফররুখ ইয়াজদি, যে সমকালীন কবি যাকে আসলে জেলখানায় হত্যা করা হয়েছিল জিহ্বার মধ্যে পেরেক গেথে, তার সঙ্গেও নজরুলের কবিতার অসংখ্য মিল রয়েছে, যেগুলো সমাজসুযোগ আমরা বলবো।
0: অনেক ধন্যবাদ স্যার, আপনাকে দারুণ বলছেন। স্যার আরেকটা বিষয় আপনার সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আপনি তো ইরানের তারবিয়াতে মোদারেস বিশ্ববিদ্যালয় থেকে আপনার পিএইচডি সম্পন্ন করেছেন এবং সেই পিএইচডি সূত্রে দীর্ঘদিন আপনি ইরানে বসবাস করেছেন, সেই জায়গা থেকে ইরানিদের সাথে আপনার অনেক ভালো সম্পর্ক আছে। আমি একটা বইতে পড়েছি, একজন ইরানি শিক্ষক লিখেছিলেন যে ইরানিদেরকে বা ইরানের সংস্কৃতিকে তাদের চেয়েও আপনি ভালোভাবে ধারণ করেন। তো সেই জায়গা থেকে স্যার আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে কাজী নজরুলকে নিয়ে ইরানিদের আগ্রহটা আসলে কেমন, বা ওরা আসলে নজরুল সম্পর্কে কতদূর জানে।
1: দেখুন, এটি আসলে আমরা যদি বলি আমাদের দুঃখের জায়গায়, যখন আপনি দেখবেন যে আপনার দেশের একজন কবি সাহিত্যিককে নিয়ে কোনো একটি ভাষায় সেটি অনুবাদ হয়েছে, সেখানকার ওই দেশের প্রায় বলা যেতে পারে 90% লোক জানে, কিন্তু আপনি সেটি সেভাবে জানছেন না যে আপনার কবিকে ওই দেশে স্প্যানিশ হতে পারে, ফ্রান্স ফ্রেঞ্চ হতে পারে, জার্মান হতে পারে, আপনি জানছেন না, এটি আপনার জন্য কিন্তু বড় একটি ব্যর্থতার জায়গা বা একটা আফসোসের জায়গা, আফসোসের জায়গা। এবং ইরানিদের কাছে এটি একটি আফসোসের জায়গা কিন্তু এখনও, বিশেষ করে বাংলাদেশে ইরান কালচারাল সেন্টারে ডক্টর কাজেম কাহদি, ডক্টর মোহাম্মদ ঈশা শাহিদি তারা একটি বই অনুবাদ করেছেন নজরুলকে, নজরুলের কবিতাগুলো ফার্সিতে অনুবাদ করেছেন, সেগুলো খুবই স্বল্প আসলে। এবং এটি আমরা বলবো যে নজরুলকে জানার জন্য পারস্যবাসীর জন্য পর্যাপ্ত নয়। তো আমরা চাইব যে এই জায়গাটিতে 2006 সালে ইরানে একটি সেমিনার হয়েছিল নজরুলের উপর, এবং সেখানে বাংলাদেশের বিখ্যাত কবি, বর্তমানে আমাদের খুব একজন প্রিয় মানুষ কবি আব্দুলহাই শিকদার ছিলেন, আমাদের ডক্টর রাজীব হুমায়ুন স্যার ছিলেন, জাতীয় জাদুঘরের পরিচালক মাহমুদুল হক স্যার ছিলেন, তো তাদের উপস্থিতিতে প্রায় 26টি দেশের প্রতিনিধি ছিল। সেখানে নজরুলকে নিয়ে সেমিনার ইরান থেকে করা হচ্ছে এবং ইরানের বিখ্যাত কবি, সুফি কবি, মহিলা কবি তাহেরা সাফারজাদেহ সেখানে উপস্থিত ছিলেন। এবং ইরান কিন্তু চেয়েছিল কবি নজরুলকে নিয়ে, কাজী নজরুলকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে তাদের মতো করে, কিন্তু কেন জানি সেই জায়গাটি আসলে পরবর্তীতে তার প্রতিফলন আমরা দেখিনি। এটি আমাদের একটি ব্যর্থতার জায়গায়, কারণ আমরা যদি ইরানের কথা বলি, ইরানের আপনি বিখ্যাত সব কবি, আমি যদি হাফিজের কথা বলি, ফেরদৌসির কথা বলি, ওমর খৈয়ামের কথা বলি, বর্তমান সমসাময়িক সোহরাব সেহরির কথা বলি, নিমাই ইউসুফের কথা বলি, প্রত্যেককে নিয়ে কোনো না কোনোভাবে একটা সিনেমা, একটা ডকুমেন্টারি তারা নির্মাণ করেছে, হ্যাঁ, এবং এগুলো পরবর্তীতে ডাবিং করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়েছে। কিন্তু আফসোসের জায়গা, আমরা নজরুলকে নিয়ে এই রকম তারা ইরানি একটি প্ল্যান করেছিল কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি, এটি হওয়া উচিত। এবং আমি মনে করি যে ইরানিদের কাছে এখনো নজরুলের যে অবদান, এই অবদানটি এখনো সঠিকভাবে তুলে ধরা হয়নি, হয়তোবা সময়ের আমরা আশাবাদী, নজরুল বর্ষে আশাবাদী, নজরুল বর্ষে এই কাজটি হতে পারে, হয়তোবা কোনো একটি পর্যায়ে, কেউ হয়তোবা ব্যক্তি পর্যায়ে অনেকেই করতে পারে বা সরকারি পর্যায়ে
0: বা প্রাতিষ্ঠানিকভাবে হতে পারে,
1: যে এটি একটি বড় কাজ হতে পারে। আসলে নজরুলকে নিয়ে এই বলার জায়গাটি আসলে তো এত স্বল্প সময়ে আসলে আমরা যদি বলি এটি হবেও না, কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে আমরা কাজ করছি এবং আমরা যেখানে সুযোগ পেয়েছি, বিশেষ করে গত বছর আমি প্যারিসের ইউনেস্কো ফ্রান্সে একটি কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে হাফিজ সিরাজির 700 বছর পূর্তি উপলক্ষে, সেখানে আমি চেষ্টা করেছি হাফিজের সঙ্গে নজরুলের একটি মেলবন্ধন দেখানোর, অর্থাৎ আমার সুযোগ ছিল, আমার যখন সুযোগ থাকে আমি অবশ্যই আমার দেশের কবি সাহিত্যিককে তুলে ধরবো। এবং এবারও নভেম্বরে খৈয়ামের উপরে, অমর খৈয়ামের উপরে একটি কনফারেন্স হবে ইউনেস্কো, সেখানে আমাকে ইনভাইট করেছে এবং সেখানেও আমি এবার চেয়েছি খৈয়ামের সঙ্গে নজরুলের একটি যে একই সুরের মেলবন্ধন, একই সুরের তাদের যে একই আত্মায় তারা কথা বলেছেন, এবং 100 বছর পরেও আমাদের নজরুল বেঁচে থাকবেন, আমরা এটা আমরা বিশ্বাস করি এবং বাঙালি মাত্রই, বাংলাদেশি মাত্রই এটি বিশ্বাস করে যে নজরুল সেই জায়গাটি তৈরি করে দিয়েছেন। কিন্তু আমরা আমরা চাই আসলে শুধুমাত্র তো একাডেমিক জায়গার থেকে আমরা অবশ্যই করব, পাশাপাশি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন কার্যক্রমে নজরুলকে আমাদের তুলে ধরা উচিত। একজন কবি শুধুমাত্র একটা নির্দিষ্ট গণ্ডিতে নয়, তিনি পুরো দেশের প্রতিনিধিত্ব করছেন এবং এটা আমরা বিশ্বাস করি,
0: বিশেষ করে কাজী নজরুল ইসলামের মতো এত
1: বৈচিত্র্যময় যার রচনা বলি, বৈচিত্র্যময় যার ইভেন তিনি প্রত্যেকটা কবিতায়, বিশেষ করে আমি অনুবাদ যদি বলি, প্রত্যেকটা দিওয়ানে হাফিজের অনুবাদ, ওমর খায়ম অনুবাদ, এবং আমরা যদি হয়তোবা নজরুল আরেকটু সময় পেলে বা নজরুলের শেষ বয়সে যদি আরেকটু সুস্থ থাকতেন, হয়তোবা আমরা নতুনভাবে আরও বেশ কিছু অনুবাদ আমরা পেতাম, এবং এটি আমাদের জন্য, আমরা মনে করি যে নজরুল তার কবিতায় যেভাবে ফার্সি ভাষা ও সাহিত্যের যেই বিচ্ছুরণ আমি বলবো যে অসাধারণ, এটি একটি নিঃসন্দেহে এই জায়গাটা আমাদের পরবর্তী প্রজন্মে যারা কবি সাহিত্যিক নতুন একটি জায়গা তৈরি করে দিয়েছেন, এবং আমরা বলি যে বর্তমানে আধুনিক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কবি সাহিত্যিকদের জন্য একটি বড় প্রেরণা নজরুল।
0: স্যার এখানে একটা ছোট্ট করে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে নজরুলের সাহিত্যের যে ভাষা, এটা তো আসলে খুব স্ট্রং একটা ভাষা, উনি অনেকগুলো ভাষা শব্দ ব্যবহার করে ওনার সাহিত্যকে একটা অনন্য মাত্রা দিয়েছেন, সেই ক্ষেত্রে নজরুলকে অনুবাদ করতে গেলে কোনো একটা নির্দিষ্ট ভাষায় আমরা কি আসলে ঠিক কি ধরনের সীমাবদ্ধতার মধ্যে পড়তে পারি? নজরুলের ওই রিয়েল ভাবটা অনুবাদের মধ্যে তুলে আনাটা কি একটু কঠিন না?
1: এটা আসলে দেখুন, আপনি যখন আসলে নজরুল পড়াশোনা তো বিকল্প নেই, আসলে পড়াশোনা আপনাকে প্রতিনিয়ত পড়তে হবে, আপনি যখন একটি বিষয়, আমার মনে আছে আমি তারবিয়াতে মুদাররেসে যখন ক্লাসিক্যাল ফার্সিগুলো পড়তাম, প্রায় মানে তৃতীয় শতকের যে ফার্সিগুলো অনেক কঠিন, কিন্তু আমার শিক্ষকরা বলতো তুমি একবার দুবার তিনবার পড়ো, পড়তে পড়তে পড়তে পড়তে একটা জায়গা তৈরি হবে। এবং বাংলাদেশে কিন্তু ইদানিং হচ্ছে, অসংখ্য নজরুল বিশেষজ্ঞ হয়েছেন যারা ধারণ করেছেন, আমাদের উচিত তাদের রচনাবলীকে সুন্দরভাবে নতুন একটি অভিধান দিয়ে, অভিধানও হতে পারে নজরুল অভিধান, যেখানে আমরা তাকে পড়ার, তাকে বোঝার একটা নতুন জায়গা তৈরি হবে। এবং আমাদের বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রত্যেকটি ভাষা সাহিত্যে নজরুলকে সঠিকভাবে চর্চার অভাব আছে আমি মনে করি। এটি এই জায়গাগুলো সুন্দরভাবে যারাই করবেন, আশা করছি আমরা এটি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারব। আমি দিন শেষে চাইব আমার দেশের কবি, আমার দেশের নজরুল জাতীয় কবি, আমাদের গর্বের প্রতীক, সব সময় বেঁচে থাকুক আমাদের কাজের মধ্যে, আমাদের সাহিত্যের মধ্যে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে। ধন্যবাদ।
0: চমৎকার বলেছেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও চাইব যে কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যকে আসলে যে অনন্য মাত্রায় নিয়ে গেছেন, সেটা আমরা বাঙালি মাত্রই যেন অনুধাবন করি, এবং ওনাকে বিশ্বব্যাপী ওনার যে প্রাপ্য সম্মান আছে, যে অনন্য উচ্চতায় তাকে নিয়ে যাওয়া প্রয়োজন, সেই জায়গাটাতে যাতে আমরা নিয়ে যেতে পারি, কাজ করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
1: ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মামুশির। সাক্ষাৎকার গ্রহণে তানজিনা বিনতে নূর, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: BNP's 48th founding anniversary was celebrated across country. U.S. carries out new strikes on sites of Iran's IRGC coast. Iran says it attacks U.S. military base in Jordan and Bahrain. And Pakistan beat Thailand in Women's Asia Cup T20 cricket tournament in Dubai. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka.
2: Boma.
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাস তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইত।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
2: হ্যাঁ।

শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। নিজের যত্ন নিন, নিজের পাশাপাশি দেশকে ভালোবাসুন, দেশের যত্ন নিন।

কবি নজরুল বলে গেছেন, অসত্যের কাছে কুভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। শ্রোতা বন্ধুরা, চলুন তার লেখা আরো দুটি নজরুল সঙ্গীত শুনি মেহফুজ আল ফাহাদের কণ্ঠে।

0: যে কাজী নজরুল বলেছেন, ভুলেছিও ভুলেছিও,
1: তিনিই বলেছেন, কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝিও নয়, ভয়ও নয়। শ্রোতা বন্ধুরা শুনছিলেন নজরুল সঙ্গীত,
2: একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুভ সকাল শ্রোতবন্ধুরা, আজ 2রা সেপ্টেম্বর। বাংলা সঙ্গীত আকাশের এক উজ্জ্বল ধ্রুবতারা ওস্তাদ আয়াত আলী খাঁর মৃত্যুবার্ষিকী। সেতার ও সুরবাহারের অনন্য মূর্ছনায় যিনি সমৃদ্ধ করেছেন উপমহাদেশের উচ্চাঙ্গ সঙ্গীতকে, তাঁর সঙ্গীত সাধনা আজও আমাদের মুগ্ধ করে, অনুপ্রাণিত করে।
1: 1884 সালের 26 এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামের এক সঙ্গীত পরিবারে জন্ম নেন এই কিংবদন্তি শিল্পী। সঙ্গীতজ্ঞ পিতা শব্দর হোসেন খাঁর সন্তান আয়েত আলী খাঁ ছোটবেলা থেকেই পেয়েছিলেন সুরের আবহ। মাত্র 10 বছর বয়সে বড় ভাই ফকির আফতাব উদ্দিন খাঁর কাছে শুরু হয় তাঁর সঙ্গীতের তালিম।
0: টানা 7 বছর সরগম ও রাগরাগিনীর তালিম নেওয়ার পর তিনি চলে যান আরেক বড় ভাই উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে। মাইহারে তাঁর কাছ থেকে সেতার ও সুরবাহারের শিক্ষা গ্রহণ করেন। পরে আলাউদ্দিন খাঁ তাকে পাঠান রামপুরে তাঁর নিজের গুরু ওস্তাদ ওয়াজির খাঁর কাছে। সেখানে দীর্ঘ 13 বছর চলে তাঁর কঠোর সঙ্গীত সাধনা।
1: সঙ্গীত শিক্ষা শেষে মাইহার রাজ্যের সভাবাদক হিসেবে কর্মজীবন শুরু করেন আয়েত আলী খাঁ। বড় ভাই আলাউদ্দিন খাঁর পাশে থেকে সেখানে গড়ে তোলেন ঐকতান বাদক দল। পরবর্তীতে রামপুর রাজদরবারেও সভাবাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সেতার ও সুরবাহারের সুরে তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেন উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে।
0: 1935 সালের মে মাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বানে শান্তিনিকেতনে যান তিনি। সেখানে বিশ্বভারতীর যন্ত্রসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে যোগ দেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে দেশে ফিরে আসতে বাধ্য হন তিনি। এরপর জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীত সাধনায় ছিল তাঁর ধ্যান জ্ঞান।
1: শ্রোতা বন্ধুরা, তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিও এসেছে রাষ্ট্রীয়ভাবে। 1961 সালে তমঘা ইমতিয়াজ খেতাবে ভূষিত হন তিনি। পরবর্তীতে মরণোত্তর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার এবং 1984 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন এই কৃতি শিল্পী।
0: 1967 সালে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান ওস্তাদ আয়েত আলী খাঁ। বন্ধুরা, শিল্পীর মৃত্যু হয় কিন্তু শিল্পীর নয়। তাঁর সেতারের তারে যে সুরের অনুরণন উঠেছিল তা আজও বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে।
1: প্রিয় শ্রোতা, আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলা তথা উপমহাদেশের উচ্চাঙ্গ সঙ্গীতের এই উজ্জ্বল নক্ষত্রকে। ওস্তাদ আয়েত আলী খাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি দর্পণ পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন।

0: হ্যাঁ প্রিয় বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমেই থাকছে এই দিনে, তারপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ।
1: এরপর পরই থাকছে আপনাদের পাঠানো ইমেইলের উত্তরদানের পর্ব ই আলাপন, এবং সবশেষে আমাদের গান আয়োজনে থাকছে একটি আধুনিক গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, চলে যাচ্ছি মূল পরিবেশনায়।

0: সুপ্রিয় শ্রোতা, আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত, আর সেই অতীতের প্রতিটি দিনই যেন ইতিহাসের এক একটি পাতা। আজ 2রা সেপ্টেম্বর 2026 বুধবার। এই দিনে পৃথিবীর ইতিহাসে ঘটে গেছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। জন্ম নিয়েছেন বহুগুণী মানুষ, আবার মৃত্যুবরণ করেছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব।
1: ইতিহাসের সেই ঘটনা প্রবাহ আর স্মরণীয় মানুষদের নিয়েই আমাদের প্রথম আয়োজন এই দিনে। চলুন বন্ধুরা, এই দিনে পর্বে এক নজরে জেনে নেওয়া যাক 2রা সেপ্টেম্বরের উল্লেখযোগ্য কিছু ঘটনা, জন্ম ও মৃত্যুর কথা। পর্বটি উপস্থাপন করছেন ফরিদা আক্তার রোমা।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই দিনের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দিনের পর্ব শুরু করতে চাই 1649 সালের কথা দিয়ে। 1649 সালের 2রা সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনে ইতালির ক্যাস্টর শহর পোপ দশম ইনোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়। 1666 সালের এই দিনে লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 10,000 বাড়ি পুড়ে যায়। এই অগ্নিকাণ্ড প্রায় 3 দিন যাবৎ চলে। 1752 সালের এই দিনে যুক্তরাজ্য গ্রেগরিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়। 1801 সালের এই দিনে ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও ব্রিটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসি বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়। 1939 সালের এই দিনে ব্রিটেনে 19 থেকে 41 বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়। 1945 সালের আজকের এই দিনে ভিয়েতনাম ফ্রান্স থেকে স্বাধীনতা ঘোষণা করে। 1947 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিশ নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। 1958 সালের এই দিনে চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিংয়ে চালু হয়। 1985 সালের এই দিনে চলচ্চিত্রকার সত্যজিৎ রায় চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন এবং 2005 সালের এই দিনে চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন করা হয়। প্রিয় বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণ আজ এ পর্যন্তই। এবারে জানাব আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। 1675 সালের এই দিনে জন্মগ্রহণ করেন উইলিয়াম সমারভিল, ইংরেজ কবি। 1778 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন লুই বোনাপার্ট, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ডাচ রাজা। 1810 সালের এই দিনে জন্মগ্রহণ করেন উইলিয়াম সেমোর টেইলর, মার্কিন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ। 1853 সালের এই দিনে জন্মগ্রহণ করেন উইলিয়াম অস ওল্যান্ড, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ। 1894 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জোসেফ রথ, তিনি ছিলেন অস্ট্রীয় সাংবাদিক ও লেখক। 1920 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। 1923 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন রেনে থম, ফরাসি গণিতবিদ তিনি। 1966 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সালমা হায়েক, মেক্সিকান মার্কিন অভিনেত্রী, পরিচালক, টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক তিনি। 1981 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ক্রিস ট্রেমল্যান, তিনি ইংরেজ সাবেক ক্রিকেটার। 1982 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জোই বার্টন, তিনি ইংরেজ সাবেক ফুটবলার। এবং 1988 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জাভি মার্টিনেস, তিনি স্প্যানিশ ফুটবলার। প্রিয় বন্ধুরা, আজ 2রা সেপ্টেম্বর, আজকের দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ আপনাদের যাদের জন্মদিন, সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। প্রিয় বন্ধুরা, এবারে জানাবো আজকের দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। 1820 সালের এই দিনে মৃত্যুবরণ করেন জিয়াংকিং, চীন সম্রাট। 1865 সালের এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, আইরিশ গণিতবিদ ও বিজ্ঞানী। 1910 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি রুসো, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী। 1913 সালের এই দিনে মৃত্যুবরণ করেন ওকাকুকুরা কাকুজো, জাপানের প্রখ্যাত শিল্পী ও বাংলায় বিংশ শতকের গোড়ার দিকে নব উন্মেষের সূচনাকারী।
1933 সালের এই দিনে মৃত্যুবরণ করেন অনাথ বন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্রিটিশ বিপ্লবী। 1946 সালের এই দিনে মৃত্যুবরণ করেন প্রমথ চৌধুরী, প্রখ্যাত সাহিত্যিক। 1952 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন বেণী মাধব দাস, একজন প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, দেশপ্রেমিক। তিনি শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু। 1969 সালের এই দিনে মৃত্যুবরণ করেন হোচিমিন ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই দিনের পর্ব আজ এ পর্যন্তই।

0: প্রিয় বন্ধুরা শুনছিলেন এই দিনে পর্ব। বন্ধুরা, সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু, বদলেছে মানুষের জীবনযাপন, বদলেছে উৎসবের ধরনও, কিন্তু বদলায়নি বাঙালির উৎসবের প্রতি ভালোবাসা, বদলায়নি শেকড়ের সঙ্গে তার আত্মিক বন্ধন। লোকজ খেলাধুলা, মেলা, গান, নৃত্য কিংবা গ্রামীণ নানা আয়োজন, সবকিছুর মধ্যেই আজও খুঁজে পাওয়া যায় বাংলার চিরচেনা প্রাণের স্পন্দন।
1: আর সেই উৎসবের রং, লোকজ ঐতিহ্যের সৌন্দর্য আর আবহমান বাংলার মানুষের আনন্দ বেদনার নানা গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন উৎসবে বাংলাদেশ। এ পর্বের গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার।
2: সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশ উৎসবের দেশ, গানের দেশ, গ্রাম প্রধান এই দেশের প্রকৃতি মানুষের জীবনের সাথে ভীষণভাবে জড়িয়ে আছে। এই গ্রামীণ জীবনের বিচিত্রমুখী সুর এবং লোকগাথা নিয়ে তৈরি হয়েছে ফোক কালচার বা লোকগান। বাংলা লোকগানের ইতিহাস প্রায় হাজার বছরের পুরনো এবং এর উৎস লুকিয়ে আছে প্রাচীন বাংলার আদিবাসী সংস্কৃতি, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা এবং আত্মিক সাধনার মধ্যে। কোনো প্রাতিষ্ঠানিক নিয়ম বা ব্যাকরণের তোয়াক্কা না করে গ্রাম বাংলার সাধারণ মানুষের মুখে মুখে শ্রুতি স্মৃতির উপর ভর করে এই বিশাল সঙ্গীত ধারাটি বিকশিত হয়েছে। বাংলার প্রাচীনতম সঙ্গীতের নমুনা পাওয়া যায় বৌদ্ধ সহজিয়ার চর্যাগীতি বা চর্যাপদে। একই সময়ে প্রাচীন নাদগীতিকা বা লোকায়ত দেবদেবীর বন্দনা গান এই ধারার ভিত্তি স্থাপন করে। নদীমাতৃক বাংলার মাঝি, কৃষক এবং সাধারণ শ্রমজীবী মানুষ তাদের কাজের ক্লান্তি দূর করতে আদিমকাল থেকেই সুর বেঁধে আসছিল, যা পরবর্তীতে কালে ভাটিয়ালি বা শাড়ির মতো গানে রূপ নেয়। মধ্যযুগে শ্রীচৈতন্যের বৈষ্ণব আন্দোলন এবং ইসলাম ধর্মাবলম্বী সুফি সাধকদের আগমনের ফলে বাংলা লোকসঙ্গীতে এক বিশাল বিপ্লব ঘটে। বৈষ্ণবদের কীর্তন এবং সুফিদের দর্শন মিলে তৈরি হয় মুর্শিদি, মারুফতি ও দেহতত্ত্বের মতো ভাববাদী লোকগান। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং মৈমনসিংহ গীতিকার মতো পালাগানগুলো সুরের মাধ্যমে মানুষের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ঊনবিংশ শতাব্দীতে এসে ফকির লালন শাহ বাউল গানকে অনন্য উচ্চতায় নিয়ে যান, যা পরবর্তীতে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। উত্তরবঙ্গের ভাওয়াইয়া, চটকা, গম্ভীরার পাশাপাশি রাঢ় অঞ্চলের ঝুমুর ও কবিগান জনপ্রিয়তা লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন এবং মনসুরউদ্দিনের মতো গুণী মানুষেরা গ্রাম বাংলা ঘুরে ঘুরে এসব অমূল্য লোকগান সংগ্রহ এবং সংরক্ষণ করেন। বাংলা লোকসঙ্গীতকে কোনো এক সংখ্যায় সুনির্দিষ্টভাবে ভাগ করা কঠিন, কারণ এলাকা এবং বিষয়ভেদে এর শত শত উপশাখা রয়েছে। তবে গানগুলোর বিষয়বস্তু, পরিবেশন শৈলী এবং ভৌগোলিক অঞ্চলের উপর ভিত্তি করে প্রধান প্রধান লোকসঙ্গীতকে প্রধানত চারটি ভাগে বিন্যস্ত করা যায়, যার প্রথম ভাগ হচ্ছে ভাববাদী বা আধ্যাত্মিক গান। এই গানগুলোতে মানবজীবন, পরমাত্মা, সৃষ্টিতত্ত্বের গভীর দর্শন প্রকাশ পায়। বাউল গান ফকির লালন শাহর হাত ধরে বিকশিত আধ্যাত্মিক এবং দেহতত্ত্বের গান। এরপরে আছে মারুফতি ও মুর্শিদি, যেটা সুফি দর্শন ভিত্তিক এবং পীর মুর্শিদিদের প্রতি উৎসর্গীকৃত গান। এবং আরও আছে কীর্তন, যেটা রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং ভক্তিভাব নিয়ে রচিত হয়েছে। কর্ম এবং শ্রমভিত্তিক গান, দৈনন্দিন কাজের ক্লান্তি দূর করতে এবং শ্রমকে আনন্দময় করতে এই গানগুলো গাওয়া হয়ে থাকে। যেমন ভাটিয়ালি, নদীমাতৃক বাংলার মাঝিদের মনের টান এবং ভাটির টানে যেসব গান, সেগুলোই ভাটিয়ালি গান নামে পরিচিত। এছাড়া আছে সার গান, ছাদ পেটানো বা জমিতে ধান কাটার সময় দলবদ্ধভাবে তাল মিলিয়ে যে গানগুলো গাওয়া হয় সেটাই সার গান। এরপরে আছে জারি গান, বিষাদ সিন্ধু এবং কারবালার শোকের ইতিহাস নিয়ে রচিত, যে একাধারে নৃত্য এবং শ্রমের মিশ্রণ। এ বাদেও আঞ্চলিক এবং উৎসব ভিত্তিক কিছু গান আছে। ভৌগোলিক অঞ্চলের ভূপ্রকৃতি, উপভাষা এবং উৎসবকে কেন্দ্র করে এই গানগুলোর জন্ম হয়েছে। যেমন ভাওয়াইয়া এবং চটকা, যেটা উত্তরবঙ্গের রংপুর এবং কুচবিহার, মহিশাল এবং গাড়িয়ালদের ঐতিহ্যবাহী গান। এরপরে আছে গম্ভীরা, চাপাই নবাবগঞ্জ ও মালদা অঞ্চলের সমাজ সচেতনতামূলক এবং ব্যঙ্গাত্মক গান। এরপরে ঝুমুর, পুরুলিয়া এবং সাঁওতাল পরগনার সমাজ এবং উৎসবের নাচ গানই হচ্ছে ঝুমুর। এরপরে গায়ে হলুদ এবং বিয়ের গান, বাঙালি বিয়ে এবং পারিবারিক উৎসবের চিরাচরিত গান। আখ্যান এবং পালা গান, কোনো ঐতিহাসিক ঘটনা পৌরাণিক গল্প প্রেম কাহিনী নিয়েই এই দীর্ঘ গানগুলো সাজানো হয়ে থাকে। আমাদের দেশের জেলায় জেলায় গ্রামে গ্রামে ফোক গান গাওয়া হয় ছোট বড় নানান উৎসবের মধ্য দিয়ে। তবে ঢাকাতে আন্তর্জাতিক লোকসঙ্গীত হয় মাঝে মাঝে। আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব হল বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। এই মঞ্চে বাংলাদেশের প্রখ্যাত বাউল এবং লোকশিল্পীদের পাশাপাশি ভারত, পাকিস্তান, রাশিয়া, জর্জিয়া, মালি এবং ব্রাজিলের মতো বিশ্বের বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী ফোক ব্যান্ড ও শিল্পীরা গান পরিবেশন করে থাকেন। বাংলার মাটির গান যেমন বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, লৌকিক পালা গান এবং সুফি গানকে এক আন্তর্জাতিক আধুনিক সাউন্ড সিস্টেমে বিশ্ব দরবারে উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক ফোক বা লোকসঙ্গীত উৎসবের গুরুত্ব কেবল বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দেশের সংস্কৃতি, অর্থনীতি এবং বৈশ্বিক পরিচয়ের ক্ষেত্রে অত্যন্ত গভীর প্রভাব ফেলে। শহুরে যুব সমাজ যারা মাটির গান বা লোক ঐতিহ্যের সাথে পরিচিত নয়, তারা এই উৎসবের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও শেকড়কে চেনার সুযোগ পায়। প্রিয় শ্রোতা, বাংলা লোকসঙ্গীত এবং ফোক মিউজিককে টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি, কারণ এটি কেবল বিনোদনের মাধ্যমই নয়, এটি জাতীয় পরিচয়, ইতিহাস এবং হাজার বছরের জীবন দর্শের জীবন্ত দলিল। বিশ্বায়নের এই যুগে আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি যখন হুমকির মুখে, তখন লোকসঙ্গীতই আমাদের শেকড়ের সাথে যুক্ত করে রাখে।
1: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন উৎসবে বাংলাদেশ পর্ব। বন্ধুরা, আপনাদের ভালো লাগা মতামত আর অনুভূতির কথা নিয়ে আমাদের আয়োজন ই আলাপন। ইমেইলে আপনারা পাঠান আপনাদের কথা, আর সেই কথাগুলো নিয়েই সাজে এই প্রিয় পর্বটি আপনাদের।
0: আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই আর দেরি না করে শুরু করছি আপনাদের প্রিয় পর্ব ই আলাপন।
1: আমন্ত্রণ সবাইকে এই আলাপনের আজকের পর্বে। যথারীতি আপনাদেরই পাঠানো ইমেলের ঝাঁপি নিয়ে হাজির হয়েছি। চলে যাচ্ছি প্রথম ইমেলের পাতায়। প্রথম ইমেলটি আজকে পাঠিয়েছেন ফয়সাল আহমেদ শিপন, ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। লিখেছেন, 12ই আগস্ট প্রচারিত প্রিয় মানুষ প্রিয়জন পর্বে 21 পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও পরিচালক আবুল হায়াতের ব্যক্তিগত জীবন ও কর্মময় জীবনের অনেক স্মৃতিচারণ শোনা হল। নাট্য জগতের খ্যাতিমান অভিনেতা আবুল হায়াতের প্রতি রইল আন্তরিক শুভকামনা। উৎসবে বাংলাদেশ পর্বে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা সম্পর্কে বিস্তারিত জেনেছি। লাঠি খেলা দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, তবে আধুনিক খেলাধুলার ভিড়ে এই ঐতিহ্যবাহী খেলা হারিয়ে যেতে বসেছে। সবার সম্মিলিত উদ্যোগে একে বাঁচিয়ে রাখা সম্ভব।
0: আপনার কথার সাথে আমরাও সম্পূর্ণভাবে একমত। আমরাই পারি আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে এবং আগামী প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে। আশা করি আমরা সকলে সে দায়িত্ব পালন করব যার যার অবস্থান থেকে। চমৎকার ইমেলটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার ইমেলটি করেছেন আব্দুল ওহাব প্রধান, সম্রাট কুকিবাজিত, বগুড়া থেকে। লিখেছেন, প্রিয় আয়োজনের গত 10 তারিখ জীবনের গল্প পর্বে একজন চশমার ফ্রেম মেরামতকারীর সাক্ষাৎকার, রূপালী সংস্কৃতি পর্বে কাজল, লতা সিনেমা এবং বাদ্যযন্ত্র সরোদ নিয়ে পর্বসহ পুরো আয়োজন, এবং প্রিয় মানুষ প্রিয়জন পর্বে কিংবদন্তি আবুল হায়াতের সাক্ষাৎকার এবং উৎসবে বাংলাদেশ পর্বে লাঠি খেলা নিয়ে পর্ব আমাকে মুগ্ধ করেছে। গত 21 তারিখ ঐতিহ্যের সন্ধানে পর্বে ঢাকার ঐতিহ্যবাহী মসজিদ শাহবাজ খান মসজিদ, যুগের সাজ যুগের পোশাক পর্বে টাঙ্গাইলের আদি শাড়ি, এবং 22 তারিখে চট্টগ্রামের খাবারের রেসিপি, পত্রালাপ এবং সবশেষে চমৎকার একটা ছায়াছবির গান সহ পুরো আয়োজন বেশ ভালো লেগেছে। এমন চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ, সবসময় সাথেই আছি।
1: আপনাকেও ধন্যবাদ নিয়মিত দর্পণের সাথে থাকার জন্য। আশা করি আগামীতেও থাকবেন এবং নিয়মিত লিখবেন অনুষ্ঠান নিয়ে আপনার সকল মতামত। মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, সকাল 8:30 সপ্তাহে 4 দিন প্রচার হয় দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান। কত রকমের পরিবেশনা আমাদের মাঝে উপস্থাপন করা হয়, এতে যা শুনে অন্তর জুড়িয়ে যায়। যখন শুনি আমার বাংলা ভাষা অজানা তথ্যগুলো পারি জানতে, লোকায়িত বাংলা খুঁজে দেয় অচেনা রূপ আমাদেরই। মাঝে রসনার সাতকাহন খাবারের বর্ণনা, যা শুনে নতুন খাবার তৈরিতে আমরা সক্ষম। জীবনের গল্প, একজন খেটে খাওয়া মানুষ তার জীবন গড়ার কাহিনী অনেক ভালো লাগে, কারণ যার জীবন এবং যেমন অভিজ্ঞতা তার যেমন কর্ম, সেটা যদি সে নিজে প্রকাশ করে তাহলে অনেক ভালো লাগে, তার মনটাও ভালো লাগে। রূপালী সংস্কৃতি বিনোদনের অন্যরকম ভালোবাসা জানতে পারি নিত্য নতুন ছবির সংলাপ, এটাও জানা দরকার আমাদের। বাদ্যযন্ত্রের সুর সেটা তো জানা ছিল না, এটা জানতে পারি দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান থেকে। তাই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যারা উপস্থাপনা করে থাকেন, তাদের জন্য অনন্ত ভালোবাসা অবিরাম। আমি আছি সাথে, থাকবো ইনশাল্লাহ।
0: আপনার প্রতিও রইল দর্পণের পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের এমন ভালোবাসাই দর্পণের এগিয়ে চলার অনুপ্রেরণা। আগামীতে আপনার কাছ থেকে আরও বেশি বেশি গঠনমূলক লেখা পাওয়ার প্রত্যাশা রাখছি। ইমন আহমেদ দুলাল সাটুরিয়া মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের জ্ঞানসম্মত জনপ্রিয় ও শ্রোতানন্দিত অনুষ্ঠান দর্পণ। গত 19 আগস্ট বুধবারের উপস্থাপনা ছিল এক কথায় অসাধারণ। উৎসবে বাংলাদেশ পর্বে যাত্রাপালা সম্পর্কে তথ্য ও পর্যালোচনা শুনলাম। এতে আমরা শুনতে পেলাম এর ঐতিহ্য ও সৃষ্টিশিল্পের নানা তথ্য। একই দিনে আমাদের গান পর্বে স্বপ্নের ঠিকানা ছায়াছবির একটি গান শুনতে পেয়ে মনটা আনন্দিত হল। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ বেতার দর্পণ কর্তৃপক্ষকে এরকম শ্রোতানন্দিত অনুষ্ঠান সকলের মাঝে উপস্থাপন করার জন্য। আমি আগামীতে উৎসবে বাংলাদেশ পর্বে বাউল গান ও যুগের সাজ যুগের পোশাক পর্বে পাঞ্জাবি নিয়ে পর্যালোচনা শুনতে চাই। আশা করি বিষয়টি বিবেচনা করবেন।
1: আমাদের আয়োজন আপনার মনে আনন্দের দোলা দিয়েছে জেনে আমরাও আনন্দিত, আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে তা বিবেচনায় থাকবে। ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ। মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, গত 22 তারিখ দর্পণ শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। সেদিন আমার বাংলা ভাষা পর্বটি থেকে দারুণ কিছু শিখলাম। এরপর রসনার সাতকাহন পর্বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দুরুস্কুরা খাবার নিয়ে শুনলাম। যেহেতু চট্টগ্রামে থাকি আমি, সেই সুবাদে এই খাবারটি অনেকবার খাওয়া হয়েছে। সত্যি বেশ মজাদার একটা খাবার। সবশেষে গানটিও মন ছুঁয়ে গেছে। দর্পণ পরিবারের সবার প্রতি রইল প্রাণান্ত ভালোবাসা।
0: সত্যি আপনি সৌভাগ্যবান যে আমাদের দেশের ঐতিহ্যবাহী একটি খাবারের স্বাদ নিতে পেরেছেন। আমরা হয়তো নিজ নিজ এলাকার খাবারগুলো খেয়ে থাকি, কিন্তু অন্যান্য অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারগুলো খাওয়ার সুযোগ সকলে পায় না। তবে এগুলো সম্পর্কে জানা থাকলে কখনো কাজে কিংবা বেড়াতে কোনো অঞ্চলে গেলে সেখানকার সেই সকল ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণের চেষ্টা করা সম্ভব। ইমেলের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, আগামী 1 নভেম্বর প্রিয় দর্পণ অনুষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী, কিন্তু চলতি বছর দিনটি রবিবার হওয়ায় সেদিন প্রিয় অনুষ্ঠানটি প্রচারিত হবে না। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই সপ্তাহে সোমবার বিশেষ অনুষ্ঠান প্রচার করার অনুরোধ জানাচ্ছি। বিশেষ অনুষ্ঠানের মধ্যে থাকতে পারে শ্রোতাদের পাঠানো শুভেচ্ছা বার্তা, বাংলাদেশ বেতারের মহাপরিচালকের শুভেচ্ছা বক্তব্য, এই কেন্দ্রের পরিচালকের শুভেচ্ছা বার্তা এবং অনুষ্ঠানের প্রযোজকের শুভেচ্ছা বক্তব্য, পাশাপাশি এই অনুষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত উপস্থাপক উপস্থাপিকা ও অন্যান্য কলাকুশলীদের অংশগ্রহণে স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডার আয়োজন করলে অনুষ্ঠানটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করবেন।
1: দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আপনার গঠনমূলক চমৎকার পরামর্শের জন্য ধন্যবাদ। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, আশা করি তা বিবেচনায় থাকবে। এবার সংক্ষেপে কিছু ইমেইল পড়ছি। মনিরামপুর যশোর থেকে জাকির হোসেন জীবন লিখেছেন, ইয়ালাপনে এটি আমার প্রথম ইমেইল, কেমন আছেন আপনারা? আলাপনে আগে অনিয়মিত থাকলেও এখন থেকে নিয়মিত আমাকে পাবেন বলে আশা করছি আজ এ পর্যন্ত। আগামী সপ্তাহে গঠনমূলক আলোচনা নিয়ে হাজির হব। শ্রী দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে দর্পণে প্রতি সপ্তাহে একটি করে কুইজ চালু করার অনুরোধ জানিয়ে ইমেল করেছেন। গত 3, 5, 7, 12, 14 ও 21 আগস্টের আয়োজন ভালো লাগার কথা জানিয়ে ইমেল করেছেন আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে, এবং গত 24 তারিখের রূপালী সংস্কৃতিতে অবুঝ মন ছবির কাহিনী ও চিত্রনাট্য নিয়ে সুন্দর উপস্থাপনা ভালো লেগেছে জানিয়ে এ পর্বে ভেজা চোখ ছবির কাহিনী ও চিত্রনাট্য শুনতে চেয়েছেন এটিএম আতাউর রহমান রঞ্জু পীরগাছা রংপুর থেকে।
0: ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে, সেগুলো বিবেচনায় থাকবে।
1: তো বন্ধুরা, এবারে বিদায় নিচ্ছি আলাপন থেকে, আর বিদায় বেলা জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ialaponbibidhaka@gmail.com।
0: শুনছিলেন ইয়ালাপন পর্ব।
1: বন্ধুরা, আমাদের আধুনিক বাংলা গানের ভাণ্ডারে এমন কিছু গান রয়েছে যেগুলো সময়ের সীমানা পেরিয়ে আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছে।
0: তেমনি একটি জনপ্রিয় গান, যে ছিল দৃষ্টির সীমানায়, সে হারালো কোথায় কোন জানায়। শ্রোতা বন্ধুরা, আমাদের গান আয়োজনে আজ আমরা শুনব এই গানটি, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ।

0: যে ছিল দৃষ্টির সীমানায়। বন্ধুরা, আমাদের গান আয়োজনে হৃদয় হরা এই গানটি শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব এখনই, তবে বিদার আগে জানিয়ে যায় আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
1: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: খবরপড়ছি শাহজির মোস্তফা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এই দলের হাত ধরে এসেছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ বিজেবির সিলেট সেক্টর সদর দপ্তরে সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে যেসব দুর্গম ও গভীর বনাঞ্চল বিস্তৃত এলাকায় সরাসরি জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেসব জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সংবলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল নজরদারি পরিচালনা করা হবে। পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ, বিশেষ করে মুক্ত বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে পিপল টু পিপল যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার উপর গুরুত্ব দেন মন্ত্রী। ভারতীয় হাইকমিশনার স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহিদুর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বর্তমানে দেশে কোনো সারের ঘাটতি নেই উল্লেখ করে ডা জাহিদুর রহমান বলেন, দেশে মোট 12,861 মেট্রিক টন সারের মজুত রয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়েও বেশি। তিনি আরও বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে যথাসময়ে কৃষকের কাছে সার পৌঁছাতে কাজ চলছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় থাইল্যান্ডকে 35 রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়। উপস্থাপনায় মোহাম্মদ আরিফুল হক ও সাদিয়া ইসলাম লিজা।

0: ভ্রমণ ব্যক্তিদের তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে, নতুন দক্ষতা শিখতে এবং আত্মবিশ্বাস অর্জন করতে দেয়। ভ্রমণ এবং পর্যটন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ, যা অর্থনীতি, সংস্কৃতি এবং ব্যক্তিদের বিভিন্ন উপায়ে প্রভাবিত করে।
1: যাপিত জীবনের ক্লান্তি ও একঘেয়েমি দূর করতে ভ্রমণ ও পর্যটনের কোনো বিকল্প নেই। ব্যস্ত যান্ত্রিক জীবনে ভ্রমণ ও পর্যটন যেন আনন্দের ফল্গুধারার মতো। বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে ভ্রমণের মাধ্যমে যেমন শেখা যায় অনেক কিছু, তেমনি লাভ করা যায় নির্মল আনন্দ।
0: শরীর ও মনকে নতুন উদ্দীপনায় কর্মচঞ্চল করে তুলতে তাই এর জুড়ি মেলা ভার। আর সেই নিরিখেই বাংলাদেশ বেতারের ভ্রমণ ও পর্যটন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান মন ছুটে যায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন।
0: আচ্ছা, মন ছুটে যায় এর আজকের পর্বে শ্রোতা বন্ধুদের আমরা কোথায় নিয়ে যাব?
1: শ্রোতা বন্ধুদের আজ আমরা নিয়ে যাব জীবন্ত ছবির এক প্রাণবন্ত জগতে।
0: জীবন্ত ছবির প্রাণবন্ত জগৎ কোথায় সেটা?
1: কেন, দেশের প্রথম ও একমাত্র থ্রিডি আর্ট গ্যালারিতে।
0: থ্রিডি আর্ট গ্যালারি মানে ঢাকার বিজয় সরণিতে যে আর্ট গ্যালারি অবস্থিত সেখানে?
1: হ্যাঁ, ঠিক তাই। মন ছুটে যায়ের আজকের এই পর্বে নান্দনিক সেই থ্রিডি আর্ট গ্যালারিতে যাব সবাই মিলে মোহাম্মদ ইসহাক আলীর সাথে।
0: শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন আর দেরি না করে ঘুরে আসি চমৎকার এই থ্রিডি আর্ট গ্যালারি থেকে।
2: শ্রোতা বন্ধুরা, মন ছুটে যায়ের আজকে পর্বে আমরা এসেছি ঢাকা মহানগরীতে অবস্থিত বিজয় সরণির পাশেই থ্রিডি আর্ট গ্যালারিতে। আর এই থ্রিডি আর্ট গ্যালারি অবস্থিত হচ্ছে সামরিক জাদুঘরের এক্সিবিশন হলের ভেতরে, এবং এখানে আপনি এসে চমকপ্রদ কিছু বিষয় পাবেন। আর এই থ্রিডি আর্ট গ্যালারিতে ঢোকার পর আপনার কাছে মনে হবে যে আপনি জীবন্ত ছবি দেখতে পাচ্ছেন, অর্থাৎ জীবন্ত ছবির জগতে আপনি প্রবেশ করবেন। আপনি যখন থ্রিডি আর্ট গ্যালারির উদ্দেশ্যে আসবেন, আসার পরে বিজয় সরণিতে নেমে সামরিক জাদুঘরের গেটে এসে থ্রিডি আর্ট গ্যালারির যে গেটটা রয়েছে এই গেটে এসে আপনাকে 200 টাকা সমমূল্যের একটি টিকিট সংগ্রহ করতে হবে। এই টিকিট সংগ্রহ করে আপনি যখন ভেতরে প্রবেশ করবেন, ভেতরে প্রবেশ করার পর চমৎকার একটা জায়গা আপনি দেখবেন, এবং এখানে প্রবেশমুখে দেখবেন বাংলাদেশ নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ এখানে সাজিয়ে রাখা হয়েছে। এরপরেই আপনি যখন থ্রিডি আর্ট গ্যালারির মেইন গেটে এসে উপস্থিত হবেন, আর্ট গ্যালারির যে ভেতরের গেটটা রয়েছে এই গেট দিয়ে প্রবেশ করা মাত্রই আপনার চোখের সামনে পড়বে চমকপ্রদ কিছু ছবি, যে ছবিগুলো আপনাকে সত্যি ভীষণ আনন্দ দিবে। আপনি এখানে শুরুতেই এই ফ্লোরে, তিনটা ফ্লোর রয়েছে থ্রিডি আর্ট গ্যালারির, এই তিনটা ফ্লোরের প্রথম ফ্লোরে আপনি যখন প্রবেশ করবেন এখানে চমৎকার কিছু ছবি রয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করা হয়েছে এই ছবিগুলোতে। আপনি শুরুতেই দেখতে পাবেন এখানে রয়েছে বাঘের একটা চিত্র, জীবন্ত বাঘ মনে হবে। এর পাশেই রয়েছে ঢেঁকি, আমাদের বাংলার সংস্কৃতির যে ঐতিহ্য ঢেঁকি, ঢেঁকি রয়েছে, ঢেঁকিতে ধান ছাটার একটা চিত্র এখানে চমৎকার লাগবে আপনার দেখতে, এবং সমুদ্রের পাড়ে শুয়ে থাকার মতো একটা চিত্র রয়েছে। রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরে দেখার মতো মুখ্যম একটি জায়গা এই থ্রিডি আর্ট গ্যালারি। থ্রিডি আর্ট গ্যালারিতে সর্বমোট 3টি ফ্লোর রয়েছে, এবং এই 3টি ফ্লোর মিলে সর্বমোট 61টি থ্রিডি চিত্রকর্ম আছে। থ্রিডি আর্ট গ্যালারিতে ঢুকলে মনে হবে যেন ভিন্ন এক জগতে প্রবেশ করেছেন। কখনো আপনি চা বাগানে প্রবেশ করবেন, তো কখনো আবার পৌঁছে যাবেন চায়নার গ্রেট ওয়ালে। পাশেই আদিম গুহার সন্ধান মিলবে, গুহার পরেই বিশাল জলপ্রপাত। জলপ্রপাতের পাশেই একটা ভেলা, ভেলায় চড়ে পাড়ি দিতে হবে উত্তাল সমুদ্র। হঠাৎ দেখা হয়ে যাবে মিশরীয় পিরামিড আর মমির সাথে। মমিদের সাথে সাক্ষাৎ শেষে হাজির হবেন এক বিশাল শিম্পাঞ্জির সম্মুখে। পাশাপাশি সমুদ্র থেকে উড়ন্ত ডলফিনেরও দেখা মিলবে এইখানে। 3D চিত্রকর্মের পাশাপাশি এখানে রয়েছে 2D কর্নার, এছাড়াও আছে বাংলাদেশের প্রথম মিরর মেইজ। আর এই মিরর মেইজে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনার কাছে মনে হবে এক গোলক ধাঁধার পৃথিবীতে প্রবেশ করেছেন। যেদিকেই যাবেন সেদিকেই আপনাকে দেখতে পাবেন চমৎকার কিছু চিত্রকর্ম, চমৎকার কিছু নান্দনিক স্থাপনা রয়েছে এখানে। আপনি অবশ্যই থ্রিডি আর্ট গ্যালারিতে প্রবেশ করলে বিমুগ্ধ হবেন, মুগ্ধ হবেন।
1: শ্রোতা বন্ধুরা, মূলত আর্ট গ্যালারি হলো একটি ঘর বা একটি ভবন যেখানে ভিজুয়াল আর্ট প্রদর্শিত হয়। ঐতিহাসিকভাবে শিল্পকে মর্যাদা এবং সম্পদের প্রমাণ হিসাবে এবং ধর্মীয় শিল্পের জন্য আচার অনুষ্ঠানের বস্তু বা বর্ণনা হিসাবে প্রদর্শিত হয়।
0: আধুনিক যে কারণে শিল্প প্রদর্শিত হয় তার মধ্যে রয়েছে নান্দনিক উপভোগ, শিক্ষা, ঐতিহাসিক সংরক্ষণ বা বিপণনের উদ্দেশ্য। আমাদের এই আর্ট গ্যালারিটিও তেমন। এখানে তিনটি ভিন্ন ভিন্ন ফ্লোরে

0: এছাড়া এখানে রয়েছে মিরর মেইজ। আর এই মিরর মেইজে আপনি যখন ঢুকবেন তখন কিন্তু একটা গোলক ধাঁধার ভেতরে ঢুকে যাবেন। এখানে আপনি ঢুকলে বেশ খানিকটা সময় কিন্তু একটা গোলক ধাঁধার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, আপনার নিজেকে আপনাকে খুঁজে বের করতে হবে এক্সিট পয়েন্ট। অর্থাৎ এখানে আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ পথ থেকে একদম বহির্গমন পথে যাওয়ার জন্য বেশ খানিকটা গোলক ধাঁধার ভেতর দিয়ে আপনাকে যেতে হবে। এছাড়া এখানে বেশ কয়েকটা ছবিও রয়েছে, আপনি চাইলে এখানে এই ছবিগুলোর সাথে ছবি তুলতে পারেন। আমরা এবারে অবস্থান করছি 3D আর্ট গ্যালারির, অর্থাৎ দ্বিতীয় যে ফ্লোরটা রয়েছে এই ফ্লোরে অবস্থান করছি। এখানে মূলত চমৎকার কিছু ছবি রয়েছে, জীবন্ত কিছু ছবি রয়েছে, এবং প্রত্যেকটা ছবিতে আমরা যে বিষয়টা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এই ছবিগুলোর পাশেই একটা ছোট্ট ডেমো দেওয়া আছে। অর্থাৎ এই ছবিগুলোতে কিভাবে দাঁড়াতে হবে, কোন দিক থেকে দাঁড়িয়ে ছবি নিতে হবে, সে বিষয়টা কিন্তু এই ছবিতে দেওয়া আছে। এবং সেই সাথে আরও একটি চমৎকার জিনিস রয়েছে, আপনি এখানে যখন আসবেন ছবি তুলবেন, ছবি তোলার জন্য কোথা থেকে ছবি তুললে ছবিটা সুন্দর হবে সেই ক্যাপচার পয়েন্টটাও কিন্তু এখানে দেওয়া আছে। এই ফ্লোরে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য চমৎকার কিছু ছবি রয়েছে, মিকে মাউস রয়েছে, মুগলি রয়েছে, এছাড়াও আলাদিনের দৈত্য রয়েছে।
1: যে প্রতিষ্ঠানগুলি একটি স্থায়ী সংগ্রহ সংরক্ষণ করে তাদের হয় আর্ট গ্যালারি বা শিল্পের জাদুঘর বলা যেতে পারে, আর এই শিল্পের পিছনে থাকেন কুশলী শিল্পী। ঘুরতে ঘুরতে তেমনই এক শিল্পীর দেখা মিলে গেল, চলুন কথা বলি তার সাথে।
0: প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি 3D আর্ট গ্যালারিতে। ঘুরতে ঘুরতে এখানে আমরা পেয়েছি এই যে 3D আর্ট গ্যালারির এত চমৎকার সব চিত্রকর্ম, সেই চিত্রকর্ম যারা সৃষ্টি করেছেন সেই রকমই একজন মানুষকে কথা বলবো তার সাথে। আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই।
2: আমি প্রীতম চৌধুরী, আমি বর্তমানে বাংলাদেশ 3D আর্ট গ্যালারির চিফ ক্রিয়েটিভ অফিসার হিসেবে আছি।
0: আপনারা কতজন আছেন এই ক্রিয়েটিভ টিমে?
2: এই ক্রিয়েটিভ টিমে 15 জনের মতো আছে।
0: আপনারা এই 15 জন মিলেই কি এই 3D আর্ট গ্যালারি যত চিত্রকর্ম আছে 3D চিত্রকর্ম এগুলো তৈরি করেছেন?
2: হ্যাঁ, আমরা 15 জন মিলে তৈরি করেছি, কিন্তু আমাদের পাশাপাশি আরো 3 জন মানুষ আছে, তারা শিল্পী না হলেও তাদের মধ্যে শিল্প বোধটা আছে। যেরকম আমাদের রেভেন ভাই, আমাদের এমডি বর্তমানে, এবং আমাদের সিও তানজিদ হাসান সে, এবং আমাদের আরেকজন সিও সাকিব ভাই, তারা সবভাবে হেল্প করছে। এবং প্রত্যেকটা পেন্টিংয়ে একটা জিনিস খেয়াল করবেন যে উপর থেকে যদি আমরা শুরু করি আমাদের দেশীয় কালচার কোন পাবো, আমরা স্টেপ বাই স্টেপ এভাবে সাজাইছি যেন আমরা কোনো ফ্যামিলি ঘুরতে আসার পরে যেন তারা নিজের দেশটাকে ফিল করতে পারে। তারপরে এখানে বিদেশি কালচার বলতে গেলে সেরকম নেই, সম্পূর্ণটাই দেশীয় কালচার আছে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর আছে, তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম আছে, এবং পছন্দের যে খেলোয়াড় ব্যাটসম্যান তার ছবি আছে। একদম হচ্ছে বাচ্চা এবং সকল ধরনের বয়সের মানুষরা যেন আনন্দ পায়।
0: বেশ কিছু বিখ্যাত চিত্রকর্ম আমরা পেয়েছি, যেমন মিশরের পিরামিড, মমি, এরপর হচ্ছে একটা বিখ্যাত সিনেমার একটা বিখ্যাত ফ্রেম আমরা পেয়েছি, এছাড়া চীনের গ্রেট ওয়াল, আরো চমৎকার কিছু বিষয় রয়েছে। অর্থাৎ আপনারা আমাদের দেশীয় সংস্কৃতিকে যেভাবে ধারণ করেছেন একইভাবে আপনারা বৈশ্বিক যে চমৎকার চিত্রকর্ম রয়েছে বা সিন রয়েছে সেগুলিকে আপনারা তুলে ধরার চেষ্টা করেছেন।
3: শ্রোতা বন্ধুরা, শিল্পীর সাথে কথা বলতে বলতে দেখা হলো এক শিশু দর্শনার্থীর সাথে। মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর উপভোগ করছে ছবির রাজ্য। চলুন তার সাথে কথা বলা যাক।
0: শ্রোতা বন্ধু, 3D আর্ট গ্যালারিতে বাচ্চাদের জন্য চমৎকার কিছু 3D আর্ট রয়েছে। এখানে যদি বাচ্চারা আসে তারা কিন্তু এই 3D আর্টগুলো দেখে চমকপ্রদ হয়, আনন্দিত হয়। আমরা এখানে যারা ঘুরতে এসেছে, এখানে দর্শনার্থীদের মধ্যে একজন বাচ্চা দর্শনার্থীকে পেয়েছে, একটা শিশুকে পেয়েছি যে খুব আনন্দ করে এখানে ছবি তুলছিল। কথা বলবো তার সাথে। তোমার নাম কি?
4: আমার নাম দেবদ্বীপা সাহা, আমি সবকিছু স্কুলে পড়ি।
0: তোমার এই 3D আর্ট গ্যালারিতে এসে কেমন লাগছে?
4: খুবই ভালো, এখানে আনলিমিটেড ছবি আছে। তোমার এখানে বিড়াল ফিস্ট্যাঙ্কের ভিতরে ঢুকবার বিড়াল চাকি আছে, আর অনেক কিছু ছিল, ঘন্টাও ছিল, নিচে বসতে পারো, আর তুমি এখানে এই জায়গায় কেবের ভিতরে দিয়ে ক্রস করতে পারো, অনেক কিছু ছিল, আনলিমিটেড জিনিস, খুবই ভালো লেগেছে।
0: অনেক ধন্যবাদ তোমাকে।
1: শিল্প জগতের অংশ হিসেবে আর্ট গ্যালারিগুলো

0: শিল্পী, সংগ্রাহক এবং শিল্প বিশেষজ্ঞদের মধ্যে সংযোগের নেটওয়ার্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই নিরিখেই এখানকার তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন বেশ সচেতনভাবে। দেখা হলো তেমনই একজন কর্মকর্তার সাথে। চলুন বন্ধুরা, কথা বলি তার সাথে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি থ্রুজি আর্ট গ্যালারির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে। কথা বলবো এবং আপনার নাম পরিচয় জানবো আপনার কাছ থেকে।
2: আমি তানির হাসান, আমি থ্রুজি আর্ট গ্যালারির প্রধান নির্বাহী কর্মকর্তা।
1: আপনি এই যে থ্রুজি আর্ট গ্যালারি বাংলাদেশে আপনারাই প্রথম শুরু করেছেন এবং বেশ চমৎকার কিছু ছবি আমরা দেখলাম, এবং আপনারা সেখানে ছবি তোলার জন্য মানুষকে যে নির্দেশনা দিয়েছেন, ছবিটা কীভাবে উঠবে সেটার একটা মডিউল দেওয়া আছে, পাশাপাশি কোথা থেকে তুলবে, একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আপনারা খেয়াল করেছেন। তা আপনাদের এটা শুরুটা কীভাবে হলো?
2: আমরা প্রথমে লক্ষ্য করলাম যে আমাদের দেশে যারা যুব সমাজ আছে এবং শ্রেণী পেশার মানুষ আছে, তারা হচ্ছে আপনার আর্টের সাথে তেমন একটা কানেক্টেড না। সো আমাদের দেশে যে ধরনের আর্ট এক্সিবিশন হয় এগুলোতে হচ্ছে লোকজন তেমন একটা জানেও না বা এগুলোতে অ্যাটেন্ড করে না। সো আমরা ওইটার মাথায় রেখে আমরা ভাবলাম যে এমন কিছু করা যায় কি না যাতে সকল শ্রেণী পেশার মানুষ আর্টের সাথে পরিচিত হয়, এটার সাথে কানেক্টেড হয়। সো আমরা এটার সাথে কীভাবে ফানটাকে অ্যাড করে সকল শ্রেণী পেশার মানুষকে আর্টের সাথে কানেক্ট করা যায় সেটার চিন্তাভাবনা থেকে আমরা থ্রুজি আর্ট গ্যালারিটা শুরু করি। অর্থাৎ আপনি দেখতে পাবেন এখানে প্রত্যেকে এসে যে ফানটা করে সে আর্টের একটা পার্ট হিসেবে সে তার নিজেকে একটা ছবিতে দেখতে পায়। সো এই ফানটাতেই কিন্তু তার আস্তে আস্তে সে আর্টের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, সে আর্টের স্টোরিটা জানতেছে। আমরা প্রত্যেকটা, আমার প্রায় 60+ আর্ট আছে, সেখানে দেখবেন যে প্রত্যেকটা আর্টের এক একটা স্টোরি আছে। তো একজন অডিয়েন্স কিন্তু সেই আর্টটার পার্ট অফ দ্য স্টোরি হয়ে যাচ্ছে। আপনি থ্রুজি আর্ট গ্যালারিতে আসলে শুধু যে আপনি আর্ট এক্সপিরিয়েন্স করবেন শুধু তাই না, আপনি এর মাঝে একটু টুডি শপে বসে সুন্দর কিছু ছবি নিতে পারবেন এবং মিরর হাউসে কিছু ফান করতে পারবেন। সো আমরা সব ধরনের বিনোদনের ব্যবস্থা এখানে রেখেছি।
1: আমরা বাচ্চাদের জন্য দেখছিলাম যে আপনাদের বিশেষ কিছু ছবি সেখানে আঁকা আছে, বাচ্চাদের জন্য আপনারা কী ধরনের ছবি সেখানে রেখেছেন?
2: দেখুন, আমরা হচ্ছে সবার ছোটোবেলায় আমাদের কিছু আইডল কার্টুন আছে, টম অ্যান্ড জেরি, মিকি মাউস, মিনা কার্টুন। সো আমরা সবার কিন্তু একটা সফট কর্নার আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন যে অনেক বড়রা যারা হচ্ছে তারা তাদের ছোটোবেলার যে তাদের কার্টুন আইডল তাকে এখানে দেখে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে, তার সাথে ছবি উঠে দিতে।
1: আচ্ছা,
2: সো আমরা ওইটাকে চিন্তা করে আমরা হচ্ছে এই ক্যারেক্টারগুলোকে এখানে আনার চেষ্টা করেছি।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই আর্ট গ্যালারিতে প্রতিদিন নানা বয়সের দর্শনার্থীরা ঘুরতে আসেন, মেতে ওঠেন বাঁধ ভাঙা আনন্দে। আজও কিন্তু এর ব্যতিক্রম নয়, প্রচুর দর্শনার্থীর সমাগম আজ। চলুন কয়েকজনের সাথে কথা বলে শোনা যাক তাদের অনুভূতির কথা।
1: সুপ্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে থ্রুজি আর্ট গ্যালারিতে এসে একজন প্রবীণ দর্শনার্থীকে পেয়েছি, কথা বলবো তার সাথে। আপনার নাম পরিচয় বলবেন।
4: আমি শমশের আলী।
1: আপনি কোথা থেকে এসেছেন?
4: আমি দিনাজপুর থেকে এসেছি।
1: কেমন লাগলো এই থ্রুজি আর্ট গ্যালারি ঘুরে আর কি কি দেখেছেন?
4: খুবই সুন্দর লাগলো, আমি অনেক কিছুই দেখলাম, তার ভিতরে একটা শাঁখ পার হইলাম, সেটা মনে হচ্ছে একেবারে মানে জীবন্ত শাঁখ। তারপরে একটা ঘোড়া দেখলাম, একটা হাতির মাথায় হাত দিলাম, তারপরে একটা ঘন্টা বাজাইলাম, অনেক কিছুই দেখলাম, সবগুলোই মনে হচ্ছে জীবন্ত আর কি।
1: শ্রোতা বন্ধু, এখানে ছবি তোলা অবস্থায় পেয়েছে একজন দর্শনার্থীকে, তিনি আলাদিনের যে দৈত্য রয়েছে সেটার সাথে ছবি তুলছিলেন, কথা বলবো তার সাথে। আপনার নাম পরিচয় বলবেন।
5: আমি উমেহানি শতাব্দী, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষে পড়ছি।
1: আপনি এখানে কি কি দেখেছেন?
5: আমি মিরর আর্ট গ্যালারি সেখান থেকে আসলাম আর এখন আর্ট গ্যালারি ঘুরে ঘুরে দেখছি। এই তো পুরোনো দিনের মতো একটা ঘোড়া, তার লাগাম টেনে ধরা, তারপর সিংহ, মিকি মাউস, এই পর্যন্ত এগুলোই দেখলাম।
1: কেমন লাগছে আপনার এইসব দেখে?
5: হ্যাঁ, খুব ভালো লাগছে, বিশেষ করে মিরর আর্ট গ্যালারি, সেখানে চারদিকে আয়না, নিজেকে দেখতে পাচ্ছিলাম, ছবি ভিডিও করতে খুব ভালো লাগলো।
0: শ্রোতা বন্ধুরা, দর্শনার্থীদের সাথে কথা বলতে বলতে আমরা পেয়ে গেছি এই আর্ট গ্যালারির ঊর্ধ্বতন কর্মকর্তাকে। চলুন তার সাথে কথা বলে এই আর্ট গ্যালারি সম্পর্কে আরো বিস্তারিত জানি।
1: শ্রোতা বন্ধুরা, আমরা এই মুহূর্তে থ্রিডি আর্ট গ্যালারির ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে দাঁড়িয়ে আছি, কথা বলবো তার সাথে। আপনার নাম পরিচয়টা একটু জানবো।
6: আমার নাম রেইভেন হাসান, আমি ম্যানেজিং ডিরেক্টর আর্ট পিক্স লিমিটেড, এবং থ্রিডি আর্ট গ্যালারি আমাদের একটা প্রোডাক্ট বা আমাদের একটা গ্যালারি।
1: আপনাদের এই থ্রিডি আর্ট গ্যালারিটার শুরুটা কিভাবে হয়েছিল?
6: তো আমার কাছে প্রথমে বেশ কিছু আর্টিস্ট তারা অ্যাপ্রোচ করে, বলে যে তারা একটা গ্যালারি করতে চাচ্ছে এবং তাদের তারা কিছু ফাইন্যান্স চায়, কিছু সাপোর্ট চায় আর কি।
1: জি,
6: তখন আমি তাদের কাছ থেকে প্ল্যানটা শুনি যে এখানে তারা আর্টের মাধ্যমে কিছু ইন্টারঅ্যাক্টিভ এক্সপিরিয়েন্স, এই শিল্পটা যেন প্রমোট হয় বাংলাদেশে এবং আর্টিস্টদের জন্য যেন একটা এমপ্লয়মেন্ট বা একটা সুযোগ ক্রিয়েট হয়, সেই একটা পিচ নিয়ে আসে। তখন আমার কাছে তাদের কথাগুলো শুনে খুব ভালো লাগে এবং আমি তাদেরকে সাপোর্ট করতে চাই। আমাদের এখানে বেশিরভাগ আপনার ইয়াং ইউথ ক্রাউড যারা আছে আর কি, তাদের রাশি সবচেয়ে বেশি। তারা বিভিন্ন সময় এখানে এক্সপিরিয়েন্স করতে, আর্টের জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতে, ছবি তুলতে এখানে আসে না। আমাদের যতগুলো ডিভিশন আছে, আমি জানি না পারবো কি না, বাট আমাদের স্বপ্ন হচ্ছে আমার প্রতিটা ডিভিশনে অ্যাটলিস্ট একটা করে এক্সিবিশন করতে চাই, এই ধরনের থ্রিডি আর্ট গ্যালারি, যেখানে হচ্ছে মানুষ আর্টটা এক্সপিরিয়েন্স করতে আসবে এবং আমাদের দেশে যে খুবই ট্যালেন্টেড আর্টিস্টরা আছে তাদের এই প্রোডাক্টগুলো দেখতে আসবে এবং তাদের যে ক্রিয়েটিভিটি সেটা অ্যাপ্রিসিয়েট করতে আসবে।
3: বন্ধুরা, কথা তো অনেক হলো, এবারে চলুন না একটু সুরের মূর্ছনায় ভাসি। হ্যাঁ, শুনবো এবারে চমৎকার একটি গান।

0: সুপ্রিয় বন্ধুরা, নান্দনিক এই শিল্পের জগতে কথা ও গানে বেড়াতে বেড়াতে হয়ে এলো যাবার সময়। যেতে মন না চাইলেও আজ বিদায় নিতে হচ্ছে এখানেই, কারণ শেষ হয়ে এসেছে বেঁধে দেওয়ার সময়। আজকের মন ছুটে যায় গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আরিফুল হক,
1: এবং উপস্থাপনার সাথে আমি ছিলাম সাদিয়া ইসলাম লিজা।
2: অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নসীন। বন্ধুরা, আগামী পর্বে আমরা আবারও আপনাদের সাথে নিয়ে ছুটে যাব নতুন কোন স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সবার জীবন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তাপসী দে।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন তাপসী দে।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, চলমান মাইক্রোফোন। আজকের বিষয়, রাজধানীতে পিঙ্ক কালারের মহিলা বাস সার্ভিস। প্রিয় শ্রোতা, বর্তমান সরকার নারীদের যাতায়াতের নিরাপত্তার সুবিধার্থে রাজধানীতে পিঙ্ক কালারের মহিলা বাস সার্ভিস চালু করেছেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য শুরুতে কথা বলছি বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সাথে। এই বিষয়ে আমি আপনার মন্তব্য জানতে চাই।
3: সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের তরফ থেকে বিআরটিসির মাধ্যমে সরকার মহিলাদের জন্য পিঙ্ক বাস সার্ভিস প্রচলন করেছে, যেটা গত 18 আগস্ট আমরা শুভ উদ্বোধন করেছি। এক্ষেত্রে নারীদের জন্য আলাদা বাস চালু করার বিষয়ে সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেটা হলো যে নারীরা, সাধারণত পুরুষ এবং নারী যাত্রীরা একই বাসে চলাচলের সময় পুরুষদের দ্বারা বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হতো। বর্তমান নারী বাসে আমাদের ড্রাইভার থেকে শুরু করে কন্ডাক্টর, হেল্পার সবাই নারী থাকাতে এবং যাত্রীরাও নারী থাকাতে এই অসুবিধা থেকে নারী যাত্রীরা মুক্ত হচ্ছে, এবং এই নারী যাত্রীদের জন্য তারা হ্যারাসমেন্টভাবে নিজেরা স্বাচ্ছন্দ্যভাবে চলাচল করতে পাচ্ছে। এছাড়া যেটা পার্থক্য, সেটা হচ্ছে নারীদের জন্য আগের যে বাসগুলো প্রচলন করা ছিল সেখানে ড্রাইভার, কন্ডাক্টর এবং হেল্পার ছিল পুরুষ, ফলে নারীরা বাসে উঠতে যে বা নারীরা বাসের মধ্যে সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করত না, এবং আগের যে বাসের কালার ছিল সেটাও বিআরটিসির কালারই ছিল। এক্ষেত্রে বর্তমান সরকার এসে সেখানে ড্রাইভার, হেল্পার, কন্ডাক্টর এবং বাসের জন্য আলাদা একটা পিঙ্ক কালার বাস দিয়েছে, ফলে নারীরা এই পিঙ্ক কালারের বাসকে তাদের নিজেদের বাস হিসাবে চিহ্নিত করতে পারছে। এক্ষেত্রে নারীরা পিঙ্ক কালার দেখলেই মনে করবে যে এটা হচ্ছে তাদের বাস, আসলে এটা বিআরটিসির বাস হলেও আমি মনে করি মহিলা যারা যাত্রী আছে তারা তাদের বাসকে হিসাবে এটা স্বীকৃতি একটা সময় পেয়ে যাবে, ফলে নারীরা তাদের নিজস্ব একটা বাস যে আছে রাজধানীতে এইটা তারা উপলব্ধি করতে পারবে, ফলে নারীরা স্বাচ্ছন্দ্যে এই বাসে যাতায়াত করতে পারবে। আমরা সাময়িকভাবে 10টি বাস এখানে রাজধানীতে চলাচল করার জন্য আমাদের যে বাসগুলো ছিল সেই বাসগুলোকেই রিনোভেশন করে চালু করেছি। এর পাশাপাশি চিটাগাংয়ে 2টি এবং বগুড়া শহরে 2টি, এই সর্বমোট 14টি বাস আমরা আপাতত চালু করেছি। এবং সরকারের তরফ থেকে যেটা আছে সেটা হলো আগামীতে 100টি নারী বাস পর্যায়ক্রমে রাজধানীতে আসবে, সেটা ইলেকট্রিক বাস হবে, এবং ইলেকট্রিক ভেহিকেলটাও অত্যাধুনিক থাকবে, সেখানে সিসি ক্যামেরা ইত্যাদি থাকবে। বর্তমান যে বাসগুলো আছে সেখানে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে 2টা বাসে পরীক্ষামূলকভাবে, এবং একটা বাসে আমাদের ওয়াইফাই কানেকশন আছে, এবং ভবিষ্যতে যে বাসগুলো আসছে সেগুলো অত্যন্ত আরামদায়ক হবে, এসি বাস সার্ভিস হবে এবং অত্যাধুনিক সিসি ক্যামেরা সহ অন্যান্য ব্যবস্থা সেখানে থাকবে। ফলে আমরা আশা করছি সরকারের যে মূল উদ্দেশ্য নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের ক্ষেত্রে, এই ইভি বাসটি ভবিষ্যতে আমরা যদি মহিলাদের জন্য যেটা চালু করে ফেললে মহিলারা অনেকটা বর্তমানে যেভাবে চলাচল করছে তার চাইতে স্বাচ্ছন্দ্যে রাজধানীতে যাতায়াত করতে পারবে।
2: বর্তমানে বাসগুলো কোন কোন রুটে চলাচল করছে?
3: বিভিন্ন রুটে আমরা সাধারণত অ্যানালাইসিস করে অনেকগুলো বিষয় আমরা উত্থাপন, বিভিন্ন রুটে যেখানে আমাদের বাসগুলো চলাচল করে সেই বাসগুলো মহিলা যাত্রীদেরকে আমার পিঙ্ক বাস সার্ভিসে যাতায়াত করার জন্য অনুরোধ রাখছি।
2: কথা বলছি কয়েকজন যাত্রীর সাথে।
4: আমি ডক্টর বিপাশা পাল, আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি সেন্টারে আছি। আমি একটা প্রয়োজনে বাংলা মোটর যাচ্ছিলাম, ওখানে আমার চোখে পড়লো যে মহিলা বাস ডিপো সার্ভিসটা চালু হয়েছে। এটা দেখার পর আমার খুবই ভালো লাগলো যে এখানে শুধুমাত্র মহিলাদের জন্য সার্ভিস দেওয়া হচ্ছে, যে আমরা যে গণমাধ্যমগুলোতে যা আশা করতাম খুব অস্বস্তিকর ফিলিংসটা হতো এটা এখন নাই। আমার কাছে এটা খুবই ভালো একটা উদ্যোগ মনে হচ্ছে।
5: আমি ডক্টর আসপাক্তার, পিজিতে রেসিডেন্ট হিসেবে আছি। আমার মনে হয় যেহেতু এনভায়রনমেন্টটা আমাদের জন্য অনেক অনুকূল, ফিমেল সবাই, এটা আমাদের জন্য একটু মানে কমফোর্টেবল প্লেস। আমার মনে হয় যেটা প্রবলেম আর কি, বাসের সংখ্যাটা বাড়ানোর দরকার, কারণ আমরা সবসময় পাই না। আমি আজকে প্রথম পেয়েছি এই রুটে। আমাদের জন্য কমফোর্টেবল একটা এনভায়রনমেন্টটা খুব বেশি দরকার ছিল, যেটা এই বাসের মধ্যে আমরা পাচ্ছি।
6: সার্ভিস কেমন দিচ্ছে?
5: না, অবশ্যই ভালো। যেরকম আমরা কমপ্লেন শুনে এসেছি ওরকম কিছু এখনো দেখছি না, আশা করি সামনে আরো ভালো।
7: আমার নাম সুবর্ণা তালুকদার, আমি পড়াশোনা করছি ইডেন মহিলা কলেজে। প্রথম এই পিঙ্ক বাসের যাত্রী হয়ে পেরে অনেক আনন্দিত অনুভব করছি, কারণ আমি যেহেতু একজন নারী ক্যাম্পাসের শিক্ষার্থী এবং আমার ক্যাম্পাসে 35,000 মেয়ে শিক্ষার্থী। শুধু নারীদেরকে নিয়ে বাসে ভ্রমণের যে অভিজ্ঞতা বা সুবিধা, এটা আমি আরো ভালোভাবে বুঝতে পারি বা অনুভব করি, কারণ আমার অভিজ্ঞতা আছে। আর আমরা অধিকাংশ সময়ে যে বেশি ভাড়া নেওয়া, তারপর ব্যাড টাচের শিকার হচ্ছি, এখানে এই অসুবিধাগুলো নাই, কারণ এখানে ডিজিটাল পদ্ধতিতে ভাড়া নেওয়া হচ্ছে, ভাড়া বেশি নেওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। আর যেখানে যেহেতু শুধুমাত্র নারীদের জন্য বাসটি সংরক্ষিত, এখানে কোনো ব্যাড টাচের শিকার বা যে কোনো ধরনের হয়রানির শিকার হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার মনে হয় প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি রুটে নারী বাস চালু হওয়া প্রয়োজন।
8: আমি আয়েশা আক্তার, আমি ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী। এই পিঙ্ক বাসে আজকে আমি প্রথম উঠেছি, এর আগে আমি লোকাল বাসে সবসময় যাতায়াত করি, মাঝে মধ্যেই আমি হয়রানির শিকার হই, কিন্তু আজকে আমি পিঙ্ক বাসে ওঠার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এখানে যিনি হচ্ছেন বাস চালিকা, উনি ভালোভাবেই বাসে নিয়ে যাচ্ছেন, আর আমরা ভালোভাবে এই কোনো ধরনের হয়রানি ব্যতীতই ভালোভাবে যাচ্ছি, সেফ ফিল করে যেতে পারছি। সরকারের নিঃসন্দেহে এটি একটু ভালো হচ্ছে।
9: আমার নাম পারভিন আক্তার রাখি। সুবিধাটা খুব ভালো হয়েছে এবং এই মহিলাদের জন্য সেপারেশনটা করাটা অনেক ভালো, আমরা খুব খুশি হলাম। এটা জানি থাকে এবং আজীবনের জন্য জানি যতদিন আছে জানি আমরা এইভাবে সুবিধাটা পাই।
10: মিনাহিদ তনুজা, সুরেখা একাডেমির পরিচালক এবং সভাপতি, সুপরিচালক। আমার কাছে ভালো লেগেছে, আমিও চাইছিলাম অনেক আগে থেকে, মহিলাদের তো বাস আগেও ছিল কিন্তু এরকম ভাবে ছিল না, পিঙ্ক কালারের বাস, ডাবল বেড, ডাবল ডেকার ছিল না। সাধুবাদ জানাচ্ছি বাংলাদেশকে, কিন্তু আরো আমাদের বিভিন্ন রুটে আমাদের দরকার আরো গাড়ি। আমি প্রথম উঠলাম আজকে, আমার ভালো লাগছে, মহিলারাই চালক, মহিলারাই কন্ডাক্টর টাকা নিচ্ছে এবং আমার ইন্টারভিউ নিচ্ছে, ভালো লাগছে। সবসময় সব রুটে যদি মহিলাদের এরকম বাস থাকতো খুব ভালো হতো, তাহলে নারীদের নিরাপত্তা খুব নিশ্চিত হতো। যেকোনো সময় যেকোনো মুহূর্তে বাসগুলো যদি পায়, রাতেবেলা মহিলাদের যাতায়াত করতে অসুবিধা হয়, 9:10 পরেই বাসগুলো চালু রাখা উচিত।
11: আমার নাম হচ্ছে রূপা, আমি মিরপুর 11-তে থাকি। পিঙ্ক কালারের বাসটা পেয়ে আসলে আমরা খুবই হ্যাপি, বাচ্চাদের স্কুলে আনা নেওয়া আমাদের জন্য, মহিলা বাস তো আমাদের জন্য খুবই আরামদায়ক হয়ে ওঠে। আমরা যদি এভাবে রেগুলার পাই তাহলে আমরা খুবই হ্যাপি, যে মহিলারা যাচ্ছে ইজিভাবে, কোনো ইয়ে নাই, অনেক সুবিধা। সুবিধাটা হচ্ছে আমরা বাচ্চা নিয়ে খুবই যেতে পারতেছি, গাড়ির সংখ্যা কম, গাড়িটা যদি আর একটু বেশি থাকে আমাদের জন্য আরও ভালো হবে। সার্ভিস আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে এখন পর্যন্ত।
6: ভাড়া কি বেশি নিচ্ছে?
11: না না না, ভাড়া বেশি হচ্ছে না।
2: কথা বলছি পিঙ্ক কালারের মহিলা বাসের চালকের সাথে।
12: দেখেন আপু, পুরুষ কিন্তু কোনো কালে একা কোনো কিছুই করতে পারেনি। পুরুষের সাথে নারীর উৎসাহ অনুপ্রেরণা না থাকলে পুরুষ কিছুই করতে পারবে না কখনো। কৃষিকাজ বলেন, শিক্ষকতায় বলেন, প্রত্যেকটা সেক্টরে কিন্তু নারীর ভূমিকা আছে। সেখানে নারী আজকে এগিয়ে যাবে, পুরুষ এটাকে যদি উৎসাহ দেয় নারী অনেক ভালো কিছু করবে। চার দেয়ালের মধ্যে নারী কেন বদ্ধ থাকবে? নারী বের হবে, নারী ঘর থেকে বের হয়ে নারী জগৎ দেখবে, নারী বিশ্ব জয় করবে, নারীরা অনেক কিছু করবে। নারীর এই এগোনোর পিছনে পুরুষেরই অনুপ্রেরণা লাগবে। সেখানে আমরা বলতে চাই, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি অনুপ্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী।
6: আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছি রাজধানীতে পিঙ্ক কালার বাসের চালকের সাথে। আপনার নাম পরিচয় একটু বলবেন।
13: আমার নাম সীমা আক্তার, আমার হচ্ছে আমি এখন ডিগ্রি ফোর্থ সেমিস্টার রানিং লেখাপড়া চলতেছে, আর বর্তমানে আমি হচ্ছে পিঙ্ক কালার বাস ড্রাইভার হচ্ছে চালক হিসেবে নিয়োজিত আছি। পূর্বে আমি হচ্ছে একজন হচ্ছে বাইক এবং স্কুটি ট্রেনার ছিলাম। আর এই ড্রাইভিং প্রফেশনাল বলতে গেলে আমাকে হচ্ছে অনুপ্রেরণা এবং হচ্ছে উৎসাহিত করেছে আমার বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমি এই প্রফেশনাল ড্রাইভিং প্রফেশনালে আসা। যে বড় ভাইয়ের সাহসে এবং প্রতিটা স্টেপে স্টেপে এই আমাকে এগিয়ে নিয়েছে, আমাকে উপযুক্ত এনে দিয়েছে, সাহস দিয়েছে, কখনো পিছু পা হতে দেয়নি, যদি পারবি এভাবে সাহস দিয়ে আমাকে আজকে বিআরটিসিতে পিঙ্ক কালার বাস চালক হিসেবে আমাকে পদোন্নতি দিয়েছে আমার বড় ভাই। আমার অভিজ্ঞতা বলবো হচ্ছে ভালোই লাগতেছে। নতুন একটা প্রকল্প, নতুন বাংলাদেশে মহিলা বাস সার্ভিস চালু হয়েছে মেয়েদের জন্য, তো এটা খুব ভালো একটা উদ্যোগ। এখন বলবো যেহেতু হচ্ছে আরও উন্নত লেভেলের গাড়িগুলো আনলে আমাদের জন্য ভালো হতো।
6: পুরুষদের পাশাপাশি আপনারা রাস্তায় চালকের আসনে আছেন, এই অনুভূতি আপনার কাছে কেমন লাগছে?
13: অনুভূতির দিক থেকে বলবো খুব ভালো লাগছে। আমরা প্রথম নারী হিসেবে বাংলাদেশে মহিলা বাস চালক হিসেবে আমরা নিয়োজিত হতে পারছি, মেয়েদেরকে সার্ভিস দিতে পারছি, এটা তো এটা আমাদের খুব ভালোই লাগছে। এই উন্নতিটা যাতে আরও অবনতি হয়, সেই সরকারের কাছ থেকে আরও হচ্ছে বাস সার্ভিস নিতে আরও চালু রাখে সেই আহ্বান জানাবো।
6: কোনো অসুবিধা হচ্ছে কি?
13: সুবিধা অসুবিধা তো একটু রাস্তা প্রথম প্রথম হবেই, অনেকে সেলফি নিচ্ছে, অনেকে ভিডিও করতেছে, অনেকে বাস চাপ দিচ্ছে, তো সেক্ষেত্রে বলবো অভিজ্ঞতা ড্রাইভার ড্রাইভাররা যারা আছে পুরাতন, তারা যাতে আমাদের একটু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমাদেরকে চালানোর সুযোগ করে দেয়, আমরা যাতে মেয়েদেরকে একটু ভালোভাবে নিরাপত্তায় গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারি।
14: আপনাকে অনেক ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, চলমান মাইক্রোফোন অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ। চলমান মাইক্রোফোন অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি শামসুন্নাহার রিনি, সম্পাদনায় এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স, এফএম 90 মেগাহার্স। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে বাগেশ্রীর আগে খেয়াল শুনবেন, গিয়েছেন ক্ষিতিশ চন্দ্র মল্লিক, তবলা সঙ্গত করেছেন সুব্রত কুমার মোদক।

0: উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে বাঘেশ্রীর আগে খেয়াল পরিবেশন করেছেন ক্ষিতিশ চন্দ্র মল্লিক, তবলায় সঙ্গত করেছেন সুব্রত কুমার মোদক।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এই দলের হাত ধরে এসেছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। নারীর ক্ষমতায়ন তার সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীদের জন্য অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা এবং নারী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। তিনি গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সিলেট সেক্টর সদর দফতরে সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের যেসব দুর্গম ও গভীর বনাঞ্চল বেষ্টিত এলাকায় সরাসরি জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন, সেসব জায়গায় নাইট ভিশন এবং থার্মাল প্রযুক্তি সম্বলিত ড্রোন ব্যবহার করে সার্বক্ষণিক আধুনিক ডিজিটাল নজরদারি পরিচালনা করা হবে। পারস্পরিক স্বার্থ, সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন দীনেশ ত্রিবেদী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণ, বিশেষ করে মুক্ত বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে পিপল টু পিপল যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে পারস্পরিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার উপর গুরুত্ব দেন মন্ত্রী। ভারতীয় হাইকমিশনার স্থানীয় সরকার খাতে দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে ভারতের আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বর্তমানে দেশে কোনো সারের ঘাটতি নেই উল্লেখ করে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে মোট ১২,৮৬১ মেট্রিক টন সারের মজুত রয়েছে, যা গত বছরের এই সময়ের চেয়েও বেশি। তিনি আরও বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে যথাসময়ে কৃষকের কাছে সার পৌঁছতে কাজ চলছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮:৩০ শুরু হবে। এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র কেন্দ্রসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। শ্রোতাবন্ধুরা, এই মুহূর্তে আমাদের মাল্টিমিডিয়া স্টুডিওতে উপস্থিত আছেন পল্লীগীতি শিল্পী মোহাম্মদ এনামুল হক সাদি। তিনি আজ প্রথমে শোনাবেন মনের দুঃখ মনে রইল রে। গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি আর সুর করেছেন বারী সিদ্দিকী। চলুন শিল্পীকে শুনি।

0: আমাদের মাল্টিমিডিয়া স্টুডিও থেকে সরাসরি দুখানি পল্লিগীতি পরিবেশন করলেন মোহাম্মদ এনামুল হক সাদি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহাম্মদ মামুনুল ইসলাম।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মোহাম্মদ মামুনুল ইসলামের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী সাথী আক্তার। আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপ, একই সাথে অনুষ্ঠান শুনতে এবং দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে সরাসরি পল্লিকীতে গিয়ে শোনাবেন সাথী আক্তার, প্রথম গানের গীতিকার এবং সুরকার রাধা রমন দত্ত।

আমি এখন পরে যে গানটি গাবো সিলেট অঞ্চলের বাউল সাধক হাসন রাজার, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্টুডিও থেকে সরাসরি পল্লিকীতে গিয়ে শোনালেন সাথী আক্তার, বাংলাদেশ বেতার ঢাকা। এবারে আধুনিক গান শুনবেন শিল্পী মোহাম্মদ মতিউর রহমান, প্রথম গানের গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলম খান।

মোহাম্মদ মতিউর রহমানের কণ্ঠে আধুনিক গান শুনছেন এবারে এই বেশ ভালো আছি, প্রদীপ কুমার সাহার সুরে দীপঙ্কর ঘোষ রচিত।

0: মোহাম্মদ মতিউর রহমানের কণ্ঠে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন শিল্পী তানজিনা পারভিন তমা। তিনি শ্রোতাদের সরাসরি রবীন্দ্রসঙ্গীত শোনাবেন।

স্টুডিও থেকে সরাসরি দুখানে রবীন্দ্রসঙ্গীত শোনালেন তানজিনা পারভিন তমা, বাংলাদেশ বেতার ঢাকা।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি এই বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্তি বৃদ্ধির পাশাপাশি বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনসার ও ভিডিপি দেশের সব থেকে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খল বাহিনী। তিনি সৌরশক্তি উৎপাদন, মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে বাহিনীর অবদানের প্রশংসা করে আগামী দিনে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধের বিস্তার ঘটেছে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের বাংলাদেশ সফরকালে গতকাল জাতীয় সংসদের এলডি হলে এক অনুষ্ঠানে স্পিকার এসব কথা বলেন। আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। আইপিইউ মহাসচিব বলেন, বাংলাদেশের জনগণ তাদের ভাগ্য উন্নয়ন এবং মানবিক মর্যাদা সুরক্ষার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3:30 আবার বসবে। এর আগে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গত রোববার জাতীয় সংসদে 71 বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে বলেন, অনলাইন ব্যবসা যথাযথভাবে নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সরকার ই কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরান রেভলিউশনারি গার্ড জানিয়েছে, জর্ডানে একটি সামরিক স্থাপনা এবং একটি মার্কিন নৌঘাঁটিতে ভারী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কুয়েত ও বাহরাইনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইরানে দ্রোণ হামলা প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গতকাল ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় এক শিশুসহ অন্তত 4 জন নিহত এবং অর্ধ শতাধিক লোক আহত হয়। নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, নিখোঁজ রয়েছে প্রায় 4000। উদ্ধারকারী দলগুলো জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর সুড়ঙ্গে আটকা পড়া লোকজনকে খুঁজে বের করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে অন্তত 639 জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রাকৃতিক এই দুর্যোগে তিব্বতে 16 জনের প্রাণহানি এবং 546 জন নিখোঁজ রয়েছে। খেলা খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় থাইল্যান্ডকে 35 রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিএনসিসি আয়োজিত মাসিক অনুষ্ঠান দৃপ্ত শপথ।

0: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কর্তৃক আয়োজিত মাসিক আয়োজন দৃপ্ত শপথ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ক্যাডেট ল্যান্স কর্পোরাল অর্ণা পাল
1: এবং আমি ক্যাডেট কর্পোরাল সুমিষ্ট পাল প্লাবন ময়নামতি রেজিমেন্ট কুমিল্লা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমরা বাঙালি জাতি এদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিভিন্ন আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 1952 এর ভাষা আন্দোলনের মাধ্যমে পেয়েছি আমরা আমাদের মায়ের ভাষা, আর 1971 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি একটি স্বাধীন দেশ, লাল সবুজের পতাকা, বিশ্ব মানচিত্রে আমাদের অবস্থান। 1971 সালে মুক্তিযুদ্ধ ছিল বাঙালি জাতির আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের এক গৌরবময় অধ্যায়। 1971 স্বাধীনতার পর দীর্ঘ 55 বৎসরের ইতিহাসে বাঙালি জাতি আবারও একত্রিত হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আরেকটি আন্দোলন গড়ে তোলে 2024 জুলাইয়ে। সহস্রাধিক প্রাণের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে 5 আগস্ট। নতুন প্রত্যয়ে দেশ গড়ার শপথ নিয়ে আর ভালোবাসায় স্মরণ করছি 1971 মহান মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থান এবং দেশের ক্রান্তিকালে আত্মত্যাগ করা সকল শহীদ ও আহতদের। দেশের সকল অকুতোভয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান দৃপ্ত শপথ।
0: আকাশের নীলিমা আর এই শ্যামল মাটির ঘ্রাণে মিশে আছে আমাদের সত্তা, যে গানের সুরে আমাদের হৃদয় স্পন্দিত হয়, যে গানে আমরা খুঁজে পাই আমাদের অস্তিত্ব। এবার অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গান পরিবেশনে আসছে ময়নামতি রেজিমেন্টের ক্যাডেট সাজেদ আক্তার সায়মা।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রসঙ্গীত আমাদের গানকে করেছে সমৃদ্ধ। রবি ঠাকুরের লেখনীতে ফুটে উঠেছে আমাদের ভালোবাসাময় আবেগ ও অনুভূতি। রবীন্দ্রনাথের গান যেমন আমাদের মনকে করে আন্দোলিত, তেমনি ফিরিয়ে নিয়ে যায় পুরনো দিনে, যা আমাদেরকে আবেগ আপ্লুত করে তোলে। আর এই রবীন্দ্রসঙ্গীতটি শুনব ক্যাডেট মেহেদী হাসান চৌধুরী খুশবুয়ের কণ্ঠে।

0: এবারের পরিবেশনায় রয়েছে বিএনসিসির সাম্প্রতিক কার্যক্রমের উপর বিএনসিসি সংবাদ। পরিবেশন করছেন ক্যাডেট সামিয়া নাওসিন।
1: আসসালামু আলাইকুম, বিএনসিসি সংবাদ পাঠ করছি আমি ক্যাডেট সামিহা নাওসিন। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি এর মূল লক্ষ্য হচ্ছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সামরিক, অসামরিক এবং আত্মোন্নয়নমূলক বিষয়গুলির উপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানবিক গুণাবলী সম্পন্ন ও নেতৃত্বদানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা। বিএনসিসি ক্যাডেটদের মৌলিক সামরিক প্রশিক্ষণ প্রদান, সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, প্রাকৃতিক ও কৃত্রিম দুর্যোগে দেশের জনগণের পাশে স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা প্রদান এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিএনসিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বিএনসিসি কর্তৃক সংগঠিত বিভিন্ন কার্যক্রমের প্রধান শিরোনামগুলো পাঠ করছি। প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে বিএনসিসি ক্যাডেট, প্রশিক্ষণ পরিদর্শনে বিএনসিসি ক্যাডেট। বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনসিসির ব্রিফিং প্রদান। বিএনসিসি ক্যাডেট কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান। বিএনসিসি ক্যাডেট কর্তৃক রাষ্ট্রপতি কমান্ড্যান্ট প্যারেড উপভোগ। রক্ত প্রদান কর্মসূচিতে বিএনসিসি ক্যাডেট এবং আন্তঃরেজিমেন্ট উইং প্রতিযোগিতায় বিএনসিসি ক্যাডেট। প্রশিক্ষণ কার্যক্রমে বিএনসিসি ক্যাডেট ময়নামতি রেজিমেন্টের তত্ত্বাবধানে গত জুন মাসে দুটি রেজিমেন্ট কালেকটিভ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিং দুটিতে বিএনসিসি সেনা শাখার মোট 505 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। রমনা, ময়নামতি, কর্ণফুলী ও সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক বিএনসিসি ক্যাডেটদের ফায়ারিং অনুশীলন এর আয়োজন করা হয়। উক্ত ফায়ারিং অনুশীলনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সর্বমোট 660 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে গত জুন মাসে একটি ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে 100 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্ণফুলী রেজিমেন্টের ব্যবস্থাপনায় একটি ব্যাগ পাইপ ব্যান্ড প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে মোট 20 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে গত জুন মাসে একটি নার্সিং কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে 31 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। এই কোর্সে নার্স

0: ইনস্টিটিউট দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ প্রদান করা হয়। মহাস্থান রেজিমেন্ট কর্তৃক একটি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করা হয়। উক্ত কোর্সে 100 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দক্ষ প্রশিক্ষক দ্বারা বিএনসিসি ক্যাডেটদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। সুন্দরবন ও মহাস্থান রেজিমেন্টের তত্ত্বাবধানে দুটি মাদক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ দুটিতে 171 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে ক্যাডেটদের মাদক ও মাদকের কুফল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। গত জুন মাসে মহাস্থান রেজিমেন্টের ব্যবস্থাপনায় একটি সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে 85 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবা কার্যক্রমে বিএনসিসি ক্যাডেট বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া এর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ উপলক্ষে গত জুন মাসে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে 60 জন বিএনসিসি ক্যাডেট স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়াও গত 26 জুন 2026 তারিখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত মাদক বিরোধী বন্ধন ও আলোচনা সভায় 29 জন বিএনসিসি ক্যাডেট স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণ পরিদর্শনে বিএনসিসি ক্যাডেট রমনা রেজিমেন্টের তত্ত্বাবধানে গত 25 জুন 2026 তারিখে 6 স্বতন্ত্র ব্রিগেড মিরপুর সেনানিবাস প্রশিক্ষণ পরিদর্শন অনুষ্ঠিত হয়। উক্ত পরিদর্শনে সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার 100 জন পুরুষ ও মহিলা ক্যাডেট অংশগ্রহণ করেন। বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনসিসির ব্রিফিং প্রদান। গত 6 মে 2026 তারিখে বাংলাদেশ সচিবালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনসিসির সার্বিক কর্মকাণ্ড ও কার্যপরিধির উপর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মহাপরিচালক বিএনসিসি কর্তৃক ব্রিফিং প্রদান করা হয়। উক্ত ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জনাব আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা জনাব মাহদি আমির এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি উপস্থিত ছিলেন। উক্ত ব্রিফিং ও আলোচনায় বিএনসিসির কার্যক্রমকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণে বিষয়ে আলোকপাত করা হয়। বিএনসিসি ক্যাডেট কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান। গত 29 জুন 2026 তারিখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওশি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বিএনসিসি ক্যাডেট কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বিএনসিসি এবং বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, টোটাল পিপলস ওয়ার বা জনপ্রতিরক্ষা ধারণার সঙ্গে সম্পৃক্ততা রেখে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসির কার্যক্রম আরও সম্প্রসারণ এবং অধিক সংখ্যক তরুণ তরুণীকে এই ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার কর্তৃক উদ্যোগ গ্রহণ ও কাজ করা শুরু হয়েছে। বিএনসিসি ক্যাডেট কর্তৃক রাষ্ট্রপতি কমান্ড্যান্ট প্যারেড উপভোগ। গত 16 জুন 2026 তারিখে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্যারেড গ্রাউন্ড ভাটিয়ারি চট্টগ্রামে রাষ্ট্রপতি কমান্ড্যান্ট প্যারেড অনুষ্ঠিত হয়। বিএনসিসি সেনা, নৌ ও বিমান বাহিনী শাখার 32 জন পুরুষ ও মহিলা ক্যাডেট দর্শনার্থী হিসেবে উক্ত প্যারেড উপভোগ করেন। রক্তদান কর্মসূচিতে বিএনসিসি ক্যাডেট সুন্দরবন রেজিমেন্টের তত্ত্বাবধানে গত 18 জুন 2026 তারিখে আজম খান সরকারি কমার্স কলেজ খুলনায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে 70 জন পুরুষ ও মহিলা বিএনসিসি ক্যাডেট রক্তদান করেন। আন্তঃ রেজিমেন্ট উইং প্রতিযোগিতায় বিএনসিসি ক্যাডেট রমনা রেজিমেন্ট ঢাকার তত্ত্বাবধানে গত জুন মাসে বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি সাভারে আন্তঃরেজিমেন্ট উইং টেবিল টেনিস উপস্থিত বক্তৃতা ইংরেজি এবং বিতর্ক বাংলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেবিল টেনিস প্রতিযোগিতায় রমনা রেজিমেন্ট চ্যাম্পিয়ন ও মহাস্থান রেজিমেন্ট রানার্স আপ হয়। উপস্থিত বক্তৃতা ইংরেজি প্রতিযোগিতায় রমনা রেজিমেন্ট প্রথম, মহাস্থান রেজিমেন্ট দ্বিতীয় এবং ময়নামতি রেজিমেন্ট তৃতীয় স্থান অর্জন করে। বিতর্ক বাংলা প্রতিযোগিতায় সুন্দরবন রেজিমেন্ট চ্যাম্পিয়ন ও রমনা রেজিমেন্ট রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। আপনাদের সকলকে পরবর্তী বিএনসিসি সংবাদ শোনার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: বাংলার গান আর বাংলার সুর মনকে সবসময় অন্যরকম এক অনুভূতি দেয়। নতুন প্রজন্মের সঙ্গীতের নতুন ভাব আর নতুন ধারা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। শেষ করব আমাদের আজকের গানের পর্ব। এইবারের পরিবেশনায় গান গাইবেন ক্যাডেট ল্যান্স কর্পোরাল অন্নপাল।

0: শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। সর্বোপরি আমাদের প্রত্যেক অংশগ্রহণকারী ক্যাডেটের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মাসউদ, বিজিবি এমএস, পিবিজি এমএস, এনডিসি, পিএসসি মহোদয়কে এবং বিএনসিসিতে কর্মরত সকল সদস্যকে।
1: আপনারা শুনছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি কর্তৃক মাসিক আয়োজন দৃপ্ত শপথ।
0: আজ এ পর্যন্ত, আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।

0: এতক্ষণ শুনলেন বিএনসিসি আয়োজিত মাসিক অনুষ্ঠান দৃপ্ত শপথ। অনুষ্ঠানটির শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান অপু, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। সৎ এবং চরিত্রবান নাগরিক দেশের সবচাইতে দামি সম্পদ। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে হাটে মাঠে কলে কারখানায়, তবেই আমরা স্বাবলম্বী হতে পারব। আসুন আমরা সবাই মিলে দেশকে ভালোবাসি এবং দেশের জন্য সম্মিলিতভাবে ভালো ভালো কাজ করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম পালার অনুষ্ঠান শেষে দ্বিতীয় পালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে জি এম তারিক, প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ শহীদুল্লাহ, সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, এলিজা আক্তার, মোসাম্মদ নূরজাহান, এস এম আল জুবায়ের এবং আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: মানুষের সুখের মূল হল সুস্থ দেহ এবং সুস্থ মন। দেহের সুস্থতা ও মনের সুস্থতার জন্য অত্যাবশ্যক হল পরিচ্ছন্নতা ও পবিত্রতা। দেহের পরিচ্ছন্নতা, পোশাকের পরিচ্ছন্নতা, পরিবেশের পরিচ্ছন্নতা, সব পরিচ্ছন্নতাই সমান গুরুত্বপূর্ণ, আর এটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এর সবগুলোই আমাদের দেহ ও মনকে সুস্থ সাহায্য করে। অন্যদিকে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ আমাদের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে বাধা সৃষ্টি করে, যার কারণে আমাদের স্বাভাবিক জীবনে তৈরি হয় নানাবিধ সমস্যা, সৃষ্টি হয় নানাবিধ রোগের, সেই সাথে বাধাগ্রস্ত হয় শিশুর মানসিক বিকাশও। তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। নিজে পরিচ্ছন্ন থাকি এবং অপরকেও পরিচ্ছন্ন থাকতে উদ্বুদ্ধ করি, এই প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান।
2: আয়োজনমালার শুরুতেই রয়েছে সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের বিষয়, জরায়ু টিউমারের বিষয়ে সচেতনতা তৈরি। সাক্ষাৎকার প্রদানে রয়েছেন ডাক্তার সুরাইয়া বুলবুল। সাক্ষাৎকার গ্রহণে আছেন আফরোজা আক্তার পপি।
3: জরায়ুর টিউমার নিয়ে অনেক সময় অনেকে চিন্তিত থাকেন, কিন্তু আসলে কি বিষয়টা চিন্তার? হ্যাঁ বন্ধুরা, আজ এ বিষয়ে কথা বলবো, জরায়ুর টিউমারের বিষয়ে সচেতনতা। আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার সুরাইয়া বুলবুল, কনসালটেন্ট, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। জরায়ুর টিউমারের বিষয়ে সচেতনতা, আসলে জরায়ুতে যে অনেক সময় টিউমার হয়ে থাকে বা অনেক রকম সমস্যা দেখা যায়, আসলে এটা নিয়ে অনেক সময় মেয়েরা চিন্তিত থাকে, আমরা যারা নারীরা আছি চিন্তিত থাকি, এই বিষয়টা আসলে কতটা চিন্তার এবং ঠিক কিভাবে এই বিষয়গুলো আমরা মানে টিউমার যেন না হয় বা কোন রকম সমস্যা না হয় এই বিষয়গুলো যদি একটু বলতেন।
4: জরায়ুতে টিউমার বা ইউটেরাইন টিউমার, ইউটেরাসের ভিতরে টিউমার তৈরি হয়েছে, এটা এক ধরনের গ্রোথ। তো এই যে জরায়ুর টিউমার যে ব্যাপারটা, এটি কিন্তু দেখা যাচ্ছে যে সবসময় যে প্রকাশিত হচ্ছে যে সিমটম নিয়ে, লক্ষণ নিয়ে যে আমার কাছে রোগীরা আসছেন, তা কিন্তু না। লক্ষণ তখনই প্রকাশিত হয় যখন এই টিউমারটা দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির ভিতরে, মানে একদম ভিতরের লেয়ার যেটা থাকে সেই লেয়ারের ভিতর যদি হয় এবং এন্ডোমেট্রিয়ামটাকে পুশ করে ভিতরের দিকে, তখন দেখা যায় যে সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে, মাসিক হওয়ার এবং অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে আমার কাছে আসছেন। যে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে এটা একটা কারণ, অনেকগুলো মাসিকের ধরেন অনেক বেশি রক্তক্ষরণের অনেকগুলো কারণের মধ্যে এটি একটা কারণ। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে না, এই টিউমারগুলো দেখা যাচ্ছে ইন্ট্রামুরাল মানে মাসল লেয়ারের ভিতরে থাকছে, অথবা দেখা যাচ্ছে সেরোসাল লেয়ারে মানে বাইরের দিকে একদম, যেটা হচ্ছে কি ভিতরে মাসল লেয়ারের ভিতরে পুশ করছে না একদম বাইরে, এটা কোন রকম এন্ডোমেট্রিয়ামকে প্রেস করছে না, মানে কোন রকম ওটার ভিতরে ঢুকছে না, সুতরাং এটার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মেনোরেজিয়া হচ্ছে। মেনোরেজিয়া বলতে আমি যে বোঝাচ্ছি যে অতিরিক্ত মাসিকের সময় রক্তক্ষরণ হওয়াটা।
3: তো মানে এই বিষয়ে যে টিউমারটা যেন না হয় বা এই ধরনের কি ধরনের সচেতনতা গ্রহণ করবে শ্রোতারা?
4: আচ্ছা, এই টিউমারগুলো আসলে না হওয়ার জন্য খুব সচেতনতা কাজ করিয়ে যে আমরা এই টিউমারটাকে প্রিভেন্ট করতে পারবো, এটা কিন্তু এর ব্যাপারটা সেরকম না। আমাদের মানে বইয়ে খুব সুন্দর করে একটা জিনিস লেখা আছে যে যদি আপনার বাচ্চা না হয় তাহলে জরায়ু সেটাকে টিউমার দিয়ে ভরিয়ে ফেলবে।
3: তার মানে বাচ্চা যদি হয় তাহলে সেটা খুব ভালো একটা
4: ভালো একটা ব্যাপার যে হ্যাঁ, এটা তখন আর সে ওইটা দিয়ে ভরিয়ে ফেলবে না, যে যে ইউটেরাস বাচ্চা ধারণ করে সেই ইউটেরাসে এই টিউমারটা কম হচ্ছে। আবার উল্টোটাও সত্যি যে ইউটেরাসের ভিতর ফাইব্রয়েড থাকবে মানে টিউমারটা থাকবে, সে কিন্তু বাচ্চা ধারণ অনেক সময় হবে না।
3: ও আচ্ছা আচ্ছা,
4: উল্টোটাও সত্যি, যেটা আমি বললাম যে যদি এন্ডোমেট্রিয়ামের ক্যাভিটির ভিতরে যে টিউমার গুলো হয় সেইটার যদি হয়ে থাকে
3: বাচ্চা ধারণ করতে পারবে না,
4: মানে ধারণ ক্ষমতা কেন এটা হচ্ছে না, যে ওই যে ইমপ্ল্যান্টেশন বলে একটা ব্যাপার আছে যে বাচ্চাটাকে তো লাগতে হবে জরায়ুর ক্যাভিটির ভিতরে, ওই ক্যাভিটির যে সার্ফেসটা ওইটার উপরে টিউমারটা, তো তখন কিন্তু সে আর ওই ইমপ্ল্যান্টেশনটা হতে পারছে না, সো অ্যাবর্শন হয়ে যাচ্ছে।
3: আচ্ছা,
4: এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ সময় যে যখন অতিরিক্ত রক্তক্ষরণের ইয়ে নিয়ে আসেন, দেখা যাচ্ছে যে এরকম আসছেন, বা অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত রক্তক্ষরণ না, লক্ষণ আছে কিরকম প্রচন্ড মানে লোয়ার অ্যাবডোমেন মানে তলপেটে ভারী লাগছে, তার টিউমারের সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে, বা ইনসিডেন্টাল ফাইন্ডিং, আমি অন্য কোনো কারণে একটা আল্ট্রাসোনোগ্রাফ করতে দিয়েছি লোয়ার অ্যাবডোমেনে, দেখা গেল যে বেশ বড় সাইজের একটা ফাইব্রয়েড, চলে এসছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বেশ ফাইব্রয়েড থাকতে পারে 3-5 সেন্টিমিটার, এগুলো কিন্তু আমরা অত বেশি খুব একটা যদি কোনো প্রবলেম ক্রিয়েট না করে আমরা খুব একটা এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগি না।
3: আচ্ছা, তো এই যে বললেন যে অনেক সময় এই টিউমারের কারণে বাচ্চা হয় না, তো এটাকে একদমই মানে কোনোভাবেই সেটা ঠিক করা যায় না?
4: না, অবশ্যই ঠিক করা যায়, কেন ঠিক করা যাবে না? মেডিকেল সায়েন্স আজকাল তো অনেক দূরে গিয়েছে,
3: সেটাই জানতে চাচ্ছি,
4: অনেক দূরে গিয়েছে। এন্ডোমেট্রিয়ামের ভিতরে যে টিউমারটা, সেই টিউমারটা কিন্তু খুব সুন্দর করে রিসেক্ট করা যায় এবং আধুনিক একটা যন্ত্র এসেছে হিস্টেরোস্কোপি, আমরা একদম ডিরেক্ট ভিশনে, মানে একদম ধরেন ডিএনসি তো একটা আমরা করি যেটা, সেটা ব্লাইন্ড প্রসিডিউর, যে আমরা ডিএনসি করে কিছু নিয়ে আসলাম, ভিতরে যদি পলিপ থাকে চলে আসলো বা অন্য কোনো কারণে, কিন্তু এই হিস্টেরোস্কোপিক্যালি আমি হচ্ছে কি একদম ইন মাই ডিরেক্ট ভিশন আমি ওটাকে কেটে নিয়ে আসতে পারছি।
3: আচ্ছা, তার মানে ওটাকে অপসারণ করে যে কেউ বাচ্চা ধারণ করতে পারে। খুব সুন্দর কথা বলেছেন সমাধান। আর যেটা বলতে চাচ্ছি যে সহজ কিছু সমাধান, যে সচেতনতার কথা বলা হচ্ছে, এখানে কি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যাপার আছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে
4: আমাদের জীবনের একটা অঙ্গ, আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। এই যে আমরা একটা কোভিড মহামারীতে ভিতর দিয়ে গেলাম, প্রথম কথাই কিন্তু ছিল পরিষ্কার থাকেন, আপনার হাত পরিষ্কার রাখেন, আপনার হাত দিয়ে কখনোই মানে না ধোয়া অবস্থায় আপনার চোখ কোনো কিছু স্পর্শ করবেন না। তো এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন প্রত্যেকটা স্টেপে স্টেপে, এবং জেনিটাল হাইজিন এটা কিন্তু ধরেন সবকিছুর সাথে জড়িত। আপনার এই জেনিটাল হাইজিনটা মানে আপনার যৌনাঙ্গের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, একটি মেয়ের কিন্তু কিশোরী বয়স থেকে এটা শিখতে হবে। এটির সাথে ফাইব্রয়েডের হয়তো কোনো সম্পর্ক নেই, কিন্তু অন্যান্য ইনফেকশনের তো সম্পর্ক আছে, সুতরাং অবশ্যই আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতা
3: থাকতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে টিউমার যখন আপনি বলছেন যে সচেতনতা যেটা আছে, সেই সাথে এটা কেমন যে বংশগতভাবে হতে পারে, এবং সেক্ষেত্রে আমাকে একটু কিছু কি ধরনের সিমটম দেখা দিলে আমাকে ডক্টরের পরামর্শ নিতে হবে?
4: আসলে অনেকে ভয় পায় কি যে ধরেন ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে আসলো টিউমার, প্রচন্ড ভয় পেয়ে যায় যে টিউমার হয়েছে, এটা নিশ্চয়ই ক্যান্সার। এটি কিন্তু কখনোই ক্যান্সার না, ক্যান্সার যে একদম হতে পারবে না তা না, সার্কোমাটাস চেঞ্জ হয় এখানে, কিন্তু এই যে ক্যান্সার সার্কোমাটাস ক্যান্সার হয়, বাট এটা ভীষণ রেয়ার, ভীষণ রেয়ার। তো রেয়ার একটা কন্ডিশন নিয়ে তো আসলে আমরা খুব একটা চিন্তিত না। আমরা সাধারণত এরকম কোন রোগী আসলে তাকে রিঅ্যাসিওর করি, কাউন্সেলিং করি খুব সুন্দর করে, যে এটা আসলে কোনো ইয়ে না, যদি ছোট থাকে এবং আপনার কোনো সিমটম না থাকে আমরা একটু ফলো আপ করি, দেখি না। এটা কিছু মেডিসিন আজকাল বাজারে এসছে, ওটা হচ্ছে গিয়ে কিছুটা শ্রিঙ্ক করায়, কিন্তু অ্যাকচুয়ালি ওষুধটা বন্ধ করে দিলে আবার আগের সাইজে ফিরে আসে, সুতরাং এই ওষুধটার প্রতি আমরা খুব বেশি
3: অপসারণ করে ফেলাই ভালো,
4: অপসারণ করে ফেলা ভালো, তাও একটা নির্দিষ্ট সাইজে গেলে, মানে ওভারসাইজড হয়ে অনেক বড় ইউটেরাস, মানে অনেক বড় ফাইব্রয়েড, অনেক বড় টিউমার, তো সেটাকে রেখে দিয়ে পেটটাকে হেভি করার তো কোনো মানে
3: মানে হয় না,
4: বা ওনার প্রচন্ড মেনোরেজিয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো রেখে দেওয়ার কোনো মানে হয় না। এবং উনি যদি ধরেন 45 বছরের বেশি হন তখন, এবং ফ্যামিলি কমপ্লিট থাকে, তখন কিন্তু আমরা অফার করি যে আমরা টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি সাথে করে দিতে পারি। আর যদি যদি ফ্যামিলি কমপ্লিট না থাকে বা উনি 40-এর নিচে, তখন হচ্ছে কি আমরা মায়োমেক্টমি নামক যেটা শুধুমাত্র টিউমারটাকে অপারেশন।
3: তাহলে আপনি ডক্টরের কাছে কখন যেতে বলছেন তাকে?
4: সিমটম যদি ক্রিয়েট করে
3: তখন তারা ডক্টরের পরামর্শ নেবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর সুরাইয়া বুলবুল, খুব সুন্দরভাবে আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বললেন। নিশ্চয়ই শ্রোতা আপনারা বুঝতে পারছেন এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা নয়, সবকিছু সমাধান আছে, আপনারা অবশ্যই সেই অনুযায়ী ডক্টরের পরামর্শ নেবেন এবং এই ব্যাপারে চিন্তামুক্ত থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।
2: যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন সে দেশের জনসংখ্যার গঠন ও বণ্টনের উপর নির্ভরশীল। দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক হলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়, তাই জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হবে এবং কাম্য জনসংখ্যা গড়ে তুলতে হবে, সেই সাথে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। এজন্য প্রয়োজন নাগরিক সচেতনতা, প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টার। শ্রোতাবন্ধু, এখন শুনবেন জনসংখ্যা বিষয়ক গান।

0: অস্তিত্ব মানেই পরিবর্তন, পরিবর্তন মানে পরিপক্ক হওয়া, আর পরিপক্ক হওয়া মানে নিজেকে অবিরাম তৈরি করা। শ্রোতা বন্ধুরা, এখন আপনাদের জন্য রয়েছে জীবন কথা, দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক। উপস্থাপনায় পারভিন আহসান মিলি।
1: সুমাইয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বয়স তার 28 বছর। পরিবারের বড় বউ তিনি। 3 মাস হল তিনি গর্ভবতী হয়েছেন। পরিবারের প্রথম সন্তান আগমনে বাড়ির সবাই ভীষণ খুশি। দাদা দাদি সহ সবার আনন্দের সীমা নাই। সুমাইয়াকে সংসারে কোনো কাজই করতে দেন না তারা। স্বামীও বেশ যত্ন নেন। 3 মাস পর ডাক্তারের কাছে প্রথমবার নেওয়া হলে পরীক্ষার পর দেখা গেল সবকিছুই স্বাভাবিক আছে, ভালোই চলছিল সব। নিয়ম করে প্রতি মাসেই ডাক্তার দেখানো হতো। সুমাইয়া যখন 7 মাসের গর্ভবতী, তখন হঠাৎ করেই তিনি অনুভব করলেন তার গর্ভের শিশুর নড়াচড়া বেশ কম হচ্ছে। প্রথমে এতটা পাত্তা দেননি, ভাবছিলেন এটাই বোধহয় স্বাভাবিক। কয়েকদিন পর মনের টানে ডাক্তার দেখাতে গেলে ডাক্তার দেরিতে আসায় বেশ রাগ করলেন। আর কদিন দেরি হলে শিশুটিকে বাঁচানো সম্ভব হতো না বলে জানান তিনি। আল্লাহর রহমতে এ যাত্রায় রক্ষা পেলেন সুমাইয়া। ডাক্তারের চিকিৎসাপত্র এবং পরামর্শ মেনে চলায় নির্দিষ্ট সময়ে সুমাইয়া একটি ফুটফুটে সুস্থ শিশুর জন্ম দেন। সবাই চায় একটি সুস্থ শিশু, কিন্তু প্রসবকালীন অবহেলা অথবা অসচেতনতার কারণে অনেক সময় শিশু মৃত্যুর ঘটনা ঘটে অথবা জটিলতা নিয়ে জন্ম হয় শিশুর। তাই গর্ভকালীন সচেতনতার প্রয়োজন খুব বেশি। সচেতনতার অভাবে শুধু নিরক্ষর সাধারণ পরিবারেই নয়, শিক্ষিত এবং উচ্চবিত্তের পরিবারেও দুর্ঘটনা ঘটে যেতে পারে। গর্ভাবস্থায় সমস্যা হচ্ছে কিনা তা বোঝার জন্য বেশ কিছু লক্ষণ বা চিহ্ন আছে। এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। গর্ভাবস্থায় যে কোনো সময় মাসিকের রাস্তা দিয়ে রক্ত পড়া কিন্তু সমূহ বিপদের লক্ষণ। বিভিন্ন কারণে রক্তপাত হতে পারে, তাই রক্তপাত যখনই হোক না কেন দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। বারবার বমি বা বমি বমি ভাব হলে গর্ভবতী ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারেন না, এতে করে তিনি পানির শূন্যতা ও অপুষ্টিতে ভোগেন। এর ফলে গর্ভের শিশুর স্বাভাবিক বৃদ্ধি কমতে পারে ও জন্মগত সমস্যা হতে পারে। নির্ধারিত সময়ের আগেই শিশু ভূমিষ্ঠ হতে পারে, তবে গর্ভধারণের প্রথম 3 মাস পর্যন্ত এই সমস্যা স্বাভাবিক। গর্ভস্থ শিশুর নড়াচড়া যদি আগের চেয়ে কম বা একেবারেই নড়াচড়া বন্ধ হয়ে যায়, তবে বুঝতে হবে শিশুর বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। শিশুর নড়াচড়া কম হচ্ছে কিনা বোঝার জন্য খাবার খেয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়তে হবে এবং পেটে হাত রেখে বোঝার চেষ্টা করতে হবে গর্ভস্থ শিশুটি কতবার নড়াচড়া করছে। যদি 2 ঘন্টায় শিশুর নড়াচড়া 10টির কম হয়, তবে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে। গর্ভকালীন মায়েদের বিভিন্ন সমস্যার মধ্যে অন্যতম একটি হচ্ছে চোখে ঝাপসা দেখা ও মাথা ব্যথা। গর্ভাবস্থায় যাদের এমন সমস্যা দেখা দেয়, সম্ভবত তারা প্রি এক্লামশিয়ায় ভুগছেন, যা পরবর্তীতে এক্লামশিয়া বা খিঁচুনিতে রূপ নেয়। খিঁচুনি মা ও শিশুর জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, তাই এমন লক্ষণ দেখা দিলেই অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নিতে হবে। গর্ভকালীন সচেতনতার কোনো বিকল্প নেই। পরিবারের সবার সচেতনতা এবং সময়মতো পদক্ষেপের ফলে প্রতিটি শিশুর জন্ম হোক নিরাপদ।

0: শ্রোতা বন্ধু, ডেঙ্গু জ্বরের জন্য নির্ধারিত কোনো ওষুধ নাই, তবে ডাক্তাররা প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেন। ডেঙ্গু হলে শরীরে পানি শূন্যতা হতে দেওয়া যাবে না, তাই প্রচুর পরিমাণ পানি পান করার পাশাপাশি তরল জাতীয় খাবার বেশি পরিমাণ গ্রহণ করতে হবে, যেমন ডাবের পানি, ফলের রস, স্যুপ ইত্যাদি। তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অতীব জরুরি। আর যে হারে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তাতে সাবধান থাকতে হবে সবার নিরাপত্তার স্বার্থে।
1: আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে চিঠি লিখুন এই ঠিকানায়: ডাকবাক্স, প্রযত্নী পরিচালক, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শের বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: আমাদের ইমেল করেও আপনি আপনার মতামত জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস betarphnc1207@gmail.com।
2: লতাবু, তুমি এবার পরীক্ষায় প্রথম হইবা, দেখো।
3: তাই যেন হয়, সামনে বৃত্তি পরীক্ষা দিমু। আমি চাই লেখাপড়া শিক্ষা অনেক বড় হইয়া নিজের পায়ে দাঁড়াইতে।
2: তুমি পারবা গ্রামের মুখ উজ্জ্বল করতে।
3: আর তুই?
2: আমি কোনো রকমে পাশ করতে পারলেই হয়, লেখাপড়া করতে একদম ভালো লাগে না।
3: না রে, লেখাপড়া করা খুব দরকার। সুখী ভাবি যদি লেখাপড়া না জানতো তাহলে কি অবস্থা হইতো?
2: সত্যি তাই, ভাই মারা যাওয়ার পর ভাবি স্কুলে মাস্টারি করে এতে সংসার তারে ধরে রাখছে, ছেলে মেয়ে দুইটারে মানুষ করছে।
3: এখন বুঝতে পারছস কেন মেয়েদের লেখাপড়া করা দরকার? মনোযোগ দিয়ে পড়, দেখবি ভালো লাগবো।
2: তুমি আমার এই অঙ্কটা দেখায় দিও।
3: আচ্ছা দিমু, সময় পাইলে আসিস।
4: আপনার
3: পান আর ছাতা
5: দেব,
3: বেশি দেরি করেন না।
5: আচ্ছা,
3: তাড়াতাড়ি ফিরেন। মায়াটা লইয়া একলা একলা থাকি, বড় ডর লাগে।
5: দেখতে দেখতে মায়াটা বড় হইয়া গেল।
3: হের লাগে তো চিন্তা বেশি।
5: আল্লাহ ভরসা, চিন্তা করো না। তোমার মতো মাইয়ার লাগিয়া আমারও কি কম টান, তাড়াতাড়ি ফিরুমনি।
3: আচ্ছা, মা লতা, হাঁস মুরগি গুলান ঘরে তুলছস?
6: তুলছি মা।
3: হাত মুখ ধুয়ে আয় আমার লগে।
6: তুমি যাও, সাজবাতি লইয়া আইতাছি।
5: কই গেলা লতার মা?
6: মা বাজান আইছে, দেহো কত বাজার, মাছটা কত বড়।
3: পাক ঘরে লয়ে যাও। লতা, তোর বাজান রে ওজুর পানি দে।
5: তুমি যাও, নামাজ পড়ো গিয়া, সুখবর আছে। আমি নামাজ পড়ে লই। বুঝলা লতার মা, লতারে লই আর কোনো চিন্তা নাই। গঞ্জের হাটে ওই করৈতলির সামাদালির লগে দেখা, তারপরে এবার ডাক্তারি পড়তে ঢাকা যাইব, মেলা খরচ। তাই আমাগোর লতারে ঘরের বউ করে লইবার চাই, যৌতুক না যৌতুক না, তাই পড়ার খরচটা চাই এই আর কি। তুমি কি কও?
3: প্রস্তাব খারাপ না, কিন্তু আমার মায়ের তো ছোট, তাই ডাক্তার জামাই পাওয়াও ভাগ্যের কথা। আমার একটাই মাইয়া।
5: লতার বয়সেই তোমারে আমি ঘরে আনছিলাম।
3: কম বয়সে সন্তান গুলান আতুর ঘরে শেষ, একমাত্র লতারে আল্লাহ বাঁচায় রাখছে। যদি একটা পোলাও বাঁচত।
5: দুঃখ করো না, সবই আল্লাহর ইচ্ছা, দেখো লতা সুখী হইব।
3: তাই যেন হয়। সুখী ভাবে কি হয়েছে লতা, আমাকে বল না, এমন করে কাঁদছিস কেন? কে কিছু বলছে?
7: সুখী ভাবি, তুমি কও, আমি কি লেখাপড়ায় খারাপ, দেখতে অসুন্দর? কও।
3: হ্যাঁ, তা কেন, তুই পরীর মতো সুন্দর, লেখাপড়ায়ও ভালো। রাজপুত্র পঙ্কিরাজ ঘোড়ায় চড়ে তোকে নিয়ে যেতে আসবে। ভালোভাবে পড়লে তোর জন্য ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট হওয়া কোনো ব্যাপার না। আচ্ছা, এখন বলতো কি হয়েছে?
7: বাবা মামার বিয়ে দিতে চায়, করাইতলি গ্রামের সোমেধালির ছেলের সাথে। আর ছেলে ডাক্তারি পড়তে ঢাকায় যাইব।
3: হবু ডাক্তার, বুঝলাম।
7: কিন্তু আমি তো লেখাপড়া করতে চাই। তুমি না বললা মেয়েরা ডাক্তার, উকিল, ম্যাজিস্ট্রেট হয়?
8: হ্যাঁ হয়তো।
7: আমি এখন বিয়ে করুম না, লেখাপড়া করুম। তুমি বাবা আমাকে বুঝিয়ে বলো।
8: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে পড়বো। এবার চোখ মুছত, আমি সন্ধ্যায় তোদের বাড়ি যাব, যা বলার বলে আসব। তবে হবু ডাক্তার কিন্তু খারাপ না, আমার ছোট ভাইয়ের সাথেই পড়ত। চল তো ভেতরে যাই, কেঁদে কেঁদে একবার চোখ মুখ ফুলিয়ে ফেলেছিস, আয় মুখে কিছু দিবি চল।
9: কে সুখী বৌমা? আসো আসো।
7: আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন?
5: ভালোই আছি মা, এ বয়সে আর কত ভালো থাকা যায়। তুমি ভালো তো?
7: হ্যাঁ ভালোই আছি চাচা, দোয়া করবেন।
5: দোয়া তো করি মা, অকালে বিধবা হইয়া মাস্টারি কইরা পোলাপান গুলারে মানুষ করতেছ, আমরা সব সময় দোয়া করি মা। তোমার মতন মেয়ে আমাদের গর্ব।
9: ঠিকই কইছেন, সুখী মার এই আপদে বিপদে পাশে পাই।
7: চাচা চাচি, আপনাদের দুজনের কাছে আমার জরুরি কথা আছে, যদি শোনেন।
5: কও কি মা, তোমার কথা শুনুম না, কি অসুবিধা?
7: কথাটা লতার বিষয়ে।
9: কি লতা, কোনো অঘটন ঘটেছে?
7: না না ছিছি চাচি, তা কেন, লতা কত ভালো মেয়ে, সব পরীক্ষায় প্রথম হয়, এবারও বৃত্তি পাবে, দেখবেন লতা আমাদের সবার মুখ উজ্জ্বল করবে।
5: তা তো বুঝলাম, বিষয়টা কি?
7: এ মানে আপনারা লতার বিয়ে দিতে চাচ্ছেন, এটা কিন্তু ঠিক না।
5: কেন?
7: মাত্র 13-14 বছরের মেয়েকে বিয়ে দেয়া যায়, এটা কিন্তু ঠিক না। এতে মা ও শিশুর মৃত্যুর হার বৃদ্ধি পাবে, 18-র আগে মেয়েদের বিয়ে দেয়া আইনত অপরাধ।
9: ডাক্তার জামার কথা হই না, তোমার চাচার মাথা খারাপ হয়ে গেছে।
5: ভালো ছেলে তারা এমন করে ধরেছে, তাই তো।
7: লেখাপড়ার খরচটা চাইছে, তাই না চাচা? তাদের অবস্থা ভালো না, আমার বাবার দেশের লোক তো আমি জানি, তবে ছেলে কিন্তু ভালো।
5: বৌমা তুমি কও কি করা যায় এখন?
7: তারা যদি লতার বিয়ে পাস করা পর্যন্ত অপেক্ষা করে তাহলে পাকা কথা দিতে পারেন। লতা মেধাবী সুন্দরী, ওর জন্য পাত্রের অভাব হবে না। মেয়েদের লেখাপড়ার কত যে দাম, এই আমাকে দেখেই তো বুঝতে পারছেন চাচা। আর যদি বাবা মা আমাকে লেখাপড়া না করাতেন, স্কুলে মাস্টারি করতে পারতাম না, ছেলে মেয়েদেরও মানুষ করতে পারতাম না, হয়তো পরের বাড়ি দাসীগিরি করতে হতো। লেখাপড়া মেয়েদের একটা নিজস্ব শক্তি চাচা।
5: বৌমা বৌমা ঠিকই বলেছে,
9: আমরা এখন লতার বিয়ে দেব না।
5: হোক সে ডাক্তার আর যাই,
9: আগে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াক।
7: সুখী ভাবি, এবার খুশি তো তুই?
1: এবার বিদায় নেব। বিদায়ের আগে জানিয়ে দেই, আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন গুলশানার হক, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন,
0: আমি গুলশানার হক
1: এবং ফয়সাল আহমেদ অনন্ত, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন,
0: এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
10: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুননেসা চৌধুরী। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩:৩০ আবার বসবে। গত রোববার ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক মুলতবি ঘোষণা করেন। এর আগে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয় সংসদে ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণী নোটিশের জবাবে বলেন, অনলাইন ব্যবসা যথাযথভাবে নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সরকার ই কমার্স কর্তৃপক্ষ গঠনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। গত দুই দিনে সফর শেষে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে মতবিনিময় করেন। এসব বৈঠকে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও সংসদীয় সুসম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকার বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে জানায়, প্রণোদনার আওতায় জাতীয় গ্রিডে সরবরাহ করা ইউনিট বিদ্যুতের জন্য উৎপাদক ১০.৫০ টাকা হারে মূল্য পাবেন। গতকাল থেকে সরকারের এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে কোনো গ্রাহক নির্ধারিত উৎপাদন ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে। কয়েকটি দেশে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরান রেভলিউশনারি গার্ড জানিয়েছে, জর্ডানে একটি সামরিক স্থাপনা এবং একটি মার্কিন নৌঘাঁটিতে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। কুয়েত ও বাহরাইনের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইরানের ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গতকাল ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় এক শিশুসহ অন্তত ৫ জন নিহত এবং অর্ধশতাধিক লোক আহত হয়। নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে, নিখোঁজ হয়েছে প্রায় ৪,০০০। উদ্ধারকারী দলগুলো জলবিদ্যুৎ কেন্দ্রগুলো সুড়ঙ্গে আটকা পড়া লোকজনকে খুঁজে বের করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে অন্তত ৬৩৯ জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রাকৃতিক এই দুর্যোগে তিব্বতে ১৬ জনের প্রাণহানি এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছে। মিশর সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সঙ্গে তার বৈঠক করবেন। বৈঠককালে অর্থনৈতিক বিষয়ক বেশ কয়েকটি চুক্তিতে সই হতে পারে। দুই দিনের সফরে গতকাল কায়রো পৌঁছান শি জিনপিং। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্টের এ সফর অনুষ্ঠিত হচ্ছে। চলতি মাসে শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৭:৩০ শুরু হবে। এদিকে টুর্নামেন্টের গতকালের খেলায় থাইল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ঢাকা আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসহ সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব থেকে অস্থায়ীভাবে ঘণ্টার সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্যবার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে দুই হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন, এবং 1 বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত থানাসমূহ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলি, কামরাঙ্গিচর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর। স্বাস্থ্যবার্তাটি শুনলেন।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজে এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

Bravo.

कुछ रोजगार।

0: অ্যাপসের ও ওয়েবসাইটের পাশাপাশি বাংলাদেশ বেতারের অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাচ্ছে।
1: তথ্য, শিক্ষা, বিনোদন, খেলা সহ সর্বশেষ সংবাদ জানতে বাংলাদেশ বেতারে যুক্ত থাকুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: প্রচার এই প্রসার বাংলাদেশ বেতারে আপনার পণ্য ও সেবার বিজ্ঞাপন দিন।
1: বাংলাদেশ বেতার, সবার জন্য সব সময়।

0: বিসমিল্লাহির রহমানির রহিম।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 90 মেগাহার্সে এবং এফএম 102 মেগাহার্সে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স ও এফএম 106 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 90 মেগাহার্স ও এফএম 102 মেগাহার্সে প্রচার হবে।
2: ফোন ইন অনুষ্ঠান আইনের কথা শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 শুনবেন নাটক দুরন্ত পথিক, মূল গল্প কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ও প্রযোজনা আব্দুল হাই দুরবার। এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ 2 সেপ্টেম্বর বুধবার বেলা 2:20 থেকে বেলা 3:00 পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ইউটিউবে এবং ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে আইন, বিচার, সুশাসন ও বৈষম্য বিলোপ বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আইনের কথা। এবারের বিষয় অপতথ্য ও গুজব রোধে সাইবার সুরক্ষা আইন। এএমএম খায়রুল আহসান সোহাগের সঞ্চালনায় এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। অংশগ্রহণে ডক্টর মোহাম্মদ আলম মুস্তফা, যুগ্ম সচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো হল 0155-3841-500। ফোন নম্বরটি আবারও বলছি 0155-3841-500। এছাড়া এ অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ইউটিউব ও ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের ফেসবুক পেজে কমেন্ট করার মাধ্যমেও আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে আইন বিচার সুশাসন ও বৈষম্যবিল বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আইনের কথা। আজকের বিষয়ে অপতথ্য ও গুজব রোধে সাইবার সুরক্ষা আইন। সঞ্চালনায় অ্যাডভোকেট খায়রুল আহসান সোহাগ।

0: তো জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের বিষয় গুজব ও অপতথ্য রোধে সাইবার সুরক্ষা। এই বিষয়ে আপনাদের সাথে সরাসরি কথা বলবেন ডক্টর মোহাম্মদ আলম মুস্তফা, যুগ্ম সচিব তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এবং আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে আমরা কথা বলবো যিনি এই বিষয় নিয়ে, এই যে সাইবার সুরক্ষা আইন, এবং এই বিষয় নিয়ে তিনি কিন্তু মন্ত্রণালয়ের বিভিন্ন সামনে যে আইনগুলো তৈরি হবে, তিনি খসড়াগুলো তৈরি করার জন্য তিনি নিয়মিত কাজ করে থাকেন, এবং তিনি একজন আইনজীবী বটে অনেক আগে থেকেই, তার অনেকগুলো পরিচয়। আজকে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: আপনাকে অনেক ধন্যবাদ
0: স্যার। আজকে যে বিষয়টি আপনি নিশ্চয়ই শুনেছেন যে গুজব এবং অপতথ্য রোধে সাইবার সুরক্ষা, এটি কিন্তু খুবই একটা জরুরি বিষয় এই মুহূর্তের জন্য। কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজে আপনার এই গুজব এবং অপতথ্যে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, আমাদের যে অ্যাপসগুলো আছে সেগুলো প্রতিনিয়ত এই গুজবের দ্বারা আমরা প্রতারিত হচ্ছি, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে। তো আপনি যদি আমাদেরকে এই বিষয়টা বলেন যে এই যে আমরা বলছি সাইবার সুরক্ষা আইন, এই সাইবার সুরক্ষা আইনটা নিয়ে যদি একটু কিছু বলেন আপনি, এর শুরুটা কিভাবে বা বর্তমান কি পরিস্থিতি, এটা নিয়ে একটু যদি বলেন।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: জি,
1: শ্রোত বন্ধুদেরও স্বাগত জানাচ্ছি। আমরা যদি একটু পিছনে ফিরে যাই, মূলত 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন নামে একটি আইন হয়, এবং সেখানে এই ভার্চুয়াল জগতের বিভিন্ন অপরাধ এবং তার শাস্তি, তার তদন্ত প্রক্রিয়া, অভিযোগ দায়ের পদ্ধতি ইত্যাদি বিষয় বিস্তারিত বলা ছিল। কিন্তু 2018 সালের আইনটি নানান কারণে বেশ বিতর্কিত হয়। তার ভিতরে উল্লেখযোগ্য বিষয় যদি আমি বলি, যেমন সেখানে ছিল যে তৎকালীন সরকারের কিছু, যেমন জাতির পিতার নামে যদি কোনো কিছু ভার্চুয়ালি লেখা হয় তাহলে সেখানে শাস্তির বিধান ছিল। তো আরও কিছু বিষয় ছিল যে যিনি অভিযোগ দায়ের করবেন তাকেও শাস্তির আওতায় আনার একটা বিধান ছিল। এই ধরনের কিছু বিতর্কিত বিষয় থাকাতে এই আইনটা নিয়ে ব্যাপক সমালোচনা হয় দেশে এবং বিদেশে। এই ব্যাপক সমালোচনার কারণে পরবর্তীতে 2023 সালে, এই 2018 সালের যে আইনটি ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনটি বাতিল করে পরবর্তীতে 2023 সালে ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন নামে নতুন একটি আইন করা হয়।
0: খুব সুন্দর বলেছেন স্যার। কিন্তু শ্রোতা বন্ধুরা ইতিমধ্যে আমি মানে শুনতে পাচ্ছি তাদের, তারা আমাদের সাথে কথা বলবার জন্য অপেক্ষা করছেন, এটা আমরা একটু দেখি শ্রোতা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি স্যার, আপনি বলতে থাকুন।
1: তো 2023 সালে যখন সাইবার নিরাপত্তা আইন নামে নতুন একটি আইন হয়, সেখানেও কিছু কিছু বিষয়।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি ভালো আছি
2: ভাই।
0: আপনি শুনতে থাকুন, তারপরে আপনি আবার আমাদের ফোন দেবেন। আপনি শুনতে থাকুন। জি, আচ্ছা, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আজকে কথা হচ্ছে। জি ধন্যবাদ স্যার, বলছিলেন আপনি।
1: আচ্ছা, তো সেখানে এই ডিজিটাল নিরাপত্তা আইনে যদি কেউ মানহানিকর তথ্য প্রচার বা প্রসার করে, সেখানে তার শাস্তির বিধান ছিল সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা, এবং এই অপরাধটি ছিল জামিনের অযোগ্য। এখন এই নন বেলেবল অফেন্স হওয়ার কারণে একটি বেশি সমালোচিত হয়েছিল। পরবর্তীতে 2023 সালে যখন এটা পরিবর্তন করা হয়, তখন এই অপরাধগুলোই ছিল বা সেটাকে জামিনযোগ্য করা হলো।
0: জি জি জি জি।
1: এছাড়া আরো কিছু বিষয় সেখানেও বেশ বিতর্ক হয়েছিল। এরপরে 2023 সালের আইনটি যখন বিতর্কিত হলো, তখন 2025 সালে এসে তৎকালীন সরকার অর্থাৎ একটা অধ্যাদেশ করে এই সাইবার নিরাপত্তা আইনের পরে, যে অধ্যাদেশটির নাম ছিল সাইবার সুরক্ষা অধ্যাদেশ। এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এ, সেখানে 2023 সালের আইনের কিছু পরিবর্তন আনা হয়। 2023 সালের অধ্যাদেশটি পরবর্তীতে বর্তমান গভর্নমেন্ট ওটাকে আইনের রূপ দেয় সংসদে পাশ করার মাধ্যমে, এবং সেখানেও কিছু পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ যে আইনটি এখন চলমান আছে, কার্যকর আছে, সেটি হচ্ছে
0: সাইবার সুরক্ষা
1: আইন 2026।
0: জি,
1: এই হচ্ছে মূলত ক্রম বিবর্তন সাইবার নিরাপত্তা।
0: আমরা যে একটা জিনিস, আমাদের শুরুটা আমরা যে আজকে বিষয়টা বলছিলাম যে গুজব এবং অপতথ্য রোধে যে এই যে সাইবার সুরক্ষা আইনে কিভাবে একটু যদি এটা বলেন যে এই যে আমরা প্রতিনিয়ত যে সাধারণ মানুষ যে অপতথ্যের কারণে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে, এই ব্যাপারটা যদি একটু বলেন।
1: ধন্যবাদ আপনাকে। আসলে 2025 সালের যে আইনটি হলো সেখানে কিন্তু এই স্পেসিফিক ভাবে গুজব এবং অপতথ্য নিয়ে কোনো ধারা ছিল না, কিন্তু পরবর্তীতে সরকার দেখলো যে আসলে সাইবার জগতে বিভিন্নভাবে বিভিন্ন সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে নানান রকম ট্রল হচ্ছে, মিথ্যা এআই দিয়ে তৈরি করে বিভিন্ন রকম অপতত্ত্ব ছড়ানো হচ্ছে যেটি মানহানিকর, সার্বভৌমত্ব বিরোধী, এমনকি জনশৃঙ্খলা পরিপন্থী। এটি বন্ধ করার জন্য সরকার 2026 সালের আইনে কিছু পরিবর্তন আনলো। এই পরিবর্তনগুলোর বেসিক্যালি হচ্ছে যে এআই দিয়ে তৈরি কোনো অপতত্ত্ব যেটি আসলে মূল তথ্য না, এআই দিয়ে তৈরি করা। এরপরে এই প্ল্যাটফর্মের যে প্ল্যাটফর্মে এটি প্রচারিত হবে সেই প্ল্যাটফর্মকে জবাবদিহিতার আওতায় আনা, পাশাপাশি কঠোর শাস্তিও বিধান করা হলো যেটা আগে এতটা শাস্তি ছিল। বর্তমানে যেটি প্রস্তাব করা হয়েছে 2026 সালে, যেটি এখনো কার্য আইনটা এখনো পাশ হয়নি, বাট প্রস্তাব করা হয়েছে 26 সালে সংশোধনীতে। 26 সালে নিরাপত্তা আইনটার সংশোধনী হয়েছে একবার জুলাই মাসে, কিন্তু সেইখানে গুজব এবং অপতত্ত্বের নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয় নাই এবং এর শাস্তির বিধানটা ওইভাবে ছিল না। পরবর্তীতে সরকার এখন চিন্তা করছে এটা আইনের আওতায় এনে নির্দিষ্টভাবে ধারা দ্বারা সংজ্ঞায়িত করা, যাতে করে এটির অপব্যবহার না হয়। কারণ এই গুজব এবং অপতত্ত্ব আবার অন্যভাবে ব্যবহৃত হতে পারে বলে অনেকে মনে করছে। অনেকে মনে করছে এটি সাংবাদিক বা সরকারের সমালোচক যারা তাদের মুখ বন্ধ করার জন্য সরকার হয়তো করছে। আসলে তা না। সরকারের উদ্দেশ্য হলো যাতে মিথ্যা তথ্য কেউ প্রচার না করে
0: সমাজে বিশৃঙ্খলা
1: সৃষ্টি করতে না পারে। যদি নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা থাকে তাহলে এটির অপব্যবহার হওয়ার সুযোগ কম থাকবে।
0: রাইট। এবং যারা এইটি অপরাধ করবে তাদের যদি ধরা যায়,
1: রাইট,
0: তাহলে কিন্তু এই অপরাধটি কমে আসবে তাদের শাস্তির ব্যবস্থা করলে। স্যার, আপনি আমাদের একটা জিনিস খুব বেশি হয়, যেমন যৌন হয়রানি ব্যাপারটা আছে, ব্ল্যাকমেইলিং করে যে, এবং অশ্লীল বিষয়বস্তু এই যে প্রকাশ করে, তো এই আইনে, সাইবার সুরক্ষা আইনে যদি আপনি বলেন যে এই এই অপরাধের জন্য কি দণ্ড আছে, কেউ যদি যৌন হয়রানি করে অথবা ব্ল্যাকমেইলিং করে কিংবা অশ্লীল ছবি প্রদর্শন করে কারো, সেই ক্ষেত্রে কিরকম শাস্তির বিধান আছে?
1: আপনাকে ধন্যবাদ। আসলে সাইবার সুরক্ষা আইন 2026 যেটি, তার 25 ধারাতে এই বিষয়ে বলা আছে, যৌন হয়রানি, ব্ল্যাকমেইলিং বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ করা, এই ধরনের কাজ যদি কেউ সবার মানে সাধারণ জনগণের ক্ষেত্রে যদি কেউ এই ধরনের কাজ করে, ব্ল্যাকমেইল করা বা অশ্লীল কিছু প্রকাশ করা, তাহলে এই আইনের 25-1 ধারাতে বলা আছে তার শাস্তি হবে 2 বছর এবং জরিমানা অনধিক 10 লক্ষ টাকা অথবা উভয় দণ্ড হতে পারে।
0: কিন্তু যদি স্যার মেয়ে, মহিলা হয়, নারী হয়,
1: যদি এই একই অপরাধ কেউ নারী বা শিশুর ক্ষেত্রে করে, সেই ক্ষেত্রে তার শাস্তির পরিমাণটা বেশি, শাস্তি হবে 5 বছর, এখানে কিন্তু 2 বছর ছিল, ডাবলেরও বেশি, এবং অপরাধের ক্ষেত্রে জরিমানা হলো 20 লক্ষ টাকা যেটা আগে ছিল।
0: তার মানে কোন নারীর কোন ছবি যদি কেউ প্রদর্শন করে অশ্লীল ভাবে,
1: রাইট,
0: তাহলে সেই যিনি প্রদর্শন করবেন তার 5 বছরের সাজা হবে, তাই না?
1: রাইট।
0: এবং জরিমানা হবে,
1: রাইট,
0: কত টাকা জরিমানা স্যার এখানে?
1: 20 লক্ষ টাকা।
0: 20 লক্ষ টাকা জরিমানা,
1: সঠিক। এখানে একটু বলে রাখি, আপনি খেয়াল করবেন যে এই যে নারীর অশ্লীল ছবি বলতে এমন হতে পারে যে সেটা সত্য কিন্তু গোপনীয় বিষয়, এটা হতে পারে।
0: মানে
1: সেটা যদি আপনি প্রকাশ করেন, ঘটনা ঘটেছে হয়তো সত্য, কিন্তু এটা প্রকাশ করলে ওই ব্যক্তি অপমানিত হবে না,
0: আপনাকে জিজ্ঞেস করব যে সাইবার সুরক্ষা আইনে প্রতারণা যে করে, যে বিভিন্ন ভাবে প্রতারণা যে করে, তার অপরাধ এবং দণ্ডটা কি হতে পারে, যেটি 21 ধারায় আছে?
1: ধন্যবাদ। হ্যাঁ, এটা 22-এ আছে মূলত, সাইবার প্রতারণা 22-21-এ দণ্ডের বিষয়টা। এই ধরনের কাজ ইদানিং খুব বেশি হচ্ছে, আপনি খেয়াল করেন, বিশেষ করে সাইবার জগতে আপনি দেখবেন কেউ চমৎকার শার্টের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, যখন আপনি টাকা পাঠাচ্ছেন আর সে ফোন রিসিভ করছে না, অথবা যে প্রোডাক্ট পাঠানোর কথা
0: সেই প্রোডাক্ট ফোন নিয়ে আসি। স্যার, শ্রোতাদের প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, নাম বলে প্রশ্ন করুন। জি বলেন, বিল্লাল ভাই বলেন। জি জি,
2: বিষয়টা হচ্ছে যে অনেক সময় যে এখন দেখা যাচ্ছে যে গ্যাস নাই, বিশেষ করে লোডশেডিং হচ্ছে, দেখা যাচ্ছে এখন মানে দেখা যাচ্ছে কিছু কিছু নিজে কথা সফার করলে ঠিক আছে।
0: আপনার আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি না, একটু ধীরে বলুন, আস্তে বলুন। জি বলুন, একটু একটু রিপিট করেন, আবার বলেন।
2: হ্যালো,
0: জি জি বলেন।
2: আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা, এখন বিষয়টা হচ্ছে যে এটার মধ্যে আবার কিছু কিছু সরকারি দলের লোকেরা বলে কি যে আমরা নাকি মানে কিছু কিছু মানে বলতেছি যে আমরা নাকি সুযোগ করে আছি, এটার বিষয়ে আসলে মানে কি মানে
0: যে আপনার আজকে আমাদের যে বিষয় সেই বিষয় প্রসঙ্গে বললে আমরা জবাব দিতে পারতাম। আপনি যেটি বলছেন তার মানে উনি বলছেন গুজবের কথাই আমরা ধরে নেই।
1: আচ্ছা,
0: হ্যাঁ সেটি বলছেন তো, আমরা একটু আগে তো জানলাম যে
1: এরকম যদি কেউ। আচ্ছা, গুজবের ব্যাপারে আমি যদি আরো স্পেসিফিক বলি আপনাকে, গুজবের সংক্রান্ত আইনটি এখনো পাস হয়নি।
0: জি,
1: এটি প্রস্তাব করা হচ্ছে গুজবের স্পষ্ট সংজ্ঞায়িত করার জন্য। সেখানে নতুন আইনের 26 ক ধারা নামে একটি ধারা যোগ করা হবে, যেটি প্রস্তাব করা হচ্ছে। সেখানে গুজবকে সংজ্ঞায়িত করা হচ্ছে গুজব এবং অপতথ্য। গুজব বলা হচ্ছে, গুজব বলা হচ্ছে যে এমন কোন অপ্রমাণিত বা অযাচাইকৃত তথ্য, সংবাদ বা দাবি যা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক, অস্থিরতা বা সামাজিক স্থিতিশীলতা অস্থিতিশীলতা সৃষ্টি করে বা করার ঝুঁকি তৈরি করে, এটিকে আমরা গুজব বলছি নতুন প্রস্তাবিত আইনে 26 ক ধারাতে। এবং সেখানে অপতত্ত্ব সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে যে অপতত্ত্ব হচ্ছে এমন একটি মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য যা কোনো ব্যক্তি, জনগণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে প্রতারিত করা বা ক্ষতি করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে প্রকাশ করা বা প্রচার করা। এটা সংজ্ঞায়িত করার উদ্দেশ্য হলো যাতে এটার অপব্যবহার না হয়। অর্থাৎ আপনি হয়তো একটা কথা বললেন, আপনি মনে করছেন আমি ঠিক বলেছি, কিন্তু সরকার মনে করছে যে এটি অপতত্ত্ব বা এটা গুজব। এখন এই জিনিসটা সঠিক কোনটা, তার আগে আপনাকে হয়তো অ্যারেস্ট করা হলো, আপনাকে ইয়ে করা হলো, একটা হয়রানির মধ্যে আপনি পড়লেন। বিশেষ করে সাংবাদিকরা যখন কোনো খবর প্রচার করতে যাবে তখন তারা একটা থ্রেটের ভিতরে থাকে যে এটিকে গুজবে পাল্টা ফেলে দেয় কিনা বা অপতত্ত্বের মধ্যে ফেলে কিনা। সেই কারণে সরকার মহৎ উদ্দেশ্যে এটিকে সংজ্ঞায়িত করছে, মানে হলো যাতে এটির অপব্যবহার সরকার না করতে পারে বা সরকারি প্রতিষ্ঠানগুলো না করতে পারে, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটার অপব্যবহার না করতে পারে।
0: জি জি জি, খুব খুব খুব সুন্দর, কারণ সরকার তো সব সময়ের জন্য আইনটি করে,
1: রাইট, এবং সরকার চায় জনগণের অধিকারটা নিশ্চিত করতে, জনগণের সুরক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই গুজব এবং অপতত্ত্বটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হচ্ছে।
0: জি,
1: এবং পরবর্তী অধিবেশনে আশা করা যায় এটা হবে আর কি।
0: জি, ধন্যবাদ আপনাকে। আপনি যদি স্যার আমাদের বলেন যে
1: প্রতারণা নিয়ে আমরা বলতেছিলাম তখন ওনার প্রশ্ন আসছিল, হ্যাঁ আপনি দেখবেন সাইবার জগতে ইদানিং এটি খুব বেশি হচ্ছে। আপনাকে মিথ্যা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনাকে বলো যে একটা শার্ট, যে শার্টটা হয়তো বাজারে কিনতে গেলে আপনার মনে হবে মিনিমাম 5,000 টাকা দাম, আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে যে এই শার্ট আমার বিক্রি করতেছি 1,000 টাকা, আপনি এই নাম্বারে টাকা পাঠান, বিকাশ করেন বা কিছু। আপনি যখন দেখলেন যে হ্যাঁ ভালোই শার্ট, সুন্দর, 1,000 টাকা কম দামে, আপনি টাকা পাঠালেন, এরপর আপনার ফোন আসে, রিসিভ করে না।
0: জি,
1: এটা প্রতারণা। এমন আপনি দেখবেন মাঝে বেশ শুরু হয়েছিল, ইলিশ মাছের ডিম বিক্রি হয় খুব চমৎকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, 1 কেজি ইলিশ মাছের ডিম উনি বিক্রি করছেন হয়তো 2,000 টাকা, যেটা বাস্তবে হয়তো 5-6,000 টাকা হওয়ার কথা। যখন আপনি টাকা পাঠাচ্ছেন এরপর বলছে আপনি তো বেশি টাকা পাঠিয়েছেন, আমাদের সার্ভার কাজ করছে না, এটা আপনি আবার টাকা পাঠান। আপনি আবার টাকা পাঠালেন, বলছেন আপনি কম টাকা পাঠিয়েছেন, আপনি ফি সহ পাঠান। এইভাবে আপনার কাছ থেকে কয়েকবার টাকা নেওয়ার পরে এরপরে আর সে ফোন ধরছে না। এই ধরনের কাজগুলো খুব বেশি হচ্ছে, এবং এই ধরনের অপরাধগুলো বন্ধ করার জন্যই এই সাইবার প্রতারণা যে ধারাটা প্রয়োগ করা হয়েছে, এখানেও কিন্তু শাস্তি ওইভাবে বলা হয়েছে যে খুব কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে, যাতে করে সাইবার জগতে প্রতারণাটা না হয় আর
0: কি। জি জি জি, মানে এটা হচ্ছে 21 ধারায় সম্ভব,
1: রাইট রাইট, 22 ধারাতে শাস্তির কথাটা বলা হয়েছে। জি, এবং এই একই কাছাকাছি 23 ধারাতে কিন্তু বলা আছে সাইবার জগতে সন্ত্রাসী কার্যক্রম করা, অর্থাৎ আপনি কাউকে এই সাইবার জগৎকে ব্যবহার করে বা ভার্চুয়ালি আপনি কাউকে বোমা হামলা ট্রেনিং দিচ্ছেন বা বোমা কিভাবে বানাতে হয় আপনি শেখাচ্ছেন অথবা এই ধরনের তথ্য আপনি আদান প্রদান করছেন, সেক্ষেত্রেও এই আইনের অর্থাৎ সাইবার সুরক্ষা আইনের 23 ধারাতে এই শাস্তির ব্যবস্থা আছে। কারাদণ্ড এবং 1 কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে,
0: কঠিন শাস্তি,
1: কঠিন শাস্তির বিধান।
0: এটা কি যদি থ্রেট দেয় কাউকে সেটিও
1: না, থ্রেটটা আবার এই আওতায় পড়বে না। সন্ত্রাসী বলতে সন্ত্রাসের আশঙ্কা, অর্থাৎ যেটাকে সন্ত্রাসের সঙ্গে আছে আলাদা, তার মধ্যে যদি পড়ে তবে এটা থ্রেটটাও এই আওতা পড়তে পারে যদি তার গ্রেভিটিটা সেই পরিমাণ হয় আর কি।
0: জি জি জি জি, তো সেই ক্ষেত্রে অভিযোগ যিনি দায়ের করবেন যে কোনো লোকই তো অভিযোগ দিতে পারবেন নাকি?
1: রাইট,
0: অভিযোগ কোথায় অভিযোগটা দেবেন?
1: আচ্ছা, অভিযোগটা আসলে বিভিন্ন জায়গায় দেওয়ার সুযোগ আছে। প্রথমত আপনি থানায় অভিযোগ করতে পারেন এবং পুলিশের সাইবার ক্রাইম অপারেটর একটা সেল আছে,
0: প্রত্যেকটা থানাতেই বোধ হয়
1: প্রত্যেকটা থানাতেই আছে, আপনি সেখানে স্পেশালি করতে পারেন। তাদের কাজ হচ্ছে এই অপরাধগুলো ডিল করা বেসিক্যালি। যদি আপনি সেটা না জানেন, আপনি নর্মালি থানায় অভিযোগ করলে তারা এটা দেখবে। এবং এছাড়া এর বাইরে আপনি বিটিআরসি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন
0: বিটিআরসি দিয়ে। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলুন। ওয়ালাইকুম আসসালাম, নাম বলে প্রশ্ন করুন। জি বলুন জাফর ভাই, বলুন। আমাদের এই আইনে আপনি যে প্রশ্নটি করছেন এটি না, আপনি আজকের বিষয় সাইবার সুরক্ষা আইন, সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। জি ধন্যবাদ।
1: আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, তো এখন যদি এই ধরনের কাজ কেউ করে তাহলে সেখানে এরকম শাস্তির ব্যবস্থা আছে। আর যে কাজটি আরো একটা আইন সরকার করতে যাচ্ছে, আমরা সেটা কাজ করছি, সেটা হচ্ছে মিডিয়েটরি অপরাধের ক্ষেত্রে। অর্থাৎ এই যে সেখানে কিছুটা বিধান এখানে আছে, যেমন যে প্ল্যাটফর্মে এই অপরাধগুলো হয়, দেখা গেল একজন সম্মানিত ব্যক্তির আপনি মানহানিকর একটা রিল তৈরি করলেন অথবা এমন একটা স্ট্যাটাস দিলেন যেটি ওই সম্মানিত ব্যক্তির সম্মানহানি হয়েছেন বলে তিনি মনে করছেন, তাহলে আপনি যেটা দিলেন সেটা তো অপরাধ হলো। কিন্তু যে ভার্চুয়াল জগৎটা, অর্থাৎ যে অথরিটি এটা প্রচার করছে, তাকে আইনের আওতায় আনা দরকার।
0: জি জি অবশ্যই।
1: তো এইটি আগের আইনে ছিল না।
0: আচ্ছা আচ্ছা।
1: তো এটি বর্তমান সরকার চেষ্টা আইনে এখন আছে যে যে প্রতিষ্ঠান এই কাজটি করবে তাকে আইনের আওতায় আনা, অর্থাৎ তাকে নির্দিষ্ট সময় দেওয়া হবে যে আপনি একদিন বা দুই দিন বা তিন দিনের মধ্যে এই সংক্রান্ত নিউজটি আপনি আপনার এর থেকে সরিয়ে
0: ফেলুন। স্যার, একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আসে, আমরা কিন্তু এগুলো দেখি, কিন্তু দেখা যায় বিদেশ থেকে এই অপরাধগুলো করে, সেই ক্ষেত্রে আইনটা আইন কিভাবে প্রয়োগ হতে পারে?
1: স্পষ্ট আইনে বলা আছে এই অপরাধ আপনি দেশে করেন বা বাইরে করেন, যদি যে ব্যক্তি সম্পর্কে আপনি করেছেন অথবা যিনি করছেন তিনি যদি বাংলাদেশের হন, উনি করছেন বাইরে থেকে,
0: জি,
1: বাট উনি বাংলাদেশি, অথবা আপনি যে ব্যক্তি সম্পর্কে বলছেন তিনি বাংলাদেশি কিন্তু উনি স্ট্যাটাসে দিয়েছেন বাইরে থেকে, তাহলে এটা ধরে নেওয়া হবে যে বাংলাদেশে থাকলে, বাংলাদেশে বসে যদি আপনি কাজটি করতেন, তাহলে যে অপরাধ বা যে শাস্তি হতো আপনি বিদেশে বসে করলেও সেই একই অপরাধ এবং একই শাস্তি হবে আপনার ক্ষেত্রে।
0: তার মানে ওই ভদ্রলোক যিনি বিদেশে আছেন, তিনি যখন বাংলাদেশে নামবেন তখনই তার বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তাই না?
1: জি।
0: তার মানে তার বিরুদ্ধে মামলা থাকবে তার বিরুদ্ধে,
1: এবং এমনকি তার আগে শুরু হতে পারে, আমরা ওই দেশে এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী ওই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার অথরিটি পাঠাতে পারে, তার সমন পাঠাতে পারে, তাকে অ্যারেস্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে, এবং পাশাপাশি যে প্ল্যাটফর্মে এটি করা হয়েছে সেই প্ল্যাটফর্মকে এই নিউজটি ডিলিট করার জন্য সেখান থেকে অপসারণ করার জন্য।
0: স্যার, যারা বিদেশে আছে তাদের আত্মীয়স্বজন তো দেশে আছে, তাদের কি ধরবার কোনো ব্যবস্থা?
1: আচ্ছা, আত্মীয়স্বজনের ধরার বিষয়টা সরাসরি
0: পাওয়া যায় না বিদেশে কোথা থেকে আছে,
1: তো সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে ধরা না, তারা অপরাধ করে না, এবার তারা অপরাধের সহযোগিতা যদি করে কোনো ভাবে সেক্ষেত্রে তাদেরকে তথ্য ইনফর্ম আনার জন্য কর্তৃপক্ষ এটা করতে পারে আপনাকে ঠিক শাস্তি দেওয়ার উদ্দেশ্যে না, বাট আপনার কাছ থেকে তথ্য নেওয়া জিজ্ঞাসাবাদ তারা করতে পারে, এই অতিরিক্ত
0: মানে একজনের শাস্তি তো আরেকজনকে দিতে
1: পারে না, দিতে পারে
0: সেটি তো আইনে নাই
1: না।
0: জি জি ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। আমরা আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই যে সাইবার স্পেসে আজকাল জুয়া খেলার কিন্তু এক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর জুয়া খেলার ব্যাপারটা হচ্ছে, অপরাধটা হচ্ছে, সেই ক্ষেত্রে এই সাইবার সুরক্ষা আইনে জুয়া খেলার অপরাধটা কি এবং এটির ব্যাপারে দণ্ডটা কি যদি একটু বলেন আমাদের কাছে?
1: আপনি ঠিকই বলেছেন, আসলে এই জুয়ার বিষয়টি কিন্তু এখানে মূলত এই 2026 সালের যে আইনটি সেটিতে এই জুয়ার বিষয়টি ছিল প্রথমে, কিন্তু আইনটি পাশ হওয়ার সময় দেখা গেল যে একই অপরাধ জুয়া আইনেও আছে এবং ওই একই দিনে সংসদে জুয়া আইনটা পাশ হয়।
0: আচ্ছা আচ্ছা।
1: তো তখন যেহেতু একই অপরাধ এবং একই সংজ্ঞা, তখন সাইবার অপরাধ থেকে আইনটা যেহেতু জুয়া অপরাধে আছে, তো জুয়া অপরাধ আইনটা ওই দিন পাশ হয়েছে, ফলে সাইবার অপরাধে এই সংজ্ঞাটা নেই, এটা এখন জুয়া আইনে বিচার হবে, জুয়া আইনে শাস্তি।
0: সেখানে তো শাস্তি কিরকম আছে?
1: সেখানে স্পেসিফিক শাস্তি যেটা আছে সম্ভবত 5 বছরের কথা বলা আছে আপনার শাস্তির কথা, এবং জরিমানা ওইরকম 10 বা 5 লক্ষ টাকা সরাসরি বলা আছে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, তার মানে হচ্ছে এই যে আমরা কিন্তু আমাদের ফেসবুকে বা বিভিন্ন ভাবে আমরা
1: জুয়াটা খুব বেশি জুয়া খেলা যে এটা হচ্ছে আসলে,
0: এবং এইটা অনেক মানুষ একদম নিঃস্ব হয়ে যাচ্ছে,
1: বিশেষ করে যারা মানে কি বলবো ঠিক অতটা সলভেন্ট না, এই ব্যক্তিগুলো এই কাজগুলো কিন্তু বেশি করে
0: এবং খেলা নিয়ে জুয়া হচ্ছে,
1: খেলা নিয়ে
0: কিন্তু জুয়া হচ্ছে এবং বাড়ি টাড়ি বিক্রি করে সব একদম নিঃস্ব হয়ে যাচ্ছে।
1: সঠিক বলেছেন আপনি।
0: রাইট, জি ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই যে ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি যেটা আমরা বলি,
1: রাইট,
0: ডিজিটাল জালিয়াতি এই বিষয়টা নিয়ে একটু যদি আপনি বলেন।
1: এটা আসলে যেমন ই ট্রানজেকশনের মাধ্যমে যদি আপনার জালিয়াতি হয় আর কি, এটি 24 ধারাতেও বলা আছে এই কথাটা আর কি, কোনো ব্যক্তি বা বিমা বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হইতে কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে আইনের কর্তৃপক্ষ ব্যতিরিক্ত যদি এই ট্রানজেকশন করে জালিয়াতি বা করে যদি, তাহলে সেক্ষেত্রে এই আইনের আপনার শাস্তির কথা বলা আছে, যিনি এটি করবেন তার অনধিক 1 বছরের কারাদণ্ড এবং অনধিক 10 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে।
0: এই বিষয়টা একটু স্যার ব্যাখ্যা করুন তো, যে ডিজিটাল মানে ইলেকট্রনিক যেটাকে আমরা বলি, যে ডিজিটাল কিভাবে এটা হতে পারে প্রতারণাটা?
1: এটি অনেকভাবে হতে পারে, আসলে এটি খুবই জটিল একটা প্রক্রিয়া। যেমন আপনি মনে করেন, যেমন আমরা আগে বলেছি 25 ধারাতে যে কথা আমরা, সরি 22 ধারাতে যে আমরা বলেছি যে নিরাপত্তা, ওই যে আপনার 60 অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সে ওই 60 দিল না, আবার আপনি টাকা পাঠালেন এরপর সে বললো যে টাকা পাইনি, অথবা টাকা পাঠিয়েছেন সঠিক বললো বেশি পাঠিয়েছেন, অথবা বললো কম পাঠিয়েছেন, অর্থাৎ তার উদ্দেশ্যটা হচ্ছেই প্রতারণা করা এবং সেটা ডিজিটালি। অর্থাৎ আপনি হয়তো ইমেইলে, আপনি হয়তো অনলাইনে পাঠিয়েছেন টাকাটা, অথবা আপনি আই ব্যাংকিং এর মাধ্যমে পাঠিয়েছেন, অথবা আপনি বিকাশে
0: পাঠিয়েছেন।
2: আমি ব্লাস্টের একটা প্রজেক্টের সঙ্গে কাজ করছি, সাইবার আইনে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় যে গুজব ছড়ায় যে শাস্তির ব্যবস্থা করা হয়, এই শাস্তিটা দেখা যায় পরিপূর্ণ বাস্তবায়ন করা হয় না গো। এইটার আসলে দুর্বলতাটা কোথায় এটা একটু জানালে খুশি হতাম। আর একটা জানার ইচ্ছা যে অনেক সময় দেখা যায় যে সার্ভার আইনে আপনি অপ্রত্যক্ষ প্রকাশ করে, প্রকাশ করার পরে উনি ওই জায়গা থেকে ওইটা হ্যাক করে সরায় ফেলে,
0: আর
2: এই যে সরায় ফেললো, সরানো ফেলানোর পরে এটা কিন্তু আপনার পাওয়া যায় না। আমার জানার ইচ্ছা যে আমাদের বিটিএস আমাদের দেশে কাজ করে, তারপর এই যে উনি হ্যাক করে
1: প্রশ্নকারী ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একটি প্রাসঙ্গিক এবং সময়োপযোগী প্রশ্ন করার জন্য। ভাই বললেন যে অপরাধ করে অর্থাৎ স্ট্যাটাস দিয়ে বা কিছু করে সরাই
0: ফেলে যায়,
1: আসলে ভাই ডিজিটাল জগতে কিছুই সরানো যায় না। হয়তো আপনি দেখছেন সে স্ট্যাটাসটা মুছে ফেলেছে, কিন্তু এটি আসলে মোশা যায় না, এটি উদ্ধার করা সম্ভব। এটা খুব সহজ প্রক্রিয়া, খুব জটিল প্রক্রিয়াও না, এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহজ মেথড আছে, তারা এটা বের করতে পারে। এবং আপনি যত কিছু সরায় ফেলান না কেন, ডিজিটাল জগতে একটা জিনিস মনে রাখবেন, এটা আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্যও প্রয়োজন বলে রাখি, আপনি ডিজিটাল জগতে একবার যা কিছু করবেন সেটা ছবি ছাড়া হোক, স্ট্যাটাস দেওয়া হোক, কারো বিষয়ে কিছু মন্তব্য করা হোক বা আপনার নিজের ছবি রাখা হোক, আপনি যখন একবার ডিজিটাল জগতে কিছু করবেন এটি এখান থেকে কখনোই ডিলিট করা যায়।
0: জি, তার মানে এটি কিন্তু অনেকে ভাবে যে আরে ছবিগুলো চলে গেল পাবো
1: না,
0: কখনো কিন্তু না, আবার কিন্তু আসার ব্যবস্থা আছে,
1: রাইট। সুতরাং
0: ডিজিটাল তারা এগুলো ব্যবস্থা করে দিতে পারে,
1: রাইট।
0: জি,
1: সুতরাং ডিজিটাল জগতে আপনি কিছু করার আগে 10 বার চিন্তা করবেন যে আমার ছবিটা আমি যে ফেসবুকে রাখছি, আমার ছবিটা আমি যে গুগলের কাছে রাখছি, এটি কিন্তু কতটা নিরাপদ, এটা আপনাকে 2 বার ভাবতে হবে। কারণ যদি কখনো এটা হ্যাক হয়, কখনো এটা অপতত্ব হিসেবে কারো কাছে চলে যায়, তাহলে সেটা নিয়ে অনেক কিছু আপনারা এখন জানেন যে ডার্ক জগতে কত কিছু হয়, আপনার ছবি দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে, আপনার ভয়েস দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, আপনি হয়তো জানেন না।
0: আপনি কিন্তু সেই একটু আগে বললেন যে এই আইন 5 বছরের সাজা আছে, এইভাবে করলে তাই না?
1: তো আপনি বলছেন যে মুছে ফেলা, এটা মুছে ফেলার কোন সুযোগ নেই, হয়তো আপনি দেখছেন মুছে ফেলছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী খুব সহজে এটা উদ্ধার করতে পারে। এবং শাস্তির বিষয়টা আসলে এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে শাস্তি দিতে হবে, কারণ বিষয়টা প্রমাণ করার ব্যাপার আছে, চাইলে তো সাথে সাথে কোনো শাস্তি দেওয়া সেটা একটা অপরাধ, কারণ আপনাকে সেই ব্যক্তিকে
0: একটু যদি আপনি যখন এই প্রসঙ্গ আনলেন যে একটু যদি বলেন যে এই যে প্রমাণ মানে সাক্ষী, এই ক্ষেত্রে সাক্ষীগুলো কিভাবে,
1: সবচেয়ে বড় সাক্ষী হচ্ছে ওই প্ল্যাটফর্ম নিজেই,
0: কারণ
1: যেখানে উনি এটা স্ট্যাটাস দিয়েছেন বা যে মাধ্যমে এটা প্রচার করেছে সেটাই বড় সাক্ষী, আরো অন্য সাক্ষী থাকতে পারে।
0: ট্রায়ালের ক্ষেত্রে তো সাক্ষীর আমাদের দরকার,
1: রাইট? আগে কিন্তু এই ভার্চুয়াল জগতের সাক্ষী বা অডিও সাক্ষী হিসেবে গ্রহণ করার বিধান ছিল না সাক্ষ্য আইনে, এটা পরে কিন্তু চেঞ্জ করে ঢোকানো হয়েছে,
0: রাইট? এখন কিন্তু অডিও ভিডিও এগুলো আমাদের
1: সাক্ষ্য হিসেবে গ্রহণ
0: করা যাবে।
1: সুতরাং সাইবার আইনে এটা আছে, আপনি যে ভিডিওটি বা যে অডিওটি প্রকাশ করেছেন সেটা যদি আপনি ডিলিট করেও দেন, এটা উদ্ধার করা সম্ভব এবং এটি সাক্ষ্য হিসেবে আপনি আদালতে দাখিল করতে
0: পারেন, করা যাবে,
1: রাইট?
0: জি, ধন্যবাদ, খুব সুন্দর বলেছেন। জি, আমরা আরেকটু ব্যাপার যদি, এখন স্যার আপনি অনেকগুলো কথাই বললেন, তো ধরুন স্যার কেউ মিথ্যা মামলা করলো কিংবা মিথ্যা অভিযোগ দায়ের করলো, এই ব্যাপারটা কিভাবে আইনে, সাইবার সুরক্ষা আইনে মিথ্যা অভিযোগ বা মিথ্যা যদি কেউ অপরাধ,
1: খুবই প্রাসঙ্গিক আসলে এই জিনিসটি, এবং এটি যেমন আমরা যেমন গুজব অপতথ্য বা সাইবার অপরাধ প্রবণতা কমানোর জন্য আইন করছি, আবার একইভাবে এই বিষয়টি ব্যবহার করে কেউ যদি মিথ্যা তথ্য ছড়ায় তাহলে সেটি একটা অপরাধ, এই আইনে সেটি একটা অপরাধ, এবং যিনি এটি করবেন মূল অপরাধের যে শাস্তি বিধান আছে ঠিক তাকেও সেই শাস্তির সম্মুখীন হবে।
0: তার মানে হচ্ছে যদি শাস্তি থাকে 5 বছর অপরাধের জন্য, সেটি যদি মিথ্যা অভিযোগ কেউ দেয় তার জন্য 5 বছরের
1: সাজা, রাইট? এবং তার নামেও মামলা করা যাবে ওই অপরাধের জন্য, উনি এটা মিথ্যা তথ্য
0: দিয়েছে, এবং সেই ক্ষেত্রে আদালত বোধহয় থানাকে নির্দেশ দেবেন নাকি?
1: এটা দুই ভাবে হতে পারে, অন্য মামলার মতোই আপনি আদালতে মামলা করতে পারেন, সেক্ষেত্রে আদালত থানাকে বলে এটা ইনকোয়ারি করে রিপোর্ট দেওয়ার জন্য, তারপর সেটা মামলা হবে, এখানে একই অবস্থা। অথবা আপনি এখানে সরাসরি ওই যে বললাম সাইবার অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যেতে পারেন, আবার পুলিশে যে সাইবার অপরাধ সেল আছে তাছাড়া আপনি বিটিআরসিতেও যেতে পারেন।
0: জি জি জি জি, কেউ যদি স্যার এই যে কম্পিউটারে যে বিভিন্ন আপনার আমাদের অনেক তথ্য থাকে সেগুলো যদি কেউ ক্ষতি সাধন করে,
1: রাইট?
0: কারো ইম্পর্টেন্ট তথ্য থাকলো সেগুলো যদি ক্ষতি সাধন করে, 19 ধারায় স্যার যেমন আছে,
1: রাইট?
0: বা 18-19 ধারায় আছে যে ডিজিটাল ডিভাইসে কম্পিউটার সিস্টেমে বেআইনি প্রবেশ করলো অন্য কেউ,
1: রাইট? শাস্তি হচ্ছে 5 বছর কারাদণ্ড এবং 50 লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
0: 50 লক্ষ টাকা জরিমানা,
1: সঠিক? কারণ হচ্ছে যে এখান থেকে সে অনেক বড় অপরাধের তথ্য নিতে পারে, বা কারো দেখা গেলো যে কোন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করলো, তারপরে এসে ঢুকে, সেজন্য এখানে শাস্তির পরিমাণটা এত বেশি রাখা হয়েছে।
0: ইয়েস, খুব খুব ভালো একটা কাজ হয়েছে, কারণ এটি কিন্তু হয় স্যার প্রায়,
1: এটা হচ্ছে, রাইট?
0: আমি নিজেও স্যার এরকম একটা মামলা এখন করছি, ব্যাংকের একটা মেয়ে তার টাকা ওরা নিয়ে গেল এবং তাকে কিন্তু আমরা পেয়েছি অলরেডি ইনফরমেশন, মামলা চলছে আর কি, তদন্ত মামলা চলছে। তো এরকম অনেকেরই একই ব্যক্তি দেখা গেল 10 জনের টাকা নিয়ে গেছে, আগে ফোন করে, ফোন করে তাকে বলে যে আপনি আপনার এই নাম্বারটা একটু বলুন, মানে এমন ভাবে ই করে যে আপডেট হচ্ছে আপনি একটু দেন নাম্বারটা,
1: রাইট?
0: কখনো
1: বিশ্বাস করা উচিত হবে না। আর সবচেয়ে বোকাতা শ্রোতবন্ধুদেরকে শেষে একটা কথা বলি, যে কোনো বিষয়, যে কোনো তথ্য আপনি যদি জানেন বা কেউ শুনেন, সেটা সরাসরি আপনি সরকারি প্রতিষ্ঠানে আগে যাচাই করবেন, সেটা বাংলাদেশের বেতার হতে পারে, সরকারি কোনো অথরিটি হতে পারে, সেখান থেকে যেটা পাবে সেটা আপনি বিশ্বাস করবেন, এছাড়া বিশ্বাস করা ঠিক হবে না।
0: ধন্যবাদ স্যার, আমি একটু প্রশ্ন নিয়ে আসি। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম ভাই, নাম বলে প্রশ্ন করুন।
2: দেশের একজন সচেতন নাগরিক হিসাবে কারো তো দায়িত্ব আছে যে আমার এই সংবাদটা সমাজে প্রচার করা বা মানুষকে জানাই দেওয়া, কারণ এভাবে তো আমি অপরাধ করতেই থাকি, তাহলে আমার
0: গুরুত্বপূর্ণ
1: একটি বিষয়। এখন
0: ঘটনা সত্য,
1: এখন আপনি যাকে বলছেন নামী দামি ব্যক্তি সেটা নামী দামি ব্যক্তি হতে পারে, এবং যিনি এটা প্রকাশ করছেন যে উনি আসলে এই অপরাধ করছেন, আসলে এটি যদি তার জন্য অপমানজনক হয়, কারণ উনি অপরাধী কি না সেটি তো প্রমাণ করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর বা আদালতের, কিন্তু আপনি যখন আগে বলছেন যে উনি অপরাধী, এই কথাটা বলার অথরিটি আসলে আপনি না,
0: যতক্ষণ সেই ক্ষেত্রে স্যার উনি ইচ্ছা করলে তো অভিযোগ দিতে পারেন,
1: অভিযোগ দিতে পারেন,
0: তাই না?
1: রাইট,
0: উনি ইচ্ছা করলে থানায় অভিযোগ দেখ,
1: সঠিক,
0: কিন্তু উনি নিজে এটি ডিভাইস এসে সাধারণ মানুষের কাছে প্রচার করতে পারে না,
1: রাইট? যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ প্রক্রিয়ায় প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনি কাউকে অপরাধী বলতে পারেন,
0: বলতে পারি না,
1: সেটা সত্য হলেও বলতে পারেন,
0: বলতে পারেন,
1: আপনি মনে করছেন সত্য, কিন্তু আইনের আওতায় এটা প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আপনি বৈধর অভিযুক্ত বলতে পারেন, কিন্তু অপরাধী বলা,
0: অপরাধী
1: আইনের ভাষায় কোনো সুযোগ নেই,
0: বলা যাবে না। ধন্যবাদ স্যার, আপনি অনেক সুন্দর করে আজকে আমাদের এই ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে আমরা যেটি বলছিলাম গুজব এবং অপতথ্য রোধে এই আইনের যে বিভিন্ন বিষয় আপনি বললেন, শ্রোতা বন্ধুরা আজকে নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছে, এবং শ্রোতা বন্ধুরা আপনাদের সাথে আবারও আমাদের কথা হবে আগামী পর্বে, আমরা আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।

0: আইন বিচার সুশাসন ও বৈষম্য বিল বিষয়ক ফোন ইন অনুষ্ঠান আইনের কথা আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট খাইরুল আহসান সোহাগ, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্যবার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে দুই হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন, এবং 1 বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত থানাসমূহ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর। স্বাস্থ্যবার্তাটি শুনলেন।
2: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনের এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে দরজার জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন।
0: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার 2টি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান।

চৌধুরী মাহমুদ রহিমের লেখা, টিপু সুলতান বাবুরের সুরে দেশের গানটি শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে আজ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা রাষ্ট্রপতিকে জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন। গত কয়েকদিন তীব্র জ্বরে ভোগার পর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে গতরাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে স্পিকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী। জনগণের সাথে জনগণের সম্পর্ক বিনির্মাণের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারকরা রায় লেখার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিতে পারেন, তবে এর উপর নির্ভর করা যাবে না। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ এআই গভর্নেন্স সামার স্কুল ২০২৬ সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার ক্ষেত্রে বিচারককে নিজের মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও সততার প্রয়োগ করতে হবে। সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে গত অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী নারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিতে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অধীনে ধাউর জংশন থেকে আশুলিয়াগামী তুরাক নদীর উপর নির্মিত দুটি সার্ভিস লেন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আজ এসব লেনের উদ্বোধনকালে বলেন, এই সড়কে যানবাহন চলাচলের জন্য কোনো টোল প্রদান করতে হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা দ্রুত প্রশমিত হবে। বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহানাবাদি আজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের কল্যাণে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এ সময় উভয় পক্ষ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। এদিকে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইরানের রাষ্ট্রদূত জানান, তার দেশ সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা চুক্তিকে প্রতিপক্ষ মনে করছে না। রাষ্ট্রদূত আরও বলেন, নিজেদের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত ইরানের জন্য কোনো উদ্বেগের কারণ হবে না। মিশরের সিনাই উপদ্বীপের পূর্বাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত ও অপর ২৮ জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, জনপ্রিয় পর্যটন শহর দাহাব ও নুয়েইবার মধ্যকার সড়কে আজ এ দুর্ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। আজ দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮:৩০ শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বাংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী বাবুল রেজা, উপস্থাপনায় ইউরোমা শায়ের জাহান।

0: আমরা হয়তো পৃথিবীর সব ভাষা বুঝি না, কিন্তু একটা হৃদয় ছোঁয়া গান শুনলে কি হয় বলুন তো? তখন কিন্তু ভাষা না বুঝলেও হৃদয় ঠিক উপলব্ধি করে নেয় এই সুরের মাঝেই হয়তো তার নিজেরই না বলা গল্পটি লুকিয়ে আছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দূরে কাছে যেখান থেকে আমাদের ইরফোনে দেখছেন, শুরু হয়ে গেল প্রতি বুধবারের মতো বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পীদের নিয়ে একক গানের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইরফোনে। এবং আমার সাথে কিন্তু একজন শিল্পী রয়েছেন, পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে মিয়র্মা শাহজাহান। আমাদের প্রচুর গান হবে, গল্প হবে, আড্ডা হবে, এবং সেই সাথে কিন্তু আপনারা কোন গানটি শুনতে চাচ্ছেন আজকের আমন্ত্রিত শিল্পীর কাছ থেকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইরফোনে অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে একযোগে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। কথা না বাড়িয়ে শিল্পীর কাছে যাব, তবে আপনাদের তাও একটু মনে করে দিচ্ছি, যদিও আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু যারা রয়েছেন সবাই জানেন, ইরফোনেতে কিন্তু আমরা গত পর্বের কুইজের বিজয়ীর নাম ঘোষণার পাশাপাশি আজকের একটি নতুন কুইজ আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিব। তাহলে আর কি করছি, কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শিল্পীর কাছে চলে যাচ্ছি। আমাদের আজকের আয়োজনের শিল্পী বাংলাদেশের বিশিষ্ট শিল্পী বাবুল রেজা, প্রথমেই স্বাগত জানাচ্ছি, কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো। আর আমাকেও ভালো লাগছে যে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্ববোধ করছি বাংলাদেশ বেতারে। এর আগে কিন্তু আসলে এই ইরফোনেটা ছিল না, বা সরাসরি সম্প্রচারের কোনো মাধ্যম ছিল না, কিন্তু এখন হয়েছে, ভীষণ ভালো লাগছে
0: সত্যি। তাই আমরা সবসময় বলে থাকি যে বেতার কিন্তু শ্রোতাদের কথা চিন্তা করে অনুষ্ঠানগুলো তৈরি করে থাকে, এবং এত চমৎকার সব শুভেচ্ছা বার্তা এবং দারুণ সব রেসপন্স আমরা শ্রোতাদের থেকে পেয়ে থাকি, সত্যি আমরাও ভীষণ আনন্দিত। এবং বাবুল ভাই, যথারীতি আজকে তো গান শুনবো, ফাঁকে ফাঁকে কিন্তু গল্পও হবে। আমরা একদম শুরুতে একটা গান দিয়ে আগে আয়োজন শুরু করছি, তারপরে ফিরছি গল্পে। নিশ্চয়ই
1: আমি প্রথমেই যে গানটি গাইব, শ্রদ্ধেয় বশির আহমেদের গাওয়া গানটি, একটি দেশাত্মবোধক গান। গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুর এবং কণ্ঠশিল্পী বশির আহমেদ নিজেই শ্রদ্ধেয়।

0: কি চমৎকার দেশের প্রতি ভালোবাসা, এবং কতটা আসলে দেশকে ভালোবাসলে পরে এমন গান লেখা যায়, সুর করা যায় এবং গাওয়াও যায় সেই সাথে। চমৎকার
1: চমৎকার একটি গান। আর এই গানটি মানে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কিন্তু দেশপ্রেম মানে দেশের গান সবচেয়ে বেশি হয়ে আছে,
0: এবং এই কারণেই কিন্তু আমরা আমাদের আজকের আয়োজনের প্রথম গানটি বেছে নিয়েছি এবং চমৎকার একটি গান দিয়ে আমরা ইতিমধ্যে আমাদের আয়োজন শুরু করেছি। শ্রোতা বন্ধুরা, আমরা গান শুনছি আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী বাবুল রেজা। তবে একটা কথা বলতে চাই, এই যে এত চমৎকার করে আপনি গাইলেন, আমার মনে হয় কিছুটা অনেকটা ক্রেডিট কিন্তু আমাদের গুণী যত মিউজিশিয়ান রয়েছেন সেই ভাইদের প্রতিও যায়।
1: সবাই কিন্তু অনেক ভালো বাজাচ্ছে,
0: এবং প্রত্যেকে বাংলাদেশের ভীষণ প্রতিষ্ঠিত শিল্পী, প্রত্যেকে যে যার অবস্থান থেকে আসলে চমৎকার। যদিও তাদের পরিচয় দেবার কিছু নেই নতুন করে, তারপরেও আমি আরো একবার বলছি, আমাদের সাথে আজকের আয়োজনে কিবোর্ডে রয়েছেন দেবা, সেই সাথে গিটারে রয়েছেন রুম্মান, তবলায় রয়েছে সাধন, অক্টোপ্যাডে নতুন, এবং সেই সাথে বাঁশিতে আরিফ। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার সঙ্গ দেওয়ার জন্য। বাবুল ভাই, আমরা দ্বিতীয় গানে তো অবশ্যই যাব, তার আগে একটু দেখি যে আমাদের শ্রোতা বন্ধুরা আমাদেরকে ভালোবেসে কি কি লিখছেন কমেন্ট সেকশনে, একবার একটু ঢুঁ মেরে আসি। প্রথমেই দেখতে পাচ্ছি মোনারা ফাইজ বলছেন এক্সেলেন্ট বাবুল রেজা, সেই সাথে দেখতে পাচ্ছি আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট আমাদেরকে সালাম দিয়েছেন, ফরিদা ফারহানা আদাবর থেকে শুনছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন, রয়েছেন মোহাম্মদ শাহাদাত হোসাইন আমাদের সাথে, আমাদের তিনি আপনাকে

পরে যে গানটি গাইব, গানটির গীতিকবি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা, এবং গানটির মূল শিল্পী কণ্ঠশিল্পী মাহমুদুন নবী শ্রদ্ধেয়। আমি চেষ্টা করছিলাম।

0: এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন আসিফ মোহাম্মদ, মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আতিকুর রহমান। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমেই শুনবেন স্বাধীনতার গান, শিল্পী সম খায়রুল ইসলাম, গীতিকার শামসুদ্দিন আহমেদ হাসু এবং সুর দিয়েছেন শিল্পী নিজেই।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz ও FM 102 MHz-এ। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. سورة النساء 177 آيات كريمة تلاوت کرا ہلو. মহান রব্বুল আলামিন বলছেন, হে মানব, রাসূল তোমাদের প্রতিপালকের নিকট হইতে সত্য আনিয়াছে, সুতরাং তোমরা ঈমান আনো, ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে, এবং তোমরা অস্বীকার করিলে আসমান ও জমিনে যাহা আছে সব আল্লাহরই, এবং আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আযীম, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় সদস্য সেলিনা সুলতানা, মহিলা আসন 35, আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট হইতে দেশকে বাহির করিয়া আনিয়া স্বনির্ভর ও ট্যাক্সই জ্বালানি ব্যবস্থা গড়িয়া তুলিতে সরকারের কর্মপরিকল্পনা কি?
1: মাননীয় প্রধানমন্ত্রী।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচারের সময়, প্রায় বলা যায় সম্পূর্ণ সময়, আমাদের যে সরকারি প্রতিষ্ঠান আছে বাপেক্স, এটিকে রীতিমতন পঙ্গু করে রাখা হয়েছিল। তার ফলে দীর্ঘদিনের যে অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান বা আমদানি নির্ভরতার কারণে এই যে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট, এর থেকে বের করে আনার জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির অংশ হিসাবে 150টি কূপ খনন বা ওয়াকওভার কর্মসূচির আওতায় 30টি কূপ খনন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবং এর মাধ্যমে 140 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়েছে। এরই ভিতরে বর্তমানে চলমান 7টি কূপ খনন শেষ হলে আরও 85 MMCFD গ্যাস সংযুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে মাননীয় স্পিকার। এর ছাড়াও দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে 4,500 কিলোমিটার 2D সিসমিক সার্ভে এবং 4,200 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনাও গ্রহণ করেছে সরকার। এর বাইরেও মাননীয় স্পিকার, রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যারা গ্যাস উত্তোলন করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সেই বাপেক্সকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সের এর আয়তায় একে শক্তিশালী করার লক্ষ্যে আরও 2টি নতুন রিগ ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে মাননীয় স্পিকার। এছাড়াও অফশোর মডেল PSC 2026 অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। এছাড়াও অফশোর মডেল, অনশোর মডেল PSC-র অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। অফশোর এবং অনশোর গ্যাস অনুসন্ধানের মাধ্যমে গ্যাস পাওয়া গেলে তা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ইনশাল্লাহ। এছাড়াও মাননীয় স্পিকার, কক্সবাজার জেলার মহেশখালীর গভীর সমুদ্রে কুতুব জোনে ভাসমান LNG টার্মিনাল স্থাপনের লক্ষ্যে আগ্রহী প্রতিষ্ঠানের সাথে নেগোসিয়েশন চলমান রয়েছে। ইনশাল্লাহ আগামী ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর 2028 সালে উক্ত টার্মিনাল হতে রিগ্যাসিফাইড বা LNG গ্যাস সরবরাহ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ। ফলে আগামী 2 বছরের মধ্যে LNG আমদানি আরও 600 MMCFD বৃদ্ধি পাবে। এছাড়া পায়রা এবং মংলা বন্দর এলাকাও অথবা দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমুদ্র উপকূলে জরুরি ভিত্তিতে নতুন দু থেকে মিনিমাম দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন হলে সামগ্রিকভাবে যে সমস্যা আছে, জ্বালানির যে সমস্যা আছে, সেটি সমাধান আমরা করতে পারব এবং নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য সেলিনা সুলতানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ডিটেল এখানে বলে দিয়েছেন, আমি এখানে একটু লিখিত পেয়েছি, সুতরাং আমি আর কোনো সম্পর্ক প্রশ্ন করতে যাচ্ছি না। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার।
1: আপনি প্রশ্ন করবেন না, প্রশ্ন নেই। প্রশ্ন করবেন মাননীয় সদস্য মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিং ৬।
5: সালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমরা পত্রপত্রিকা এবং বিভিন্নভাবে দেখছি যে বিশেষ করে বিদ্যুৎ এবং গ্যাস সংকটের কারণে কেউ বলছে 92টি, আর কেউ বলছে আরও বেশি, 200-300 কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে। এই কারখানা, কতগুলো কারখানা বন্ধ হয়েছে এবং কত দিন নাগাদ সেটা আবার চালু করা হবে, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয়ে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রধানমন্ত্রী
3: জি, মাননীয় স্পিকার ধন্যবাদ, মাননীয় সংসদে আপনাকে ধন্যবাদ। তবে আপনি যদি একটু আরও একটু খবর নিতেন তাহলে আপনি দেখতে পারতেন, যাদের রেফারেন্সটা আপনি ইউজ করেছেন যে 95টি কারখানা বন্ধ হয়ে গেছে, তারাই পরদিন দুঃখ প্রকাশ করে বলেছে তাদের তথ্যটি সম্পূর্ণভাবে ভুল, এটি অন্য একটি কয়েক বছর আগের, খুব সম্ভবত 2022 সালের একটি খবরকে বা তথ্যকে তারা কোট করেছিল, পরে তারা দুঃখ প্রকাশ করেছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন ২, মাননীয় সদস্য মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৬। আপনি প্রশ্নটি উত্থাপন করুন।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমার তারকা চিহ্নিত প্রশ্ন ২, মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহপূর্বক বলবেন কি, ইহা সত্য কিনা যে সরকারি ও বেসরকারি পর্যায়ে মাদ্রাসা শিক্ষা আজ দেশে অধিক সম্প্রসারিত, দুর্ভাগ্য নির্দিষ্ট কোনো কারিকুলাম নাই এবং প্রাথমিক শিক্ষা অথবা কারিগরি শিক্ষা বিবর্জিত, যা আজ বেকার সৃষ্টির অন্যতম কারণ। প্রশ্নের প্রত্যাহার রইলে, দেশের প্রাচীন ও ঐতিহাসিক কর্মী শিক্ষা মাধ্যমে আধুনিকীকরণ, বৈজ্ঞানিক ও কারিগরি ভিত্তিক করিবার জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে কর্মী বিভাগ অথবা আলাদা কর্মী শিক্ষা বোর্ড করার কোনো পরিকল্পনা আছে কিনা?
1: মাননীয় প্রধানমন্ত্রী
3: ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় স্পিকার, দেশের সকল কওমি মাদ্রাসার সমন্বয় উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য 2006 সালে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ নামে একটি স্থায়ী প্রতিষ্ঠান গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং পরবর্তীতে আল হায়াতুল উলায়লিল জামি আতিয়াল কাউমি বাংলাদেশের অধীনে কাউমি মাদ্রাসাসমূহে দাওরে হাদিস, এটার সনদকে মাস্টার্স ডিগ্রি, ইসলামিক স্টাডিজ ও আরবি এর সমমান আইন প্রদান আইন 2018 প্রণয়ন করে নিম্ন বর্ণিত 6টি কাউমি মাদ্রাসার শিক্ষা বোর্ড গঠন করার সিদ্ধান্ত হয়। এইগুলো হচ্ছে বেফাকুল মাদারিয়াল আরবিয়া বাংলাদেশ, বেফাকুল মাদারিসিল কাওমি গহরডাঙ্গা বাংলাদেশ, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, আজাদ দিন এদারায়ে তাসলিম বাংলাদেশ, তানজিমুল মাদারিসিদ দানিয়ে বাংলাদেশ এবং জাতীয় দিনী মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ। মাননীয় স্পিকার, গত 23 জুন 2026 তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2026 সংশোধন পূর্বক সহকারী মৌলবি এবং ইফতাদিয়াকারী পদে নিয়োগের কাম্য যোগ্যতায় 6টি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সনদকে স্বীকৃতি প্রদান করা হয়েছে এবং উক্ত 2টি পদে কওমি মাদ্রাসার দাওরায় হাদিস ডিগ্রি সহ ইলমে কিরাত হিফজুল কোরআন সনদ প্রাপ্তদের নিয়োগের সুযোগ সৃষ্টিও করা হয়েছে। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য মনিরুল চৌধুরী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
6: মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই ব্যাপারটি জাতির সামনে কওমি শিক্ষার বর্তমান ব্যবস্থা এবং তাদেরকে আবার নিয়োগের যে সুযোগ করে দিয়েছে বিধিমালাতে সংশোধন করে আমরা কৃতজ্ঞ। শুধু একটি কথাই বলবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই সম্প্রসারিত সুযোগে প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থার সাথে বিশেষ করে মাদ্রাসায় শিক্ষাও কারিগরি শিক্ষাকে সম্প্রসারিত না করা গেলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে কওমি শিক্ষা কর্তৃপক্ষের সাথে আলাপ করে এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবেন কিনা?
1: মাননীয় প্রধানমন্ত্রী
3: জি, ধন্যবাদ ম্যাম স্পিকার। মাননীয় সংসদ সদস্য, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দেশে এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা সরকার গ্রহণ করছে। ধন্যবাদ।
1: মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম তিন।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জানবার হলো, উনি কওমি মাদ্রাসার বিষয়ে কথা বলছেন, বাংলাদেশে ভর্তি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা খুব ভালো ভূমিকা রাখছে, কিন্তু দুঃখজনকভাবে সত্য হলো ইবতিদায়ী যে মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোর উপর সরকার খুব কার্যকারী পদক্ষেপ আমাদের নজরে পড়ছে না। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি যে ইবতিদায়ী মাদ্রাসাগুলো সরকারিকরণ বা জাতীয়করণ বা তাদেরকে মূলধারায় নিয়ে আসার জন্য সরকার কোনো উদ্যোগ গ্রহণ করবে কি করবে না? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রধানমন্ত্রী
3: ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যদি আমাকে একটু আলাদা নোটিশ দেন আমি পুরো বিষয়টা সঠিকভাবে খোঁজ খবর করে সংসদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ।
1: মাননীয় সদস্য আবুল খায়ের ভুঁইয়া, লক্ষ্মীপুর দুই।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান মাদ্রাসা শিক্ষার সাথে আমাদের যে জেনারেল লাইনের শিক্ষার্থীরা আছে সেখানে যদি আমরা যদি আরবি কিছু সাবজেক্ট যদি কম্পালসারি করে দিতে পারি তাহলে মাদ্রাসা আর যে শিক্ষার প্রভাবটা সেখানে যাওয়ার যে কারণে যা হয়, আমরা মুসলমান হিসাবে সেখানে আমরা প্রিলিমিনারি প্রাথমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিক পর্যন্ত এই এখানে আমরা আস্তে আস্তে আমাদের মাদ্রাসা শিক্ষার এই আরবিক শিক্ষা যদি আস্তে আস্তে কয়েকটা সাবজেক্ট আমরা ইনক্লুড করে আস্তে আস্তে বৃদ্ধি করতে পারি তাহলে দেখা গেছে যে কি শিক্ষার মধ্যে একটা ভারসাম্য ফিরে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রী
3: ধন্যবাদ। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি যেটা বললেন অবশ্যই এটা একটি ভালো পরামর্শ। আপনার বোধ হয় ধারণা আছে যে আমাদের যেটা রেগুলার যেটা সিলেবাস আছে সেটার মধ্যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আছে, তবে অবশ্যই এটাকে আমরা আরো কিভাবে ডেভেলপ করা যায় নিশ্চয়ই আমরা সেটিকে পর্যালোচনা করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন নম্বর তিন, নীলুফার চৌধুরী মণি, মহিলা আসন দশ, প্রশ্ন করুন।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তারকা চিহ্নিত তিন নম্বর প্রশ্নে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি ইহা সত্য কিনা যে জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াইতে এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াইতে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা প্রদান এবং সৌর বিদ্যুৎ সাশ্রয়ী সহজলভ্য লাভজনককরণে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নে এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করিয়াছেন এবং খ ক প্রশ্নের উত্তর হ্যাঁ সূচক হইলে তাহার বাস্তবায়নের অগ্রগতি কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রধানমন্ত্রী
3: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে বর্তমান সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে বাংলাদেশ সরকার আভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর্তৃক 8ই জুন 2026 তারিখে সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্যসমূহ যেমন সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ইত্যাদির উপরে অপরিণীয় সমুদায় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং 200% অতিরিক্ত অগ্রিম আয়কর শর্তে আয়কর হতে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। এবং শুধু তাই নয়, এই ব্যাপারটিকে এনকারেজ করার জন্য মাননীয় স্পিকার আগামী 6 মাসের মধ্যে যারা রুফটপ সোলার স্থাপন করবেন তাদের গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট 10.50 টাকা দরে ক্রয় করবে, অর্থাৎ বাল্ক রেটের অতিরিক্ত টাকা সরকার প্রণোদনা হিসেবে প্রদান করবে, ফলে গড় উৎপাদন মূল্য 6-7 টাকা প্রতি ইউনিট হিসাবে 45% পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে। এবং মাননীয় স্পিকার, যারা আগামী 6 মাসের মধ্যে এই রুফটপ সোলার স্থাপন করবেন এবং সরকারের কাছে বিদ্যুৎটি বিক্রয় করবেন এবং যে সুবিধাটি অর্থাৎ 10.50 টাকা রেটে যে বিদ্যুৎটি ক্রয় করা হবে এই সুবিধাটি আগামী 3 বছরের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ আগামী 3 বছর এই 6 মাসের মধ্যে যারা এই কাজটি সম্পন্ন করবেন তারা আগামী 3 বছর পর্যন্ত এই 10.50 টাকা দরে সরকারের কাছে বিদ্যুৎটি বিক্রি করতে পারবে। এছাড়াও মাননীয় স্পিকার, দেশের সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সমূহ, গুরুত্বপূর্ণ ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য জাতীয় রুফটপ সোলার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা সমূহকে ইতিমধ্যে বিশেষ বরাদ্দ প্রদান করা হয়েছে। দেশের সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনের কার্যালয়ে ইতিমধ্যে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। সোলার ছাড়াও পানি বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, যেই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা কথা বলছি ইনশাল্লাহ আগামী কয়েক মাসের মধ্যে এই জাতীয় সংসদেরও সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা সোলারের উপরে আমরা ডিপেন্ডেন্ট হব, সোলার থেকে আমরা সংগ্রহ করব। মাননীয় স্পিকার, ইনশাল্লাহ উক্ত কার্যসমূহ বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সদস্য নীলফার চৌধুরী মনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
9: মাননীয় স্পিকার, আমি প্রথমে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই যে 6 মাসের 10.5 টাকা রেটে যে উনি সোলার বিদ্যুৎ সরকারিভাবে কিনবেন এই জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, সোলার প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির শুল্ক মওকুফ এবং পরবর্তী 3 বছরের জন্য এই উচ্চ হারে মুনাফা নিশ্চিত করা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ, কিন্তু সাধারণ নাগরিক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এই সুবিধা ও গাইডলাইন পৌঁছে দেওয়ার জন্য মাঠ পর্যায়ে বিশেষ কোনো প্রচারণা বা একক সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের আছে কি এবং আমদানিকৃত সৌর পণ্যের উপর শুল্ক ছাড় দেওয়ার বাজারে নিম্নমানের প্যানেল ও ব্যাটারি প্রবেশের ঝুঁকি তৈরি হতে পারে, একই সাথে ব্যাটারির বর্জ্য পরিবেশের ক্ষতির কারণ হতে পারে, এই সোলার সামগ্রীর গুণগত মান ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রধানমন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, অর্থাৎ লিথিয়াম যে ব্যাটারিটি ব্যবহার হয়, আমরা আজকে এই দুপুরবেলায় এই সিদ্ধান্তটি গ্রহণ করেছি যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার যেটি হবে সেটির একটি সার্টিফিকেশন করে দেওয়া হবে, একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড ফিক্স করে দেওয়া হবে যে সেই স্ট্যান্ডার্ডের ব্যাটারি যদি না আনে কেউ তাহলে সেই ব্যাটারিটি ব্যবহার করতে পারবে না, অর্থাৎ দেশের ভিতরে সেটি ঢুকবে না, সেটিকে বিক্রয় করা যাবে না। এবং আপনি ক্ষুদ্র ব্যবসায়ী যাদের কথা বলছেন, আমরা চিন্তা করছি যে এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কিভাবে একটি ঋণের ব্যবস্থা করে দেওয়া যায় যাতে করে তারা বিভিন্ন মানুষের, সাধারণ মানুষের ঘরে রুফটপ সোলার সিস্টেমটিকে স্থাপন করতে পারে। মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় সদস্য আরিফা সুলতানা মহিলা আসন ৩০ একটি প্রশ্ন করতে পারেন।
10: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে একটু প্রশ্ন করতে চাই। আমার উত্থাপনের বিষয়টি হল বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং দেশীয় শিল্পকে এগিয়ে নিতে দেশেই সৌর সরঞ্জামের কাঁচামাল উৎপাদনে সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ বিনিয়োগ বা প্রণোদনা প্যাকেজ ঘোষিত করা হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রধানমন্ত্রী
3: ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য আপনি যদি জানেন এই সংসদে খুব সম্ভবত আপনি সেদিন উপস্থিত ছিলেন কিনা আমি জানি না, আপনি নিশ্চয়ই দেখেছেন পাশেই অর্থমন্ত্রী আছেন, উনি যে বাজেট উপস্থাপন করেছেন সেই বাজেটে যারা ইন্ডাস্ট্রিয়াল ভাবে সোলার প্যানেল এখানে উৎপাদন করবে এই প্রায় প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টসের ট্যাক্স সম্পূর্ণভাবে কাট ডাউন করা হয়েছে দেশীয় শিল্পকে এবং সোলার প্যানেলের ইন্ডাস্ট্রি যাতে এই দেশে গড়ে উঠতে পারে সেই জন্য এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। এবং একই সাথে লিথিনিয়াম ব্যাটারি যাতে এই দেশে উৎপাদিত হয় সেজন্য লিথিনিয়াম ব্যাটারির ক্ষেত্রেও একই পলিসি গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য সাবিকুন নাহার মহিলা আসন ৩৯।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সরকার সম্প্রতি জ্বালানি সংকট মোকাবেলার যুক্তিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি আলোচনা করছে। উন্মুক্ত খনি থেকে অধিক কয়লা উত্তোলন সম্ভব হলেও এর ফলে কৃষিজমি, বসতি, ভূগর্ভস্থ পানির স্তর ও জীব বৈচিত্র্যের উপর ব্যাপক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ফুলবাড়ি প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে এ ধরনের উদ্বেগ রয়েছে। জ্বালানি সংকট মোকাবেলা অবশ্যই জরুরি, কিন্তু উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের নামে যদি কৃষিজমি ধ্বংস হয়, হাজার হাজার মানুষের উচ্ছেদ হয় এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়, তাহলে সেই উন্নয়ন জনগণের জন্য নয়। সরকারকে আগে পূর্ণ পরিবেশগত এবং সামাজিক প্রভাব সমীক্ষা প্রকাশ করতে হবে এবং স্থানীয় জনগণের সম্মতি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের মনোভাব জানতে চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রধানমন্ত্রী
3: ধন্যবাদ। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, আমরা যারা এখানে বসে আছি এই সংসদের ফ্লোরে, আমরা প্রত্যেকেই রাজনীতি করি এবং আমরা রাজনীতি করি এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। খুব স্বাভাবিকভাবে মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, অবশ্যই আমরা দেশে যেই সমস্যাটি আছে জ্বালানির, এটিকে যেরকম আমরা সমাধান করতে চাইছি, আমাদের দেশে ফুলবাড়িয়াতে যেই কয়লার কথা উনি বলেছেন, সেই কয়লা পৃথিবীর যে সকল সবচেয়ে ভালো কয়লা আছে তার মধ্যে একটি। কাজেই আমরা এই কয়লাটিকে উত্তোলন করে যদি আমাদের জ্বালানি সংকট মেটাতে পারি, অবশ্যই সেটা দেশের জন্য, বৈদেশিক মুদ্রা যেরকম সাশ্রয় করবে একইভাবে দেশের জন্য সেটি ভালো হবে। কিন্তু মাননীয় স্পিকার, অবশ্যই কয়লাটি উত্তোলন করতে গেলে ওপেন পিট যদি করতে হয়, স্বাভাবিকভাবেই সেখানে কিছু বসত বাড়ি আছে, সেখানে কৃষি জমি আছে। আমরা যেহেতু রাজনীতি করে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, অবশ্যই সবচেয়ে আগে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে সেই মানুষগুলোকে আগে সেটেলমেন্ট করা যায়, তাদের সেটেলমেন্টের ব্যবস্থা করে তাদের যাতে আয় রোজগার বন্ধ না হয়, বরং সেই প্রকল্প গ্রহণ করলে সেই প্রকল্প থেকেও যাতে তারা কোনো না কোনোভাবে বেনিফিট পেতে পারে, সেই সকল ব্যবস্থা পর্যালোচনা করেই এবং অবশ্যই মাননীয় স্পিকার পরিবেশের যেই বিষয়টি আছে সেটিকে গুরুত্ব দিই আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব। মাননীয় স্পিকার ধন্যবাদ আপনাকে।
1: তারকা চিহ্নিত প্রশ্ন নম্বর ৪ মোহাম্মদ মুবাশ্বির আলম ভুঁইয়া মাননীয় সদস্য কুমিল্লা ১০ প্রশ্ন করুন।
12: বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য আমার তারকা চিহ্নিত প্রশ্ন ৪ মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করিবার লক্ষ্যে বর্তমান সরকার কোনো পরিকল্পনা গ্রহণ করিয়াছে কি না, এবং প্রশ্নের উত্তর হাঁ সূচক হইলে উক্ত পরিকল্পনাসমূহ কি কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রধানমন্ত্রী।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে বর্তমান সরকার জাতীয় বাজেট বক্তৃতা 2026-27 সুস্পষ্টভাবে উপস্থাপিত করেছে। এই লক্ষ্যকে শুধু জিডিপির আকার বৃদ্ধির লক্ষ্য হিসাবে নয়, বরং সামষ্টিক স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, রফতানি, মানব সম্পদ উন্নয়ন, আর্থিক শৃঙ্খলা এবং অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নের সমন্বিত রূপান্তর হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রথমত, সরকার অর্থনীতির পুনরুদ্ধার, উত্তরণ এবং পুনর্গঠনের জন্য 3 ধাপে 3R স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। প্রথম ধাপ হল রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, এটি 1 বছর মেয়াদি। এর লক্ষ্য অর্থনীতির অবনতির ধারা রোধ এবং সামষ্টিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা। দ্বিতীয় ধাপ হল রিস্টোরেশন, সরকারের প্রথম 3 বছরে রাজস্ব ব্যবস্থা, বেসরকারি বিনিয়োগ, ব্যাংক এবং আর্থিক খাত, রফতানি, কর্মসংস্থান, মানব সম্পদ, কৃষি, জ্বালানি এবং অবকাঠামোর সক্ষমতা পুনরুদ্ধার ও সম্প্রসারণ করা হবে। তৃতীয় ধাপ রিকনস্ট্রাকশন ফর এক্সেলারেশনের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে জাতীয় অর্থনীতির কাঠামোগত রূপান্তর, উদ্ভাবন নির্ভর প্রবৃদ্ধি, শক্তিশালী প্রতিষ্ঠান ও বৈশ্বিক সংযোগ সম্প্রসারণ করা হবে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত, 2030-31 অর্থ বছরের মধ্যে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 8.5% উন্নীত করা, মূল্যস্ফীতি 5% ঘরে নামিয়ে আনা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ জিডিপির 2.7% এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করার কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, তৃতীয়ত, বেসরকারি বিনিয়োগকে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তিতে রূপান্তর করতে বিনিয়োগকরণ, বিনিয়ন্ত্রণকরণ ও ব্যবসা সহজীকরণের প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। বাংলা বিজের মাধ্যমে ব্যবসায়িক অনুমোদনের জন্য সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এবং 19টি সম্ভাবনায় খাতে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য FDI হিট ম্যাপ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পুঁজিবাজার, কর্পোরেট বন্ড এবং বিকল্প দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চতুর্থত, ও অর্থায়নের নিজস্ব সক্ষমতা বাড়াতে রাজস্ব ব্যবস্থায় কাঠামোগত সংস্কার নেওয়া হয়েছে। 2030-31 অর্থ বছরের মধ্যে রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% এবং কর জিডিপির অনুপাত 6.8% থেকে 9.6% উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে বাজেট ঘাটতি সহনীয় রাখা, ঋণ ব্যবস্থার শৃঙ্খলা আনয়ন, ভ্যালু ফর মানি রিটার্ন অন ইনভেস্টমেন্ট নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত বিবেচনাকে সরকারি বিনিয়োগের মূল নীতি হিসাবে অনুসরণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, পঞ্চম, জ্বালানি নিরাপত্তা, দক্ষ মানব সম্পদ, ডিজিটাল অর্থনীতি, রফতানি বহুমুখীকরণ, কৃষিভিত্তিক শিল্পায়ন এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে একই রূপান্তর কৌশলের অংশ করা হয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ, কোল্ড চেইন সংরক্ষণগার, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প ও লজিস্টিক উন্নয়নের পরিকল্পনা সরকার এরই ভিতরে হাতে নিয়েছে। সুতরাং মাননীয় স্পিকার, 2034 সালের ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য অর্জনের সরকারের কৌশল হল প্রথমে সামষ্টিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, অতঃপর বিনিয়োগ এবং উৎপাদন দ্রুত সম্প্রসারণ, কর্মসংস্থান ও রফতানি বৃদ্ধি, আর্থিক ও রাজস্ব খাত সংস্কার এবং দীর্ঘমেয়াদে উদ্ভাবন ও উৎপাদনশীলতা নির্ভর একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপিত প্রশ্নের তত্ত্ববহুল উত্তর দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবিনয়ে জানতে চাই, 2034 সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে রূপরেখা মাননীয় প্রধানমন্ত্রী প্রণয়ন করেছে তাহা বাস্তবায়নের জন্য যেটা প্রথমে প্রয়োজন সেটা হচ্ছে জ্বালানি খাত। এমত অবস্থায় সরকার জ্বালানি খাতকে অধিক গুরুত্ব দিয়ে কোনো পরিকল্পনা প্রণয়ন করিয়াছেন কি না এবং করলে তাহা কি? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
13: মাননীয় প্রধানমন্ত্রী
3: ধন্যবাদ, মাননীয় স্পিকার ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। আপনি যদি খেয়াল করে থাকেন মাননীয় সংসদ সদস্য, তাহলে এই প্রশ্নের কিছুটা আংশিক জবাব আমি এর আগেই দিয়ে দিয়েছি। তারপরে আপনার জানার জন্য বলছি, এরই ভিতরে আমরা জ্বালানি খাত এবং বিদ্যুৎ খাতের জন্য সরকার আগামী 10 বছর কী কী করবে সে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে, আমি যতটুকু আমার ধারণা আছে খুব দ্রুতই এই সংসদের সামনে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত প্রতিমন্ত্রী উপস্থাপন করবেন, সংসদের সামনে দেশের সামনে উপস্থাপন করবেন যে আগামী 10 বছর কীভাবে আমরা জ্বালানি এবং বিদ্যুৎ খাতকে ঢেলে সাজানোর চেষ্টা করছি।

0: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানেই শেষ হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 308 মাননীয় সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1 আপনি উত্থাপন করুন। মাননীয় চিফ, প্রশ্নোত্তর পর্ব শেষ হোক, তারপর আপনাকে দেব।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।
0: এক মিনিট মাননীয় সদস্য, আপনার পয়েন্ট অফ অর্ডার কি এই প্রশ্নোত্তর সম্পর্কিত? জি বলুন।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা জানি যে প্রতি বুধবার মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে আসেন এবং 30 মিনিট বরাদ্দ থাকেন। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যেই প্রশ্নোত্তর রাখা হয়েছিল সেখানে 8টি প্রশ্ন মাননীয় স্পিকার তারকা চিহ্নিত, যে 8টি হচ্ছে সরকারি দলীয় সংসদ সদস্যদের প্রশ্ন। মাননীয় স্পিকার, তো মাননীয় স্পিকার, আমার জানা মতো বিরোধী দলের সংসদ সদস্যরাও কিন্তু প্রশ্নোত্তর, আমরা প্রশ্ন জমা দেই এবং 4টি আপনি সুযোগ দিয়েছেন, আজকে 8টি সবগুলোই ছিল সরকারি দলের সংসদ সদস্যদের। তো মাননীয় স্পিকার, এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ আমরা মনে করি বিরোধী দলের সংসদ সদস্যরা যত বেশি প্রশ্ন করবে আমাদের জবাবদিহিতার সংস্কৃতিটা তত বেশি শক্ত হবে। এই বিষয়ে যাতে পরবর্তীতে মাননীয় স্পিকার আপনি একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ।
0: ধন্যবাদ বিরোধী দলীয় চিফ হুইপ, বিষয়টি আমরা পরবর্তীতে বিবেচনা করব। মাননীয় সদস্য প্রশ্ন করুন। এক মিনিট মাননীয় সদস্য, চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ বলুন।
3: মাননীয় স্পিকার, আমরা মানে চাই গভর্নমেন্ট তো অ্যাকাউন্টেবল হতে চায় এবং গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল, তো অ্যাকাউন্টেবলটা নিশ্চিত করে আমাদের বিরোধী দল নেতৃবৃন্দ। তো সেখানে আমরা সরকারি দল বিরোধী দল না, যে প্রশ্ন নিয়ম অনুযায়ী যিনি আগে দেবেন তিনি আগে পাবেন, এটা হলো পদ্ধতি এবং এটা সিলেক্ট করেন মাননীয় স্পিকার আপনি। কাজে সেখানে বিরোধী দলের সদস্য যদি পিছিয়ে পড়েন সেটা তাদের অসুবিধা, আবার সরকারি দলের সদস্যরা পিছিয়ে পড়লে তাদের অসুবিধা। কাজে সবাই যাতে আগে প্রশ্ন দিতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্নোত্তর প্রশ্ন করতে পারেন, সেরকম আমরা যে সেটা আমরা প্রত্যাশা করি। এক, দ্বিতীয়ত হলো মাননীয় স্পিকার, আপনি সবসময় অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনি বিরোধী দলকে প্রত্যেকটা প্রশ্নে একটা সম্পর্ক দিয়েছেন এবং যাতে তারা করতে পারে, যাতে গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল হয় এবং আমরা সত্যি সত্যিই অ্যাকাউন্টেবল হতে চাই দেশের জনগণের কাছে এবং এই পার্লামেন্টের মাধ্যমে সেটা করতে চাই। সুতরাং মাননীয় স্পিকার, পরবর্তীতে যাতে বিরোধী দলের সুযোগ পায় আপনি সেদিকে দৃষ্টি রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্যবৃন্দ, সরকারি দলের চিফ হুইপ যথার্থই বলেছেন যে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর প্রশ্ন জমা দেওয়ার সময় একটা সিরিয়াল মেনটেন করা হয়। আমার পরিষ্কার মনে আছে এখানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, তিনি বিছানাপত্র নিয়ে আগের রাত্রেই এসে প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে পজিশন নিতেন। আরও দুই একজন সদস্য আছে যারা আগের রাত্রে সেখানে শুয়ে থাকতেন এবং তারপরে অনেক সদস্যবৃন্দ তাদের প্রাইভেট সেক্রেটারিকে সেখানে পাঠান। সকালবেলা সংসদ সদস্য এসে যখন দেখে যে অন্য একজন সদস্যের প্রাইভেট সেক্রেটারি দাঁড়িয়ে আছে তখন তাকে পিছিয়ে সরিয়ে দেন, যে আগে এমপিদের প্রায়োরিটি থাকে। সুতরাং বুঝতেই পারছেন যে প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে একটা তুমুল প্রতিযোগিতা হয়। আপনারা আশা করি বিরোধী দলীয় সদস্য যারা তারা এটি ফলো করে এই ক্রম অনুসারে আগে থাকার চেষ্টা করবেন, নিশ্চয়ই আমরা বিবেচনা করব। এটা একটি দীর্ঘ ট্র্যাডিশনাল পদ্ধতি, যে আগে আসে আগে আসিলে আগে গ্রহণ করা হয়। আমরা নিশ্চয়ই বিষয়টি বিবেচনা করে দেখব, আপনারাও অ্যালার্ট হয়ে ওইভাবে প্রশ্ন জমা দেবেন বলে আশা করি। ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনার প্রশ্নটি করুন।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মশিউর রহমান খান, 95 বাগেরহাট 1 ফকিরহাট মোল্লাহাট চিতলমারি, তারকা চিহ্নিত 308 নম্বর প্রশ্ন আমি মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট 1 ফকিরহাট মোল্লাহাট চিতলমারি সহ বিশেষ করিয়া বাগেরহাট জেলায় মাঝারি ধরনের কোনো শিল্প কলকারখানা স্থাপন করা সরকারের পরিকল্পনায় আছে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: খন্দকার আব্দুল মুক্তাদির, মাননীয় শিল্পমন্ত্রী

0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে প্রশ্নকর্তা মাননীয় সদস্যকে ধন্যবাদ। শিল্প কলকারখানা স্থাপন করবে বেসরকারি খাত, আমাদের দায়িত্ব হচ্ছে সেই পরিবেশটি সৃষ্টি করে দেয়া, ফেসিলিটেট করা সরকার হিসাবে। তবে এই প্রসঙ্গে একটা কথা এখানে উল্লেখ না করলে না হয় মাননীয় স্পিকার, 1995 সনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে,
1: মাননীয় মন্ত্রী
0: জি
1: আপনার গ্যাথার্থে বলছি, উত্তরটি যেভাবে ছাপা হয়েছে আপনি সেটাই পড়বেন, আমি তারপর যখন সম্পূরকের চান্স পাবেন তখন আপনি বাড়তি কথা বলবেন।
0: মাননীয় স্পিকার, আমি এইখানে যে লিখিত উত্তর তার বাইরে একটা কথাও বলছি না, কিন্তু প্যারাটি আগে পড়ে হচ্ছে আমার কথার মধ্যে, কিন্তু আমি যা বলছি সেটাই আমার লিখিত উত্তর আছে, ইউ ক্যান ট্রাস্ট মি মাননীয় স্পিকার। 1995 সনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে বাগেরহাটে একটি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠিত করা হয়, সেটি 19 একর জায়গার উপরে স্থাপিত এবং সেখানে 52টি শিল্প প্রতিষ্ঠানকে এই প্লটগুলি বরাদ্দ করা হয়েছিল। তার মধ্যে 43টি শিল্প প্রতিষ্ঠান এখনও কার্যরত আছে, 60টি প্রক্রিয়াধীন আছে আর 2টি রুগ্ন প্রতিষ্ঠান আছে। সেই 2টি রুগ্ন প্রতিষ্ঠানকেও আমরা আবার কার্যকর করার জন্য চেষ্টা করছি, কথা বলছি তাদের সাথে। আর মাননীয় স্পিকার, বিসিক শিল্পনগরী যদি আমাদের আরেকটি করতে হয় সেটির জন্য আমরা অবশ্য ফিজিবিলিটি স্টাডি করছি। যদি আমরা এক ফসলি জমি পাই বা পরিত্যক্ত কৃষি জমি পাই, পরিত্যক্ত জমি অথবা এক ফসলি কৃষি জমি পাই, তাহলে সম্ভাব্যতা যাচাই সাপেক্ষে সেখানে আমরা নতুন বিসিক শিল্প এস্টেট তৈরি করব নতুন করে। আর প্রাইভেট সেক্টরের কেউ যদি এগিয়ে আসেন যে কোনো খাতেরই শিল্প কারখানা স্থাপনের জন্য, তাকে আমরা সর্বোত্ত উপায়ে সহযোগিতা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় মন্ত্রী, আপনি যে উত্তর দিলেন এটা তো আমি বইতে খুঁজে পাচ্ছি না, উত্তরে ছাপা হয় নাই তো এইভাবে। আপনি অনুগ্রহ করে পড়ে শুনান, আবার পড়ে শুনান।
0: জি, আমি আপনাকে পড়ে শোনাই মাননীয় স্পিকার। আপনি যদি প্যারা 3 যান, উল্লেখ্য বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলায় 1995 সালে 19 একর জমির উপর একটি বিসিক শিল্পনগরীর প্রতিষ্ঠা করা হয়। উক্ত শিল্পনগরীতে মোট শিল্প প্লটের সংখ্যা 121টি। উক্ত 21টি শিল্প প্লট 52 শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়েছে। তন্মধ্যে উৎপাদনরত শিল্প ইউনিট 43টি এবং বাস্তবায়নাধীন শিল্প ইউনিট 60টি এবং রুগ্ন বন্ধ শিল্প ইউনিট 2টি। বর্তমানে শিল্পনগরীতে বরাদ্দযোগ্য কোনো শিল্প প্লট নাই। মাননীয় স্পিকার,
1: ধন্যবাদ, বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো।
0: আপনি যে জায়গা রেখে গিয়েছেন, আপনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আমি সেই দায়িত্ব পালন করছি, আপনাকে আমি নিরাশ করব না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আমি কখনো শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম না, আমি যে 4টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, পাট, পানি সম্পদ, বাণিজ্য, 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। শিল্প মন্ত্রণালয়ে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। এনিওয়ে, আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্যে। মোহাম্মদ মশিউর রহমান খান, মাননীয় সদস্য, বাগেরহাট 1, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাগেরহাট 1, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারি 3টি উপজেলা নিয়ে গঠিত এবং এটি একটি অনুন্নত এলাকা, গ্রামীণ জনপদ। এখানে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের কাছে আমার সম্পূরক প্রশ্ন হল যে এখানকার মানুষের কৃষি নির্ভর জীবন, এখানে মৎস্য চাষ এবং সবজি চাষের ব্যাপক বিস্তৃতি রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে এখানে কোনো হিমাগার অথবা চিংড়ির পোনা উৎপাদনের কোনো ব্যবস্থা এখানে নেই। অতএব চিংড়ির পোনা উৎপাদনের জন্যে এখানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোনো হ্যাচারি সরকারিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব কি না। মাননীয় মন্ত্রী যে কথা বলেছেন, খাস জমি, 3টি উপজেলায় হাজার হাজার একর খাস জমি বিদ্যমান আছে, এটা যাচাই করলেই আমরা এটা জানতে পারব এবং এলাকার মৎস্য এবং সবজি চাষের ব্যাপারে অনেক অগ্রগতি অত্র এলাকার খেটে খাওয়া মানুষের জন্য সফলতা বয়ে আনবে, অগ্রগতি বয়ে আনবে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার এই সম্পূরক প্রশ্ন।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
3: আপনাকে এবং মাননীয় সদস্যকে ধন্যবাদ। আমি আগের কথাটা পুনরাবৃত্তি করে বলছি যে সরকার কোনো হেচারি বা শিল্প প্রতিষ্ঠান করবে না, তবে ব্যক্তিঘাতের কেউ যদি হেচারি করতে এগিয়ে আসেন তাহলে বা মৎস্য ফিশ ফ্রোজেন ইন্ডাস্ট্রি করতে এগিয়ে আসেন, আমরা সর্বোত উপায়ে সহযোগিতা করব।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: রেহানা আক্তার রানু, মহিলা আসন চার।
5: মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ফেনী সদর উপজেলায় যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন কোনো শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা আছে কি না, এবং সারা দেশে উদ্যোক্তা তৈরিতে শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোনো প্রশিক্ষণ বা ঋণ সুবিধা চালু আছে কি না, মাননীয় মন্ত্রী বলবেন কি?
1: মাননীয় মন্ত্রী।
3: মাননীয় স্পিকার, আপনাকে এবং মাননীয় সদস্যকে আবারও ধন্যবাদ। আমার কথাটা আবারও বলতে হয় যে সরকার নিজে থেকে কোনো শিল্প করবে না, কিন্তু ব্যক্তিখাতের কেউ এগিয়ে আসলে আমরা সেখানে নীতি সহায়তার মাধ্যমে সহায়তা করব, সহযোগিতা করব। দ্বিতীয়ত, যদি এখন স্মল CMSME কটেজ মাইক্রো স্মল মিডিয়াম এই খাতগুলি থেকে যদি শিল্প কলকারখানা স্থাপনে এগিয়ে আসেন, তিনি যেন কনসেশনাল রেটে লোন পান, 7% সুদে ঋণ পান, সেটার ইতিমধ্যে সরকার সেজন্য উদ্যোগ নিয়েছে। বিসিকের অধীনে অনেকগুলি এন্টারপ্রেনারদের স্কিল বিল্ডিংয়ের জন্য অনেকগুলি ট্রেনিং প্রোগ্রাম চালু আছে। সুতরাং আমরা মাননীয় স্পিকার ট্রেনিংয়ের মাধ্যমে স্কিল বিল্ডিং, এন্টারপ্রেনারশিপের স্কিল বিল্ডিং, নতুন নতুন আইডিয়ার যোগান দেয়া এবং সফট টার্মে যেন তারা ঋণ পান শিল্প স্থাপনের জন্য, সেই বিষয়ে সরকার সচেষ্ট আছে এবং সরকারের প্রোগ্রাম চালু আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর চার।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিল্প বাণিজ্য মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে জানতে পারি

0: মাননীয় মন্ত্রী,
1: মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা সদস্য মাননীয় সদস্যকে ধন্যবাদ। উত্তরাঞ্চলে আমরা কৃষি প্রক্রিয়াজাতকরণের জন্য বিসিকের এস্টেট তৈরি করছি, বিসিট শিল্পনগরী। তো সেইখানে যদি আগ্রহী কোনো উদ্যোক্তা কাঁঠাল প্রক্রিয়াজাতকরণের জন্য এগিয়ে আসেন বা বাংলাদেশের অন্যত্রও যদি কেউ আগ্রহী হন, তাহলে আমি আগের প্রশ্নের উত্তরে যা বলেছি এই ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। আমরা সফটওয়্যারে তাকে লোন প্রোভাইড করব, তার স্কিল এবং এন্টারপ্রেনোরিয়াল স্কিল বিল্ডিংয়ের জন্য সেখানেও আমরা ট্রেনিং দেব, সর্বোত্তম উপায়ে আমরা পলিসি সাপোর্ট দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
2: তারকা চিহ্নিত প্রশ্ন 309, মাননীয় সদস্য সুলতানা জেসমিন, মহিলা আসন 49।

0: কি হলো মাননীয় সদস্য, একটা ওনার পাশে থেকে হেল্প করেন, প্রশ্নটা
1: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কাছে জানতে চাই, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি বস্তুনিষ্ঠ স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকতার পেশার মান ও নৈতিকতার কঠোর মানদণ্ড প্রণয়ন সহ রাজনৈতিক দলের সক্রিয় কর্মীদের সাংবাদিকতার পেশার সরাসরি সম্পৃক্ততা নিরুৎসাহিত করতে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিনা? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: ধন্যবাদ। তথ্যমন্ত্রীকে দেখছি না, তার পক্ষে কেউ উত্তর দেবেন? আচ্ছা, প্রতিমন্ত্রী আছেন, উত্তর দিন অনুগ্রহ করে।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তর হচ্ছে, বস্তুনিষ্ঠ স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত এবং অপসাংবাদিকতা প্রতিরোধের লক্ষ্যে সাংবাদিকতায় পেশাগত মান ও নৈতিকতার মানদণ্ড হিসাবে প্রেস কাউন্সিল অ্যাক্ট 1974-এর 11(2) ধারা অনুযায়ী 1996 সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সংবাদপত্র, সংবাদ সংস্থা ও সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রণয়ন করা হয়, যা 2002 সালে সংশোধন করা হয়। দ্য প্রেস কাউন্সিল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2026 এর খসড়ার মধ্যেও সাংবাদিকতায় পেশায় ন্যূনতম যোগ্যতা নির্ধারণ সহ বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলের অধীনে সাংবাদিকদের পেশাগত নিবন্ধনের বিধান অন্তর্ভুক্ত করিবার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রসার ঘটাতে সাংবাদিকগণদের পেশাগত মানোন্নয়ন এবং অপসাংবাদিকতা প্রতিরোধে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর হইতে 23 আগস্ট পর্যন্ত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ PIB দেশের 18টি জেলার 974 জন গণমাধ্যম কর্মীদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ বাস্তবায়ন করিয়াছে। প্রত্যেকটি প্রশিক্ষণে অন্তত একদিন ফ্যাক্ট চেক ও সংবাদ তৈরিতে AI এর ব্যবহার বিষয়ে পৃথক সেশন অন্তর্ভুক্ত ছিল, যাহাতে গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য, ভুয়া তথ্য ও অপতথ্য চিহ্নিত করিতে এবং প্রযুক্তিগতভাবে সেই সব তথ্য যাচাই করিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য সুলতানা জেসমিন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
1: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার জ্ঞাতার্থে আমি তথ্যমন্ত্রীকে জানাতে চাচ্ছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেস ক্লাবগুলোতে দেখি বা সেখানে যারা সদস্য রয়েছেন তারা সরাসরি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, কিংবা বিভিন্ন পত্রিকাগুলোতে যখন ফটোকার্ডগুলো করা হয় সেখানে দেখি সংবাদপত্রের যে ফটোকার্ডের যে তথ্যটা, সেই তথ্যটা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়, যা জনমনে বিভ্রান্তি তৈরি করে। এইসব বিষয়ে যখন রাজনৈতিক কর্মী তার দলীয় আদর্শকে প্রফেশনাল জায়গায় যখন সে এটাকে প্রকাশ করে, তখন সেটা আসলে সাংবাদিকতার ক্ষেত্রে জনমনে একটা বিভ্রান্তি তৈরি করে এবং মিস ইনফরমেশন প্লাস ডিস ইনফরমেশন সৃষ্টি করে। তো এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আমাদের সরকারের আছে কিনা জানতে চাই। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে সংসদ সদস্যকেও ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রেস ক্লাবের বিষয়ে যেটা বলছেন, রাজনৈতিক মতাদর্শের অনেক সাংবাদিক প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত আছেন, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। যে কোনো ব্যক্তি তার রাজনৈতিক দর্শন থাকতে পারে, আদর্শ থাকতে পারে, তবে সাংবাদিকতার ক্ষেত্রে

0: নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি এবং বিভিন্ন ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে আমরা অপতথ্য, মিথ্যা তথ্য, অসত্য তথ্য, ভুয়া তথ্য যেগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, মিস ইনফরমেশন এবং ডিজার্ভ ইনফরমেশন, আমরা কিভাবে এটা রোধ করতে পারি সেই বিষয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সংসদে আপনি ক্রীড়া প্রতিমন্ত্রীকে উল্লেখ করে বলেছিলেন আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না। এটা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ করলে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী বা হচ্ছে যে কোনো কারণে এই সংবাদ মাধ্যমগুলোর সংবাদটি সরিয়ে ফেলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে ডেইলি ওয়াদা সংবাদ প্রকাশ করলে সেই সংবাদটিও ওই মিডিয়া সরিয়ে নিতে বাধ্য হয়। পাশাপাশি চ্যানেল ওয়ানে আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে একটা বড় প্রতিবেদন করলে সেই চ্যানেল ওয়ানের ওই প্রতিবেদনটি সাইবার অ্যাটাকের শিকার হয় এবং অনেকদিন এই প্রতিবেদনটি পাওয়া যায়নি। এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা সরকারের মন্ত্রীদের পক্ষ বিরুদ্ধে কোনো নিউজ করলে এই যে সাইবার অ্যাটাক এবং হচ্ছে প্রতিবেদন সরিয়ে নেওয়ার যেই নিউজগুলো আমরা দেখতে পাই, এতে করে জনমনে প্রশ্ন উঠেছে সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে কিনা। এই ব্যাপারে আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্যাখ্যা জানতে চাই মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
0: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অতীতের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন যে স্বাধীনতা এবং বাক স্বাধীনতাটা আছে অতীতের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা তারা ভোগ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেবের নির্দেশে গণমাধ্যমকে আমরা কোনো রকম কন্ট্রোল করতে চাচ্ছি না, করছিও না। এবং উনি মাননীয় সদস্য যে কথাটা বলেছেন, সংবাদ মাধ্যম স্বাধীন, তারা কোন নিউজ আপলোড করবেন, কোন নিউজ ডাউনলোড করবেন, কোন নিউজ ছাপাবেন না, এটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা এই বিষয়ে কোনো, বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করি না। কেউ যদি কোনো সংবাদ পরিবেশন করার পরে বুঝতে পারেন যে সংবাদটা সঠিক নয় বা সংবাদটা পরিবেশন করা উচিত নয়, সেই ক্ষেত্রে তারা অবশ্যই খবরটা সরিয়ে নিতে পারেন। সেই বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না এবং আমরা সংবাদ স্বাধীনতা বিশ্বাস করি বলেই আমরা হস্তক্ষেপ করব না। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 310, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3।
3: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে আমি জানতে চাই যে বর্তমান দেশব্যাপী বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিদ্যুৎ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। তীব্র লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে। জেলার কৃষিকাজ ও সেচ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হইতেছে এবং ক্ষুব্ধ জনগণ ইতিমধ্যে রাস্তায় নেমে মানববন্ধন, স্মারকলিপি প্রদান করেছে, এমনকি বিদ্যুৎ অফিস ঘেরাওয়ার মতো ঘটনা ঘটেছে। জনগণের এই অবর্ণনীয় দুর্ভোগ লাঘব করিবার জনগণের অবর্ণনীয় দুর্ভোগ লাঘব করিয়া বিদ্যুৎ সরবরাহ কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে এবং তাহাতে আর কতদিন সময় লাগবে তাহার সুনির্দিষ্ট সময়রেখা জানাবেন কি? মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রীর পক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। চাঁপাইনবাবগঞ্জ জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি এবং নেসকো কর্তৃক বিদ্যুৎ সরবরাহ করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় গড় চাহিদা 64 মেগাওয়াট এবং তার বিপরীতে গড় সরবরাহ 56 মেগাওয়াট, অর্থাৎ গড় বিদ্যুতের ঘাটতি রয়েছে প্রায় 8 মেগাওয়াট। তবে নেসকোর আওতাধীন এলাকায় কোনো লোডশেডিং নেই। লোডশেডিং বলতে আমরা বুঝাই সরবরাহ এবং চাহিদার মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে তার মানে যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান সকল সময় ব্যাপারটি তা নয়। বিভিন্ন কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে, রক্ষণাবেক্ষণের কারণে বিভিন্ন সময় ওই এলাকার মানুষ বিদ্যুৎহীন থাকতে পারেন। সেটাই আমরা বলছি, জরুরি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য শিডিউল মোতাবেক সাময়িক সময়ের জন্য গ্রাহককে অবহিত করে মাঝে মাঝে নেস্কো কর্তৃক বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। চাপাই নবাবগঞ্জ জেলায় 4টি 132/33 কেভি গ্রিড উপকেন্দ্র হতে বরাদ্দ অনুযায়ী 9টি 33 কেভি ফিডার ধারা 13টি 33/11 কেভি উপকেন্দ্রের মাধ্যমে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হয়। এছাড়াও অনুমোদন প্রক্রিয়াধীন রাজশাহী রংপুর বিভাগের আওতাধীন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 21টি পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতা বর্ধন শীর্ষক প্রকল্পের আওতায় 331 কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ বা আপগ্রেডেশন, 3টি নতুন উপকেন্দ্র নির্মাণের সংস্থান রাখা আছে। ফলে উক্ত এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তার আগ পর্যন্ত ওই এলাকার মানুষ যে কষ্ট পাচ্ছে, সে কারণে আমি মাননীয় সংসদ সদস্যদের মাধ্যমে ওই এলাকার জনগণের কাছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে যে চিত্রটি উত্তরের মাধ্যমে দেওয়া হয়েছে, এটা আমি সম্মান রেখে বলতে চাই, এটা বাস্তবসম্মত চিত্র নয়। এখানে নেস্কো এবং পল্লী বিদ্যুৎ বিপর্যস্ত অবস্থা এবং 8-10 ঘন্টা করে আমার এলাকায় এবং সারা দেশের অধিকাংশ জায়গায় হচ্ছে এই লোডশেডিং। অগাস্ট মাসের 9 তারিখে 3,700 মেগাওয়াট বিদ্যুৎ, যা এবছরের সবচেয়ে বেশি ঘাটতি নয়, বরং গোটা 55 বছরের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি। এই ঘাটতি পূরণের জন্য আসলে বাস্তবসম্মত বিষয়টিকে জাতির সামনে নিয়ে আসা প্রয়োজন। আমি প্রতিদিনই আমার পল্লী বিদ্যুৎ উন্নয়ন না পল্লী বিদ্যুৎ অফিস এবং নেস্কো অফিসের সাথে আমি যোগাযোগ রেখেছি এবং তাদের প্রতিদিনের যে ঘাটতি, সেই ঘাটতিগুলো আমার সামনে এসেছে এবং আসলে একটা অসহায় আত্মসমর্পণ, মানে এই ধরনের একটা অবস্থা মানুষের মধ্যে। এক্ষেত্রে আমরা বরাবরই লক্ষ্য করি,
1: মাননীয় স্পিকার
3: যে প্রকৃত চিত্রটা জনগণের সামনে থাকলে আসলে যথার্থভাবে জনগণ উপলব্ধি করতে পারে। আমরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা জনগণকে বোঝানোর জন্য চেষ্টা করছি। তারা মনে করে এমপিদের দায়িত্ব হচ্ছে বিদ্যুৎ নাই কেন, যদি এটি একটি রাষ্ট্রের সামষ্টিক ব্যবস্থাপনার ব্যাপার। অগ্রাধিকারের ভিত্তিতে বিদ্যুতের সমস্যার সমাধানের জন্য রাষ্ট্র আসলে ইমিডিয়েট পদক্ষেপটা কী এবং কতদিনের মধ্যে এই 3,700/4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কতদিনের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, যাতে করে গোটা দেশের এই বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান হতে পারে। এই ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানতে চাই।
4: স্পিকার, মাননীয় সংসদ সদস্য প্রশ্ন করবার আগে একটু ভূমিকা বক্তব্য রেখেছেন, এই প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই একটু লম্বা হবে, তারপর আমি মনে করি কিছু কথা বলা প্রয়োজন এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে, যাতে করে দেশ ও জাতির কাছে বর্তমান পরিস্থিতিটা কিছুটা হলে স্পষ্ট হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় স্পিকার, আমরা নিছক কথামালার আড়ালে প্রকৃত সত্যটাকে আমরা লুকাতে চাই না, বলতে কোনো দ্বিধা নেই। বর্তমানে সাম্প্রতিক কালের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহের কারণে কষ্টে আছে, যে কারণে শুধু আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীনভাবে বাংলাদেশের জনগণের কাছে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং এই দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা প্রার্থনার মধ্যে আমাদের কোনো গ্লানি নেই। কারণ আজকে যে পরিস্থিতির শিকার বাংলাদেশের জনগণকে হতে হচ্ছে কিংবা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি, সেটি হচ্ছে ভুল নীতির অনিবার্য পরিণতি, যেটি গত 1.5 যুগ ধরে বাংলাদেশের মানুষকে পোহাতে হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি জ্বালানি এবং বিদ্যুৎ খাতে সুপরিকল্পিত নীতি নেওয়া হতো এবং যেখানে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যদি কেন্দ্রবিন্দুতে থাকতো, তাহলে হয়তোবা আজকের এই পরিস্থিতি উদ্ভব হতো না। প্রশ্ন উঠতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো এইরকম বিদ্যুৎ পরিস্থিতি ছিল না, এইরকম তো জ্বালানি পরিস্থিতি ছিল না, আমি বিনয়ের সাথে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই মধ্যপ্রাচ্য সংকট আমাদের সামনে উপনীত হয়নি। এই সরকার দায়িত্ব নেবার 10 দিনের মধ্যেই মধ্যপ্রাচ্য সংকট আমাদের সামনে আবির্ভূত হয়েছে। এক অচিন্তনীয় একটি পরিস্থিতির সম্মুখীন সমগ্র বিশ্বকে হতে হয়েছে। যারা জ্বালানি উৎপাদন করেন সেই সমস্ত দেশ আজ জ্বালানি সংকটের মধ্যে নিপতিত, এবং বিদ্যুৎ সেক্টরও সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থার মধ্যে তার প্রতিক্রিয়া অনুভব করতে হচ্ছে। বাংলাদেশের গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের উৎপাদন সক্ষমতা হচ্ছে 12,000 মেগাওয়াট। আমি বলছিলাম ভুল নীতি হলে কি হয়, অথচ এই 12,000 মেগাওয়াট যদি আমাদেরকে বিদ্যুৎ উৎপাদন করতে হয় তাহলে আমাদেরকে 1900 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন সরবরাহ করতে হবে। অথচ দেশীয় উৎপাদন এবং আমদানিকৃত এলএনজির মাধ্যমে আমরা মাত্র 2300 থেকে 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারি। তাহলে আমি যদি 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চাই শুধুমাত্র গ্যাস থেকে, তাহলে আমার সমস্ত শিল্পখাত বসে যাবে, আমার সমস্ত বাসাবাড়িতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, এটি কোনো কাজের কথা নয়। সে কারণে আমাদেরকে শিল্পখাত, বিদ্যুৎ খাত এবং গৃহস্থালী খাত সকল জায়গায় একটি ভারসাম্য আনতে হচ্ছে। আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাই মাননীয় স্পিকার, এবং আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য এবং দেশবাসীকে জানাতে চাই, বর্তমানে আমাদের পায়রা বিদ্যুৎ কেন্দ্রের 616 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি প্ল্যান্ট আজ কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে। আমি সংক্ষিপ্ত করব যেহেতু আজান হচ্ছে, এবং আমাদের মাতারবাড়ির 616 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি প্ল্যান্ট রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে। আদানির সাথে বিগত সরকার যে চুক্তি করেছিল সেই চুক্তি অনুযায়ী এখন আমরা বিদ্যুৎ পাই না। দিনের বেলা 900 মেগাওয়াট বিদ্যুৎ দেন এবং সন্ধ্যা প্রায় 1100 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাই, যেখানে চুক্তি অনুযায়ী আমাদের 1600 মেগাওয়াট বিদ্যুৎ পাবার কথা ছিল, এবং আমদানিকৃত এলএনজির মাধ্যমে আমাদের যে চাহিদা পূরণ করবার কথা ছিল। 21 জুলাই আমাদের জ্বালানি এই এলএনজি সরবরাহের দুটি অবকাঠামো আছে, FSRU ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট, এটি যখন একটি যখন ত্রুটি দেখা যায় এবং এটি সারতে প্রায় 21-22 দিন লেগে যায়, সেক্ষেত্রে কি জ্বালানি সরবরাহ একটি ব্যবস্থা ভেঙে পড়ে এবং তার অনিবার্য পরিণতি কিন্তু বিদ্যুৎ খাতের উপর পড়ে। আমরা এই সংকট কাটিয়ে উঠে এসেছি, 88% এই সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। আমি শুধু আপনাকে বিনয়ের সাথে একটি জিনিস উল্লেখ করতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আরেকটি FSRU স্থাপনের কথা চলছিল। সেদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার এই FSRU স্থাপনের সিদ্ধান্তটি নিতেন তাহলে কিন্তু আজকে একটি FSRU নষ্ট হলো, আমাদেরকে এই রকম একটি কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হতো না। অন্তর্বর্তীকালীন সরকার সে সময় এই FSRU স্থাপনের চুক্তিটি বাতিল করেন। আজকে বর্তমানে এই গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেবার পর আমরা আজ শিল্প খাতে চাহিদা পূরণের জন্য, বিদ্যুৎ খাতে চাহিদা পূরণের জন্য আমরা দ্রুততম সময়ের মধ্যে একটা FSRU স্থাপনের উদ্যোগ নিয়েছি। আমরা আশা করছি হয়তোবা আগামী কিছুদিনের মধ্যে আমরা চুক্তি স্বাক্ষর করতে পারবো, যার ধারাবাহিকতায় যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2028 সালের পরে আমরা FSRUটি চালু করতে পারবো। এখানে তাৎক্ষণিক সমাধান সূত্র আমরা খুঁজতে চেয়েছি। তাৎক্ষণিক সমাধান আমরা যে কথাটি বলতে পারি, যেটি সত্য, যে তাৎক্ষণিক সমাধান যদি খুঁজতে হয় আমাদেরকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে কাজে আনতে হবে। আমরা আশা করছি আগামী 15 দিনের মধ্যে পরিস্থিতির উন্নয়ন ঘটবে, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে চাই আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে কষ্ট বাংলাদেশের মানুষকে অগাস্ট মাসে পোহাতে হয়েছে, অন্তত সেপ্টেম্বর মাসে যেন এই কষ্ট না পোহাতে হয় সে ব্যাপারে আমরা সর্বতোভাবে আমরা চেষ্টা রয়েছি। এবং আমরা রুফটপ সোলার যে পলিসি নিয়েছি তার আলোকে আমরা খুব দৃঢ়ভাবে আশাবাদী আগামী গ্রীষ্মে এই কষ্ট বাংলাদেশের মানুষকে পোহাতে হবে না, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এবং এটি নিছক কথার কথা নয়, এটি নিশ্চিত করবার জন্য আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এর কয়েকটি আমি আলোকপাত করতে চাই। এখানে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি অর্থ মন্ত্রণালয় এবং NBR যে SRO,
1: মাননীয় সদস্য বেশি লম্বা হলে আপনি নামাজের পরে আসেন, নামাজের পরে আবার শুনবো, আর যদি ভালো হয়
4: আমি 2 মিনিট,
1: আচ্ছা 2 মিনিটে শেষ করেন তাহলে।
4: আচ্ছা ঠিক আছে, তাহলে মানে স্পিকার আমি নামাজে পড়ে তাহলে এই ব্যাপারটা আমি আরো বিস্তারিত কথা বলবো, কারণ আমি মনে করছি জ্বালানি এবং বিদ্যুৎ খাত নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্য বিন্দু উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক, যেহেতু তারা জনগণের প্রতিনিধিত্ব করছেন। আমি চেষ্টা করব প্রকৃত তথ্য দিয়ে সত্যটা উন্মোচিত করবার, যাতে করে যে ভুল বোঝাবুঝি রয়েছে সেটি দূর হয়।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো, আপনাদেরকে ধন্যবাদ।
5: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।

এতক্ষণ হামদ ও নাত পেশ করা হল। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। জাতীয় সংসদের অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। এখন গান শুনতে পাবেন, প্রথমে দেশের গান, শিল্পী মনির খান, গীতিকার অরণি ইয়াসমিন, সুর দিয়েছেন শেখ সাদী খান।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয়শ্রোতা, আসর নামাজের বিরতির পর সংসদ কার্যক্রম এখন পুনরায় শুরু হচ্ছে, তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তর পর্বে ফিরে যাচ্ছি। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার

আরও আমি আপনার নির্দেশনা মোতাবেক আমার অসমাপ্ত বক্তব্য শুরু করছি। আমরা স্বল্পমেয়াদী সমাধান নিয়ে কথা বলছিলাম। আমি বলছিলাম যে আমরা ইতোমধ্যে যে FSRU নষ্ট হয়ে গিয়েছিল 21 জুলাই, সেটি আবার পূর্ণ ক্ষমতায় চালু করতে সক্ষম হয়েছি 15 আগস্ট, কিন্তু সরবরাহ শৃঙ্খল যেটি ভেঙে গিয়েছিল সেটি এখনও পুরোপুরি স্বাভাবিক করতে পারিনি। এখন পর্যন্ত 88% স্বাভাবিক করতে সমর্থ হয়েছি। আমরা আশা করছি এই মাসের প্রথম দিকে ইনশাল্লাহ আমরা সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক করতে সক্ষম হব। সেক্ষেত্রে যদি জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা যায় তাহলে একদিকে বিদ্যুৎ খাত পর্যাপ্ত জ্বালানি পাবে, অপরদিকে শিল্প খাত এবং গৃহস্থালী গ্রাহকরাও পর্যাপ্ত জ্বালানি পাবে বলে মনে করছি, এবং সেক্ষেত্রে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। কিন্তু যেহেতু চাহিদা এবং সরবরাহের মধ্যে একটি বড় ধরনের ঘাটতি রয়েছে, সে কারণে সরকার অত্যন্ত ব্যয়বহুল HFO ভিত্তিক পাওয়ার প্ল্যান, অর্থাৎ আমরা যেটাকে বলি ফার্নেস অয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান, সেই ফার্নেস অয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান্টও চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা সাম্প্রতিককালে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখতে পাই যে সরকার চাইলেই নাকি 6 থেকে 6,500 মেগাওয়াট পর্যন্ত ফার্নেস অয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে এটা বিদ্যুৎ উৎপাদন করতে পারে, কিন্তু বাস্তবতা তা নয়। এই পাওয়ার প্ল্যান্টগুলো পিকিং পাওয়ার প্ল্যান্ট এবং এই পাওয়ার প্ল্যান্টগুলো একটানা চালানো যায় না, সাময়িক সময়ের জন্য চালাতে হয়, এবং এই উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ 70 থেকে 80%। সেই বিবেচনায় সর্বোচ্চ ফার্নেস অয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা 4,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আমরা ইতোমধ্যে 3200 পর্যন্ত আমরা উৎপাদন করছি। এই অতিরিক্ত উৎপাদন করবার জন্য ফার্নেস অয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলোকে অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন রয়েছে, কারণ বিগত ফ্যাসিস্ট আমলের এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে পুঁজিভূত বকেয়া, এই পাওয়ার প্ল্যান্টগুলো সরকারের কাছে প্রায় 46,500 কোটি টাকা পাবে। তার পরিপ্রেক্ষিতে আমরা সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে 6,000 কোটি টাকা বরাদ্দ পেয়েছি, যেই বরাদ্দ আমরা এই ফার্নেস অয়েল ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলোকে দিব, যাতে করে তারা 4,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই চাহিদা এবং সরবরাহের মধ্যে যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটা ইনশাল্লাহ কমে যাবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আমি বলেছিলাম যে মাতারবাড়ির একটি পাওয়ার প্ল্যান্ট এবং পায়রার একটি পাওয়ার প্ল্যান্ট রক্ষণাবেক্ষণে রয়েছে। এই রক্ষণাবেক্ষণের জন্য দ্রুততম সময়ের মধ্যে শেষে পূর্ণ ক্ষমতায় চালু হতে পারে, সে ব্যাপারে সরকারের কড়া নজরদারি রয়েছে। শেষ যে কথাটি আমি বলতে চাই স্বল্পমেয়াদী সমাধানের ক্ষেত্রে, বিদ্যুৎ ব্যবহারে আসলে আমাদের সকলকে সাশ্রয়ী হতে হবে। আমরা বলেছি সরকারের তরফ থেকে আসুন আমরা রাত 8টার মধ্যে সকল বিপণী বিতান দোকানপাট আমরা বন্ধ করবার উদ্যোগ গ্রহণ করি, কিন্তু সত্য কথা বলতে এটি মাঠ পর্যায়ে যথাযথভাবে প্রতিপালন হচ্ছে না। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এখানে উপস্থিত সকল সম্মানিত সংসদ সদস্য বৃন্দের কাছে আমি এই সহায়তাটুকু চাইব, তারা যদি নিজ নিজ এলাকায় এই নির্দেশনাটা নিশ্চিত করতে পারেন তাহলে দেখা যাবে যারা শিক্ষার্থী যারা অসুস্থ মানুষ তারা বিদ্যুতের কারণে তাহলে কষ্ট ভোগ করতে হবে না। এই ব্যাপারে আমি সকলের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। মধ্যমেয়াদী সমাধানের ব্যাপারে আমি কথা বলছিলাম, সেখানে রুফটপ সোলারই হচ্ছে মধ্যমেয়াদী সমাধানের সবচাইতে বড় সূত্র। এক্ষেত্রে আমরা যে কথাটি বলতে চাই যে আমরা আগামী গ্রীষ্ম এবং সেচ মৌসুমকে সামনে রেখে দ্রুত উৎপাদনে আসতে সক্ষম সৌর বিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিয়েছি। আমরা দেশব্যাপী সরকারি এবং বেসরকারি ভবনের ছাদে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে রুফটপ সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছি, অর্থাৎ যে ভবনের ছাদ এতদিন কোনো অর্থনৈতিক মূল্য সৃষ্টি করত না সেই ছাদে স্থানীয় উদ্যোক্তা বিনিয়োগ করবেন, বিদ্যুৎ উৎপাদন করবেন, গ্রিডে সরবরাহ করবেন এবং আয় করবেন, এরকম একটি বিজনেস মডেল আমরা চালু করেছি। আমরা যে বলছি চালু করেছি এটি কি কথার কথা নাকি সত্যই করেছি সে সম্পর্কে আমি দুটি তথ্য উপাত্ত এখানে উপস্থাপন করতে চাই। গতকাল 1 সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশ, মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী আজকে তার বক্তব্যে উপস্থাপন করেছেন, যে এই ধরনের বিদ্যুৎ যারা উৎপাদন করবেন উদ্বৃত্ত বিদ্যুৎ তারা 10.50 টাকায় তারা সরকারের কাছে বিক্রি করতে পারবেন, যদিও তাদের উৎপাদন ব্যয় আমাদের স্টাডি বলছে সর্বোচ্চ স্টোরেজ ক্যাপাসিটি সহ সর্বোচ্চ 8 টাকা হবে, এটা 6 টাকা থেকে শুরু হতে পারে, কিন্তু সরকার একটা বিশেষ প্রণোদনা দিচ্ছে আগামী 6 মাসের মধ্যে যারা এই ধরনের রুফটপ সোলার সিস্টেম ইনস্টল করবার উদ্যোগ গ্রহণ করবে তারা আগামী 3 বছর পর্যন্ত তার ব্যবহারের বাইরে যে অতিরিক্ত উদ্বৃত্ত বিদ্যুৎ থাকবে সরকারকে সে 10.50 টাকায় সে বিক্রি করতে সক্ষম হবে। এটি যদি হয় তাহলে তার মূল যে বিনিয়োগ এটির 80 থেকে 90% কিন্তু

0: এই তিন বছরের মধ্যে উঠে আসবে। এক্ষেত্রে আমি আরেকটি জিনিস উল্লেখ করতে চাই, ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যায় উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোষণা করেছেন যে উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌর বিদ্যুৎ উৎপাদনের নিমিত্তে সোলার প্ল্যান্ট স্থাপন করতে চাইলে উক্ত প্ল্যান্ট স্থাপনের প্রয়োজনীয় সকল পণ্য কেবলমাত্র 1% কাস্টম ডিউটি প্রদান করে খালাস করতে পারবেন। এক্ষেত্রে 15% ভ্যাট এবং 2% অগ্রিম আয়করও প্রদান করতে হবে না। এক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত আজ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন, সেটি হচ্ছে এই যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা এই ধরনের বাসা বাড়িতে রুফটপ সোলারের মাধ্যমে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে চাইবেন, আমরা সেই সমস্ত কমার্শিয়াল ইম্পোর্টারদের ক্ষেত্রেও আগামী 6 মাসের জন্য এই বিশেষ সুবিধাটা দিতে চাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এসআরও ইস্যু হবে। সেক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারকগণ এবং বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান যারা সৌর বিদ্যুৎ উৎপাদনের নিমিত্তে সোলার প্যানেল ও ফটোভোল্টিক জেনারেটর অর্থাৎ প্যানেলস ব্যাটারিজ ভোল্টেজ রেগুলেটর ও ইনভার্টার নামীয় পণ্য আমদানি করবেন তার 1% শুধুমাত্র কাস্টমস ডিউটি দেবেন এবং আগামী 6 মাসের জন্য তাদেরকে ভ্যাট কিংবা অগ্রিম আয়কর প্রদান করতে হবে না। আমরা মনে করছি যে এই উদ্যোগগুলো আগামীতে আমাদের কষ্ট লাঘবে একটা ভূমিকা নেবে এবং আমরা বলেছি যে নতুন এফএসআরও স্থাপনের উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ নতুন এফএসআরওর কাজ আগামী 28 সালের মধ্যে এর সুফল বাংলাদেশের জনগণ পাবেন ইনশাআল্লাহ। আমি সরকারের বিগত সরকারগুলোর ভুল নীতির কথা বলেছিলাম।
1: মাননীয় মন্ত্রী, বিগত সরকার বাদ দেন এখন, আপনার প্রকল্প
0: আমি 1 মিনিটে শেষ করব। এইটা এই কারণে উল্লেখ করা প্রয়োজন, দেশবাসীর সামনে কিছু বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন, কেন এই ব্যাপারগুলো ঘটলো, এই পরিস্থিতির সম্মুখীন আজ আমরা কেন হলাম। পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে কিন্তু জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়নি। আমার পাশে বসে থাকা খুলনা 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, তার ওখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে কিন্তু কবে সেখানে গ্যাস সংযোগ আমরা দিতে পারবো আমরা জানি না। এভাবে একের পর এক পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, এই সম্পদ রাষ্ট্রের, এই সম্পদের অপচয়ে আজকে বাংলাদেশ এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আমরা ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন লাইনের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বিগত 1.5 যুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে যদিও আমরা বলছি যে লোডশেডিং নেই, অর্থাৎ সরবরাহ এবং চাহিদার মধ্যে খুব বেশি পার্থক্য না থাকবার পরে গ্রামাঞ্চলে কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকছেন, কারণ বিদ্যুৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে, অল্প বাতাসে কিংবা রক্ষণাবেক্ষণের কারণে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকছে। যদি ডিস্ট্রিবিউশন লাইন এবং ট্রান্সমিশন লাইনে পর্যাপ্ত বিনিয়োগ আমরা করতাম বিগত 1.5 যুগে, আজকে এই সংকটে মফস্বলে মানুষকে পোহাতে হতো না। উৎস বৈচিত্র্যের দিকে আমরা তাকাইনি, আমাদের সকল জ্বালানি উৎস একটি নির্দিষ্ট ভৌগোলিক জায়গা ছিল, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। আজকে যখন এই মধ্যপ্রাচ্যের সংকট হলো, তখন একদিকে জ্বালানির হু হু করে বাড়তে থাকলো, আরেদিকে ওইখান থেকে আমরা জ্বালানি পাচ্ছি না। আমি আপনাকে বলেছি আপনার মাধ্যমে দেশবাসীকে যে আমরা এ সেপ্টেম্বরে আমরা সর্বশৃঙ্খলা স্বাভাবিক করতে চাচ্ছি, আমরা একের পর এক টেন্ডার আহ্বান করছি কিন্তু আমরা আমাদের চাহিদা মোতাবেক এলএনজি পাচ্ছি না। কিন্তু যদি উৎসর বৈচিত্র্য থাকতো তাহলে এই সংকট মোকাবেলা করা আমাদের সহজ হতো। আমরা উৎস বৈচিত্র্যের দিকে মনোযোগ দিয়েছি। আর যে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গত প্রায় 8-10 বছর যাবৎ সারা পৃথিবীতে কথা হচ্ছে, অথচ কার্যকর কোনো পদক্ষেপ অতীতে কোনো সরকার নেয়নি, একমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেবার পরই এখানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই কথাগুলো এই কারণেই বললাম, এই সত্যটা সকলে জানা প্রয়োজন। আমি আপনার মাধ্যমে আবারও এখানে উপস্থিত সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দকে বলছি যে আপনারা জনগণের কাছে প্রায় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন, আমি আবারও আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এই সরকার তার প্রাণান্তকার চেষ্টা করছে এই পরিস্থিতির উত্তরণে। আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা রাখুন, ইনশাল্লাহ এই সংকট অচিরেই কমে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এই প্রশ্নের উপরে অনেক আলোচনা হয়েছে, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তারকা চিহ্নিত প্রশ্ন 311, মাননীয় সদস্য মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ 3।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এর তথ্য অনুযায়ী 2016 সালে আমার নির্বাচনী এলাকা বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের তাজপুর গ্রামে প্রায় 2224 ফুট গভীরে দেশের অন্যতম বৃহৎ চুনাপাথরের মজুদের সন্ধান পাওয়া গিয়েছে, যার সম্ভাব্য বিস্তৃতি প্রায় 50 কিলোমিটার। উক্ত খনিজ সম্পদের পরিমাণ, গুণগত মান ও বাণিজ্যিকভাবে উত্তরণের যোগ্যতার বিষয়ে কোনো বিস্তারিত ভূতাত্ত্বিক সমীক্ষা সম্ভাব্যতা যাচাই হয়েছে কিনা, হয়ে থাকলে এর ফলাফল কি? ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনাকে নিশ্চিত করছি এবারের বক্তব্য আমার সংক্ষিপ্ত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। মাননীয় সদস্যের প্রশ্নের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2016 সালে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার তাজপুর এলাকায় প্রায় 677.8 মিটার গভীরে প্রায় 18.5 মিটার পুরু চুনাপাথরের সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে এর বিস্তৃতি প্রায় 50 বর্গ কিলোমিটার বলে ধারণা করা হয়েছিল। পরবর্তীতে 2016-17 সালে বদলগাছি উপজেলার ভগবানপুর এলাকায় আরও একটি অনুসন্ধান কূপ খনন করা হয়। সেখানে প্রায় 39.94 মিটার পুরু চুনাপাথর পাওয়া যায়। এ চুনাপাথরের গুণগত মান সিমেন্ট তৈরির কাঁচামাল হিসেবে সম্ভাবনাময়। জিএসবি এর তথ্য অনুযায়ী তাজপুর, বদলগাছি, ভগবানপুর এলাকায় চুনাপাথর মজুদ এখনই নিশ্চিত বলা যাবে না। চুনাপাথরের প্রকৃত মজুদ, গুণগত মান, গভীরতা এবং বাণিজ্যিকভাবে উত্তোলন করা লাভজনক হবে কিনা তা নিশ্চিত করতে আরও অনুসন্ধান কূপ খনন, নমুনা পরীক্ষা এবং পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা অর্থাৎ ফিজিবিলিটি স্টাডি করা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ ফজলে হুদা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার একটি সম্পূরক প্রশ্ন। সেটা হচ্ছে, আমরা জানি বাংলাদেশে কয়লার মজুদ প্রায় 300 বছরের জন্য আছে এবং বিলিয়ন টন কয়লার মজুদ নয়, এটি 7 বিলিয়ন টন মজুদ আছে। এর মধ্যে শুধুমাত্র জয়পুরহাটের জামালগঞ্জে মজুদ যে কয়লা ক্ষেত্র, সেখানে প্রায় 5 বিলিয়ন টন কয়লার মজুদ আছে। অথচ প্রত্যেক বছর আমরা 1.5 থেকে 2 কোটি মেট্রিক টন কয়লা আমদানি করি, যার আর্থিক মূল্য প্রায় 25,000 কোটি টাকা বা $1.2 বিলিয়ন। এই কয়লা আমরা নিয়ে আসি ইন্দোনেশিয়া থেকে, নিয়ে আসি দক্ষিণ আফ্রিকা থেকে, নিয়ে আসি ভারত থেকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে যেটার মজুদ আছে আমরা কেন ফরেন এক্সচেঞ্জ দিয়ে এই কয়লা বাইরে থেকে নিয়ে আসি? এ ব্যাপারে মাননীয় মন্ত্রীকে মহান সংসদে জানাবেন কিনা। ধন্যবাদ
1: মাননীয় মন্ত্রী। প্রতিমন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। যদিও চুনাপাথর নিয়ে কথা বলছিলাম, সম্পূরক প্রশ্নে কয়লা উঠেছে, এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন, তারপরেও তার সূত্র ধরে আমি বলতে চাই, হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমাদের জমির নিচে যে কয়লা রয়েছে তার মান অত্যন্ত উঁচু মানের, এবং আমরা যদি এই কয়লা উত্তোলন করতে পারি তাহলে আমরা প্রতি বছর $1 বিলিয়ন আমরা বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারব। কিন্তু এ ব্যাপারে একটা কার্যকরী উদ্যোগ নেবার প্রয়োজন, এর জন্য কয়লার নীতি প্রণয়ন হওয়ার প্রয়োজন। এবং যেটা আলোচিত হয়েছে, এই কয়লার নীতি চূড়ান্ত করবার ক্ষেত্রে কিংবা কীভাবে আমরা কয়লা উত্তোলন করব, সেখানে ওই সংশ্লিষ্ট এলাকার জনগোষ্ঠীর সাথে আলোচনা করা প্রয়োজন এবং তাদেরকে আস্থা নেবার প্রয়োজন, বিশেষজ্ঞ মত গ্রহণ করা প্রয়োজন, আধুনিক প্রযুক্তি কী বলছে এবং পরিবেশ বান্ধব উপায়ে সে কাজটি কীভাবে করা যায় সে ব্যাপারে আলোচনা করার প্রয়োজন। এ ব্যাপারে আমরা আলোচনার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মনে করি সকল অংশীজনের সাথে আলোচনা ক্রমে আমরা একটি কংক্রিট ডিসিশন নিতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মাহফুজা হান্নান, মহিলা আসন 41।
3: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি আসলে বিদ্যুতের ব্যাপারে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাচ্ছি।
1: মাননীয় সদস্য বিদ্যুৎ বাদ দেন, এখন এই বর্তমান প্রশ্নের সম্পূরক করুন।
3: একটু শুধু বলবো, আমিও তো খুব ছোট প্রশ্ন, যদিও উনি অনেক লম্বা উত্তর দিয়েছেন, আমার কোয়েশ্চেনের উত্তরটা আসে নাই, বিদায় আমি করব।
1: মাননীয় সদস্য এত লম্বা উত্তর দিয়েছে,
3: কিন্তু
1: এটার পরে আর ব্যাখ্যা প্রয়োজন, আপনি অন্য পরবর্তীতে আবার সুযোগ দেবো আপনাকে, আপনি পরবর্তী প্রশ্নের জন্য প্রস্তুত থাকেন এটার জন্য একটাই
3: এই ছোট্ট। আচ্ছা ঠিক আছে, আপনি যদি মনে করেন এখন বসবো পরে দিবেন, আমি বসে যাচ্ছি।
1: প্রশ্ন সম্পূরক, এটা অ্যাকচুয়ালি সম্পূরক প্রশ্ন না, প্রশ্ন ছিল চুনাপাথর নিয়ে আসেন কয়লা, তাও যেহেতু কাছাকাছি
3: সেই জন্য মহোদয় তো একই আছেন এই জন্য। ওকে আপনি আমাকে একটু সময় দেন, দুই মিনিট।
1: মন্ত্রী মহোদয় এক থাকলে হবে না, প্রশ্ন এক থাকতে হবে।
3: ঠিক আছে,
1: এনিওয়ে আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম দুই, সম্পূরক প্রশ্ন করবেন চুনাপাথরের উপরে।
0: চুনাপাথর না হলে কাছাকাছি করলে হবে না, একটু সুযোগ দেন, একটু দাঁড়িয়েছি দেখুন।
1: আচ্ছা প্রশ্ন করেন দেখি কি
0: কাছাকাছি হয় কিনা। আমার একটা খুবই রিলেভেন্ট প্রশ্ন, আমরা সামিট গ্রুপের নাম শুনেছি যে আমাদের বাংলাদেশের যে কয়টা ডাকাত টাকা নিয়ে পালিয়েছে তার
1: না, এটা সম্পূরক হবে না। তাহলে আমি ওই ভদ্র মহিলাকে দেই নাই, আমি মাহফুজা হান্নানকে দেই নাই, মহিলাদের তো অগ্রাধিকার উনি বলুক, মহিলাটাই শুনি। আপনি বসেন, অনুগ্রহ করে বসেন, মাহফুজা হান্নান গো অ্যাহেড।
3: মাননীয় স্পিকার, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। অনেকক্ষণ থেকে হাত উঠেছি, হাতও একটু ব্যথা করতেছে। মাননীয় মন্ত্রী বিদ্যুতের ব্যাপারে বলেছেন, অনেক কথা বলেছেন, আমি ওই দিকে যাব না। আমার ছোট্ট একটা প্রশ্ন, সিলেট একটা ছোট জেলা, ওইখানে বিদ্যুৎ তো আর নাই, এটা তো সবাই বলতেছে, ওইখানে বিদ্যুৎ থাকে না। তবে বহুদিক একটা কারণ, আমি এক মাসে এত কম জ্বালায় 25,000 টাকা বিল দিয়েছি বিদ্যুতের, আমি না, এটা শুধু আমার প্রশ্ন
1: যে
3: সবাই মিটারে এই ভৌতিক বিলটা কোথা থেকে আসে? বিদ্যুৎ দিলে তো বিদ্যুতের বিল নিবে, 100 বার নিবে, কিন্তু বিদ্যুৎ আসে যায় আসা যাওয়ার মধ্যেই থাকে।
1: ধন্যবাদ,
3: এটা এক নম্বর।
1: এক নম্বরে, দুই নম্বরে যায় না, এক নম্বরে থাকেন। মাননীয় প্রতিমন্ত্রী, এটা সম্পূরক প্রশ্ন না, তবুও মাননীয় মহিলা সদস্য প্রশ্ন করেছেন, বলতে পারেন আপনার মন্ত্রণালয় যেহেতু।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রশ্নটা
1: ভৌতিক বিল কেন হয় তাই তো?
4: প্রশ্নটা সম্পূরক না হলেও প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ ধরনের কথা প্রায়শই আমরা শুনি, এ ধরনের অভিযোগ আমরা প্রায়শই শুনি এবং সেই অভিযোগগুলো আমরা সমাধান করবার উদ্যোগ গ্রহণ করি। মাননীয় স্পিকার, এই অভিযোগগুলো আরও 2-1 মাস আগে বেশি শোনা যেত, এখন অভিযোগগুলো কমে আসছে, কারণ অভিযোগগুলো পাওয়ার পরে অভিযোগগুলো শুনবার জন্য আমরা প্রত্যেকটা বিদ্যুৎ কেন্দ্রে এবং আমাদের গ্রাহক সেবা কেন্দ্রে আমরা আলাদা ডেস্ক স্থাপন করেছিলাম। সেখানে আমরা হট নাম্বার দিয়েছিলাম, একটা সুনির্দিষ্ট ব্যক্তিকে অ্যাসাইন করেছিলাম, ফোকাল পয়েন্ট অ্যাসাইন করেছিলাম, যাতে করে কারোর যদি বিদ্যুৎ বিল সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে তিনি যেন সেই দেশকে সমাধান পান। এবং আলোচনা করতে যে দেখা গেছে যে অনেকাংশেই সেটা যৌক্তিক সমাধানে আমরা আসতে পেরেছি, কিছু বিচ্ছিন্ন যে ঘটনা নেই, ত্রুটি নেই ব্যাপারটা আমি সেটা বলবো না, কিছু ত্রুটি ছিল এবং ত্রুটি হয়তো আছে, সেই ত্রুটিগুলো সমাধান করবার আসলে একটাই উপায়, সেটি হচ্ছে প্রতিটি জায়গায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন। আমরা কিন্তু এখনো সকল জায়গায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারিনি। আমরা যদি সকল জায়গায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারি তাহলে যে সমস্যাগুলো বিল সংক্রান্ত রয়েছে এটা কার্যত কখনোই থাকবে না। তাই আমি এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য সকল মাননীয় সংসদ সদস্যবৃন্দের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনার স্বশা এলাকায় আমরা যেন স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারি, সে ব্যাপারে আপনারা আমাদেরকে সহায়তা করবেন। ধন্যবাদ।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 312, মাননীয় সদস্য শিরিন সুলতানা, মহিলা আসন 2।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শিল্পমন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি সাম্প্রতিক সময়ে গ্যাস ও জ্বালানি সরবরাহের সংকট, দেশের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত এবং নতুন বিনিয়োগে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে শিল্পখাতে নিরবচ্ছিন্ন উৎপাদন বিনিয়োগ কর্মসংস্থান নিশ্চিত করিতে এবং জ্বালানি সংকটের কারণে শিল্প প্রতিষ্ঠানগুলির ক্ষতি কমাইতে কী ধরনের সমন্বিত দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় শিল্পমন্ত্রী।
6: মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা সদস্য মাননীয় সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, উত্তরটি অনেক বড়, আপনি চাইলে আমি পুরোটা পড়তে পারি অথবা উপস্থাপিত হিসাবে আপনি
1: এটা পঠিত বললে গণ্য হোক। মাননীয় সদস্য শিরিন সুলতানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন, প্রশ্নটি যেন সম্পূরক হয়।
5: মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়, গ্যাস ও জ্বালানি সরবরাহ উন্নতির পাশাপাশি শিল্পখাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য বিশেষ কোনো সহায়তা বা প্রণোদনা দেওয়ার পরিকল্পনা সরকারের আছে কি? মাননীয় স্পিকার ধন্যবাদ।
1: শিল্পমন্ত্রী।
6: মাননীয় স্পিকার, আপনাকে এবং মাননীয় সদস্যকে আবারও ধন্যবাদ। প্রত্যেক শিল্পই এনার্জি ইনটেনসিভ না মাননীয় স্পিকার, সবগুলিতে একই ধরনের যে জ্বালানি নির্ভরতা ব্যাপারটা সেরকম না, এবং সবগুলিতে যে গ্যাস লাগবে সেরকম সেটাও ঠিক না। তো আমরা যে সমস্ত ইন্ডাস্ট্রি এনার্জি ইনটেনসিভ না এবং বিকল্প জ্বালানি ব্যবহারে পরিচালনা করা যায় বা বিদ্যুৎ দিয়ে পরিচালনা করা যায় সেগুলির ব্যাপারে উৎসাহ দিচ্ছি। দ্বিতীয়ত, বাংলাদেশের যেসব জায়গায় আগ্রহী শিল্প উদ্যোক্তা আছেন তাদের প্রোভাইড করার জন্য আমরা নতুন নতুন বেসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করছি, এবং সেই সমস্ত এস্টেটে যেন এনার্জি ইনটেনসিভ না সেই ধরনের ক্ষুদ্র কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প ইত্যাদি লাইট ইঞ্জিনিয়ারিং এই জাতীয় শিল্প স্থাপন করতে পারেন, সেই জন্য এন্টারপ্রেনারিয়াল স্কিল বিল্ডিং এবং সেই জন্য তাদের সফট টার্মে লোন দেওয়ার ব্যাপারে আমরা আমাদের কর্মসূচি চালু আছে। সেই ব্যাপারে আমরা নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহ যোগাচ্ছি এবং আগামী দিনে তাদের নতুন উদ্যোগের প্রতিফলন আমরা বেসিক ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলিতে দেখব ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16।
7: স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের প্রতি আমার প্রশ্ন হচ্ছে, আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম বাঁশখালী, যেখানে সরকার গঠিত হওয়ার 6 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সফর হয়েছে বন্যার্ত মানুষকে দেখার জন্য। এখানে উদীয়মান শিল্প অঞ্চল রয়েছে, মেগা প্রজেক্ট রয়েছে, যোগাযোগের উন্নত ব্যবস্থা রয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ডিওটা দিয়েছি। আমার অনুরোধ মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের প্রতি, বাঁশখালীতে কোনো শিল্পাঞ্চল গড়ার পরিকল্পনা আছে কিনা? প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এবং সাথে সাথে এলাকাবাসীর দাবি এতে করে আমাদের পূরণ হয়ে যাবে। মাননীয় মন্ত্রী, আপনার প্রতি আমার এই প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় শিল্পমন্ত্রী।
6: মাননীয় স্পিকার, আপনাকে এবং মাননীয় সদস্যকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে জানাতে চাই, প্রথমত শিল্প মন্ত্রণালয়ের অধীন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান চট্টগ্রাম, আপনি যে উপজেলার কথা বললেন সেটি এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আগামী দিনে দ্রুত সেটি বেসরকারি বিনিয়োগের জন্য আমরা উন্মুক্ত করে দিচ্ছি। দ্বিতীয়ত, এই সমস্ত জায়গায় অনেকে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা খুবই আশাবাদী যে আগামী 2-3 বছরের মধ্যেই এই সমস্ত পুরনো শিল্প প্রতিষ্ঠান যেগুলি নতুনভাবে বিনিয়োগ আকর্ষণের জন্য আমরা উন্মুক্ত করে দিচ্ছি সেখানে সিগনিফিক্যান্ট নাম্বারের এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে। দ্বিতীয়ত, মাননীয় স্পিকার, চট্টগ্রাম কেন্দ্রিক দুটি শিল্প, শিপ রিসাইক্লিং এবং শিপ বিল্ডিং, এই দুটি শিল্পকে আমরা থ্রাস্ট সেক্টর হিসেবে নিয়েছি এবং আগামী দিনে এই দুটি সেক্টরের নবজাগরণের জন্য আমরা আমাদের বিস্তারিত কর্মপরিকল্পনা জাতিকে জানাব, এবং আমার বিশ্বাস এই দুটি সেক্টরেই আগামী দিনে বিপুল বিনিয়োগ এবং রপ্তানি শিপ বিল্ডিংয়ের জন্য রপ্তানি পটেন্সিয়াল এবং শিপ রিসাইক্লিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র টার্নওভার বিষয় না মাননীয় স্পিকার, এটি আমাদের স্টিল শিল্পের কাঁচামাল যোগান দেওয়ার ক্ষেত্রে এবং এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও আগামী দিনে একটি বিরাট ভূমিকা পালন করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: তারকা চিহ্নিত প্রশ্ন 313, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1।
8: আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, 143, শেরপুর 1। আপনার মাধ্যমে তথ্য সম্প্রচার মন্ত্রী মহোদয়ের প্রতি তারকা চিহ্নিত প্রশ্ন 313 উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: তথ্য প্রতিমন্ত্রী, ইয়া স্যার।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যর প্রশ্নের উত্তরে বলতে যাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়ায় পড়া অসত্য ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণের জন্য সরকারি তথ্য ব্যবস্থায় সমন্বিত ফ্যাক্ট চেকিং কাঠামো গড়ে তুলবার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীনস্থ তথ্য অধিদপ্তর পিআইডি এর মাধ্যমে একটি সমন্বিত ফ্যাক্ট চেকিং ও তথ্য যাচাই কাঠামো গড়ে তোলা হয়েছে। মাননীয় স্পিকার, উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হল। মাননীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর উত্তর আমরা পড়েছি, এটা আমাদের কাছে টেবিলে রয়েছে। আমরা এখানে যে বিষয়টি দেখলাম যে সরকার একটি বাংলা ফ্যাক্ট নামে প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যার মাধ্যমে ফ্যাক্ট চেকিং হচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা যা তথ্য দেখছি, এই ফ্যাক্ট চেকিংটা ফ্যাক্ট চেক না হয়ে গভর্নমেন্ট চেক হচ্ছে। বিশেষ করে তথ্যগুলো যদি আমি উত্থাপন করি, বিএনপির এই যাবৎ ছয় মাসে বিএনপির 60টি, জামাত ইসলামীর 12টি এবং এনসিপির 4টি, আরও বাকিগুলো হয়তো উল্লেখ করলে ভালো হতো। এমত অবস্থায় মাননীয় স্পিকার, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সরকারের ফ্যাক্ট চেকিং বর্তমানে যেভাবে আমরা দেখছি, কোনো তথ্যকে মিথ্যা বা অপপ্রচার হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে যদি সরকারি প্রতিষ্ঠানই হয় বিচারক, তাহলে রাজনৈতিক পক্ষপাত বা স্বার্থের সংঘাতের আশঙ্কা থেকে যায়। এক্ষেত্রে সরকার কি এমন একটি স্বাধীন ও নিরপেক্ষ ফ্যাক্ট চেকিং ব্যবস্থা গড়ে তোলার কথা বিবেচনা করছে, যেখানে সরকারের বক্তব্য ও বিরোধী দলের বক্তব্য উভয়ই একই মানদণ্ডে যাচাই হবে এবং ফ্যাক্ট চেকের পক্ষে প্রমাণ ও উৎস প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির আপিলের সুযোগ থাকবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় তথ্যমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য যেটা বললেন, বিষয়টা হচ্ছে এই যে বট বাহিনী, বট বাহিনী যদি অসত্য তথ্য সমানে প্রচার করে, সেটা তো ফ্যাক্ট চেকিংয়ের আওতায় আসবে এবং ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে সেটা পরিবর্তন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো বট বাহিনী চালায় না, যার জন্যে বিএনপির ছয় মাসে 60টি এবং অন্যান্য দলের যেটি তথ্য দিয়েছেন, যেহেতু বিএনপি এইসব বট বাহিনী পরিচালনা করে না, সেই জন্য অন্যান্য দলের সংখ্যাটা মনে হয় কম। আর মাননীয় স্পিকার, আমরা নিরপেক্ষভাবে করি এবং ফ্যাক্ট চেকিংয়ের জন্য শুধু ম্যানুয়াল না, আমরা অটোমেটেডভাবে ফ্যাক্ট চেকিং করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছি। অচিরে এই বিষয়ে আমরা সংসদকে অবহিত করতে পারব বলে আশা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য আবুল হাসনাত কুমিল্লা 4 ছোট প্রশ্ন করবেন, সরাসরি প্রশ্ন করবেন।
10: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিদ্যমান প্রেস কাউন্সিলের নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্রিন্ট মিডিয়ায় ছাপানো অপতথ্য বা বিভ্রান্তিমূলক নিউজের বিরুদ্ধে কেবলমাত্র অভিযোগ করা যায়। সেই সুযোগটিকে কাজে লাগিয়ে প্রিন্ট মিডিয়া যারা চালায় তাদের অনলাইন মিডিয়াতে ব্যক্তিকে আক্রমণ করে বিভিন্ন ধরনের অপতথ্য যদিও ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, যেহেতু কেবল প্রিন্ট মিডিয়ার ছাপানো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায়। সেক্ষেত্রে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে এই বিদ্যমান প্রেস কাউন্সিল যেই অ্যাক্ট রয়েছে সেটিকে যুগোপযোগী করা হবে কি না, এবং যেই অনলাইন ভার্সনে কাউকে যদি ব্যক্তি আক্রমণ করে, যেমন আমি এই সংসদে বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিরুদ্ধে তথ্যমূলক কথা বলার পরে 48 ঘন্টায় আমার বিরুদ্ধে 109টি হচ্ছে উদ্দেশ্যমূলক নিউজ করানো হয়েছে 48 ঘন্টায়, এখন প্রেস কাউন্সিলে সেটি নিয়ে অভিযোগ দেওয়া যায়নি, কারণ এগুলো যেহেতু প্রিন্ট মিডিয়ায় আসেনি। তো আজকে আপনার কাছে প্রশ্ন যে বিরোধী দলকে টার্গেট করে এইভাবে অপতথ্য যে সবসময় করে যাওয়া হয়, সেগুলির বিরুদ্ধে আমরা প্রেস কাউন্সিলে কিভাবে ব্যবস্থা নিতে পারি এবং এই আইনটিকে সংশোধন করা হবে কিনা? ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যের প্রশ্নটা খুব সুন্দর, আমরা বিস্তারিত বলতে গেলে একটি নোটিশের প্রয়োজন, তারপরও আমি একটু বলতে চাই। মাননীয় স্পিকার, যদি শুধু বিরোধী দলীয় সদস্যদেরকে যে আক্রমণ করা হচ্ছে তা কিন্তু নয়, বাংলাদেশের মা বোনদেরকেও আক্রমণ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে বিভিন্ন সরকারি দলের সদস্যদেরকেও, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকেও আক্রমণ করা হচ্ছে। আমরা এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি, প্রেস কাউন্সিল আমরা রিভ্যাম্প করছি, সুন্দরভাবে প্রেস কাউন্সিল গঠন করা হবে, এবং আপনি যেই অনলাইনের কথা বলেছেন সেটাও আমাদের বিচারাধীন আছে। আমরা এই প্রক্রিয়া সম্পন্ন করব অতি দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ। বাংলাদেশে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন কীভাবে প্রতিরোধ করা যায়, কীভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে অন্যান্য দেশে কি কি পদক্ষেপ তারা গ্রহণ করেছে সেই বিষয়ে আমরা বিবেচনা করছি। আমরা এই বিষয়ে কনসালটেশন করছি, করার পরে আমরা একটি সুন্দর কাঠামো দাঁড় করাতে পারবো বলে বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রশ্ন উত্তর কাল শেষ হলো। এখন আমি মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক, আপনি 300 বিধিতে একটি বিবৃতি দিতে চেয়েছিলেন, এখন 300 বিধিতে বিবৃতিটি দিতে পারেন।
11: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। 300 বিধিতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোবাশ্বের আলম ভূঁইয়ার 71 বিধিতে প্রদত্ত নোটিশের বিষয়ে কিছু বলতে চাচ্ছি। মাননীয় সংসদ সদস্য 10টি বিষয়ে প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলেছেন। এক নম্বরে ই পাসপোর্ট জটিলতা নিরসন। ই পাসপোর্ট কিংবা পাসপোর্টের পুরো বিষয়টি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে থাকে। এ বিষয়ে আমরা আন্তঃমন্ত্রণালয়ে সমন্বিতভাবে কাজ করছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও নির্দেশনা রয়েছে, সমস্যা সমাধানে কাজ চলছে। কিন্তু একটি সমস্যা, এনআইডির এবং পাসপোর্টের সাথে মিল রেখে পাসপোর্টের সংশোধনের ক্ষেত্রে দেখা যায় অনেকের বয়স 10-15-20 বছরের গ্যাপ রেখে সংশোধন করার প্রায় আবেদন এসে থাকে। এটি নির্বাচন কমিশনে আমরাও সুপারিশ করে পাঠাই যে প্রবাসীদের সমস্যা বিবেচনায় যত দ্রুত সংশোধন করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে আইনের কারণে কিন্তু এটা করা যায় না। এই বিষয়ে আমাদের সকলের একটু জেনে থাকা ভালো। দুই নম্বরে অপহরণ নির্যাতন বন্ধ, যেটা সৌদি আরবে সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশি পাকিস্তানি সহ 2-3টি দেশের প্রবাসীদের সমন্বয়ে কিছু অপহরণ চক্র সৌদিতে একটা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার অভিযোগ আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমাদের দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করছেন। একই সাথে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে, তারা পদক্ষেপ নিচ্ছেন। তিন নম্বরে দালাল চক্র ও আইনি সহায়তার বিষয়ে বলেছেন যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যেতে গিয়ে প্রবাসীরা যারা দালালদের দ্বারা ক্ষতিগ্রস্ত হন তাদের ক্ষতিপূরণের বিষয়ে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা একটা বিষয় করে থাকি যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যে সমস্ত রিক্রুটিং এজেন্সিগুলোকে নিবন্ধন দিয়ে থাকে তাদের বিষয়ে যদি কোনো অভিযোগ জমা পড়ে আমরা তাদেরকে ডেকে সেই অভিযোগগুলো নিষ্পত্তি করার চেষ্টা করি। সেটা যদি আমাদের সালিসি ব্যবস্থার মধ্যস্থতায় সম্পন্ন করা যায় তাহলে আমরা সেই প্রক্রিয়া সমাধান করি, আর না হলে আমরা আইনগতভাবে মামলা কিংবা অন্যান্য প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। দক্ষ জনশক্তির বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের অধীনে 104টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, 6টি মেরিন, 10টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষ জনশক্তি তৈরির কাজ চলছে। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা জানি যে বিদেশে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির একটি প্রতিশ্রুতি আমাদের সরকারের রয়েছে। সেই লক্ষ্যে বিভিন্ন দেশ থেকে ডিমান্ড ম্যাপিং করে চাহিদা করেছি এবং কোন দেশে কী ধরনের স্কিলের লোক প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী আবেদন করা হচ্ছে। গামকাবা মেডিকেল সেন্টার দুর্নীতির বন্ধ করার কথা বলা হয়েছে। বিদেশ গমনেচ্ছুকদের জন্য 181টি মেডিকেল সেন্টারকে অনুমোদন করা হয়েছে। সে সমস্ত মেডিকেল সেন্টারগুলো বিদেশগামীদের মেডিকেল পরীক্ষা করে থাকে। 2-1টি মেডিকেলের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা আনফিট দেখায়, আবার পয়সা দিলে সেটাকে ফিট করে দেওয়া হয়। এ ধরনের যদি আরও অভিযোগ থাকে আমাদের কাছে আসলে আমরা ব্যবস্থা নিতে পারি। বিএমইটির দুর্নীতির বন্ধের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, এটি আমাদের অস্বীকার করা ওয়ে নাই। আমাদের মন্ত্রণালয়ের কিছু কিছু জায়গায় হয়তো কিছু অনিয়মের ঘটনা ঘটে, বিশেষ করে বিএমইটির কিছু অভিযোগ আমরা পেয়েছি এবং বলা চলে যে অনেক কর্মকর্তাকে আমরা পরিবর্তন করেছি, শাস্তিরও মুখোমুখি আমরা করেছি। আজকেও আমরা একটি ঘটনা পেয়েছি যে সার্বিয়া যাওয়ার ক্ষেত্রে ফেক ভিসা তারা অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, যেটা ইমিগ্রেশন থেকে তাদেরকে ব্যাক করানো হয়েছে। এই বিষয়টি নিয়েও আমরা তদন্ত করছি। অভিযোগ পেলে আমরা সেটার বিষয়ে জিরো টলারেন্স নিয়ে থাকি। আরেকটি বিষয় আমি মাননীয় সংসদ সদস্যদের সহ দেশবাসীর উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে
1: মন্ত্রী 300 বিধিতে বিবৃতি দিবেন শর্ট একটি মূল বিষয়ের উপরে, এবং এটা আপনি কারো প্রশ্নোত্তর করছেন না, এখানে কেউ একটা প্রশ্ন রেজ করেছে সেজন্য আপনি বলছেন কারো নাম উল্লেখ করার দরকার নেই। আপনার মন্ত্রণালয়ের যে পজিশন, যে বক্তব্য, সেটি আপনি বলবেন, এতে সকল সদস্যদের বুঝে নেবেন যে কোন ক্ষেত্রে আপনি বক্তব্য দিয়েছেন। কারণ নাম উল্লেখ করে 300 বিধিতে বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই, আর একই বিষয়ের উপরে থাকেন, সব বিষয়ের উপরে যাবেন

0: আপনার কি কাজ শেষ হয়ে আসছে? শেষ করুন।
1: স্পিকার, যেহেতু 10টি পয়েন্টে মডারেট সংসদ সদস্য বলেছেন এবং এটি আমাদের অনেক সদস্যদেরই কনসার্ন, প্রবাসীদের এই বিষয়গুলো এর আগে বিশেষ নোটিশে আলোচনা
0: হয়েছে। আচ্ছা বলুন বলুন, আপনি শেষ করুন, কারণ নাম উল্লেখ করার দরকার নেই। আপনি আপনার মন্ত্রণালয়ের সমস্যা জনগণের বা কারো সমস্যা সমাধানের জন্য আপনার মন্ত্রণালয়ের যে বক্তব্য সেটি তুলে ধরুন।
1: আমার আসলে দেড় দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আমাদের বর্তমানে আপনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাইরের যে ডিমান্ড লেটারগুলো আসে কিংবা অ্যাটাস্টেশন, এই পুরো প্রক্রিয়াটা এখন অনলাইনে করা হয়, অনলাইনে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, এমনকি সেখানে কোনো ভুক্তভোগী অভিযোগ অনলাইনে দায়ের করতে পারে এবং অভিযোগের নিষ্পত্তির সময়কাল সব কিছু ডিটেলস অনলাইনে দেখা যাচ্ছে। সুতরাং যে কেউ এ ধরনের ঘটনার শিকার হলে তারা অভিযোগ দায়ের করতে পারেন। অতিরিক্ত অভিবাসন ব্যয় সেটি নিয়ে আমরা আলাপ আলোচনা করছি এবং আমাদের মন্ত্রণালয়ের এটি একটি অগ্রাধিকার যে এই অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানো। দূতাবাস থেকে সরাসরি আইনি সহায়তার কথা বলা হয়েছে। দূতাবাস সহ আমাদের আপনার মন্ত্রণালয়েও দুটো কল সেন্টারে অনলাইন নাম্বার দেওয়া আছে, সেখানে তারা যোগাযোগ করলে আমরা প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে থাকি। পাশাপাশি বিভিন্ন দেশের 11টি দেশের 13টি কনসুলেটের প্রায় 22টি ল ফার্মের সাথে আমাদের চুক্তি রয়েছে, অর্থাৎ ওই সমস্ত দেশে আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হলে দূতাবাসে অভিযোগ দিলে আমরা আইনগত প্রতিকারের মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকি। সর্বশেষ অসুস্থ প্রবাসী ও মৃত প্রবাসীদের সরকারি খরচে লাশ দেশে আনার একটি বিষয় এখানে রয়েছে। ঠিক আছে, আমি পরিষ্কারভাবে আমি একটু দেশবাসীর উদ্দেশ্য জানিয়ে রাখতে চাই, যেটা আমাদের প্রবাসীদের অনেক কনসার্ন, যারা আমাদের বিএমইটির কার্ড নিয়ে যায় বা ক্লিয়ারেন্সের মাধ্যমে যায়, তারা বিদেশে মারা গেলে সরকারি খরচে পরিপূর্ণভাবে তাদের লাশ আনা হয়, তাদের পরিবারকে পর্যায়ক্রমে প্রায় 13,35,000 টাকা পর্যন্ত সহায়তা করা হয়। কিন্তু যারা বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে যায় না, অর্থাৎ আনডকুমেন্টেড, তাদের বিষয়ে আমাদের ওইভাবে ফান্ড থাকে না। মন্ত্রণালয়ের অল্প একটু ফান্ড থাকে, সেটি দিয়ে এত আবেদন পড়ে সেটি লাশ খরচে আনা যায় না। এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আমরা একটা সদয় দৃষ্টি আকর্ষণ করব যে মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিষয়টিতে আমাদের একটু দিক নির্দেশনা দেন, দেশের বাইরে যে সমস্ত প্রবাসীরা হোক, ডকুমেন্টেড কিংবা আনডকুমেন্টেড, তারা মারা গেলে দেশে তাদের কবরস্থ করা হবে, এটা তাদের পরিবার কিংবা একটা আবেগের জায়গা, এখানে যদি একটু অর্থমন্ত্রীও আমাদের দৃষ্টি দেন, তাহলে ফান্ড পেলে আমরা বিনা খরচে সকল প্রবাসীদের এই লাশটি দেশে আনার জন্য ব্যবস্থা নিতে পারবো। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এখন আমি জরুরি জনগুরুত্বপূর্ণ জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ বিধি একাত্তরে যাচ্ছে। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ গুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 61টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18, মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, সাবিকুন নাহার মহিলা আসন 39, সালাউদ্দিন গাজীপুর 4, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6, শকতারা আক্তার মহিলা আসন 33, রাশেদা বেগম হীরা মহিলা আসন 3, মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, মোহাম্মদ মুক্তার আলী যশোর 6, জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা 6, নীলুফার চৌধুরী মণি মহিলা আসন 10, মোহাম্মদ আক্তারুজ্জামান ময়মনসিংহ 10, এ এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, এস কে আজিজুল বারী খুলনা 4, মোজাহারুল ইসলাম কিশোরগঞ্জ 1, হেলেন জেরিন খান মহিলা আসন 9, মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা 2, মাসুম মুস্তফা নেত্রকোনা 5, খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, সানসিলা জেবরিন মহিলা আসন 15, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন 6, মুন্সি রফিকুল্লা আলম ফেনী 1, নাদিয়া পাঠান পাপন মহিলা আসন 32, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2, মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর 4, মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া 3, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, আক্তার হোসেন রংপুর 4, রেহানা আক্তার রানু মহিলা আসন 4, মোহাম্মদ মোবাশ্বের আলম ভুইয়া কুমিল্লা 10, সরওয়ার আলমগীর চট্টগ্রাম 2, জয়নুল আবেদিন বরিশাল 3, মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, সুলতান আহমেদ মহিলা আসন 17, মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, মুসাম্মদ নাজমুন নাহার মহিলা আসন 40, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, আমির এজাজ খান খুলনা 1, শহীদুল ইসলাম ফরিদপুর 4, মারদিয়া মমতাজ মহিলা আসন 44, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ বগুড়া 6, সাইদ উদ্দিন আহমদ হানজালা মাদারীপুর 1, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, আরিফা সুলতানা মহিলা আসন 30, মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, সুলতানা জেসমিন মহিলা আসন 49, হাফেজ মোহাম্মদ রবিউল বাসার সাতক্ষীরা 3, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা 19। নোটিশগুলোর মধ্যে থেকে আমি মাননীয় সংসদ সদস্য রাশেদা বেগম হীরা মহিলা আসন 3, মোহাম্মদ মুক্তার আলী যশোর 6 এবং দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা 19-এর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্যে থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাব। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সংসদ সদস্যের পক্ষে বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি দয়া করে পড়বেন না। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1।
2: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যশোরের শার্শা উপজেলা একটি জনবহুল গুরুত্বপূর্ণ অঞ্চল, দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল এই উপজেলাতেই অবস্থিত। দুঃখের বিষয়, অপার অর্থনৈতিক সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে বেকারত্ব একটি প্রকট সমস্যা। উপজেলায় কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকায় অন্তত 20,000 অশিক্ষিত বেকার যুবকের পাশাপাশি প্রতিবছর শত শত শিক্ষিত ও কর্মক্ষম যুবক যুবতী পড়ালেখা শেষ করে বের হচ্ছে, কিন্তু স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা বাড়ছে। অনেকেই মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। তরুণদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে না পারলে আমাদের সামগ্রিক উন্নয়ন শুধু বাধাগ্রস্ত হবে না, সমাজ অশান্তিতে ভরে যাবে। আমি মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, যেহেতু সরকারি চাকরির সুযোগ সীমিত, তাই শার্শায় স্থানীয় অর্থনীতিকে কাজে লাগিয়ে তরুণদের স্বাবলম্বী করা যেতে পারে। এজন্য 1, বেনাপোল স্থলবন্দরকে কেন্দ্র করে লজিস্টিক্স, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন এবং গুদামজাতকরণ ব্যবসার বিপুল সুযোগ আছে। তরুণদের এই খাতে প্রশিক্ষণ দিয়ে ছোট ছোট চেইন এবং ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগে যুক্ত করা যেতে পারে। 2, যদি ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও কোডিংয়ের উপর সঠিক প্রশিক্ষণ দেওয়া যায়, তবে তারা ঘরে বসেই আয় করতে পারে। এজন্য সরকারি উদ্যোগে শার্শায় একটি আধুনিক আইটি ট্রেনিং সেন্টার গড়ে তোলা অত্যন্ত জরুরি। 3, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এবং স্থানীয় টেকনিক্যাল স্কুলগুলোর মাধ্যমে ড্রাইভিং, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স মেরামত, মোবাইল সার্ভিসিং এবং কম্পিউটার পরিচালনার মতো শর্ট কোর্সের সংখ্যা বাড়াতে হবে। প্রশিক্ষণ শেষে সহজ শর্তে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করতে হবে। 4, শার্শা
0: এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা 18। পরবর্তী বক্তা মাননীয় সদস্য সাবিকুন নাহার মহিলা আসন 39।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উপস্থাপনীয় বিষয় হচ্ছে ফুটপাতগুলো পথচারীদের জন্য দখলমুক্ত করা প্রসঙ্গে। আমরা জানি জনগণের আজ স্বাভাবিক জীবনযাত্রা দুর্ভোগের শেষ নেই, সেই সাথে যুক্ত হয়েছে আরেকটি বিষয়, অনিরাপদ সড়ক। ফুটপাতগুলো মূলত আমরা জানি পথচারীদের নিরাপদ চলাচলের জন্য নির্মিত হলেও বর্তমানে রাজধানী সহ দেশের অধিকাংশ নগর এলাকায় ফুটপাত, অবৈধ দোকান, ভাসমান ব্যবসা ও স্থায়ী বাণিজ্যিক স্থাপনার দখলে চলে গেছে। এর ফলে সাধারণ মানুষ ফুটপাতে চলাচল করতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে সড়কে হাঁটতে বাধ্য হচ্ছেন। এটা আজ ওপেন সিক্রেট যে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি

0: চক্র গড়ে উঠেছে। বিভিন্ন স্থানে প্রতিদিন সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে অবৈধ অর্থ আদায়ের মাধ্যমে ফুটপাত বাণিজ্য পরিচালিত হচ্ছে, ফলে সরকারের আইন ও স্থানীয় প্রশাসনের কর্তৃত্ব ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং একটি অবৈধ অর্থনৈতিক ব্যবস্থার বিস্তার লাভ করছে। প্রথম আলো রিপোর্টে এসেছে যে একজন রিপোর্টার ছদ্মবেশে দোকানের দরদাম করতে এসে সে চাঁদাবাজি চক্রের এক সদস্য তাকে জানায় যে চা দোকান দিলে 20,000, অন্যটি দিলে 30,000। এমত অবস্থায় আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, চাঁদাবাজি যেন আজ সরকারি দলের এক কমিউনিকেবল ডিজিজে পরিণত হয়েছে। সুতরাং এই চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কোনো পদক্ষেপ আছে কি, এই বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য সালাউদ্দিন, গাজীপুর 4।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে যৌথ অভিযান প্রসঙ্গে সম্প্রতি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়াটি হয়েছে। সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর বিমানে ছাত্রদল নেতা করতে 39 লক্ষ টাকা ছিনতাই, মুগদা হাসপাতালে প্রকাশ্যতায় যাত্রাবাড়িতে সুরেখাঘাতে মাত্রাতিরিক্ত লুটছেট, গ্রামে গঞ্জে নিয়মিত গড়ি চুরি সহ নানা ধরনের চুরি, ডাকাতি, সিঁদেল চুরি, প্রকাশ্য জীবলোকে হত্যার পর গুম করার ঘটনা পর্যন্ত ঘটছে। এ সকল আসামি গ্রেফতার না করে বরং ভুক্তভোগী পরিবারকে হয়রানি করা, প্রকাশ্যে মাদক ব্যবসায়ী ও ডিলারদের চলাফেরাও ব্যবসা পরিচালনা করা, প্রায় প্রতি সপ্তাহে শিশু অপহরণের ঘটনা, রাজনৈতিক মদদে প্রকাশ্যে চাঁদাবাজি, অস্ত্রধারী সন্ত্রাসীদের জামিন এবং বিভিন্ন কারণে পুলিশের নিষ্ক্রিয়তা, নির্লিপ্ততা এবং অক্ষমতার কারণে মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এই অবস্থায়, এই পরিস্থিতিতে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, অথবা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানাবো অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনের বিষয় চুয়াডাঙ্গা সহ সারাদেশব্যাপী বিভিন্ন স্থানে সার বিতরণ ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রয়োজনীয় স্থানে সার ডিলার নিয়োগ এবং কৃষকদের সহজে সার প্রাপ্তি নিশ্চিতকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার চুয়াডাঙ্গা জেলার নির্বাচনী এলাকা। এই জেলায় ইতিপূর্বে বলেছি মাননীয় স্পিকার, আমাদের যে খাদ্যশস্য উৎপাদিত হয় তা আমাদের চুয়াডাঙ্গা জেলার খাদ্য চাহিদা পূরণ করা সত্ত্বেও দেশীয় খাদ্য চাহিদার 1,48,000 মেট্রিক টন চাহিদা পূরণ করতে সক্ষম হয়। আমাদের এ বছর 2,02,414 হেক্টর জমিতে আউশ আমন, বোরো, ভুট্টা, গম, শীতকালীন সবজি, গ্রীষ্মকালীন সবজি, পাট, আলু এবং ফলের চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি মাননীয় স্পিকার, মৎস্য চাষীদের জন্য 5,400 হেক্টর জমিতে মৎস্য চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, যেটা আমরা ভেরি রিসেন্ট লক্ষ্য করেছি, 2025 সালের যে নীতিমালা ছিল সারের বিতরণের, সে ব্যবস্থাপনার সেই নীতিমালা অনুসরণ আংশিক অংশে অনুসরণ করার কারণে কৃষকরা ডিলারের কাছে গিয়ে তাদের পরিমাণ মতো সার পাইতে তারা ব্যাহত হয়েছে এবং বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছেন। তারা সারাদিন দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে ঘুরে এসেছেন এবং অনেক প্রান্তিক কৃষক আছে যারা নগদ টাকা নেয় কিংবা অল্প সার লাগবে, সে ডিলারের কাছে গিয়ে সার পায় নাই। খুচরা বাজারে সার না পাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই কারণে আমি মাননীয় কৃষিমন্ত্রীর কাছে অনুরোধ রাখতে চাই, আগামী বোরো মৌসুমে ভুট্টা চাষ সহ যে সার যেখানে বেশি প্রয়োগ হবে সেই উপলক্ষে আমাদের সারের 25 সালের নীতিমালা পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং উন্মুক্তভাবে সার বিতরণ, নওয়াপাড়া থেকে ডিলার বাদেও অন্যান্যদেরকে সার বিতরণের সহজ ব্যবস্থা করে দেবেন সেই উদার আহ্বান রাখছি, এবং খাদ্যশস্য উৎপাদনে আমাদের যে ভূমিকা আছে সেই ভূমিকা রাখার সুযোগ করে দেবেন এ আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
1: মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6।

0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় নৌ পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন 273 নোয়াখালী 6 হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল। আমার হাতিয়ায় প্রায় 7.5 লক্ষ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ফেরি মহানন্দা গত অর্থ বছরে চালু করার মাধ্যমে এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সম্প্রতি হাতিয়াকে বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর এবং তৃতীয় উপকূলীয় নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে, যা এই অঞ্চলের যোগাযোগ ও নৌবাণিজ্যের সম্ভাবনাকে আরও সম্প্রসারিত করেছে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, ফেরি চলাচলের জন্য নির্মিত নলছিড়া ও স্যারমেনঘাট এলাকায় অবকাঠামোগত কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। উভয় ঘাটে লো ওয়াটার ও মিডল ওয়াটার ঘাট তৈরি করা হলেও হাই ওয়াটার ঘাট তৈরি করা হয়নি। ফলে জোয়ারের সময় নদীতে পানির উচ্চতা বাড়লে নোয়াখালী ও হাতিয়াবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ঘাট দুটির কাজ সম্পন্ন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ফেরিঘাট দুটি তীব্র নদী ভাঙ্গন ঝুঁকির মুখে রয়েছে। অনতিবিলম্বে স্যারমেনঘাট ও নলছিড়াঘাট এলাকায় ব্লকের মাধ্যমে টেকসই নদী সংরক্ষণ কাজ না করা হলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত আমাদের এই স্বপ্নের ফেরিঘাট দুটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমার হাতিয়ার 7.5 লাখ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি সম্পদের স্থায়ী সুরক্ষায় দ্রুততার সাথে হাই ওয়াটার ঘাট নির্মাণ ও ব্লক পেলে ঘাট দুটি টেকসইভাবে সংরক্ষণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিনীত জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মূল ভূখণ্ডের সাথে 7.5 লক্ষ মানুষের যোগাযোগের মাধ্যম নলছিড়া ঘাট, স্যারমেনঘাট এবং তমরদি ঘাট, কিন্তু রাজনৈতিক প্রভাবশালী ইজারাদারদের দৌরাত্মে এই দ্বীপের মানুষজন অসহায়। ঘাট টিকিট নির্ধারিত 5 টাকা স্থলে 10 টাকা, ছোটখাটো ব্যাগ পরিবহনের চাঁদা আদায়, অতিরিক্ত ভাড়া আদায় নিত্যদিনের ঘটনা। বারবার বলার পরও সমাধান পাচ্ছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুক্তি চাই। এই দ্বীপের 8.5 লক্ষ মানুষকে এই জিম্মি দশা থেকে মুক্তি দেওয়ার জন্য আপনার মাধ্যমে সরকারের নিকট আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য শওকতারা আক্তার, মহিলা আসন 33।
2: বিসমিল্লাহ রহমান রাহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 71 বিধিতে আমার উত্থাপনীয় বিষয়, ক্ষতিকারক প্লাস্টিক বা পলিথিনে খাদ্যদ্রব্য প্যাকেজিং সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব ও ফুড গ্রেড প্যাকেজিং বাধ্যতামূলক করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বর্তমানে সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন পলিথিন ব্যাগ, স্ট্র, ওয়ান টাইম কাপ ও গ্লাস ইত্যাদি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। খাদ্য প্যাকেজিংয়ে ফাস্টফুড আইটেম, পাউরুটি, বিস্কুট, চানাচুর, আটা, ময়দা ইত্যাদি বাজারজাতকরণে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করা হয়। এসব প্লাস্টিক এবং পলিথিনে থাকা বিষাক্ত রাসায়নিক উপাদান শুধু পরিবেশ নয়, মানব দেহের জন্যও ক্ষতিকর। এসব বিষাক্ত রাসায়নিক পদার্থ মানব দেহের হরমোনের ভারসাম্যহীনতা, প্রজনন সমস্যা, স্নায়ু শক্তির ক্ষতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং দীর্ঘমেয়াদে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অপরদিকে পরিবেশ বান্ধব ও ফুড গ্রেড প্যাকেজিং এমন একটি খাদ্য সংরক্ষণ ব্যবস্থা যা বিষাক্ত বা ক্ষতিকর রাসায়নিক মুক্ত। এতে খাবার প্যাকেজিংয়ে কোনো রং, গন্ধ বা বিষাক্ত পদার্থ মিশে যাওয়ার ঝুঁকি থাকে না। এটি ব্যবহারের পর প্রকৃতিতে মিশে যায়। জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাবারের আসল ও গুণগত মান, স্বাদ ও সুবাস অটুট থাকা এটি অপরিহার্য। তাই ক্ষতিকারক প্লাস্টিক বা পলিথিনে খাদ্যদ্রব্য প্যাকেজিং সম্পূর্ণ নিষিদ্ধ করে পরিবেশ বান্ধব ও ফুড গ্রেড প্যাকেজিং বাধ্যতামূলক করা জনস্বার্থে অপরিহার্য। বিষয়টি অতীব জরুরি, গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিধায়।
1: মাননীয় সদস্য নিপুণ রায় চৌধুরী, শওকতারার 2 মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনও শেষ হয় নাই, কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন। মাননীয় সদস্য আব্দুল আলিম, বাগেরহাট 4। এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না, কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন। সংসদের শৃঙ্খলা বজায় রাখার জন্যে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
3: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী আজকে হাউজে নেই, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার আজকের উত্থাপনের বিষয় হল মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন থেকে চলে আসা শিক্ষক ও জনবল সংকট নিরসন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বিদ্যালয়টি আমার নির্বাচনী আসন 98 বাগেরহাট 4 এর অধীন মোরেলগঞ্জ পৌরসভার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, নারী শিক্ষা বিস্তারে যার অবদান অপরিসীম। কিন্তু দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ গুরুত্বপূর্ণ শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়টি আজ ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। ফলে মোরেলগঞ্জ উপজেলায় নারী শিক্ষার্থীরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, এই বিদ্যালয়ের 18টি শিক্ষকের পদ থাকলেও কর্মরত রয়েছে মাত্র 6 শিক্ষক। 9 বছর যাবৎ প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য। বিজ্ঞান বিভাগ চালু থাকা সত্ত্বেও দীর্ঘদিন থেকে নেই কোনো বিজ্ঞানের শিক্ষক। আরো দুঃখজনক বিষয় হল, একটি বালিকা বিদ্যালয় হওয়া সত্ত্বেও নেই একজনও নারী শিক্ষক। 60টি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ থাকলেও 60টি পদই শূন্য রয়েছে। এমত অবস্থায় মাননীয় স্পিকার, অতি সত্বর এই প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক।
1: মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমার নোটিশ হচ্ছে মাননীয় পানি সম্পদ মন্ত্রী বরাবর। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার জলকদরকাল খনন সহ ফোল্ডার 64 টেকসই পানি ব্যবস্থাপনার প্রকল্প অনুমোদন প্রসঙ্গে, মাননীয় স্পিকার, বাঁশখালী উপজেলার 60টি ফোল্ডার রয়েছে এবং 60টি ফোল্ডারের আওতায় 34.49 কিলোমিটার উপকূলীয় বাঁধ এবং 103.36 কিলোমিটার অভ্যন্তরীণ বাঁধ, অপরদিকে সাঙ্গু নদীর তীরও রয়েছে। আমাদের 70টি সুইচ গেটের মধ্যে 47টি অসল, 13টি আংশিক সচল, 11টি সম্পূর্ণ নষ্ট। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সম্প্রতি ভয়াবহ বন্যার বন্যার্ত মানুষের দেখা করতে গিয়েছেন। উনি সচক্ষে দেখেছেন বাঁশখালীর এই ভয়াবহ বন্যার কারণ হচ্ছে জলাবদ্ধতা। আমি অনুরোধ করব, আমার এই প্রকল্পটি, এই ডিপিপি তৈরি হয়ে প্রধান প্রকৌশল বরাবর প্রেরিত হয়েছে, যাতে করে বাঁশখালী 800,000 মানুষের একটিমাত্র ড্রেন, সেটা হচ্ছে জলকদর হাল, এটা যদি সত্যিকার ড্রেজিং হয় এবং কানেক্টিং কালকরণ হয়, রেগুলেটর এবং সুইচগেট যদি সত্যিকারভাবে স্থাপন হয় এবং মেরামত হয়, বাঁশখালীর মানুষ আর দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাবে। আমি এই বিষয়টি, ভৌগোলিক অবস্থানের কারণে এদিকে সামুদ্রিক জলোচ্ছ্বাস হয়, আবার পাহাড়ি ডল হয়, 91 থেকে শুরু করে শেডিং নদীর তুফানের পরে আমার মনে হয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত বাঁশখালীর মানুষ, 3,500 মানুষ গৃহহীন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতে 100 ঘর পেয়েছে, বাকি লোক এখনও পর্যন্ত গৃহহারা। আমি অনুরোধ করব, এই প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে গৃহহারা মানুষের জন্য পুনর্বাসনের ব্যবস্থা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় পানিসম্পদ মন্ত্রী বরাবর আমার এই দৃষ্টি আকর্ষণ রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: মাননীয় সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমার উপত্যকা হল কুড়িগ্রাম উলিপুর চার লেনে আঞ্চলিক মহাসড়কে উন্নতিকরণ সেতু হয়ে বগুড়া মহাসড়ক পরীক্ষা ও উন্নয়ন প্রকল্প।

করা হয়েছে সেতু। এই সেতুটার উদ্দেশ্য ছিল যেন এই অঞ্চলের মানুষ 2 ঘন্টা সময় সেভ করে বগুড়া হয়ে ঢাকা যেতে পারে। দুঃখজনকভাবে সেতুর দুই পাশের রাস্তাগুলো খুব চলাচল উপযোগী না হবার কারণে এই সেতুটি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারতেছে না। এই সেতুর উপর দিয়ে কোনো বাস বা কোনো যানবাহন চলছে না। মাননীয় স্পিকার, আমাদের এই জেলাতে চিলমারী নদীবন্দর আছে,

0: যেহেতু নদী শাসিত আছে, একটি সেতু আছে, এখানে যদি ছোট্ট করে একটি রেল সেতু করা হয় তাহলে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম চিলমারি হয়ে মাত্র 5 থেকে 5.5 ঘন্টার সাথে চলাচল করতে পারবে। এজন্য মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিনীত অনুরোধ করতে চাই, এই প্রজেক্টটি গ্রহণ করার জন্য এর সম্ভাব্যতা সমীক্ষা ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করে আমাদের অঞ্চলকে মূলধারার উন্নয়নের অঞ্চল হিসেবে পরিগণিত করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হল, সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।

এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পরিবেশিত হল। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। জাতীয় সংসদের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যাক। প্রথমে শোনাব নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। মাগরিবের নামাজের বিরতির পর সংসদ কার্যক্রম এখন পুনরায় শুরু হচ্ছে, তা জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষ থেকে এখন সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: বিসমিল্লাহ রহমানুর রহিম। মাননীয় সদস্যবর্গ, ৭১ ক বিধিতে দুই মিনিটের বক্তব্য প্রদান অব্যাহত রয়েছে। এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর ৪। ফরিদুল কবির তালুকদার নেই। জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল নেই। জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, আপনার সময় দুই মিনিট, ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর। এটা আমিও জানতাম না, কিছুদিন আগেই জেনেছি, যখন দেশে পেট্রোল সংকট হয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে। ১৯৭৭ সালে পূর্বে পেট্রো বাংলার একটি অংশ হিসাবে বিপিসি কাজ করত। ১৯৭৭ সালে এটা মূল্যায়ন করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পেট্রোলিয়াম কর্পোরেশন করেন ঢাকা হেড অফিস করে। এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। ১৯৭৯ সালে ৯০ আগে এরশাদ সরকারের সময় হঠাৎ করে এটা কার্যালয় ঢাকা থেকে চট্টগ্রামে স্থানান্তর করা হয় সাময়িক। ৮৯ সেই থেকে ওখানে আছে। এই জন্য যেটা হয়েছে সংক্ষেপে বলি, এ পর্যন্ত ১১৬ কোটি ১১৬ কোটি টাকার বিভিন্ন অডিট অনুষ্পত্তি রয়ে গেছে। এখানে ব্যবসা নিয়ন্ত্রণ করা কঠিন। পেট্রোলিয়াম যে কাজগুলো করা তার দেশব্যাপী, এক কন্যার থেকে এটা শুরু করা হয় নাই। গত ৩৬ বছরে ১১০ কোটি টাকারই হেড অফিস ওখানে যাওয়ার করে টিএ বিল দিতে হয়েছে। কুরিয়ার বাবদ খরচ হয়েছে ৫ কোটি টাকা। এলসি করতে গেলে সংকট দেখা দেয়। ডিপিগুলো ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, এই ব্যাপারে আমি একটি ডিও লেটার মন্ত্রী সাহেবকে দিয়েছিলাম, তখন কোনো জবাব পাওয়া যায়।
1: জি ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। মহিলা আসন নম্বর ১০, নীলুফার চৌধুরী মনি, আপনার সময় দুই মিনিট, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় ভেজাল খাদ্যের বিষে মানবদেহ নীল প্রতিকারে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বেঁচে থাকার তাগিদে মানুষ খাম ছাড়ানো পরিশ্রম করে সেই কষ্টের অর্থ দিয়ে নিজের জন্য বা পরিবার পরিজনের স্বজনের জন্য খাবার কেনে, পাশাপাশি ফলমূল বেকারি সামগ্রী কিনে, কিন্তু কোনোটি আজ ভেজাল মুক্ত নয়। দৈনন্দিন চাহিদা পূরণে বাজার ঘাটে, দোকানে বা হাতের কাছে প্রয়োজনীয় জাপাই কিনে এসব খাবারের সাথেই মানবদেহে ঢুকছে বিষ, ক্ষতিকর রাসায়নিক উপাদান। শিশুর দুধ তৈরি হচ্ছে কেমিক্যাল দিয়ে, ফ্লেভার ও কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে বানানো হচ্ছে ফলের জুস, অপরিপক্ব আম পাকাতে ব্যবহার করা হচ্ছে কার্বাইড ও হরমোন। বিষ মেশানো ভেজাল খাবারে জনস্বাস্থ্য হুমকির মুখে, বাড়ছে ক্যান্সার, কিডনি ও লিভার সহ নানাবিধ জটিল রোগীর সংখ্যা। আচার, সস, চিপস, মুড়ি, ফলের রস, বাচ্চাদের জুস, চানাচুর, মরিচ, গোলমরিচ ও হলুদের গুঁড়া, ঘি, পাউডার দুধ, সরিষার তেল, মাখন, সয়াবিন তেল, ডালডা, মধুসহ নানা পণ্যে ভেজাল ধরা পড়ছে। খাবারে ব্যবহৃত কেওড়া জল, গোলাপ জল, পরীক্ষায় রাসায়নিক ফলমূল, শাকসবজিতে রাসায়নিক, চাউলে ক্রোমিয়াম হলুদের গুঁড়ায় সীসা সহ ভারী ধাতু এবং লবণের সীসা মাছ মুরগিতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ধরা পড়ছে। ভেজাল অস্বাস্থ্যকর খাবার নীরব ঘাতকে পরিণত হয়েছে। ফুড গ্রেডের নামে খাবারের শিল্পে ব্যবহৃত কাপড়ের রং মিষ্টির রং সাদা এবং জিলাপি মচমচে করতে ব্যবহার হচ্ছে রাসায়নিক হাইড্রোজ। পাম অয়েলের সাথে রং মিশিয়ে সরিষার তেল, সাদা চিনিতে টেক্সটাইল রং মিশিয়ে নকল লাল চিনি বানিয়ে বাজারে ছাড়া হচ্ছে। মাননীয় স্পিকার, আইনের যথাযথ প্রয়োগ না থাকায় জনগণ ভেজাল খাদ্যের বিষে নীল হচ্ছে। প্রতিকারে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবি। জনস্বার্থে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্ব সম্পন্ন বিধায় কার্যকর পদক্ষেপ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। ময়মনসিংহ দশ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান, সময় দুই মিনিট। ধন্যবাদ
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একাত্তর বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ আমার নোটিশটি ছিল অনলাইন জুয়া এবং সাইবার বুলিং রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।

0: কিন্তু মাননীয় স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে নেই এবং ই মন্ত্রী মহোদয় নেই। মাননীয় স্পিকার, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের নিয়ে পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চলছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের ফলে দেশের রাজনীতি এক ভয়াবহ উদ্বেগজনক পরিস্থিতির দিকে যাচ্ছে। মাননীয় স্পিকার, যা খুশি তাই লেখা হচ্ছে, বলা হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও সাইবার স্পেসে বিভিন্ন ভুয়া ফটোকার্ড করে নানান রকমভাবে প্রচার করা হচ্ছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে 160টি ওই যে আইডি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। মাননীয় স্পিকার, এই যে একটা জিনিস আমি মাননীয় স্পিকার আমি বলতে চাই, যেটা হলো যে বাক স্বাধীনতার নামে যে মিথ্যাচার, অপপ্রচার, বিভ্রান্তি এবং এই যে এই কাজগুলি করে চলছে পরিকল্পিতভাবে, সমাজের সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে রাজনীতিবিদদের পরিচয় করিয়ে দেওয়ার একটা অপচেষ্টা চলছে, রাজনীতি ধ্বংসের এটা একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে আমি মনে করি। এটি কোনো মতেই সুস্থ রাজনীতির চর্চা হতে পারে না। এক্ষেত্রে এইসব ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি গুপ্ত, সুপ্ত এবং ফ্যাসিস্টরা জড়িত। আমার অনুরোধ যে আমি অনেক ক্ষেত্রে কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তাদের কাছেও সেই প্রযুক্তি নাই এবং আইনও যথেষ্ট যুগোপযোগী নয়। এই ক্ষেত্রে অনেক আইনটি আরও যুগোপযোগী করে এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ICT মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে এই ব্যাপারে পদক্ষেপ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালী এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব AM মাহবুব উদ্দিন, সময় 2 মিনিট। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার একত্র বিধির বিষয়বস্তু হল নোয়াখালী বৃহত্তর নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করা হোক। মাননীয় স্পিকার, নোয়াখালী একটা প্রাচীন এবং ঐতিহ্যবাহী জেলা। এখানকার জনসাধারণ অত্যন্ত ধৈর্যশীল, অ্যাডপশন খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেশি, পরিশ্রমী এবং মোটামুটি সৎ। যার দরুন বাংলাদেশে যেখানে যাচ্ছে সব জায়গায় কিন্তু নোয়াখালীর মানুষ পাবেন। মাননীয় স্পিকার, আপনার জেলায় কিন্তু নোয়াখালীর অনেক মানুষ আছে কিন্তু, এবং শুধু সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আছে, বিদেশেও প্রায় 70-80 লাখ নোয়াখালীর লোক আছে। মানে এখন এইটা নোয়াখালীর যেটা ভূমি অনেক অনেক জায়গা নোয়াখালীর, নোয়াখালীতে আরও 2-3টা জেলা করা যায় ভেঙে। এখন বাংলাদেশে সব জায়গাতে কিন্তু জায়গার সমস্যা, মানুষ প্রচুর জায়গা নেই। নোয়াখালীতে আমরা 1 কোটি লোকের জায়গা দিতে পারবো এখন। আগে অভাব ছিল, জায়গা ছিল না, দুনিয়া স্যাটেল করছি, এখন অন্য জায়গায় থেকে স্যাটেল করতেছি। এই জন্য নোয়াখালী বিভাগ অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট। নোয়াখালী মানুষ প্রাণের দাবি। এখানে সমুদ্র বন্দর করা যেতে পারে, বিমানবন্দর করা যেতে পারে, এখানে 3টা জেলা 3টা EPZ করা যেতে পারে, এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা যেতে পারে, এবং আপনি সমুদ্র বন্দর, আমরা চট্টগ্রামের উপর নির্ভরশীল। নোয়াখালী যদি আমরা সমুদ্র বন্দর করি তাহলে আমরা অল্টারনেট ঝুঁকি কমে যাবে এবং নোয়াখালীর মানুষ কিন্তু আর্থিক ও সচ্ছল। সম্প্রতি এরা জরিপ আসছে, নোয়াখালী থাকি বাংলাদেশ সবচেয়ে ধনী এলাকা জেলা, এবং ঢাকা শহরে প্রায় বাংলাদেশের ততটা ব্যাংক আছে, প্রায় প্রত্যেকটা ব্যাংকই আপনি কোনো আপনার হট ডাইরেক্টর আছে বা চেয়ারম্যান আছে। আমরা বিদেশেও অনেক ফাইন্যান্স করতে পারবো নোয়াখালী।
1: মাননীয় সদস্য ধন্যবাদ, আপনার অসমাপ্তকে সমাপ্ত করি। আপনি বলেছেন বাংলাদেশের সব জায়গায় আছে, নোয়াখালী নাই কোথায়? কথায় কথায় বলে যে চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়, তো অত সব জায়গায় আছে। ধন্যবাদ। আপনার 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, সময় 2 মিনিট।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনের বিষয়টা ছিল যে প্রায় 40 লক্ষ শিশু হামের টিকাদানের কর্মসূচির বাইরে থাকায় তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমরা জানি যে বাংলাদেশ একসময় টিকাদানের সফল দেশ হিসেবে পরিচিত ছিল। যদি বিগত দিনে আমরা থাকাই 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত হামের টিকাদানের সফলতা ছিল প্রায় 100%, কিন্তু পরবর্তীতে 2025

0: তাহলে এসে সেটা প্রায় 59% এটা নেমে আসে। কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভ্যাকসিন কেনার নীতি পরিবর্তন করার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত প্রায় 983 জন শিশু প্রাণ হারিয়েছে। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে ক্ষমতা আসার পরে আমাদের সরকার 5 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের যে টিকাদান কর্মসূচি আওতায় নিয়েছে, সেখানে 1,84,77,000 শিশুকে তারা লক্ষ্যমাত্রায় নিয়েছেন এবং শতভাগ দিয়েছেন। কিন্তু পাশাপাশি একই বয়সের শিশু আমরা আমাদের 6 মাস থেকে 5 বছরের নিচ পর্যন্ত শিশুর সংখ্যা, তাদেরকে ভিটামিন এর ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কিন্তু তাদের সংখ্যা দেখানো হয়েছে 2,23,00,000। তো একই অধিদপ্তরের 2টা ডিপার্টমেন্টের মধ্যে একই বয়সের শিশুর গড় মিল রয়েছে প্রায় 40,00,000-এর মতো। আমার বক্তব্য হলো যে এই 40,00,000 শিশু আসলে আমাদের এই 2টার ডিপার্টমেন্টের তত্ত্বের গড় মিল না, তারা বাহিরে রয়ে গেছে। এই ব্যাপারে মাননীয় মন্ত্রী কোনো ব্যবস্থা নেবেন কিনা, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু
1: জি ধন্যবাদ মাননীয় সদস্য। কিশোরগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজহারুল ইসলাম, সময় 2 মিনিট, ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হলো কঠিন চ্যালেঞ্জে এবং অর্থনৈতিক সংকটে বন্ধ তৈরি পোশাক শিল্পের বেকার শ্রমিকরা নানাবিধ অপরাধে জড়িয়ে পড়া প্রসঙ্গে। মাননীয় স্পিকার, এই দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হলো দেশের এই তৈরি পোশাক শিল্প। আজকে বিবিধ কারণে আজকে যে সংকট, এই সংকট শুধু আজকের নয়, ফেসি সরকারের আমল থেকে তৈরি সংকটে আজকে এই তৈরি পোশাক শিল্পটা চরম সংকটের মুখে পড়েছে, যার ফলে এই দেশের শত শত তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে পড়ছে। আমি এই তৈরি পোশাক শিল্প আজকে বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় 100,000+ শ্রমিক বেকার হয়ে পড়েছে। এই শ্রমিকরা জীবন জীবিকার তাগিদে অথবা তাদের ক্ষুধা নিবারণের তাগিদে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে। আমি তাই আপনার মাধ্যমে দেশের এই প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি এবং বৈদেশিক মুদ্রা আয়ের এই প্রধান খাত হলো তৈরি পোশাক শিল্প, আমি আপনার মাধ্যমে মাননীয় বস্ত্র পাটমন্ত্রীর কাছে আবেদন থাকবে এই বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করে, যাতে বেকার শ্রমিক যারা চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছে তারা যাতে কোনো অপরাধে না জড়ায়, তাদেরকে পুনরায় এই চাকরিতে বহাল করার স্বার্থে যাতে এই তৈরি পোশাক কারখানাগুলো পুনরায় চালু করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 9, হেলেন জেরিন খান, সময় 2 মিনিট, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে আমি মহান এই সংসদে বলতে চাই। বাংলাদেশের মানুষ সকলেই জানে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমি মনে করি রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষ একটা বিষয় নিয়ে ভীষণভাবে অস্বস্তিতে আছে। এটা অনেকটা এরকম যে যদি সত্য কথা বলে তাহলে বাবা কষ্ট পায়, আর অসত্য বললে মা বিপদে পড়ে, এরকম একটি বিষয়। শুরুটা হয়েছিল অনেকটা এরকম যে ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যে এই ব্যাটারি চালিত অটো রিক্সা, এটা ফ্যাসিস্টদের আমলে শুরু হয়েছে এবং পরবর্তীতে এর আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা আমরা দেখেছি যে এটা ব্যাপক আকারে মহামারী আকারে ধারণ করেছে এবং বর্তমানেও সেটা চলছে। এবং প্রতিদিন আমরা জানি প্রায় বাংলাদেশে 50-80,00,000 ব্যাটারি চালিত অটোরিকশা আছে, যেই অটোরিকশাগুলোর কোনো লাইসেন্স নাই, কোনো রেজিস্ট্রেশন নাই, এবং প্রতিদিন দেখা যাচ্ছে যে এই অটোরিকশা প্রতিদিন একে তো 50-80,00,000 অটোরিকশা আছেই এবং প্রতিদিন দেখা যায় যে প্রায় 3,000 মতো নতুন রিকশা এই সংযোগ হচ্ছে এবং এই অটোরিকশাগুলার যেহেতু কোনো লাইসেন্স নাই সেহেতু আমরা দেখতে পাই যে এদের কোনো মানে কোনো দায়িত্ব নেই এবং তারা যত্রতত্র চলছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই অটোরিকশাগুলা কোনো লাইসেন্সের, অর্থাৎ এদেরকে কোনো লাইসেন্সের আয়তায় আনা হবে কিনা অথবা রেজিস্ট্রেশন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর 2 মিনিটের বক্তব্য রাখার পর্ব এখানেই শেষ হলো।

0: আমরা এই বিধি 71টা শেষ করি মাননীয় সদস্য, তারপরে আসি, একটু বসেন, দুইজন আছেন, তারপরে আমরা দেখব। মাননীয় সদস্যবৃন্দ, বিধি 71-এর আওতায় জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এর নোটিশ, গৃহীত নোটিশ সময়ের উপর আলোচনা। এক নম্বর আইটেম হিসাবে আছে, সেটা স্থগিত করা হলো, মাননীয় প্রতিমন্ত্রী সময় চেয়েছেন, পরবর্তীতে সেটা আমরা দিনের কার্যসূচিতে আনব। দ্বিতীয় যেটা দিয়েছেন, আমি এখন মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, রংপুর 4 আসন থেকে নির্বাচিত, তাকে তাঁর জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ 71 বিধিতে আমার উত্থাপনীয় বিষয় হল সারের বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য, বিতরণ অব্যবস্থাপনা ও সরকারের কাঠামোগত দায়বদ্ধতা নিরূপণপূর্বক কৃষকদের রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কৃষি ও কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই চিরন্তন সত্যটি আজ চরম প্রশাসনিক উদাসীনতা এবং নীতি নির্ধারণী ব্যর্থতার কারণে ভুল লুণ্ঠিত হতে চলেছে। সরকারিভাবে দেশে সারের পর্যাপ্ত মজুত থাকার বলি আওলানো হলেও মাঠ পর্যায়ের চিত্র সরকারের চরম অব্যবস্থাপনা এবং তদারকিহীনতারই বহিঃপ্রকাশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, DAE এবং BCIC এর মধ্যে সমন্বয়হীনতা ও মনিটরিং ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার সুযোগ নিয়ে বিগত স্বৈরাচারী আমলের সুবিধাভোগী ডিলার ও বর্তমানের অসাধু সিন্ডিকেট দেশব্যাপী সারের এক ভয়াবহ কৃত্রিম সংকট তৈরি করেছে। সরকারের প্রশাসনিক শিথিলতার কারণে সারের বাজার আজ পুরোপুরি সিন্ডিকেটের দখলে, যেখানে সরকার নির্ধারিত 1050 টাকার DAP এবং 1350 টাকার ইউরিয়া সার কিনতে প্রান্তিক কৃষকদের বাধ্য করা হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। অতিরিক্ত দাম নেওয়ার এই প্রকাশ্য লুটপাট আড়াল করতে ডিলারদের কোনো পাকা রসিদ পর্যন্ত দিচ্ছেন না, অথচ স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে নির্বিকার ভূমিকা পালন করছে। জাতীয় পর্যায়ের এই নজিরবিহীন অব্যবস্থাপনার নির্মম শিকার হচ্ছেন তৃণমূলের কৃষকেরা, যার একটি স্পষ্ট প্রতিচ্ছবি দেখা যায় উত্তরাঞ্চলের কাউনি ও পীরগাছা উপজেলায়ও, যেখানে চলতি ভরা মৌসুমে কৃষকরা ডিলারদের দ্বারে দ্বারে ঘুরেও ন্যায্য মূল্যে এক বস্তা সার পাচ্ছেন না। অসাধু চক্রের কাছে সরকারের এই নীরব আত্মসমর্পণ কৃষকদের উৎপাদন বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, যা তাদেরকে কেবল চরমভাবে ঋণগ্রস্তই করছে না, বরং দীর্ঘমেয়াদে দেশের সামগ্রিক খাদ্য মূল্যস্ফীতিকে উস্কে দিয়ে জাতীয় খাদ্য নিরাপত্তাকে এক গভীর খাতের কিনে রায় ঠেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, এমতো অবস্থায় সারের এই জাতীয় সংকট নিরসনে সরকারের প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করে সিন্ডিকেট ভেঙ্গে অসাধু ডিলারদের লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ডিজিটাল কার্ড ভিত্তিক বিতরণ ব্যবস্থার মাধ্যমে সরাসরি কৃষকদের হাতে ন্যায্য মূল্যে সার পৌঁছাতে সরকার কী ধরনের দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে তাই মহান সংসদে জানানোর জন্য আমি মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় আছেন, মাননীয় সদস্যের সাথে সমস্বরে আমারও একই প্রশ্ন। মৃত ব্যক্তি যারা সারের ডিলার ছিলেন তাদের নামে এখনও ডিলারশিপ আছে, এক ইউনিয়ন না অন্য জেলার মানুষ সারের ডিলার ছিল সেটা এখনও আছে। আর ন্যায্য মূল্যের কথা যে বলেছেন, উনি ওনার আসনকে বলেছেন, আমিও আমার কলমাকান্দা দুর্গাপুরে খবর নিয়েছি একই অবস্থা। মাননীয় মন্ত্রী, এ বিষয়ে যদি আপনি উত্তর দিতেন, ধন্যবাদ।
2: থ্যাংক ইউ, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্যকে, জনাব আক্তার হোসেন সাহেবকে, আক্তার হোসেনে আমি বলেছি জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করার জন্য। প্রথমে মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যের প্রথম যে বক্তব্যটা দিয়েছেন এটা জবাব দিচ্ছি, সেটা হলো যে উনি এখানে বলেছেন, এটাই স্বাভাবিক, সারের অভাব থাকলে এটা বলবেই, বলেছেন যে সারের অভাবের মজুদ থাকার বুলিয়াওর আছে। মাননীয় স্পিকার, আমি প্রথমে বলে নিচ্ছি, ওনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাইয়া বলতেছি, সরকার বুলিয়াওর আছে না। এই মুহূর্তে গতবার ধরেন এই সিজনে সরকারের কাছে স্টক ছিল 12 লক্ষ মেট্রিক টন।

আমরা মধ্য আপনি ছাড়া বাকি সংসদ সদস্যের অনেকের মধ্যে এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা আছে বা অনেক কিছু জানতে চাচ্ছেন। ওনার বক্তব্যে একটা জিনিস ক্লিয়ার করে গিয়েছে, একটা সংঘবদ্ধ দল এই ধরনের কিছু করার চেষ্টা করছে। গত কয়েকদিনে কিছুটা কন্ট্রোল এসে আমরা আশা করি আগামী দিনগুলিতে আরো অনেক কন্ট্রোলে আসবে। মাননীয় স্পিকার, আপনাকে শুধু আমি বলি, ওনার জেলার প্রশ্নে গত বছর 25-26 অর্থ বছরে অগাস্টে ওখানে আমি ওই জেলায় আমার সার বরাদ্দ ছিল 10,590 টন। এই বছরে একই সময়ে একই মাসে আমার বরাদ্দ হল 1,847 টন। প্রশ্ন, সারটি যাচ্ছে কোথায়, কেন এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে? মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমি আমার লিখিত বক্তব্য তথ্য সহকারে লিখিত বক্তব্য উপস্থাপনা করছি। মাননীয় স্পিকার, কৃষির উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় নিশ্চিতকরণে সরকার সার সরবরাহের ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সার বিতরণ ব্যবস্থায় কৃষক বান্ধব করার লক্ষ্যে সরকার সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা 2026 এরই মধ্যে প্রণয়ন করেছে। নীতিমালায় প্রতি ইউনিয়নে পৌরসভায় 3 জন ডিলার থাকার বিধান রাখা হয়েছে। মাননীয় স্পিকার, এখানে কিন্তু বক্তব্য দিলে সারের ডিলার নিয়ে কিছুটা ইয়ে আছে, যে এই জিনিসগুলি একটু ভেঙে বলতে হয়। এই মুহূর্তে রানিংয়ে এক একটা ইউনিয়নে 2 জন ডিলার আছে যাদেরকে মাস্টার ডিলার বলা হয়। একটা আছে বিএডিসির, আরেকজন আছে বিসিআইসির। এবারের নীতিমালায় ওখানে আমরা আরেকটা নতুন করে ডিলার প্রত্যেকটা ইউনিয়নে এই মাস্টার ডিলার নিয়োগের নীতিমালা করা হয়েছে। এছাড়া প্রত্যেকটা ওয়ার্ড বেজে এখানে ডিলার আছে, কোথাও কোনো ইউনিয়নে 9 জন আছে, এমনও ইউনিয়ন আছে যেখানে অনেক বড় ইউনিয়ন, অনেক চাষের জমি, সেখানে 16 জন পর্যন্ত ডিলার ওইখানে আছে। এখানে ডিলারের নিয়োগের কিছু আরো কিছু পরিবর্তন এখানে নিয়ে আসা হয়েছে। স্পষ্টভাবে বিভিন্ন অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ডিলারদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে পর্যায়ক্রমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা দেখেছেন মাননীয় স্পিকার, কিছুদিন আগে থেকে এই জিনিসটা, যে চাউলের গুদাম ধানের মিলে সার পাওয়া যাচ্ছে, ধানের মিলে তো সার থাকার কথা না, এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কারো কারো বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে এবং তাদের জরিমানা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেন এটাকে এদের ডিলারশিপ থাকবে কি থাকবে না বিচারে মুখোমুখি আনা হচ্ছে। এরই মধ্যে মাননীয় স্পিকার, প্রতি উপজেলা ও জেলা পর্যায়ে সারের সরবরাহ, উত্তোলন, গুদামজাতকরণ, বিক্রয়, মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ, নিয়োগ, নিম্নোক্ত সার ডিলার বাছাই, ডিলারের কার্যক্রম মূল্যায়ন, সার্বিক সার পরিস্থিতি মনিটরিং করার জন্য যথাক্রমে উপজেলা, জেলা সার বীজ মনিটরিং কমিটি কাজ করছে। এছাড়া মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সারের মূল্য বৃদ্ধির রোধের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহায়তায় বিশেষ ট্রাস্কফোর্স এবং মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে মাননীয় স্পিকার। এছাড়া মাঠ পর্যায়ে কর্মরত বিভিন্ন পর্যায়ে কর্মকর্তার পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ে একজন যুগ্ম সচিব পর্যায়ে কর্মকর্তার নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তাদের জেলাভিত্তিক দায়িত্ব অর্পণ করে জেলার সার্বিক সার ব্যবস্থাপনা কার্যক্রম সারাক্ষণ মনিটরিং করছে।
মানুষ।

0: স্পিকার, উল্লেখ্য 24 আগস্ট 2026 দেশব্যাপী সার উত্তোলন বিতরণ ও সার ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরীক্ষামূলক কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আহ্বায়ক করে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী সমন্বয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক 300 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মাননীয় স্পিকার, উক্ত কমিটি কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিক দেশের সার্বিক সার ব্যবস্থাপনা কার্যক্রম মনিটরিং ও প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে যাচ্ছেন। জেলা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ছাড়াও উক্ত কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে কৃষক প্রতিনিধি, এটা মাননীয় স্পিকার এটা নতুন করে যে কমিটি গঠন করা হচ্ছে, নতুন করে আমরা কমিটি উপজেলা জেলা এবং কেন্দ্রীয়ভাবে আমরা কমিটি চেঞ্জ করছি। ওই কমিটির ভিতরে আমরা কৃষক প্রতিনিধি রাখা হয়েছে, ব্যবসায়ী রাখা হয়েছে, একজন গণ্যমান্য ব্যক্তি সমাজসেবী সদস্যকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে সার ডিলার নিয়োগ, সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতির 2026-এর নিয়ম নীতি যথাযথভাবে অনুসরণ করে উপযুক্ত ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হবে। নতুন করে প্রতিটা ইউনিয়নে আরও একজন ডিলার আমরা নিয়োগ করছি। এখানে যে কমিটি গঠন করা হয়েছে মাননীয় স্পিকার, এখানে আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা 10 জনের একটা কমিটি গঠন করেছি। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার। প্রত্যেকটা জেলায় 13 জনের একটা কমিটি গঠন করা হয়েছে, ওইটা সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক। এবং কেন্দ্রীয়ভাবে আরেকটা কমিটি গঠন করা হয়েছে, এটার প্রধান করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে, এটা 7 জনের। আমরা এরই মধ্যে এই নতুন নীতিমালার আলোকে প্রতি ইউনিয়নে একজন করে ডিলার নিয়োগের জন্য আমি মনে হয় আপনাকে প্রথমে বলেছি মাননীয় স্পিকার যে 3 জন মাস্টার ডিলার, তার ভিতরে নতুন একজন হবে, তাদের কাছ থেকেই সার নিয়ে ছোট যে ওয়ার্ড পর্যায়ে যে সমস্ত ডিলার আছে তারা নেয়, তারাও রিকগনাইজ। এটার জন্য আমরা অলরেডি অ্যাপ্লিকেশন কল করা হয়েছে, পরিপত্র জারি করা হয়েছে। এটা আপনার 3 তারিখ পর্যন্ত ছিল, এটা আজকে থেকে এটাকে 10 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। 10 তারিখের ভিতরে এই অ্যাপ্লিকেশন উপজেলা হয়ে জেলা হয়ে কেন্দ্রে এসে যাবে আমরা আশা করছি ইনশাল্লাহ। ওইখানে বলা হয়েছে 3 জন ডিলারশিপ নিয়োগের কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, ওই ক্রাইটেরিয়া মেনটেন করে, নিয়ম নীতি মেনটেন করে 3 জন লোকের এই ডিলারশিপের জন্য এখানে পাঠানো হবে সিরিয়াল নাম্বার 1, 2, 3 দিয়ে, তারপর ওইখান থেকে সিলেকশন হয়ে একজন যাবে। আমরা আশা করছি যে এই সমস্যাটা উনি মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্য স্পষ্ট বলে গেছে, কিছু লোক প্ল্যান ওয়াইজ ষড়যন্ত্র করছে। সো উনি যে এলাকার সংসদ সদস্য ওই এলাকার জনগণের স্বার্থে যেমন সংসদে এসে কথা বলেছেন, আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করব এই নীতিমালার আলোকে আপনার এলাকাতে সঠিকভাবে সার ডিলার উত্তোলন করছে কিনা এবং ওইভাবে সার বিতরণ করা হচ্ছে কিনা, কারণ ওইটা রিসিপ্ট দিয়ে বিক্রি করতে হয়। যদি মাননীয় স্পিকার সব সংসদ সদস্য যারা আছেন, মাননীয় সংসদ সদস্য ওনারাও যদি এ ব্যাপারে একটু চোখ কান খোলা রাখেন, আমার মনে হয় এই দুষ্কৃতিকারীরা দ্রুততম সময় এই দুষ্টমি থেকে চলে যেতে বাধ্য হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন, এ বিষয়ে আপনি একটি প্রশ্ন করতে পারেন, প্লিজ। থ্যাংক ইউ
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে সম্মানের সাথে একটা কথা বলতে চাই, যে সরকারি পরিসংখ্যান মজুদের ব্যাপারে যেটা বলা হলো, সেই সরকারি পরিসংখ্যানের আড়ালে যেন কৃষকদের বর্তমানে যে সারের দুষ্প্রাপ্যতা তৈরি হয়েছে সেই সংকটটা একেবারে আড়াল না হয়ে যায়। কেন এই কথা বলছি মাননীয় স্পিকার, কারণ রংপুর, রাজশাহী, ঝিনাইদহ, লালমনিরহাট, কুড়িগ্রাম যে অঞ্চলগুলো কৃষি প্রধান সেই অঞ্চলগুলোতে সারের একটা রিয়েল সংকট মাঠ পর্যায়ে আছে। সরকার বলছে যে তাদের কাছে মজুদ আছে, কিন্তু আমরা দেখলাম যে গত 23 আগস্ট কুড়িগ্রামে একটা ঘটনা ঘটেছে যে কৃষকেরা একজন ডিলারের গুদাম থেকে সার নিয়ে তারা চলে গেছেন, এই ধরনের একটা পরিস্থিতিও সেখানে তৈরি হয়েছে। এই কারণে আমরা সরকারের কাছে একটা বিষয়ে আবেদন রাখতে চাই, যদি আগে তাহলে কোন জেলা বা কোন উপজেলার জন্য কত আছে এবং ডিলাররা আসলে সে সারগুলো তুলছেন কিনা এবং সেটা কৃষকদের কাছে পৌঁছাচ্ছে কিনা, সেই ব্যাপারে সরকারের তরফ থেকে যেন উপজেলা ভিত্তিক একটা সঠিক পরিসংখ্যান সরকারের তরফ থেকে যেন এটা প্রকাশ করা হয় এবং সেটা যেন মাঠ পর্যায়ে একটা এটা সুষ্ঠু একটা তদারকি করার মতো একটা ব্যবস্থা যেন থাকে। পাশাপাশি আর একটা বিষয় একটু বলে রাখা প্রয়োজন, আমাদের সারের যে পরিমাণে চাহিদা সেই চাহিদার মাত্র 30% আমরা দেশে উৎপাদন করতে পারি। আমাদের যে সারটা সার কারখানা আছে তার 6টাই নানা সময়ে এটা বন্ধ ছিল বিগত সময়গুলোতে, কারণ বন্ধ থাকার কারণ হচ্ছে এখানে গ্যাসের সংকট আছে। আমাদের আসলে যে পরিমাণে ক্যাপাসিটি আছে সার উৎপাদনের সেই পরিমাণে আমরা উৎপাদন করতে পারছি না। পরিসংখ্যানগুলো বলছে যে আমরা আসলে 11 লাখ মেট্রিক টনের মতো উৎপাদন করতেছি, কিন্তু আমাদের যদি গ্যাসের সরবরাহ সঠিক থাকতো, কারখানাগুলো যদি সচল থাকতো, তাহলে আমরা আরও প্রায় 25 লাখ টনের মতো অতিরিক্ত আমরা উৎপাদন করতে পারতাম, যেটা আমরা উৎপাদন করতে পারছি না। সেই ব্যাপারটাতে আমরা যাতে দেশীয় পর্যায়ে আমরা যাতে সার উৎপাদন করতে পারি সে ব্যাপারে মন্ত্রণালয়ের দৃষ্টি আছে কিনা সেটা জানতে চাই। পাশাপাশি এই যে সার নির্ভরতা আছে, সেই সার নির্ভরতার কারণে কৃষকেরা নানা কারণে তাদের ক্ষতিগ্রস্ততা তৈরি হচ্ছে, সেই সার নির্ভরতা থেকে বের করে নিয়ে আসার কোনো মাধ্যম সরকার অন্বেষণ করবে কিনা, সেই ব্যাপারটাতে সমন্বিত পদক্ষেপ কী হবে, সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। প্রথমত মাননীয় সংসদ সদস্য বলেছে যে যদি সত্য হয়, আমি মাননীয় সংসদ সদস্য স্পষ্টভাবে বলেছি, যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য বলিতেছি এবং সত্য বলিতেছি। এই মুহূর্তে আমার কাছে স্টকে আছে ক্লোজ টু 13 লক্ষ টন, যা গত বছরের প্রয়োজন ছিল মাননীয় স্পিকার মাত্র 12 লক্ষ টন, তখন কিন্তু শর্ট হয় নাই। আছেন এই মুহূর্তে আমার ফাইভ লাইন বলতে, আমরা মাল যখন ফার্টিলাইজার আনি তখন ফার্টিলাইজার আসে বাল্কে, এটা বস্তাভর্তি করে আসে না, বাল্কে আসার পরে ওইখান থেকে মাদার ভেসেল থেকে ফিডার ভেসেলে নেওয়া হয়, ফিডার ভেসেল থেকে এনে এটাকে প্যাকিং করা হয় ওই ফাইভ লাইনে, এবং বহির্নঙ্গরে বা জাহাজে এই মুহূর্তে মাল যা আছে অন দা ওয়ে, ওইখানে মাল আছে 4,42,800 টন। আছেন মাননীয় সংসদ সদস্য, আপনাকে আমি আপনাকে যে ডাটাটা দিচ্ছি আপনি শুধু একটু দেখার অনুরোধ করছি, কারণ সরকারের পক্ষ থেকে যা বলা হবে যদি এটা সন্দেহ করেন, তাইলে তো সবসময় সন্দেহ করবেন, এত কোনো সলিউশন হবে না। আমি আপনাকে ডাটা দিচ্ছি, আপনার রংপুর জেলা 2025-26 অর্থ বছরে অগাস্ট মাসের সার দেওয়া হয়েছিল গত বছরের অগাস্টে 1,590 টন, 2026-27 অর্থ বছরে, কাইন্ডলি আপনি নোট নেন অথবা আপনি চাইলে আমার প্রিন্ট করা কাগজটা আপনাকে দিয়ে দেব, আমি আগেই বলছি যাহা বলিতেছি সত্য বলিতেছি। ভাই এগ্রিকালচার নিয়ে মিশা কথা কোন জেলা, যেটা খাই আমরা, এটা মিশা কথাগুলি বড় কঠিন কাম, সম্ভব না। আপনার 2026-27 অর্থ বছরে এইবারে আপনার অগাস্ট মাসে সার দেওয়া হয়েছে আপনার রংপুরে 1,847 টন, গতবার এই সময় ছিল 1,590 টন, তার মানে কয়েকশো টন বেশি গেছে এটা।

0: দিলাম আমি ইউরিয়া, আছেন আপনি, একইভাবে আমি আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের, আমি আছেন টিএসপি, আপনার গত বছরে টিএসপি ছিল অগাস্ট মাসের পঁচিশে, 2025-এর অগাস্টে ডেলিভারি ছিল 1082 টন, এবছরে দিছি আমরা অগাস্ট 2026-এ 1810 টন। আছেন ডিএপি, গত বছরে ছিল সেপ্টেম্বর, ওকে, গত বছর সেপ্টেম্বরে ছিল 3724 টন, এই বছরে সেপ্টেম্বরে দেওয়া হয়েছে 3912 টন। এটা ডিএপি, এমওপি, রংপুর আপনার সেপ্টেম্বরে ছিল 2614, এবারও দেওয়া হয়েছে 2614। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে মাননীয় সংসদ সদস্য একটা ব্যাপারে বলতে চেয়েছে এবং বলেছে, জানতে চেয়েছে যে এখানে আমাদের সার উৎপাদন এত হয়, আমরা বাকি সারের কি অবস্থা। আমার বছরে আমার সারের চাহিদা হল, সত্যিকার অর্থে আমাদের চাহিদা হল, আমি আপনার সবগুলি পেপার নিয়ে আসছি মাননীয় সংসদ সদস্য, আমি জানি আপনি সবকিছু জানতে চাইবেন, এই কারণে আমার বছরে সারের টোটাল চাহিদা আপনার কাছে কি আছে জানি না, 40,29,000 মেট্রিক টন। এখানে একটা জিনিস, এখানে কিন্তু 5-4 রকমের সার আছে, এর ভিতরে ইউরিয়া, এর ভিতরে টিএসপি, এরপরে ডিএপি, এরপরে এমওপি। বাংলাদেশ শুধুমাত্র মেইনলি ইউরিয়া প্রোডাকশন করে কিছু পরিমাণ এবং টিএসপি কিছু প্রোডাকশন করে, বাকি সম্পূর্ণ সারটাই আমাদের ইম্পোর্ট করতে হয়। ইউরিয়া আমাদের যে পরিমাণ ইম্পোর্ট করে, এটা অনেক কোয়ান্টিটি, এটা যা প্রোডাকশন হয় তার থেকে অনেক বেশি। এখানে আমরা বাংলাদেশ থেকেও ইম্পোর্ট করি, এখানে কাপকো যে ইন্ডাস্ট্রিটা জাপান কোলাবোরেশনে, ওরার কাছ থেকেও আমরা এলসি দিয়ে ইম্পোর্ট করি, এরা প্রায় 1,00,000 টন বছরে দিতে পারে, ওইটাও আমরা ইম্পোর্ট করি। প্লাস আমরা মেইনলি ইউরিয়ার, অ্যাকচুয়ালি মার্কেটে একটু অহেতুক একটা নার্ভাসনেস তৈরি হয়েছে, আমরা ইউরিয়ার সার ইম্পোর্ট এখনও করছি সৌদি আরব থেকে এবং কাতার থেকে। আফটার দ্য ওয়ার, মানে ওয়ার শুরু হওয়ার পরে সবাই মনে করছে কাতার এবং সৌদি আরব যেহেতু ওয়ারের মধ্যে পড়ছে, এরা তো দিতে পারবে না, কথা সত্য, কাতার দিতে পারেনি, কিন্তু সৌদি আরব এখন পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট সমস্ত সার ডেলিভারি করছে, তারা পোর্ট চেঞ্জ করে। এবং কাতার থেকে যে সারটা আমরা ইম্পোর্ট করতাম, এটা আমরা অল্টারনেট জায়গা থেকে, কানাডা থেকে এবং মরক্কো থেকে আমরা সেটা ইম্পোর্ট করছি। সুতরাং সারের কোনো ক্রাইসিস নাই, আর উৎপাদন বরাবরই বহু বছর ধরে আমাদের কম হচ্ছে। আমাদের এখানে আসলে শুধুমাত্র ইউরিয়া সারটা প্রোডাকশন হয়, অন্যটা একেবারে কম পরিমাণ, মাত্র 1,00,000 টন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য বসেন, আমরা মাঝখানে আছি, আপনি বসেন। আমি এখন মাননীয় সদস্য সেলিনা সুলতানা, মহিলা আসন নম্বর 35-কে তাঁর জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেলিনা সুলতানা, ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 71 ভিডিতে আমার জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে, আমার উত্থাপনীয় বিষয়, মাইক্রোপ্লাস্টিক দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে বাজারে প্রচলিত অনেক টুথপেস্ট সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা মানুষের শরীরে প্রবেশ করে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক এবং এ বিষয়ে জনসচেতনতাও কার্যকর নিয়ন্ত্রণ সময়ের দাবি। মাননীয় স্পিকার, এমত অবস্থায় টুথপেস্ট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ, নিয়মিত মান পরীক্ষা নিশ্চিত, জনসচেতনতা বৃদ্ধি এবং পর্যায়ক্রমে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার বন্ধে আমি মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিল্পমন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে এ বিষয়ে তাঁর বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে এবং নোটিশ প্রদানকারী মাননীয় সদস্যকে ধন্যবাদ। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় টুথপেস্টে, মাননীয় সদস্য যেটি উত্থাপন করেছেন, মাইক্রোপ্লাস্টিক প্রাপ্তির যে দাবি করা হয়েছে সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। উক্ত গবেষণায় মাইক্রোপ্লাস্টিকের উৎস অথবা এটি নিয়ন্ত্রণের কার্যকারী কোনো রূপরেখা নাই। কোনো অসম্পূর্ণ গবেষণার তথ্যে জনমনে যেন বিভ্রান্তি বা আতঙ্ক তৈরি না হয় সেজন্য বাংলাদেশ মান ও নিয়ন্ত্রণ সংস্থা BSTI বিষয়টি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। আমরা একটি বিশেষজ্ঞ টেকনিক্যাল কমিটি গঠন করেছি এটির পরীক্ষার জন্য। মাইক্রোপ্লাস্টিক্স তুলনামূলকভাবে নতুন একটি পরিবেশগত ও স্বাস্থ্যগত উদ্বেগ। BSTI নির্ধারিত জাতীয় মানদণ্ডগুলিতে এর পূর্বে এটি সরাসরি নিষিদ্ধ বা অন্তর্ভুক্ত ছিল না। বাংলাদেশ মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত না থাকায় মাইক্রোপ্লাস্টিক্স প্যারামিটার পরীক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ল্যাব ফেসিলিটিস BSTI এর কাছে নেই। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে BSTI মাইক্রোপ্লাস্টিক্স প্যারামিটার পরীক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, ডেন্টাল বিশেষজ্ঞ, শিল্প প্রতিষ্ঠান ও ভোক্তা অধিকার প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। গঠিত বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যে একাধিক সভা করেছে। এই কমিটির প্রত্যক্ষ তদারকিতে বাজার এবং উৎপাদনকারী কারখানা থেকে সরাসরি স্যাম্পল সংগ্রহ করে স্বাধীন ও নিরপেক্ষ বৈজ্ঞানিক মূল্যায়নের জন্য BCSIR-এ প্রেরণ করা হয়েছে। বৈজ্ঞানিক তথ্যাদি ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে টুথপেস্ট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যে ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর প্লাস্টিক মাইক্রোবিট সংযোজন নিষিদ্ধকরণ, পণ্যের গায়ে ব্যবহৃত উপাদানের স্পষ্ট ঘোষণার বাধ্যবাধকতা এবং মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণের স্ট্যান্ডার্ড পরীক্ষা পদ্ধতি জাতীয় মানে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে বাংলাদেশ মান ও মাইক্রোপ্লাস্টিকের গ্রহণযোগ্য লিমিট ও টেস্ট মেথড সংযোজনের জন্য আরও একটু গবেষণা প্রয়োজন। গঠিত উচ্চ পর্যায়ের কমিটি BCSIR হতে প্রাপ্ত পরীক্ষণ রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনে বাংলাদেশের মানে আপডেট করবে, স্ট্যান্ডার্ডে আপডেট করবে। মাননীয় স্পিকার, খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরাপদ মোড়কীকরণের লক্ষ্যে BSTI ইতিমধ্যে মান ও উপযোগিতা নির্ধারণ করেছে। খাদ্য মোড়কীকরণে মানসম্পন্ন ভার্জিন মেটেরিয়াল ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত ফুড ফ্যাক্টরি ও উৎপাদন কারখানাগুলোতে BSTI-এর সারপ্রাইজ ইন্সপেকশন ও তদারকি অব্যাহত রাখা হয়েছে। সাম্প্রতিককালে এরকম অনেক অভিযানের সচিত্র খবরাখবর সংবাদপত্রগুলিতে এসেছে। মাননীয় স্পিকার, জনস্বাস্থ্যের সুরক্ষায় সরকার কোনো আপোষ করবে না। বিজ্ঞানের ভিত্তি ও নিরপেক্ষ ল্যাব টেস্টের ফলাফলে যদি কোনো পণ্যে অননুমোদিত উপাদান বা BSTI স্ট্যান্ডার্ডের ব্যত্যয় প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্ট প্রস্তুতকারক বা আমদানিকারকের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। BSTI নিয়মিত সার্ভেলেন্স কার্যক্রমের মাধ্যমে বাজার থেকে খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ পরীক্ষণ করে থাকে। সম্প্রতি পরীক্ষায় নির্ধারিত বাংলাদেশ মানদণ্ড অনুসরণ না করায় 10টি খাদ্যপণ্য ও 8টি কসমেটিক্স বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি মশলা মশলা আইটেম ও বিভিন্ন প্রতিষ্ঠানের ঘি ও বাটার রয়েল পণ্য রয়েছে।

0: পরীক্ষায় এসব পণ্যে নির্ধারিত মানের সঙ্গে অসামঞ্জস্য পাওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানসম্মত নয় এমন পণ্য প্রত্যাহার ও নিয়মিতভাবে তদারকির মাধ্যমে ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিএসটিআই কাজ করছে। বিজ্ঞানভিত্তিক মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে জনস্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকার কঠোর ও নিরবিচ্ছিন্ন ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনার যদি কোনো প্রশ্ন থাকে একটা প্রশ্ন করতে পারেন, প্লিজ। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, বিএসটিআই পরীক্ষার মাধ্যমে টুথপেস্ট সহ নিত্য প্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক এবং ক্ষতিকর উপাদানসহ শনাক্ত করার পাশাপাশি পরীক্ষার ফলাফল ও পণ্যের মান অনলাইনে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়ে ভোক্তাদেরকে সরাসরি পণ্য নির্বাচনের সুযোগ দেওয়া কোনো উদ্যোগ নেওয়া যায় কি? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, খুব চমৎকার কোশ্চেন কিন্তু এটা।
0: মাননীয় স্পিকার, আমিও আপনার মতো একইভাবে সাধুবাদ জানাই প্রশ্ন কর্তা মাননীয় সদস্যকে। এটি আসলে একটি চমৎকার প্রশ্ন, বুদ্ধিদীপ্ত প্রশ্ন। আমি একটু আগেই উল্লেখ করেছি যে আসলে মাইক্রোপ্লাস্টিকের কোনো নির্ধারিত মান নাই, এটার কোনো স্ট্যান্ডার্ড সেট করা হয় নাই, এবং যে কারণে এটি একটি নতুন রিসেন্ট একটি উদ্বেগ, সেই কারণে বিএসটিআই এর কাছে এগুলি পরীক্ষার মতো ভালো যন্ত্রপাতিও নাই। তো যন্ত্রপাতিও আমরা সংগ্রহ করছি, বিএসটিআই এর একটা স্ট্যান্ডার্ডও আমরা মানে মাইক্রোপ্লাস্টিকের একটা স্ট্যান্ডার্ডও ঠিক করব। সম্ভবত মাননীয় স্পিকার, এটার কোনো গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ডই নাই, মানে এনি পিপিএম ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। তো যাই হোক, এটার একটা স্ট্যান্ডার্ড আমরা সেট করব। আর মাননীয় সদস্য যে ধারণাটি ব্যক্ত করেছেন যে ডিজিটালি এটা দেখানো, পাবলিকলি ডিসপ্লে করা, এটার ব্যাপারে অংশীজন নিয়ে আরও বোদ্ধা মহল সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা আলাপ পরামর্শ করেই ঠিক করব, তার মধ্যে আপনিও থাকবেন ইনশাল্লাহ প্রশ্নকর্তা সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দুইজন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছিলেন, জনাব শফিকুল ইসলাম এবং জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী। শফিকুল ইসলাম সাহেব আগে দাঁড়িয়েছেন, বাট যেহেতু উনি সিনিয়র মেম্বার হাউজের, আমি জনাব মনিরুল হক চৌধুরী সাহেবকে, মাননীয় সদস্য, আপনাকে পয়েন্ট অফ অর্ডারে বিব্রত করার জন্য এক মিনিট সময়ের মধ্যে যদি শেষ করতেন প্লিজ।
3: জানি না এটা পয়েন্ট অফ অর্ডার হবে কিনা, কিন্তু আমার বলা ছাড়া উপায় নেই। কালকে মরহুম জেনারেল ওসমানীর, মুক্তিযুদ্ধের সেনানায়ক, ওনার 108তম জন্মদিবস কালকে গেছে। আমি ঘটনাক্রমে সেখানে উপস্থিত হয়ে কিছু লক্ষ্য করলাম, মনে হলো এই দেশে জেনারেল ওসমানী নামে কোনো লোকের জন্ম হয় নাই। পরে নিজে জানার চেষ্টা করলাম, টিভিতে অনুসরণ করলাম, পত্রিকায় দেখলাম কালকে যে জন্মবার্ষিকী এই কথারও কোথাও নিউজ নাই। টেলিভিশনে কত রকম চ্যানেলে কত রকম টক শো হয়, টক শোজীবীরা ভালোই করছেন, কিন্তু এই প্রসঙ্গটি কালকে কেউ আনার প্রয়োজনীয়তা বোধ করেন নাই। আমি শরম পেয়েছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে। আমি ভাবলাম আমি একটা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি, এটাও মুক্তিযুদ্ধ বিষয়ক, নতুন এখানে একটাই মিটিং হয়েছে। আমি ভাবছিলাম ওনারা তো কিছু, আমি কুমিল্লা ছিলাম, কুমিল্লা থেকে এসে প্রোগ্রাম যোগদান করেছি। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে সরাসরি প্রশ্ন করতে চাই, জানতে চাই, আপনার সাহায্য চাই। আমি একটা নোটিশও দিই 301 ধারা, এটা ঠিক হয়নি, 302 ধারা দেওয়া উচিত ছিল। আমি কুমিল্লা থেকে আসার পথে নোটিশটা প্রস্তুত করে আপনার কাছে পাঠিয়েছি, সুযোগ নেই এখন অন্ধ্র দিয়েছেন। এই ব্যাপারটা আমাদের জন্য খুব বিব্রত হয়ে গেছে, আশা করি এই ব্যাপারে আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ দেবেন। তথ্যমন্ত্রী এখানে নাই, এত কিছু টেলিভিশনে দেখায়, এটা দেখানোর সুযোগ হয় নাই। মাননীয় স্পিকার, টেলিভিশনে দেখায় না এমন কিছু পৃথিবীতে নাই। আমাদের দেশে কত লক্ষ চ্যানেল তাও আমি জানি না, আমরা কেউ করল না, সবাই তো সরকারের কাছে দায়বদ্ধ। এমনকি একটি ছোট স্মৃতিচারণ করে বলবো, 65 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, খেমকারান যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধে যদি জেনারেল ওসমানীর ইনভলভমেন্ট নাকতো, জেনারেল জিয়া পরে হয়েছেন, না থাকতো, খেমকারান সেদিন পাকিস্তানের রক্ষা করতে পারতো না, ওই অংশ পর্যন্ত ভারত দখল করতো। অন্তত তার ওই অবদানের জন্য এই দেশের মানুষের যারা সংশ্লিষ্ট স্মরণ রাখা উচিত। মুক্তিযুদ্ধে কী করেছেন এটা নিয়ে বলতে গেলে ঘন্টা লাগবে। আমি শুধু বলো যে আমি মুক্তিযুদ্ধের স্মরণ পেয়েছি, আমি জাতি

0: কাছে ক্ষমা চাই, আমরা জেনারেল ওসমানের প্রতি কোনো মর্যাদা দেখি নাই, তার সম্পর্কে কোনো পাঠ্যপুস্তকে একটা কিছু নাই, এইটাও একটা ষড়যন্ত্র বলে মনে করি, যাতে মানুষ মুক্তিযুদ্ধকে মনে না রাখে। কোনো পাঠ্যপুস্তক আমি যা বই সম্ভব কালেকশন করেছি বাচ্চাদের বই স্কুলের বই একদিনের মধ্যে কোথাও আমি দেখি নাই, হতে পারে আমার না জানা। মাননীয় স্পিকার, এই দেশটা বাংলাদেশ এবং এটা আমরা স্বাধীন করেছি, কারো দয়া নয়। এম জেনারেল ওসমানী সর্বজনীন ছিল, যিনি রিটায়ার করার পরে যাকে প্রমোশন দেয় নাই শুধু বাঙালি হওয়ার কারণে, ইস্ট বেঙ্গলের নেতৃত্বের কারণে, সেই ব্যক্তিটি সে কমান্ড গ্রহণ করেছিলেন, নির্মোহ, নিরহংকার, সৎ, সাহসী। কোনো লেখক যদি বাংলাদেশে জন্ম হয়ে থাকে, জেনারেল ওসমানীও একজন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, আপনার কাছে আশা করি, সুযোগ আমি নোটিশও দিয়েছি, এজেন্ডা দিয়া এই সময়ে সংসদ থেকে একটি সিদ্ধান্ত হওয়া উচিত, তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করা বাধ্যতামূলক, অথবা জাতীয় কর্মসূচিতে পুস্তকতে তার জীবন প্রচুর আছে সেটাতে পুস্তিকা পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হয়, এই ব্যাপারে একটি সরাসরি সিদ্ধান্ত আপনার কাছে প্রত্যাশা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে অ্যালাউ করার জন্য।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। মহান বীর ওসমানী সাহেবের জন্য অফকোর্স আপনি যেহেতু নোটিশ একটা দিয়েছেন, আমিও মাননীয় স্পিকার মহোদয় কাছে যাব এবং এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য আমিও অনুরোধ জানাবো। অফকোর্স 1965 সালের যে পাক ভারত যুদ্ধে সেখানে এজে ওসমানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাদের যে ভূমিকা, সেই যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গ শার্দুল উপাধি পেয়েছিলেন, তাদের তো স্মরণে নিশ্চয়ই আমাদের সেভাবেই জাতীয়ভাবে স্মরণ করা উচিত। ধন্যবাদ আপনাকে। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, এক মিনিটে দয়া করে যদি শেষ করতেন প্লিজ।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। তিরমিজি শরীফের 2915 নম্বর একটা হাদিস বলে একটু শুরু করি, যাতে আপনি চাইলেই বসিয়ে দিতে পারবেন, যাতে বসিয়ে না দেন মেহরবানি করে। সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন কিয়ামতের দিনে খুব দুর্যোগে কোরআনের বাহককে বলা হবে আল্লাহ তাআলার কাছে যে তাকে অলঙ্কার পরিয়ে দেওয়া হোক, আল্লাহ তাআলা তখন বলবেন তাকে সম্মান এবং মর্যাদার মুকুট পরিয়ে দেওয়া হোক, তারা হচ্ছে কোরআনের হাফেজ। আমাদের 2026 সালে কোরআন মক্কা শরীফে 46তম আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে লাল সবুজের পতাকা থেকে তারা উড্ডীন করেছে, 133টা দেশের মধ্যে প্রতিযোগিতায় তারা প্রথম স্থান অধিকার করেছে। মাননীয় স্পিকার, আজকে এই পয়েন্ট অফ অর্ডারে তুলেছি এই জন্য, আজকে এই মাদ্রাসা উন্নয়ন এবং কারিকুলাম সংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রসঙ্গ আর প্রশ্নোত্তর পর্ব ছিল, আমরা তাদের মানোন্নয়ন কারিকুলাম ডেভেলপমেন্টের কথা বলি। এই যে 133টি দেশের মধ্যে আমার দেশের সন্তান, আমার বাউফলের, আমার সৌভাগ্য, আমি তার কাছে যাওয়ার, তাকে কাছে পাওয়ার সুযোগ হয়েছে, আমরা চেষ্টা করেছি। কিন্তু আমরা আজকের এই সংসদে কি আমরা শুধু আমাদের সন্তানটা না, আমাদের এই নুরুদ্দিন জাকারিয়া না, 130টা দেশের মধ্যে পুরুষদের তৃতীয় বিভাগে তৃতীয় হয়েছে আর একজন মাহমুদুল হাসান, আমাদের মেয়ে সন্তানেরা নারীদের তৃতীয় বিভাগে তৃতীয় হয়েছে মাসফিরা বিনতে মাহমুদ, নারীদের চতুর্থ বিভাগে তৃতীয় হয়েছে রাবিতা বিনতে রমজান, এবং এই যে তিনজন সহ মোট প্রথম স্থান অধিকার করা চারজন আমাদের সন্তানদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে আসলে কি করতে পেরেছি। মাননীয় স্পিকার, আপনি খেয়াল করবেন আমাদের প্রচলিত মিডিয়াগুলো এই ব্যাপারটাকে, আমি এই পার্লামেন্টে মাননীয় সরকার দলীয় চিফ হুইপকে যখন ক্রিকেটে ভালো করেছে এখানে আমরা তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছি, আমরা এই চারজন কি একটা কংগ্রেচুলেট আমরা অভিনন্দন কি এখান থেকে আমরা জানাতে পারি না? মাননীয় স্পিকার, আমাদের হীনমন্যতাটা কোথায়, আমাদের সংকীর্ণতাটা কোথায়? আমি জেনেছি ওই পরিবারগুলোর সাথে আমি কথা বলেছি, বিমানবন্দরে শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশন থেকে কোনোরকম একজন কর্মকর্তাকে পাঠিয়ে তাদেরকে রিসিভ করা হয়েছে, অথচ ক্রীড়া এবং সাংস্কৃতিক জগতে এরকম আন্তর্জাতিক পর্যায়ে যারা কিছু করেছেন তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে গাড়ি দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, প্লট দেওয়া হয়েছে, বিভিন্ন সম্মাননা দেওয়া হয়েছে। তাহলে কোরআনের এরকম প্রতিযোগিতায় যারা গুরুত্বপূর্ণ অবদান রাখলেন আমরা কেন তাদের ব্যাপারে করতে পারলাম না? মাননীয় স্পিকার, আমি আশা করি আপনার মাধ্যমে এই সংসদে তাদের ব্যাপারে আলোচনা হবে এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মাননা দেওয়ার ব্যাপারে নির্দেশনা আপনার পক্ষ থেকে। মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমার বাউফলের কৃতি সন্তান নুরুদ্দিন জাকারিয়া সহ যারা এই কৃতিত্বের অবদান রেখেছে তাদের সকলের প্রতি আমি এবং আমার এলাকার পক্ষ থেকে আবারও অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আপনাকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি।
1: ধন্যবাদ, আমাদেরও অভিনন্দন রইল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় এক আসন থেকে নির্বাচিত, কার্যপ্রণালী বিধির 211 বিধির উপবিধি এক অনুযায়ী ট্রান্সফার অব প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের 27 আগস্ট 2026 খ্রিস্টাব্দে বৈঠকে উত্থাপিত ট্রান্সফার অব প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। ট্রান্সফার অব প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটি রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি মোহাম্মদ নওশাদ জমির, কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 30 আগস্ট 2026 তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, করে অবদান রেখেছেন, তারা হলেন সর্বজনাব মোহাম্মদ আসাদুজ্জামান, 81 ঝিনাইদহ 1, এমরান আহমেদ চৌধুরী 234 সিলেট 6, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1, জনাব আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2 এবং আমি। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব ও লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে ও রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরও জানাই আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে। বিলটি পরীক্ষাকালে কমিটির বিরোধী দলের সদস্যদ্বয় বিলটিতে ভিন্ন মত পোষণ করে। বিলটির উপর ইসলামিক স্কলার ও ইসলামিক ফাউন্ডেশনের মতামত নেয়ার জন্য প্রয়োজন মর্মে উল্লেখ করেন। অতঃপর ট্রান্সফার অব প্রপার্টি অ্যামেন্ডমেন্ট বিল 2026 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সুপারিশ করছে। আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ নওশাদ জমির, পঞ্চগড় এককে কার্যপ্রণালী বিধির 211 উপবিধি এক অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের 27 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখের বৈঠকে উত্থাপিত জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি মোহাম্মদ নওশাদ জমির কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 30 অগস্ট 2026 তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব মোহাম্মদ আসাদুজ্জামান, মাননীয় আইনমন্ত্রী 81 ঝিনাইদহ 1, ইমরান আহমেদ চৌধুরী 234 সিলেট 6, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1 এবং আলফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের সচিবালয় সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব ও লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে ও রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে। কমিটিতে বিলটির উপর আলোচনার প্রারম্ভে কমিটির বিরোধী দলীয় মাননীয় সদস্যদ্বয় বিলটির উপর বক্তব্য প্রদান না করে কমিটি কক্ষ ত্যাগ করেন। অতঃপর কমিটি জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সুপারিশ করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, উপস্থাপিত হয়েছে, আমি আগে এটি সংসদে পাশ করি, তার সংসদে বলি, তারপরে আপনি জি। আচ্ছা ঠিক আছে, একটু মাইকটা দিবেন প্লিজ জনাব নাজিবুর রহমান।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে রিপোর্টের তিনে বলা হয়েছে যে আমি মোহাম্মদ নাজিবুর রহমান, আল ফারুক আব্দুল লতিফ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি আলোচনায়। আবার পাঁচে বলা হচ্ছে আমরা আলোচনা না করে কক্ষ ত্যাগ করি। আসলে তিন নম্বর এখানে সংশোধনী আসবে, আমরা আলোচনায় অংশগ্রহণ করি নাই। আর পাঁচ নম্বরে যেটা আছে সেখানেও আসলে বিষয়টা আমরা কোনো কথা না বলে কক্ষ ত্যাগ করেছি সেটা না। আমরা সেদিন ক্যাটাগরিক্যালি উল্লেখ করেছিলাম কেন আমরা কক্ষ ত্যাগ করেছি। আমরা বলেছিলাম যেহেতু সরকার ভুক্তভোগী জনগণের অংশীদার এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থা সমূহের মতামত উপেক্ষা করে একতরফাভাবে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 রহিত করেছে, যেহেতু অধ্যাদেশটি বাতিলের সময় সরকার আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবে তার চেয়ে দুর্বল ও সীমিত পরিসরে একটি বিল সংসদে উপস্থাপন করা হয়েছে, যেহেতু প্রস্তাবিত বিলটি জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানসমূহের বৈশ্বিক জোট গানরি এর স্বীকৃত মানদণ্ড, প্যারিস প্রিন্সিপালস এবং প্রাসঙ্গিক আন্তর্জাতিক কনভেনশন ও ঘোষণাসমূহের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, যেহেতু আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটিকে মাত্র 2 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিয়ে অংশীজনদের সঙ্গে যথাযথ মতবিনিময় এবং স্বাধীনভাবে বিলটি পর্যালোচনার ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ কার্যত সীমিত করা হয়েছে, ফলে কমিটিকে একটি রাবার স্ট্যাম্পে পরিণত করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেহেতু আমরা কমিটির বিরোধী দলীয় সদস্যগণ এই বিলের কোনো আলোচনা বা পর্যালোচনায় অংশ না নেয়ার এবং বিলটি পাশের প্রক্রিয়ার কোনো পর্যায়ে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আর এই বৈঠকে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই জিনিসটা আমরা লিখিতও দিয়েছিলাম কিন্তু এটা রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয় না। আমি আপনার মাধ্যমে যেটা অনুরোধ করব, এই রিপোর্টের পূর্ণাঙ্গতার স্বার্থে এই বিষয়টা এখানে অন্তর্ভুক্ত করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সভাপতি, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য যদি থাকে বা আইনমন্ত্রী যে কোনো একজন।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমার আপনার মাধ্যমে জানাতে চাই, আমাদের বন্ধু যে কথাটা বলেছেন এটা তিনি এই কথাগুলো তিনি সেদিন কমিটির সামনেই বলেছিলেন, তো সেটাকে আমরা ধরে নিয়েছিলাম ওইটুকু পর্যন্ত তারা আলোচনার মধ্যে ছিলেন, সেই হিসেবেই রিপোর্টটা এসেছে। আসলে এই কথাগুলো তারা প্রতিবাদ স্বরূপ বলেছিলেন কিন্তু তারপরে বিস্তারিত আলোচনার পূর্বে তারা কমিটি কক্ষ ত্যাগ করেন, সেভাবেই কথাটা বলা আছে।
1: তা এখানে উল্লেখ আছে সক্রিয় আলোচনা, তার মানে কি এই বিল সম্পর্কিত আলোচনা সক্রিয় আলোচনার মানে বোধহয় এটাই আসে।
3: জি মাননীয় স্পিকার,
1: মাননীয় আইনমন্ত্রী সভাপতি সাহেব শেষ করুক।
3: যেই বক্তব্যগুলো এসেছে এগুলো তারা বিলটি পরীক্ষার পরেই বক্তব্য পরীক্ষা করার পরে বক্তব্যগুলো দিয়েছেন, সেই জন্য আমরা সক্রিয় শব্দটা বলেছি। আর তারা যে স্থান ত্যাগ করেছেন এটার প্রতিবাদে এটাও তো বলা আছে, এটা তো আমরা কোনো যে এখানে অন্য কিছু বলা হয়নি। আমাদের অনুরোধ ছিল, আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন, আপনাদের যে বিস্তারিত বক্তব্য আছে বিলটার খুঁটিনাটি নিয়ে কোথায় যদি আপনারা আরও আলোচনা করতে চান অনুগ্রহ করে আমাদেরকে বলুন, আমরা সেগুলো একটার মধ্যে অন্তর্ভুক্ত করব। তো যেমন তাদের অন্য আরেকটা বিলের ব্যাপারে তারা বিস্তারিত লিখিত দিয়েছেন, সেটা আমরা প্রসিডিংসে দিয়েছি, তাদেরকে আমরা বলেছি, তারা যদি এখানেও সেভাবে করতেন তাহলে আমরা সেটা অন্তর্ভুক্ত করার সুযোগ পেতাম এবং তাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো সঠিকভাবে এখানে আরও বেশি প্রতিফলিত হতো। আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ, আপনারা অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন মাননীয় আইনমন্ত্রী।
5: মাননীয় স্পিকার, আন্ডার দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট হি ইনক্লুডস হি, আন্ডার দ্য কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন ইনঅ্যাকশন ইজ অলসো অ্যান অ্যাকশন, ইনঅ্যাকশন ইজ অলসো অ্যান অ্যাকশন। এই ক্ষেত্রে অ্যাডমিটেডলি মাননীয় বিরোধী দলের সদস্যরা এই বিলের বিরোধিতা করে লিখিত বক্তব্য পাঠ করেছেন। অ্যাডমিটেডলি যখন বিরোধী দলীয় সদস্যরা পাঠ করেন পার্টিসিপেট করেন, এর অর্থ হলো এই বিলের উপরে ওনারা আলোচনা করেছেন, ওনাদের ভিউ এক্সপ্রেস করেছেন। ওনাদের ভিউ প্রথমে এক্সপ্রেস করে যখন ওয়াকআউট করে চলে যাচ্ছেন, পরবর্তীতে রিমেইনিং সদস্যরা আলোচনা করে যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, দ্যাট মিন্স তারা তাদের সাথে এটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে এই স্থায়ী কমিটি। সুতরাং ওনারা যদি বলেন ওনারা আলোচনা করেননি পার্টিসিপেট করেননি পুঙ্খানুপুঙ্খভাবে, ওনাদের স্টেটমেন্টের সাথে এটা কন্ট্রাডিক্ট করছে, বিকজ ইনঅ্যাকশন ইজ অ্যান অ্যাকশন আন্ডার আর্টিকেল 102 অফ দি কনস্টিটিউশন। সিরিজ অফ ডিসিশন আছে মাননীয় স্পিকার, আপনি জানেন হাইকোর্টে যে যখন আর্টিকেল 102 তে জুডিশিয়াল রিভিউতে আমরা যাই, আমরা হয় অ্যাকশন চ্যালেঞ্জ করি অথবা ইনঅ্যাকশন চ্যালেঞ্জ করি, কেউ যদি নিবৃত্ত থাকে সেটাও একটা অ্যাকশন। সেই ক্ষেত্রে তাদের এই পার্টিসিপেশনটা, ওয়াক আউট করাটা, বিলের ব্যাপারে তাদের বক্তব্য দেওয়াটা, দিস ইজ এ কনস্ট্রাকটিভ পার্টিসিপেশন ইন দি আই অফ ল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব একটু একটা সেকেন্ড, মাননীয় আইনমন্ত্রী আপনি যেটা দিচ্ছেন লিগ্যাল ইন্টারপ্রিটেশন ঠিক আছে, বাট এটা তো লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল দুইটা মিলিয়ে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
6: মাননীয় স্পিকার একটু সাপ্লিমেন্ট করা, সব জায়গাতে নোট অফ ডিসেন্ট দেওয়ার এখতিয়ার আছে। আমি অ্যাপ্রিসিয়েট করি ব্যারিস্টার নাজিবুর রহমান যদি দয়া করে একটু আমার সুযোগ দেন আর কি, যদি উনি যে লিখিত বক্তব্যটা আজকে এখানে পাঠ করলেন রিপোর্টের উপরে, এই অংশগ্রহণগুলো আমরা পার্লামেন্টে চেয়েছিলাম। ওনারা মাননীয় বিরোধী দলীয় নেতার নেতৃত্বে সেদিন এই বিলগুলো উত্থাপনের আগেই বেশ আগে অনেক বক্তৃতা দিয়ে ওনারা বয়কট করলেন। সুযোগটা ছিল উত্থাপনের বিরোধিতা করে বিধি মোতাবেক বক্তব্য দিয়ে ওয়াক আউট করতে পারতেন। আমরা মনে করেছিলাম স্থায়ী কমিটির কমিটিতে আলোচনার জন্য হয়তো তারা অংশগ্রহণ করবেন না, তা আমরা অ্যাপ্রিসিয়েট করেছি তারা কিন্তু সেখানে আলোচনার জন্য অংশগ্রহণ করেছেন, কিন্তু বক্তব্য দিয়ে পাঠ করে আরও একটা রিপোর্ট আসবে তখনও আপনি দেখবেন পরের রিপোর্টটাতে তারা হয়তো দলীয় সিদ্ধান্ত হিসাবে ওয়াক আউট করেছেন। স্থায়ী কমিটিতে অংশগ্রহণ করার পরে ওয়াক আউটের এই নজির মনে হয় প্রথম, বাংলাদেশের সংসদের ইতিহাস আর দেখিনি। তারপরেও আমি আরও বেশি অ্যাপ্রিসিয়েট করতাম মাননীয় সদস্য যে বক্তব্যটা এখন পাঠ করলেন সেটা যদি নোট অফ ডিসেন্ট আকারে স্থায়ী কমিটির ওই মিটিংয়ে দিতেন, তারা এই রিপোর্টে সেটা কন্টেইন করতেন এবং সেটা ডকুমেন্টেড হতো, তাদের বক্তব্যটা আজকে বলতে হতো না, তারা সেই ট্রেনটা মিস করেছে। তা এনিওয়ে আজকে এখানে ফ্লোরে ডিসকাশন করাটা এটা পার্লামেন্টকে আরও বেশি অ্যালাইভ করেছে। আই অ্যাপ্রিসিয়েট হিজ স্পিচ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য, আমরা তো আসলে অনির্ধারিতভাবে একটা ইয়াতে চলে যাচ্ছি, তারপরে আপনি এক মিনিটে শেষ করেন। জি, মিস্টার নাজিবুর রহমান মাননীয় সদস্যকে দেন।
4: মাননীয় স্পিকার ধন্যবাদ। আপনি আসলে সত্যিকার অর্থে যেটা বলেছেন যে 102 অ্যাপ্লিকেশন অ্যাকশন ইনঅ্যাকশন, ওটা তো আসলে কোর্টের বিষয়, এটা তো পার্লামেন্টের বিষয় না। তারপরেও যদি ওটাকে আমি ধরেই নিই যে ঠিকই আছে, তাহলে এখানে সক্রিয় অংশগ্রহণ তো হবে না, এখানে হবে নিষ্ক্রিয় অংশগ্রহণ। এটা উনি সক্রিয় না বলে নিষ্ক্রিয় বলতে পারতেন। দ্বিতীয়ত যেটা কথা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন, এটা কিন্তু আমি লিখিত আকারে কমিটিকে দিয়েছি, এটা উচিত ছিল আমার যে ইয়েটা, যেই কারণে আমি এখান থেকে বক্তব্য প্রদান না করে কমিটির কক্ষ ত্যাগ করেছি, এই কারণগুলা লিপিবদ্ধ করা আমি মিটিংয়ে বলেছি, প্লাস এরপরে আমি লিখিত দিয়েছি। এইটা না দেওয়ার কারণে আসলে রিপোর্টটা অসম্পূর্ণ হয়েছে। আমি আপনার মাধ্যমে যেটা রিকোয়েস্ট করব, এইটা কমিটির যে রিপোর্টটা আছে এটার অন্তর্ভুক্ত করা হোক।
1: এটা তো এখন রেকর্ডেড হয়ে গেছে পার্লামেন্টারি প্রসিডিংসে, রেকর্ডেড হয়ে গেছে এখন। আচ্ছা, রেকর্ডেড হয়ে গেছে। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি কিছু বলবেন? না না, অবশ্যই বিরোধী দলের নেতা নাই যেহেতু, এটা আপনার প্রিভিলেজ। এখন মাইকটা দিবেন একটু প্লিজ বিরোধী দলীয় উপনেতা মহোদয়কে।
7: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে আর্গুমেন্টটা হচ্ছে, এটা যত না লিগেল তার চেয়ে বেশি পলিটিক্যাল, আপনি যেটা বলতে চেয়েছেন। তো সুতরাং ওনারা যে পলিটিক্যাল মাইলেজ নিতে চাচ্ছে, সেখানে আমাদের পলিটিক্যাল যে প্রিভিলেজটা আছে সেটাও এখানে ইনক্লুডেড হওয়া উচিত। আমাদের মাননীয় সংসদের সাথে দাবি কিন্তু বেশি না। উনি দুইটা শব্দ ব্যাপারে বলেছেন, একটা হচ্ছে সক্রিয় জায়গায় নিষ্ক্রিয় হোক বা পার্টিসিপেট করছেন, এতটুকু হইলেই এখানে চলে, এটা তো কোনো অসুবিধা নাই। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তার বক্তব্যটা উনি বলেছেন এখন যে উনি লিখিত দিয়েছেন, ওইখানে পাঠ করেও শুনিয়েছেন। সুতরাং দ্যাট শুড বি ইনক্লুডেড ইন দ্য রিপোর্টস, দ্যাটস অল। আমি আশা করি এটা রিপোর্ট অন্তর্ভুক্ত হবে এবং সেই ডিসিশনটাই এখানে চূড়ান্ত হবে। আর বাকি যেটা, সেটা তো ঠিকই আছে, যেভাবে আছে জটিলতা এখানে বেশি নেই। ইনকমপ্লিট রিপোর্টটাকে কমপ্লিট করে দিলেই দ্যাট বি নাইস। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে যেভাবেই হোক সংসদের বিষয়টা আলোচনা হচ্ছে, এটাতে উনি খুব হ্যাপি। আমরা চাই সব কিছুই এই সংসদে যেন যথার্থভাবে আলোচনা হইতে পারে, সে এনভায়রনমেন্টটাকে নিশ্চিত করা। শুধু সরকারের সুবিধা নেওয়ার জন্য আলোচনার সুযোগ থাকবে থাকবে না, এটা সংসদের স্পিরিট হওয়া উচিত না। আপনাকে ধন্যবাদ।
1: কনক্লুড করতে হবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে আমি একটু বলি, মাননীয় উপনেতা, আসলে কিন্তু জাতীয় চায় এই সমস্ত ইম্পর্টেন্ট বিলগুলা, এই ইম্পর্টেন্ট বিলগুলার ক্ষেত্রে সবার আলোচনা, জাতীয় কিন্তু সেটা প্রত্যাশা করে। আমরাও সেদিন চেয়েছিলাম এরকম একটা আজকের মতো আলোচনা, ভবিষ্যতে আলোচনা হয় তারপরে বিলগুলা পাস হোক, সেটা জাতীয় প্রত্যাশা করে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এন্ড দিস ইজ দ্য লাস্ট।
6: মাননীয় স্পিকার, না মাননীয় স্পিকার, আপনার পরামর্শ ঠিক আছে। পার্লামেন্টে আমরা যে সমস্ত বিষয়ে আলোচনা করি, এটা কার্যবাহ হিসাবে এভরিডে যা আলোচনা করি সেটা কিতাব আকারে প্রকাশিত হয়, আপনার লাইব্রেরিতে থাকে। আমি 1979 থেকে এই কিতাবগুলো দেখে আসতেছি, পড়ে আসতেছি, তার আগেরগুলো আমি ফলো করিনি। আজকেরও এই আলোচনাটা কার্যবাহের মধ্যে থাকবে, মাননীয় সদস্যের নামেই থাকবে। কিন্তু রিপোর্টের মধ্যে এই নিষ্ক্রিয় আর সক্রিয় শব্দটা না লিখলেও চলতো, তা ঠিক আছে, অংশগ্রহণই যে অংশগ্রহণ। এখন সক্রিয় অংশগ্রহণের মধ্যে সক্রিয় শব্দটা ওনার আপত্তি আছে? আপনার যদি রুলস অফ প্রসিজিওরের রিপোর্টের মধ্যে হাত দেওয়ার এখতিয়ার থাকে, তাহলে আপনি সক্রিয়টা কেটে দিতে পারেন শব্দটা, হ্যাঁ, নিষ্ক্রিয় লেখেন না, শুধু অংশগ্রহণ থাকুক। আর যে বক্তব্যটা নোট অফ ডিসেন্ট আকারে সেদিন দিতে পারতেন, সেটা তিনি দেন নাই, শ্রোতার না লিখিত আকারে জমা। আমি চেয়ার, আমি সভাপতি সাহেবের বক্তব্য অনুসারে বলছি, আপনি রিড আউট করেছেন, হ্যাঁ, সেই জন্য বলেছে অংশগ্রহণ করেছেন, কারণ আরও অনেক সদস্য কী কী বলেছে সেটা তো আর এখানে লেখা নাই। প্রত্যেক সদস্য যা যা বলেছে সেটা রিপোর্টের মধ্যে প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা নাই, লেখে না। শুধু সংশোধনের মধ্যে যদি কিছু থাকে, যে আইনের মধ্যে কোন কোন জায়গায় দাড়ি কমা সেমিকোলন সংশোধন হয়েছে বা ইনক্লুড হয়েছে, সেটা ওইখানে এডিটেড থাকে, কে কী আলোচনা করিলেন সেটা রেজলিউশন আকারে এখানে আসে না। ট্রেডিশনালি, কিন্তু আপনি আজকে এখানে আবার রিড আউট করাতে সেটা কার্যবাহী আসলো। তো এখানে মনে হয় আমরা হ্যাপি হতে পারি, আর এটাকে পুনরায় এডিট করে আবার প্লেস করার কোনো বিধান আছে কি না আমি অন্তত জানি না। রিপোর্ট রিপোর্ট দিয়েছে, তবে যদি আপনি স্পিকারের ক্ষমতা বলে সক্রিয় শব্দটা কেটে দিতে চান দিতে পারেন। আর যেহেতু নোট অফ ডিসেন্ট আকারে এখানে জমা দেওয়া হয় না, রিপোর্টে আসে নাই, আর বিস্তারিত আলোচনা যেহেতু এগুলো রেজুলেশন আকারে এখানে আসে না, রিপোর্টে ট্রেডিশনালি সেটা আসে, কিন্তু কিন্তু যে রিপোর্টটা আজকে প্রদান করা হয়েছে এটা আবার এডিট করে আবার জমা দেওয়ার বোধহয় সুযোগ নাই। তো জমা দেওয়া হয়েছে কিনা সেটা মাননীয় সভাপতি বলেছেন যে জমা দেন নাই, রিড আউট করেছেন এবং ওয়াক আউট করেছেন। যদি আপনারা এইভাবে বলতেন যে আমার এই সমস্ত বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, আমি এই কাগজটা কমিটিতে দিলাম, আমাদের এই রিপোর্টের সাথে যেন আমার নোট অফ ডিসেন্ট আকারে এটা আসে, এটা আসার নজির আছে, অনেক ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট সহকারে আসে, তো উনি তো সেভাবে দেন নাই সেই জন্য আসে নাই। তা আমার মনে হয় কার্যবাহী আলোচনা হয়েছে, খুব লাইভলি আলোচনা হয়েছে, আপনার এটা থাকবে রেকর্ডে, বাট রিপোর্টের মধ্যে থাকার বোধহয় সুযোগ নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্যবর্গ, আসলে এই বিলটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিল। আমরা মনে করি দফাওয়ারি যখন আলোচনা হবে তখন দুই পক্ষই, ট্রেজারি এবং অপোজিশন, সকলে আলোচনার মাধ্যমে তারপরে বিলটা সংসদে অনুমোদিত হতে পারে। ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিল। আমরা মনে করছি যে রিপোর্ট পেশ করা হয়েছে মাননীয় সভাপতি কর্তৃক, তা মহান সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবিদিন বরিশাল তিনকে কার্যপ্রণালী বিধি 211 উপবিধি 1 অনুযায়ী গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের 27 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে বৈঠকে উত্থাপিত গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি জয়নুল আবেদিন কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 30 আগস্ট 2026 তারিখের বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুরূপে পরীক্ষা করে বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয় অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন জনাব সালাউদ্দিন আহমেদ 294 কক্সবাজার 1, মীর শাহ আলম 37 বগুড়া 2, রফিকুল ইসলাম 101 খুলনা 3, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু 223 শরীয়তপুর 3, শিরিন সুলতানা 302 মহিলা আসন 2, মোহাম্মদ নুরুল ইসলাম 45 চাপাই নবাবগঞ্জ 3 এবং আতেন 189 ঢাকা 16। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব ও লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষার কাজে ও রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে বিলটি পরীক্ষাকালে কমিটির বিরোধী দলের সদস্যদ্বয় বিলটি কমিটিতে আলোচনা শুরুর পূর্বেই বক্তব্য দিয়ে ওয়াক আউট করেন। কমিটি গম প্রতিরোধ প্রতিকার বিল 2026 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য আমি সুপারিশ করছি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মহান সংসদে আপনি কি ওই কমিটিতে ছিলেন? আচ্ছা বলেন, এক মিনিট দেখি।

0: বাতেন, আমরা দুইজন উপস্থিত ছিলাম। আমরা এজেন্ডার শুরুতে আমরা কেন এই কমিটির মিটিং থেকে ওয়াক আউট করতে চাই সেই বিষয়ে আমরা বক্তব্য দিয়েছি, এবং দেওয়ার পরে সেখান থেকে আমরা বের হয়ে এসেছি, আলোচনায় অংশগ্রহণ করি নাই। এখানে সক্রিয় আলোচনায় অংশগ্রহণ, এই সক্রিয় শব্দটা এখানে মানে কোনোভাবেই কার্যকর নয়। আমি বক্তব্য যেটা বলেছি যে প্রথম অধিবেশনে 133টি যে আদেশ অধ্যাদেশ ছিল, এর মধ্যে 20টি অধ্যাদেশকে আদেশকে ল্যাপস করা হয়েছে, আমরা তখন ওয়াক আউট করেছিলাম সংসদ থেকে। পরবর্তীতে আবারও 27 অগস্ট যেদিন এই বিলটি আবার আনা হয়েছে, আমরা আবারও ওয়াক আউট করেছিলাম, যে ল্যাপস করার প্রতিবাদে আমরা তখন ওয়াক আউট করেছি। আবার এই বিলটিকে অধিকতর শক্তিশালী আইন হিসাবে আনা হবে, বিল হিসাবে আনা হবে বলা হয়েছিল, কিন্তু আমরা দেখেছি দুর্বলতম একটি আইন, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর স্বার্থকে সুরক্ষা দেওয়া হয়েছে, জনগণ বা ভিকটিমের স্বার্থকে সেখানে আসলে অবহেলিত করা হয়েছে। এই কারণ দেখি আমরা সেখান থেকে ওয়াক আউট করেছিলাম, যে আমরা অংশগ্রহণ করতে চাই না, আমরা ওয়াক আউট করলাম। তাহলে সক্রিয় অংশগ্রহণ, তো এটা এই জায়গায় এই শব্দটি কিভাবে আসলো? মাননীয় স্পিকার, এটি বাদ দেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে।
1: জি, আপনাকেও ধন্যবাদ। আপনার যে বক্তব্য রাখলেন, এটা 5 নম্বর প্যারাগ্রাফে সম্পূর্ণভাবে সুন্দরভাবে এসছে, যে আপনারা ওয়াক আউট করেছেন সেটাও বিবৃত করা হয়েছে। মহান সংসদে মাননীয় সভাপতি কর্তৃক রিপোর্টটি উপস্থাপিত হলো। আবার কিছু বলবেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
2: আমি খুবই সভাপতি সাহেব আর উঠাচ্ছিলেন, যার সদস্য যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্য পোড়াটা তিনি ওখানে দিয়েছেন, দিয়ে ওয়াক আউট চান, আমি অ্যাপ্রিসিয়েট করি। এই বক্তব্য আপনি বিল উত্থাপনের সময় আবার দিতে পারতেন, কিন্তু ওয়াক আউট করে গেছেন। একই বক্তব্য আপনি দিয়েছেন স্থায়ী কমিটিতে, কিন্তু ওয়াক আউট করেছেন, কাগজ জমা দেন। আশা করি একই বক্তব্য আপনি আবার বিবেচনার্থে যখন গৃহীত হবে বিল তখনও দিবেন, এবং সংশোধনী আনলে ওখানেও দিবেন। কিন্তু মূল বক্তব্য একটাতে আসছেন, যে সক্রিয় অংশগ্রহণ করেন নাই। এই সক্রিয় শব্দটার জন্য আমরা কয়েকটা রিপোর্ট এখন পরীক্ষা করে দেখলাম, যে মাননীয় স্পিকার, এটা আপনার কার্যালয়েরই একটা আবিষ্কার, যে সব রিপোর্টের মধ্যে আপনারা লিখে রাখছেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, এইটা আমাদের আবিষ্কার না।
1: মানে সব জায়গায় অ্যাটাক করতে ভালো লাগে আর কি, আমরা তো কিছু বলতে পারবো না।
2: এটা হলো সংসদ সচিবালয়ের আবিষ্কার, তারা এটা ওই কপি পেস্ট করেছে, অংশগ্রহণটার আগে সক্রিয়টা লিখতে হবে। এখন এটা আপনার এখতিয়ার, ভবিষ্যতের রিপোর্টের মধ্যে সক্রিয় লিখবেন কি নিষ্ক্রিয় লিখবেন। আর তিনি যে বক্তব্য দিয়েছেন যে গুম কমিশনের মধ্যে এটা বাহিনীর তদন্তের ক্ষেত্রে কথা বলেছেন, আমরা পরিষ্কারভাবে বলেছি যে এক বাহিনীর সদস্য যদি সেই গুম করে থাকার দায়ে অভিযুক্ত হয়, অন্য বাহিনীর সদস্যরা, অন্য বাহিনী সেটা তদন্ত করবেন। আপনাদের আপত্তি থাকলে সেটা আপনারা সংশোধনীতে আনবেন, আলাপ আলোচনা হবে। তারপরে অন্যান্য বিষয়ে যে সমস্ত হয়েছে এগুলো আমি বিস্তারিত এখানে আলোচনা করতে চাই না, যেহেতু পাশ করার সময় সংশোধনী আনলে আলোচনা করতে হবে। যেমন আজকে আমাদের মাননীয় বিরোধী দলীয় উপনেতাও আনুফিসিয়ালি আমাকে বলেছেন যে মিথ্যা অভিযোগে দায়ী হলে তাকে উল্টা জরিমানা করা হয়। তখন আমরা বলেছি এটা তদন্ত কমিটি বা তদন্তকারী কর্মকর্তা নির্ধারণ করে না, আদালতে বিচারক বিচার শেষে প্রমাণিত হলে প্রমাণিত হবে বলে জাজমেন্ট দেবে, প্রমাণিত না হলে যে অভিযোগকারী পক্ষ প্রমাণ করতে পারে নাই দেবে। আরেকটা হচ্ছে আদালতের অবজারভেশন থাকবে যে এটা মিথ্যা অভিযোগ বলে প্রতীয়মান হলো, এ তিন ধরনের। সুতরাং তারা মনে করেছে যদি কোনো মামলা প্রমাণিত না হয় সবগুলো বোধহয় মিথ্যা অভিযোগ হবে না, মিথ্যা অভিযোগ একটা প্রমাণিত হইতে হবে, এটা আদালতের রায় হবে, অন্য কোনো কর্তৃপক্ষ না। আরেকটা হচ্ছে প্রমাণ হবে, আরেকটা হচ্ছে প্রমাণে ব্যর্থ হবে, এইরকম। তো এগুলো ডিফারেনশিয়েট আমরা করতে পারবো, আইনের উপর যখন আলোচনা আসবে আপনারা সংশোধনী আনবেন তখন আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, যদি কিছু সেখানে গ্রহণ করার থাকে সংশোধনীতে আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা তো এখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটা আইন করতে চাই গুম প্রতিকার এবং প্রতিরোধের, যেটা সমগ্র জাতিতে একটা ঐক্য সৃষ্টি করবে। আমরা এখানে কোনো ফাঁক ফোকর রাখতে চাই না, এখানে সরকারের কোনো ব্যাড ইন্টেনশন নাই আমাদের কারণে, আমরা নিজেরা গুমের শিকার, আমরা চাইবো একটা শক্তিশালী এবং আন্তর্জাতিক

0: স্বীকৃত একটা আইন হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: না, অসংখ্য ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে যে দুইটা আইন, গুম এবং মানবাধিকার কমিশন, এই দুইটা আইন পুঙ্খানুপুঙ্খভাবে সবার দ্বারা বিশ্লেষণ হওয়া উচিত, কারণ আমরা যারা এই মহান সংসদে আছি কম বেশি সকলেই আমরা কিন্তু ভিকটিম। অতএব মানবাধিকার কমিশন এবং গুম আইন দুইটাই ভালোভাবে চর্বিত চর্বণের মাধ্যমে আমরা আলোচনা করে এই আইনটা সংসদ কর্তৃক পাশ হওয়া উচিত। আমাদের মাননীয় একজন সদস্য দীর্ঘদিন আইনাগরে ছিলেন, আপনার পরে যদিও উচিত না, তারপরেও আউট অফ জেস্টার আমরা তাকে একটু অ্যালাউ করতে চাই। জনাব আরমান সাহেব,
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি হবে বিধায় আমি দাঁড়াতে বাধ্য হলাম। প্রথমত সবাইকে জানতে হবে যে এটি একটি নতুন আইন নয়, 2025 সালে আন্তর্জাতিক জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় প্রায় 300+ দেশীয় অভিজ্ঞদেরকে নিয়ে একটি আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যশীল একটি আইন আনা হয়েছিল। সেই আইনে বেশ কিছু বিধান ছিল, তার মধ্যে অন্যতম একটি বিধান ছিল যে এই স্বাধীন কমিশন যে কোনো বন্দিশালায় কোনো রকম নোটিশ ছাড়া প্রবেশ করতে পারবেন। মনে রাখতে হবে এটা কোনো বিলাসী বিধান নয়, বাংলাদেশ সরকার গুম প্রতিরোধ যে কনভেনশন সাইন করেছে জাতিসংঘের সাথে, এই ওয়াদা বাংলাদেশ রাষ্ট্র করেছিল যে এই ক্ষমতা জাতীয় প্রতিষ্ঠানকে তারা সামনে নিয়ে আসবে। 2025 সালে যখন বাদ দেওয়া হলো, মাননীয় আইনমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করলেন এর চেয়েও শক্তিশালী, এর চেয়েও বড় একটি আইন আনবেন। এমন একটি আইন আনলেন যে যেখানে যেটা আমাদের কাছে মনে হচ্ছে একজন ভিকটিম হিসেবে আমি বলছি, যে এই বিস্তারিত ধারাগুলো দেওয়া হয়েছে, আবেদন করতে হবে সেই এক সংস্থাটা আরেক সংস্থা করবে, এমন একটি বিভ্রান্তকর প্রক্রিয়ার মধ্যে এই তদন্তকে ঠেলে দেওয়া হয়েছে। আমি নির্দ্বিধায় বলতে পারি এই ব্যুরোক্রেসিতে, এই প্রক্রিয়ার কনফিউশনে ম্যাক্সিমাম গুমের তদন্ত হারিয়ে যাবে। এবং আমি আমি নির্দ্বিধায় বলতে পারি আমাদের আইনমন্ত্রী যে যোগ্য সিনিয়র আইনজীবী, আমি নির্দ্বিধায় বলতে পারি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে মেধাবী একজন ব্যক্তি, তারা দুইজন এই ফল হবে এটা বোঝেন না, এটা বিশ্বাস করতে আমি রাজি না। তারা জেনে শুনে আইন শৃঙ্খলা বাহিনীকে এই সিগন্যাল দিতে চাচ্ছে যে তোমরা যা খুশি তাই করো, তোমাদের জব দিতে আওতায় আনার কোনো সুযোগ আমরা রাখলাম না। সুতরাং আমাদের কথা মতো যা খুশি তাই করো, তোমরা অন্যায় করো, তোমরা গুম করো, তোমরা নির্যাতন করো, তোমাদেরকে ধরার কেউ নাই, এই ব্যবস্থা আমরা আইনে করে দিলাম। মাননীয় স্পিকার, আমি নির্দ্বিধায় বলতে চাই এটা কোনো গ্যাপ নয়, সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে এই নির্দেশ দেওয়া যে তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। আমি মনে করি এটা ম্যালাফাইটি, এটি অসৎ উদ্দেশ্য এবং জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো আনা হয়েছে। মাননীয় স্পিকার, ইনশাআল্লাহ যেদিন বিস্তারিত আলোচনা হবে সেইদিন আমি বলবো, কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিভ্রান্ত সৃষ্টি হবে জনমনে, এই জন্য কতক্ষণ বলতে বাধ্য হলাম। যেদিন আইনটি পাশ হবে সেদিন আমরা আমাদের সুনির্দিষ্ট বক্তব্য দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করছি আইন পাশের সময় সবাই, জি আইন যখন দফাওয়ারি আলোচনা হবে সকলেই অংশগ্রহণের মাধ্যমে এই আইনটা আমরা আইনে পরিণত করতে চাই। অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন, না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি বলেছি ওনাকে দেয়া হয়েছে ওই ক্রাইটেরিয়া মেনটেন করে, না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটু শুনেন, আমি আগে বলেছিলাম আপনার অনুমতি সাপেক্ষে ওনাকে দেওয়া, যেহেতু আয়নাগড়ের বাসিন্দা হিসাবে ওনাকে দিয়েছি, আপনিও গুম ছিলেন সেই হিসাবে আপনাকে অ্যালাউ করছি, বলেন এখন।
3: আমারই ওয়াক আউট করতে হবে,
1: আমি একটু ডিসক্রাইব করেছি, আপনিও ভিকটিম ছিলেন এই জন্য আপনাকে অ্যালাউ করছি।
3: আহা, ওয়েন সিনিয়র মোস্ট মেম্বার দাঁড়ায় তখন একটু বসতে হয় মাননীয় সদস্য।
1: জনাব এম মাহবুবউদ্দিন আপনি বসেন দয়া করে,
3: করেন না কেন?
1: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
3: মাননীয় স্পিকার, আমার মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আরমান, উনি গোম ছিলেন, গোমের শিকার ছিলেন, তার আবেগকে ধারণ করি আমি

ওইটা পরে আমরা আলোচনা করতে পারতাম সংশোধন, যদি আমরা না বলি মিস ইন্টারপ্রিটেশন হবে আমাদেরকে। 2025 সালের অধ্যাদেশ গম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, তার মধ্যে বরং তার মধ্যে মানবাধিকার কমিশন দেওয়া হয়েছিল এটা শুনানির জন্য। সাইড বাই সাইড এখতিয়ার সম্পর কমিশন সহ অন্যান্য যে এখতিয়ারগুলো হয়েছে গুমের শিকার ব্যক্তিকে পরে যেয়ে তারপরে সে মামলার দেখা পেত। এখানে সরাসরি ভিকটিমকে যাওয়ার সুযোগ দিচ্ছে। গুমের বিভিন্ন ডিফিনিশন আমরা নিয়ে এসেছি, শুধুমাত্র আইসিটি অ্যাক্টে যেটা বিচার্য, যেটা ওয়াইড স্প্রিট সিস্টেম যে পেয়ারেন্স, সেটা আইসিটি কোর্টে এখনো বিদ্যমান আছে, সেটা ওখানে চলবে। ডিফাইন করে আপ টু ডেথ পেনাল্টি পর্যন্ত এখানে রাখা হয়েছে যাবতীয়, এবং এখানে জরিমানার বিধান, যদি যিনি দায়ী তিনি নিতে পারেন তার সম্পত্তি না থাকে তাহলে সরকারকে দেওয়ার জন্য এখানে বিধান রাখা হয়েছে, এবং তার বিভিন্ন রকমের গুমের শিকার যিনি তার তিনি এবং তার পরিবারের বিভিন্ন রকমের একটা শক্তিশালী আইন, যেটা নিয়ে 2025 সালের যে আইনটা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি বললেন স্বাধীন একটা তদন্ত সংস্থার কথা, যে বিনা নোটিশে সর্বত্র যেতে পারবে তদন্ত করতে, যেমন মানবাধিকার কমিশন। মানে স্পিকার, এই মানবাধিকার কমিশন আইনটা তাকে আমি পুঙ্খানুপুঙ্খরূপে দেখার জন্য অনুরোধ করব। মানবাধিকার কমিশনের আইনে যে অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছে সেখানে স্থায়ী কমিটিতে যেহেতু আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের বড়ের কথা, মানবাধিকার কমিশনের কোনো বাধা নাই কোথাও কোনো বিনা নোটিশ ইন্সপেকশন করতে যাওয়ার। এইখানেও যদি গুমের শিকার কোনো ব্যক্তিকে খোঁজার জন্য মানবাধিকার কমিশন যদি বিনা নোটিশে কোথাও যেতে চায় সেই আইনেই অ্যালাউড করা আছে। আর স্বাধীন তদন্ত সংস্থা হিসাবে মানবাধিকার কমিশন যদি কোথাও তদন্ত করতে চায়, একজন বিখ্যাত ব্যারিস্টার জানেন ইনএডমিসিবল।

0: বিভ্রান্তি সৃষ্টি কোনো সুযোগ নেই বা না প্রতিকার এবং প্রতিরোধ আইন, এটা আলোচনা করে আমরা নিয়ে এসেছি। আগে কয়েক মাস সময় নিয়েছে, সেমিনার সিম্পোজিয়াম করেছে।
1: সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সদস্য জনাব আলতাফ হোসেন চৌধুরী, 111 পটুয়াখালী 1 সদস্য, জনাব লুৎফুল্লাহের মাজেদ 153, ময়মনসিংহ 8 সদস্য, সৈয়দ জাহাঙ্গীর আলম 8, দিনাজপুর 3 সদস্য, 291 চট্টগ্রাম 14 সদস্য, মোসাম্মদ সুরাইয়া জেরিন 325 মহিলা আসন 25 সদস্য, 30 মহিলা আসন 33 সদস্য, নেত্রকোনা 5 সদস্য, জনাব মোহাম্মদ আবু তালিব চৌরসি ঝিনেদা 4 সদস্য। পাওয়ার স্পিকার, আপনাকে ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করার প্রস্তাব সংসদে উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বর্গনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব করিমউদ্দিন আহমেদ 288 সুনামগঞ্জ 5 সভাপতি। ভারপ্রাপ্ত মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যদি সংসদ সহান সদস্য, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া 275 রক্ষীপুর 2 সদস্য, জনাব মোহাম্মদ তমিজুদ্দিন 193 ঢাকা 20 সদস্য, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ 210 রাজবাড়ি 2 সদস্য, জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া 258 কুমিল্লা 10 সদস্য, মনসুরা আক্তার 326 মহিলা আসন 26 সদস্য, জনাব মোহাম্মদ কেরামত আলী 43 চাপাই নবাবগঞ্জ 1 সদস্য, জনাব সাইদুদ্দিন আহমেদ হানজালা 218 মাদারীপুর 1 সদস্য, জনাব ওবায়দুল্লাহ সালাফি 14 নীলফামারী 3 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তাঁর পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বর্গনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে

0: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও প্রচার সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যদি সংসদ সহান সদস্য, জনাব ইয়াসের খান চৌধুরী 154 ময়মনসিংহ 9 সদস্য, জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন 203 নরসিংদী 5 সদস্য, জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল 140 জামালপুর 3 সদস্য, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান 194 গাজীপুর 1 সদস্য, নীলুফার চৌধুরী মণি 310 মহিলা আসন 10 সদস্য, ফাহমিদা হক 318 মহিলা আসন 18 সদস্য, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম 112 পটুয়াখালী 2 সদস্য, মোসাম্মদ নাজমুন নাহার 340 আসন 40 সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ জনাব ইসলাম, আপনি এখন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব মহান সংসদে উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
0: মাননীয় স্পিকার, এইখানে সকলের ধারণা যে আমি আজকে সব পার্ট কমিটি করব। অ্যাকচুয়ালি আমাদের সব মিলিয়ে এখনও 35টা কমিটি করতে হবে, তার মধ্যে আজকে আমি 10টা কমিটি নিয়ে এসেছি, তার 7টা হয়েছে আর 3টা বাকি আছে, কোনো অসুবিধা নেই। আমি 3টার এখন একটা পড়ছি, এটার পরে 2টো বাকি থাকবে, আর বাকি এরপরে অনেকগুলো কমিটি থাকবে। আমরা এই সেশনেই কম্পালশন থাকার কারণে আমরা এই সেশনে কমিটি সমস্যা শেষ করতে চাই, মাননীয় সদস্যবৃন্দ যাতে কন্ট্রিবিউট করতে পারেন সেই চেষ্টাও করছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি এখন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বর্গনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহের বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। আলহাজ মোহাম্মদ জি কে গৌস 241 হবিগঞ্জ 3 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যদি সংসদ সদস্য, জনাব শেখ ফরিদুল ইসলাম 97 বাগেরহাট 3 সদস্য, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু 50 নওগাঁ 5 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান 247 ব্রাহ্মণবাড়িয়া 5 সদস্য, জনাব সরোয়ার আলমগীর 279 চট্টগ্রাম 2 সদস্য, সুলতানা জেসমিন 349 মহিলা আসন 49 সদস্য, জনাব মোহাম্মদ মাহবুবুল আলম 27 কুড়িগ্রাম 3 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল আলিম 98 বাগেরহাট 4 সদস্য, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ 104 খুলনা 6 সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলামের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব মহান সংসদে উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই কমিটি হওয়ার পরে আরেকটা কমিটি হলেই সব শেষ, আজকে দিনের মতন, সেটা আশ্বস্ত করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। জনাব নাসির রহমান 237 মৌলভীবাজার 3 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী ভূমি মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন সদস্য, জনাব মীর মোহাম্মদ হেলালুদ্দিন 282 চট্টগ্রাম 5 সদস্য, জনাব জয়নাল আবেদিন 266 ফেনী 2 সদস্য, জনাব সর্দার শরফুদ্দিন আহমেদ 120 বরিশাল 2 সদস্য, জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন 142 জামালপুর 5 সদস্য, জনাব এরশাদুল্লাহ 285 ভূমি চট্টগ্রাম 8 সদস্য, সুলতান আহমেদ 317 মহিলা আসন 17 সদস্য, জনাব মাহবুবুর রহমান বেলাল 21 রংপুর 3 সদস্য, জনাব মাহমুদুল্লাহ 147 ময়মনসিংহ 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এর প্রস্তাব মত এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব সংসদে উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
0: আপনার মাধ্যমে সংসদকে আশ্বস্ত করছি, ধর্মের কথা বলেই আজকে কমিটি করা এখানে শেষ করতে চাই, ধর্ম দিয়ে শুরু করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদের অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্ন সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। ভারপ্রাপ্ত মন্ত্রী ধর্ম মন্ত্রণালয় যদি সংসদ সদস্য হন সদস্য, জনাব মোহাম্মদ শামীম কায়সার 32 গাইবান্ধা 4 সদস্য, জনাব আজহারুল ইসলাম মান্নান 206 নারায়ণগঞ্জ 3 সদস্য, জনাব নুরুল আমিন 278 চট্টগ্রাম 1 সদস্য, নিপুণ রায় চৌধুরী 311 মহিলা আসন 11 সদস্য, সুবর্ণা শিকদার 320 মহিলা আসন 20 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল আমিন 24 রংপুর 6 সদস্য, জনাব মোহাম্মদ আবুল হাসান 233 সিলেট, জনাব মোহাম্মদ আব্দুল খালেক 106 সাতক্ষীরা 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতি ক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এর প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হলো

0: এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ কমিটি গঠনের জন্য। মাননীয় উপনেতা, সবাই বোধহয় ক্লান্ত বাড়ি যেতে চাচ্ছিলেন, খুব কি জরুরি? সবাই যাওয়ার জন্য প্রস্তুত? আচ্ছা ঠিক আছে, একটু মাইকটা দিবেন প্লিজ।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথম যে জন্য দাঁড়িয়েছিলাম আপনার রিকোয়েস্টে বসে পড়েছি, যে আপনি যে বার্ডিং দিচ্ছেন সেখানে যে শব্দটি ব্যবহৃত হচ্ছে সর্বসম্মত, কিন্তু আসলে তো আমরা ওইটাকে প্রস্তাবের পক্ষে সমর্থন দিইনি, আমরা বিরোধিত করি নাই। সুতরাং এটা যদি এরকম হইতে ভালো হইতো কিনা, এরকম হলে যে অধিকাংশের মত অনুসারে এটা পাস হয়েছে, এটা ছিল আমার তখন দাঁড়ানোর জন্য। এটা যদি তখনই হতো তাহলে অনেকগুলাতে এই কথাটি আসতে হতো না আর কি। কিন্তু যেহেতু আপনি ডিসিপ্লিনের কথা বলেছেন, অ্যাজ এ সেন্সিবল মেম্বার অফ পার্লামেন্ট, আপনাকে আমি ওবে করেছি, আই স্যাট ডাউন অ্যাট দ্যাট টাইম, দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে, আজকে সরকারি দলের আচরণে আমাদের এই পার্লামেন্টে রেগুলার থাকার ব্যাপারে খুব ইন্টারেস্ট কমে যাচ্ছে মাননীয় স্পিকার, এটা আমি মনে করি দুর্ভাগ্যজনক। কারণ হচ্ছে এই, এর আগের দিনও মাননীয় চিফ হুইপ কমিটি গঠনের জন্যে প্রস্তাব নিয়ে আসছিলেন এবং সেখানে আমরা কিছু কথা বলেছি, বলার পরে যেহেতু এটা পেশ করেনি এই ইস্যুটা নিয়ে সভাপতির বিষয়, আমি ওই দিনও বলেছি যে সরকারি দলের সাথে কিন্তু আমরা বৈঠক করেছিলাম, সেই বৈঠকে 26% শেয়ার বিরোধী দল পাওয়ার কথা অ্যাকর্ডিং টু দি নাম্বার অফ দি মেম্বার অফ পার্লামেন্টস, এবং সরকারি দল সেটা এগ্রি করেছে এবং সদস্যের ব্যাপারে সরকারি দল এটা মেনটেন করেছে। আমরা এটা আশা করি, এটা আমাদের রাইটস, যে সভাপতির পদেও আমরা 26% পাবো, সেদিন আমি বলেছিলাম। কারণ সভাপতি কোন দল থেকে কত হবে, কি রেশিওতে হবে, এই ব্যাপারে কোনো কনস্টিটিউশন হোক বা আমাদের প্রসিডিংয়ের যে বই আছে, প্রিভিলেজের বই আছে, সেখানে কিন্তু এটা কোনো উল্লেখ নাই। এটা যেভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় সেভাবেই হবে। একটা সময় সরকারি দলের পক্ষ থেকে আমাদেরকে 10টি সভাপতির পদ দেওয়া হবে বলে বলাও হয়েছিল এবং আমাদের কাছ থেকে তালিকা ওনারা চেয়েছিলেন, আমরা অ্যাকর্ডিংলি তালিকাটা জমা দিয়েছি। তো কিন্তু গত ওই দিন যে উনি সাবমিট করেন নাই, আজকে করলেন, তো এই করা না করার পিছনে আমি কোনো ডিফারেন্স দেখলাম না, এটা হচ্ছে একটি কথা। আমার মনে হচ্ছে সরকারি দল 2/3 মেজরিটির কারণে কিছুটা বেপরোয়া হয়ে যাচ্ছে, তারা নিজেরাই যেভাবে ডিসাইড করছে সেটাই এখানে তারা প্রয়োগ করছে। আমি মনে হয় যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিচে কিছুক্ষণ পরে দাঁড়াবেন আমার কথা ব্যাখ্যা দেওয়ার জন্য, তো তাতে আমার কোনো অসুবিধা নেই।
0: Such a nice chemistry between two of you.
1: Thank you very much. কারণ হচ্ছে আমরা দেখছি এই সংসদের এটা ব্যাড অর গুড কালচার আমি জানি না, বিরোধী দলের পক্ষ থেকে যখনই কোনো কথা বলা হয় এটা রিলেভেন্ট মন্ত্রীরা বা লোকেরা জবাব না দিলেও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু দাঁড়াই যাইয়া উনি একটা জবাব দেন। এখন আজকে উনি বোধহয় 5th time পঞ্চমবারের মতো দাঁড়াইছে আর কি, আমার পরে যদি দাঁড়ায় তাহলে 6 বার হবে। মাননীয় স্পিকার, এই যে পার্লামেন্ট পরিচালনা এবং পার্লামেন্টের যে পার্টিসিপেশনটা, এটা খুব হেলদি মনে হয় না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন তার বক্তব্যের এগেনিস্টে কিন্তু আমাদের আরও কিছু ব্যাখ্যার দরকার হয়ে পড়ে। তো আমরা যদি পরে দাঁড়াই, এরপর উনি আবার দাঁড়ান, তো দাঁড়ানোর উপসানুতে তো আমাদের দুজনের ভিতরেই পার্লামেন্ট লিমিটেড হয়ে যাবে মাননীয় স্পিকার। তো যেমন উনি কিছু কথা বলছেন তখন আমার জবাব দেওয়ার ইচ্ছে হয়েছিল কিন্তু আমি দাঁড়াইনি। কেন দাঁড়ানি? তো এইভাবে তো একজন আরেকজনের কথা থাকতে হবে, একটা জায়গায় তো শেষ হইতে হবে মাননীয় স্পিকার। তো আমি আপনার প্রতি অনুরোধ করব, এই বিষয়টি আপনার দিক থেকেও একটু খেয়াল রাখা উচিত মাননীয় স্পিকার। থার্ড যেটা, সেটা হচ্ছে খুবই আনফর্চুনেট এবং ইনডিসেন্ট, এটা খুবই ইনডিসেন্ট যে সরকারি দল যখন বলে যে আপনারা এই কমিটিতে আসেন তাহলে আপনাদের এটা

0: আমরা তো বাচ্চা ছেলে না, আমাদেরকে ললিপপ দেখাইয়া দেখাইয়া আপনি নিয়ে যাবেন, আর একটা জায়গায় গিয়ে আপনি আমাদেরকে অন্যভাবে দেবেন। আমরা সভাপতির যে পদটি, এটা তো আমরা সরকারের কাছে চাচ্ছি, এটা আমাদের রায়, ওনারা এই রাইসটাই কর্ম করছে, কারণ ওনারা তো এটা ডিসাইড করতে পারে না যে শতভাগ সভাপতি ওনারা নেবেন। এটা কোথায় লেখা আছে? এটা কি সংবিধানে আছে? তাহলে দি উইল অফ দি মেজরিটি পার্টি, দিস বিকাম দি ল, দিস বিকাম দি ডিসিশন অফ দিস পার্লামেন্ট। এটা কিন্তু স্বৈরাচার বলে মাননীয় স্পিকার। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্বৈরাচার? স্বৈরাচার মিনস আমি চা যা চাই এটাই আচার হবে, এটাই আমার আচরণ হবে। আমরা এই পার্লামেন্টকে এভাবে দেখতে চাই না। সুতরাং আমি মনে করি সরকারি দল দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, বৈষম্য বিরোধী যে আন্দোলন তাকে রেসপেক্ট করে নিজেরা পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে বৈষম্য সৃষ্টি করবেন না, কারণ আমরা আর একটা বৈষম্য বিরোধী আন্দোলন চাচ্ছি না। তো আমি একটু টায়ার্ড, আমি আর বেশি কথা বলতে চাই না। দিস ইজ এ ভেরি আনফর্চুনেট, দিস ইজ এ ভেরি ইনডিসেন্ট যে বিরোধী দলকে কোনো ধরনের সভাপতি পদ না দিয়ে, অনেকটা গায়ের জোর বলবো না, মেজরিটির জোরে একটি অন্যায়কে এই পার্লামেন্টে ওরা এস্টাবলিশ করছেন। আমরা একটা নিন্দা জানাই এবং এটা প্রতিবাদ করি, ধন্যবাদ। এরপরে মানে স্পিকার এটা আরেকটা শব্দ যোগ করি, এরপরে কমিটি সাবমিশনের ব্যাপারে, ফরমেশনের ব্যাপারে যদি ওনারা একই নীতিমালা এখানে মেনটেন করে, তাহলে ওই সময় এই পার্লামেন্টে ওনাদের এই কথা শোনার জন্য আমরা নাও থাকতে পারি, তবে উইল ডিসাইড অ্যাট দ্যাট মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।
1: ধন্যবাদ মাননীয় উপনেতা। আপনি যখন বক্তব্য রাখছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখছিলেন, আপনি বোধ হয় দেখেই বলছেন যে আপনার পরে উনি দাঁড়াবেন, ঠিকই দাঁড়িয়েছেন। আপনি তিনটে পয়েন্ট উল্লেখ করেছেন, প্রথম পয়েন্টটা আমাকে অ্যাড্রেস করে, আই সিনসিয়ারলি অ্যাপ্রিসিয়েট, আপনি ডিসেন্সির পরিচয় দিয়েছেন, বলার সাথে সাথে বসে গেছেন, দ্যাট ইজ দ্য বা না বলছেন কিনা আমি খেয়াল করি দুই চিফ হুইপের দিকে। যখন বিরোধী দলের চিফ হুইপ সাহেব এইভাবে হ্যাঁ বলেন, ধরেই নেওয়া যায় সরকারি দলের প্রস্তাব বিরোধী দল হ্যাঁ বলছে, হয়ে গেছে। সেই জন্য আমি সর্বসম্মতিক্রমে বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে আপনি অ্যান্টিসিপেট করছিলেন উনি দাঁড়াবেন, যথারীতি উনি দাঁড়াচ্ছেন, ছয় বার, ছয় মানে জয়, দেখি আপনি শেষ করবেন এখন। প্লিজ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, সময় মতো সবাইকে আপনি বাড়ি যাওয়ার নসিহত করেছিলেন, কেউ তো শুনে নাই। আমি বেশি দেরি করব না, মানে হি মেড মি কম্পেলড। মাননীয় বিরোধী দল উপনেতাকে বলবো,
1: মাননীয় উপনেতা আপনারা বসেন, আরো সুন্দর লাগবে,
2: মাননীয়
1: বসেন আপনারা।
2: বিরোধী উপনেতা বক্তব্য দিয়েছেন, তিনি এখন জবাবটা শুনতে চাচ্ছেন না সম্ভবত, তবে ওয়াক আউট নয়, তবে ওয়াক আউট, যাই হোক, ওই আর কি, তাল পুড়িয়া দপ করিল না পুড়িয়া দপ করিল, এক কথায় তেনারা ঘোষিত বাবু ওয়াক আউট করলেন না, কিন্তু সবাই টায়ার্ড হয়ে গেছেন, হয়তো বাড়ি চলে যাবে, যাই পত্রিকায় দেখে নিলেই হবে। মাননীয় স্পিকার, যে সমস্ত বৈষম্যের কথা বললেন মাননীয় বিরোধী দলের উপনেতা, তিনি বললেন যে সব কথার উত্তর বোধ সরাসরি দিবে এবং ওনার বক্তব্যের পর বোধ আমি আবার দাঁড়াবো, তো হি মেড মি কম্পেলড টু স্ট্যান্ড হিয়ার। এখন আজকে কথা বলেছেন, রিপোর্ট দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন সাহেব, মাননীয় সদস্য, আইন মন্ত্রণালয়ের সভাপতি, কমিটির সভাপতি ব্যারিস্টার নওশাদ জামির, মাননীয় সদস্য, কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন মাননীয় চিফ হুইপ, আইনমন্ত্রীর এক্সপ্লেনেশন দিয়েছেন। তা আমার এখানে কিছু দায়িত্ব আছে, ওই সবার সাথে একটু কমপ্লিমেন্ট করা বা সাপ্লিমেন্ট করা যেটা বাকি থাকে। মাননীয় সদস্য যে সমস্ত কথা বললেন বিরোধী দল উপনেতা, তো যেহেতু এটা রেকর্ডে থাকবে সেই জন্য আমাদের বক্তব্যটাও থাকুক। তিনি বললেন কনস্টিটিউশনে কোথাও নাই, রুলস অফ প্রসিজিওর অফ দি পার্লামেন্টে কোথাও নাই যে বিরোধী দলের সদস্যদেরকে আসনের অনুপাতিক হারে চেয়ারম্যান বা সভাপতি দেওয়া যাবে, এটা কোথাও তো নাই। আবার কোথাও বাধ্যবাধকতা তো নাই। আমি কি প্রশ্ন করতে পারি যে অতীতের পার্লামেন্টের ইতিহাসে কত প্রেসিডেন্ট আছে? সেটাও নাই। তো সুতরাং প্রেসিডেন্ট নিয়ে আসতে হবে, রুলস অফ প্রসিজিওরের বক্তব্য নিয়ে আসতে হবে আছে কি নাই, এবং কনস্টিটিউশনের বক্তব্য নিয়ে আসতে হবে আছে কি নাই। তাহলে পরে আমরা ট্রেডিশনটাই তো ফলো করব। ট্রেডিশনালি আমি বলেছি আমরা বিদ্যমান প্রথা অনুসারে আমরা যেটা এগ্রিড হয়েছি রাজনৈতিক সমঝোতা হিসাবে, যে বিরোধী দলীয় সদস্যদের সংখ্যার অনুপাতে 26% তারা পায়। যদি আমরা সেটা না দেই সেটা সমঝোতা, তো আমরা সমঝোতার ভিত্তিতে এই পার্লামেন্টটা চালাতে চাই। সেই জন্য আমরা কমিটিতে 26% সদস্য, তার চাইতেও বেশি হয়েছে, আমি চিফ হুইপের সাথে কথা বলেছি, আমরা দিয়েছি, তারা নাম দিয়েছেন, আমরা কমিটি দিয়েছি। তিনি বললেন 10টা চেয়ারম্যান দিবেন বলেছিলেন, সেরকম কোনো আলাপ আলোচনা। তিনি বলেছেন ললিপপ দেখানোর মধ্যে করে তিনি একটা মানে বলেছেন যে আমরা প্রস্তাব করেছি আপনারা সংশোধনী মানে কনস্টিটিউশন সংশোধনী কমিটিতে আসলে আমরা এটা দেবো, সেরকম উনি বললেন যে আলাপ হয়েছে এটা নাকি ললিপপ দেখান। সেরকম কোনো আলাপও আনুষ্ঠানিকভাবে হয় না, এই ফ্লোরে হয় নাই, কোনো ফোরামে হয় নাই, এবং না সেটা তারা বলতে পারে। বললেন রুলস অফ প্রসিজিওর যদি বাধা না থাকে তাহলে দিবেন না কেন? তো রুলস অফ প্রসিজিওরে বাধা নাই, ইচ্ছা করলে দেওয়া যায়, কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ রাইট যে উনি ক্লেম করলেন এটা সত্য নয়। হি ক্যানট ক্লেম অ্যাজ এ ম্যাটার অফ রাইট দ্যাট আমরা সংখ্যানুপাতে সভাপতিত্ব পাব। তিনি সেটা কিন্তু বলেছেন যে অ্যাজ এ ম্যাটার অফ রাইট তারা ক্লেম করতে পারেন, এবং একটু যাই হোক অবজেকশনেবল কথাও বলেছেন, যেহেতু এটা পার্লামেন্টে তর্ক বিতর্ক হবে বলতেই পারেন। তিনি বলেছেন এটা 2/3 সংখ্যাধিক্য মেজরিটি, ভোট মেজরিটির কারণে তারা হয়তো সব কিছু করে যাবেন, এভাবেই স্বৈরাচারের উৎপত্তি হয়। মাননীয় স্পিকার, 2000 সনের সরকারে পার্লামেন্টে

সেটা মানুষের উপর নির্ভর করে, আদর্শের উপর নির্ভর করে এবং রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। আমাদের সেই নজির আছে। 1979 সালের সংসদে বহুদলীয় সংসদীয় পদ্ধতির, বহুদলীয় রাজনীতির যে প্রবর্তন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করলেন, সেখানেও তো আমাদের মেজরিটি ছিল, 2/3 মেজরিটি ছিল। বিএনপি যখন যখন 2/3 মেজরিটি থাকে এবং সরকার গঠন করে, তখন গণতন্ত্রের পদ্ধতিকে সুদৃঢ় করে, সংসদীয় পদ্ধতি এবং গণতান্ত্রিক পদ্ধতি। সেটা আমার বন্ধুদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বললেন যে আমাদেরকে বাদ দিয়ে সংসদীয় কমিটিগুলো, মানে তাহাদেরকে বাদ দিয়ে যদি সংসদীয় কমিটিগুলো গঠনের প্রক্রিয়া শুরু করে, তাহলে হয়তো তাদের এই সমস্ত বিষয়ে সংসদে অংশগ্রহণ করা সম্ভব হবে কি হবে না তারা চিন্তা করে দেখবেন। মাননীয় স্পিকার, স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়াটা শুরু হয়েছে, 10টা কমিটি আজকে হয়েছে সম্ভবত, আগে কয়েকটি কমিটি হয়েছে। মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সংখ্যা হচ্ছে 39টি, সংসদীয় কমিটির সংখ্যা সম্ভবত 11টি, বা এটা ক্ষেত্র মতো আরও বাড়াতে পারে, বিশেষ কমিটি তো এর মধ্যে আসবে না। আমরা যদি দেখি আমাদের বিরোধী দলের মানে সদস্যগণ সংসদীয় পদ্ধতির এই চর্চার মধ্যে থাকেন, কালচারের মধ্যে থাকেন, সদস্য হিসেবেও তারা তাদের দায়িত্ব পালন করতে পারবেন, সংসদের ভিতরে, কমিটিতে, বাইরে, সর্বত্র। যদি হ্যাঁ, জুলাই জাতীয় সনদ, যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে স্বাক্ষরিত হয়েছে, তারাও করেছেন, আমরাও করেছি, সেখানে আমরা প্রতিশ্রুতবদ্ধ হয়েছি যে সংসদীয় চর্চায় মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সংখ্যার অনুপাতে, আসনের সংখ্যার অনুপাতে বিরোধী দলীয় সদস্যরা সভাপতিত্ব পাবেন, এবং সংসদ সম্পর্কিত 4টা কমিটি, সেই কমিটির এই যে পাবলিক আন্ডারটেকিং কমিটি, প্রিভিলেজ কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ 4টা কমিটির সভাপতি সহ, ওগুলো সহ সংখ্যানুপাতের মধ্যে আসে। তো ওইখানে একটু ভুল হয়ে গেছিলো, আমি গতকালকেই বলেছি যে একটা কমিটির সভাপতি পদাধিকার বলে মাননীয় স্পিকার, সেটা বাদ আরতি কথা। সেই অঙ্গীকার তো আমরা এখনো অঙ্গীকারাবদ্ধ, কিন্তু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে তারপরে সংবিধান সংশোধিত হবে, সেটা সংবিধান আমরা ধারণ করব, তারপরে তারপরে এই কমিটিগুলো তখন পুনর্গঠন করা হবে, চেয়ারম্যানের সেই যেটা অনুপাত অনুসারে তারা পাবেন সংখ্যানুপাতে, সেগুলো পুনর্গঠন করে তাদেরকে দেয়া হবে, আলাপ আলোচনা হবে। কিন্তু এখন তো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আপনারা কোনো সহযোগিতায় আসছেন না। সংবিধান সংশোধনী সংক্রান্ত কমিটিতে আমরা তাদের 5 জনের জায়গা রেখেছি, তারা এখন আসছেন না। যদি জুলাই জাতীয় সনদ তো পাবেন এই কমিটিগুলোর, আমরা সেই কথাই বলেছি। তারপরে এই আহ্বান আমি জানিয়েছি গতকালকে, মাননীয় চিফ হুইপ বোধহয় বলেছেন যে আপনারা সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ করলে আমরা ধরে নেব যে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসছেন এবং আপনাদের সমস্ত বক্তব্য ওখানে দেবেন। আপনারা সংস্কার চান, আমরা সংশোধনী চাই, দুটোটাই তো এক কথা, সংবিধানেই তো এখানে সংশোধনী হয়ে অনুমোদিত হতে হবে, এই পার্লামেন্টে পাশ হবে, কথা তো একটাই। তা আপনারা বাইরে রাজনীতি না করে সংসদে আসুন, এখানেই কথা বলি। যদি সংবিধান সংশোধনের জায়গায় আপনারা যদি সংস্কার বলতে আপনাদের আরাম লাগে তাহলে তাই বলবেন, কিন্তু সংশোধনী হিসাবেই তো সংসদীয় ভাষায় এখানে অ্যামেন্ডমেন্টটা গৃহীত হতে

0: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 3 সেপ্টেম্বর। হ্যাঁ, আমরা তো শেষের দিকে মিস্টার হাসনাত। জি মিস্টার হাসনাতকে একটু, মাননীয় সদস্যকে একটু 1 মিনিটের জন্য দিবেন মাইকটা প্লিজ।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। সবাই সর্বশেষে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। এই যে কমিটিগুলো করা হচ্ছে, এই কমিটিগুলো সংসদকে অপারেশনাল করানোর জন্য, ফাংশনাল করানোর জন্য অত্যন্ত পরিতাপের বিষয়। আমি এই পর্যন্ত 3টা কমিটিতে ছিলাম। হাউস কমিটি নামে একটা কমিটি আছে, এই কমিটির আমি বিরোধী দলের পক্ষ থেকে আমি সদস্য আছি। অত্যন্ত পরিতাপের বিষয়, এই কমিটিটি শুরুর দিকে 2টি মিটিং হয়েছে, খুবই অর্নামেন্টাল মিটিং। পরবর্তীতে এখনও পর্যন্ত লাস্ট 4 মাস হয়ে গিয়েছে, 5 মাস হয়ে গিয়েছে, এই মিটিং হয় না। এবং এই যে ইউটিলিটি অ্যাক্সেস এই পার্লামেন্টের, এই জায়গাগুলোতেও হচ্ছে আমরা বিরোধী দলের সদস্যরা যখন আমাদের কাছে প্রশ্ন করে, আমরা সেই জায়গায় যথাযথ উত্তর দিতে পারিনি। এবং একই জিনিস আমাদের অর্থ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির, সেখানেও আমি মেম্বার। এবং একই জিনিস মিটিং কমিটিগুলোকে ফাংশনাল করার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যথাযথ প্রস্তুতির অভাব রয়েছে। তো সেক্ষেত্রে এই কমিটিগুলোকে যেন ফাংশনাল করা হয় এবং এই কমিটিগুলোর কার্যক্রমকে যেন এগুলো রিপোর্ট আকারে দেওয়ার ব্যবস্থা করা হয়, এই বিষয়ে আসলে মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ,
0: অসংখ্য ধন্যবাদ, আমরা এই বিষয়টা দেখব। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 3 সেপ্টেম্বর 2026 তারিখ 19 ভাদ্র 1433 রোজ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
2: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: বড় পেয়ারা বাগান সম্পর্কে জানতে পারলাম এবং পুঁথি পাঠ শুনলাম, পাঠ করছিলেন আবু বকর সিদ্দিক এবং পুঁথি পাঠের বিষয় ছিল গাজী কাঠের উপরে। অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে এমনি করে থাকবার জন্য।
4: শুনছিলাম বিহঙ্গ, চিঠি আমাদের কাছে শুধু একটা বার্তা নয়, দূর আকাশ থেকে ভেসে আসা অবসর।
3: আপনারা লিখুন আপনাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ জানিয়ে, চিঠি লিখুন এই ঠিকানায়।
4: বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শের-ই-বাংলা নগর, ঢাকা 1207।
3: ইমেইলেও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন, আমাদের ইমেইল আইডি utta@gmail.com।
4: এবার যেতে চাই খেলার মাঠে।
3: কেউ দ্রুত গতির জন্য খেলার মাঠে, কেউ গোল করার দক্ষতার জন্য, আবার কেউ নেতৃত্বের অসাধারণ ক্ষমতার জন্য কিন্তু স্মরণীয় হয়ে থাকেন।
4: ইতালির ফুটবল ইতিহাসে তেমনই এক কিংবদন্তি হলেন ফ্রাঙ্কো বারেসি। রক্ষণভাগের দৃঢ়তা, নেতৃত্ব এবং অসাধারণ ফুটবল দক্ষতা তাকে বিশ্ব ফুটবলে স্মরণীয় চরিত্রে পরিণত করেছে।
3: আজকের ক্রীড়াঙ্গনের মুখ পর্বে থাকছে তাঁকে নিয়ে বিস্তারিত আয়োজন। গবেষণা গ্রন্থনায় সাগর আহমেদ, পাঠ করেছেন মোহাম্মদ শামসুল ইসলাম।
5: ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা দুর্ভেদ্য এবং নিখুঁত রক্ষণভাগ জুটি বলা হয় এসি মিলানের ফ্রাঙ্কো বারেসি ও পাওলো মালদিনির জুটিকে। 1980-এর দশকের শেষ ভাগ থেকে 1990-এর দশকের মাঝামাঝি পর্যন্ত এই ইটালিয়ান জুটি এসি মিলানের রক্ষণভাগকে এমন এক উচ্চতায় নিয়ে গিয়েছিল যেখানে বিশ্বের বড় বড় স্ট্রাইকারদের জন্য গোল করা তো দূর, মিলানের পেনাল্টি বক্সে ঢোকাও অসম্ভব ছিল। ফুটবল ইতিহাসে রক্ষণভাগের মালদিনির একটি অনন্য বিশ্ব রেকর্ড রয়েছে। তৎকালীন এসি মিলান দলটিকে বলা হতো দ্য ইনভিনসিবল, বা 1990 ও 1994 সালের

0: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন এবং পাঁচটি ইটালিয়ান সিরিয়া সহ অসংখ্য বৈশ্বিক ট্রফি জয় করেছিলেন। বারেসি ও মালদিনির এই ঐতিহাসিক জুটি ডিফেন্ডিং বা রক্ষণভাগকে ফুটবলের একটি চমৎকার আর্ট বা শিল্পে রূপান্তর করেছিল। তারা দুজন এসি মিলানের হয়ে সেন্ট্রাল ডিফেন্সে একসাথে মোট 196টি ম্যাচে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন। অবাক করার মতো বিষয় হল এই 196টি ম্যাচের মধ্যে এসি মিলান মাত্র 23টি গোল হজম করেছিল, অর্থাৎ প্রতি 8টি ম্যাচে তারা গড়ে মাত্র 1টি করে গোল খেয়েছিলেন, যা আধুনিক ফুটবলে সম্পূর্ণ অকল্পনীয় একটি রূপকথা। মালদিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যা কিছু শিখেছি সব ফ্রাঙ্কো বারেসিকে দেখে শিখেছি। তিনি ছিলেন ডিফেন্ডারদের আদর্শ শিক্ষক। এ দুজনের মধ্যে অন্যতম ফ্রাঙ্কো বারেসি গত 31 জুলাই 2026 তারিখে 66 বছর বয়সে পরলোকগমন করেছেন। ফুটবল ইতিহাসের এক অপরাজেয় অবিনাশী প্রাচীরের অবসান ঘটল বারেসির এই চিরবিদায়ের মাধ্যমে। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা এবং স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বারেসিকে ফুটবল ইতিহাসের অন্যতম নিখুঁত ভদ্রলোক ও ট্যাকটিক্যাল মাস্টার মাইন্ড ডিফেন্ডার হিসেবে আখ্যা দিয়ে গভীর সমবেদনা প্রকাশ করেছে। বারেসিকে শেষ বিদায় জানাতে মিলানের হাজার হাজার ভক্ত ক্লাবের ঐতিহ্যবাহী লাল ও কালো রঙের ফ্ল্যাগ, জার্সি এবং স্কার্ফ পরে রাস্তায় নেমে আসেন। তার দীর্ঘদিনের ডিফেন্স পার্টনার পাওলো মালদিনি, বিশ্ববিখ্যাত কোচ আরিগি সাচ্চি, ফ্রাঙ্কো রাইকার্ড এবং ইটালিয়ান ফুটবলের কয়েক প্রজন্মের মহাতারকারা এই কফিন বহনের সময় উপস্থিত হয়ে নায়ককে শেষ বিদায় জানান। ফ্রাঙ্কো বারেসি হলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এবং প্রভাবশালী সেন্ট্রাল, জাতীয় দলের হয়ে রক্ষণভাগ সামলিয়েছেন। মাঠের ভেতরে দুর্দান্ত ম্যাচ রিডিং, নিখুঁত ট্যাকলিং এবং রক্ষণভাগকে নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতার জন্য তিনি বিশ্ব ফুটবলে এক অনন্য আইকন। বারেসি 1960 সালের 8ই মে ইতালির ট্রাভাগলিয়াতোতে জন্মগ্রহণ করেন। ফ্রাঙ্কো বারেসি 1977 থেকে 1997 20 বছরের দীর্ঘ ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময়ই এসি মিলানের হয়ে খেলেছেন। তিনি ক্লাবটির হয়ে মোট 719টি ম্যাচ খেলেন। এসি মিলানে তাঁর অবদানের প্রতি সম্মান জানিয়ে ক্লাবটি বারেসির পরিহিত 6 নম্বর জার্সিটি চিরতরে তুলে রাখে।
1: সময় হলো বিদায় নেবার। সবশেষে জানিয়ে দিই আজকের অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা। আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়দ হোসেন পলা, উপস্থাপনে ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
2: এবং আমি শফিকুল ইসলাম বাহার,
1: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম
2: এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: আবারও কথা হবে আগামী উত্তরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।

0: education for women up to the honors level, stipends for female students, introducing family card and farmers card to ensure social safety of poorer section of society. And of Philip, praised Prime Minister Tariq Rahman's leadership, saying his regular participation in Jatiyo Shongshot session sends a strong message of his commitment to parliamentary democracy. The IPU Secretary General praised the BNP's election manifesto and its initiatives in the education sector and community-based programs. She also praised Bangladesh's progress in parliamentary democracy, saying continued progress in this direction would further strengthen public confidence in state institutions and the democratic system. It is noted that the IPU, Inter-Parliamentary Union, is the global organization of national parliaments which promotes peace, democracy, and sustainable development and helps parliaments become stronger in all nations. Having over 20 years of experience in fostering parliamentary democracy, the veteran parliamentarian has rightly realized the prospect of advancing multi-party and parliamentary in Bangladesh under the leadership of Prime Minister Tariq Rahman. The IPU Secretary General's assessment is not erroneous as it is aligned with the election pledges of BNP. After taking office, the Premier reiterated his party manifesto, saying that the main aim of BNP is now to re-establish the trend of multi-party democracy in the country again to ensure the people's rights, mitigate their sufferings, and safeguard the country's independence and sovereignty. There is no distrust that Tariq Rahman, in his 5 years tenure, must focus in his goal, as the uncompromising stance of BNP under the leadership of Begum Khaleda Jia during the 1980s movement against 9 years of military dictatorship is a shining chapter in history. After the fall of the Ershad regime in 1990, she facilitated the constitutional amendment that shifted Bangladesh from a presidential system back to a multi-party parliamentary democracy during her tenure. Similarly, President Zia-ur Rahman, his father and the founder of the BNP, restored democracy in the country, revoking Bakhshal system established in 1975 and paving the way for the resurgence of multi-party democracy. Following their footsteps, Tariq Rahman is committed to strengthen and institutionalize democracy. The nation hoped the ruling BNP, led by Tariq Rahman, will maintain the continuity of his party's legacy in flourishing the multi-party democracy and strengthen parliamentary democracy. That is the end of the news commentary.
1: Bangladesh Betar Onushtan Ek Joge Projarito Hoche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon, O Kumilla Kendro Theke Shongbad Probaho আজকের পরিবেশনা বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধৌর মোড় হতে আশুলিয়া পর্যন্ত যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে 2025-2026 অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আগামীকাল 3রা সেপ্টেম্বর বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস 2007 সালের 7ই মার্চ বাংলাদেশ বিরোধী দেশ বিদেশি চক্রান্তের অংশ হিসেবে বিতর্কিত সেনা সমর্থিত অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক বিনা ওয়ারেন্টে ঢাকার বাসভবন থেকে আটক করা হয় তারেক রহমানকে যা ছিল সামগ্রিকভাবে এদেশের 18 কোটি মানুষের মুক্তির যে স্বপ্ন রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেই স্বপ্নকে সেদিন বন্দী করা বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস পালন উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম হলে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আলোচনা সভার আয়োজন করে এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন
2: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তার 19তম কারামুক্তি দিবস করতে হচ্ছে।
3: আমাদেরকে এই জন্যই পালন করতে হয় যে দেশবাসীকে জানানো, দলের নেতা কর্মীরা তাদের জানানো, কর্মীদের জানানো, তারা যেন বিস্তৃতির অতল তলে চলে না যায়। কারণ তারেক রহমানকে যে বন্দী করা হয়েছিল 7ই মার্চ, এই বন্দী তো একটা পিছনে ছিল বিরাট রাজনৈতিক উদ্দেশ্য। কারণ তারেক রহমান, তিনি তখন রাজনীতিতে নবীন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি ধাপে ধাপে উঠছেন, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল এই দেশের জাতীয়তাবাদী রাজনীতি যেন আর কোমর সোজা করে দাঁড়াতে না পারে, এইটাই ছিল মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য নিয়েই 1/11 সরকার এই কাজটি করেছেন। এটা ছোটখাটো ষড়যন্ত্র ছিল না, এটা একটা কোনো দেশীয় ষড়যন্ত্র ছিল না, এটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ছিল। বেগম খালেদা জিয়াকে বন্দি করা এবং তারেক রহমান সাহেবকে বন্দি করা, জনগণের কাছে জিয়া রহমানের যে কৃতিত্ব, সেই কৃতিত্বের পতাকা বহন করে বেগম জিয়া এবং তারেক রহমান। সততার, নিষ্ঠার, উৎপাদনের, উন্নয়নের, বৈদেশিক নীতির, আভ্যন্তরীণ নীতির, শান্তি শৃঙ্খলা, একটি জাতিকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা, এই যে অর্জন, প্রতিশ্রুতি রক্ষার দল কিন্তু বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন খালেদা জিয়া এর অনন্য দৃষ্টান্ত, এবং বাবা এবং মায়ের অর্জিত যে পতাকা, সেই পতাকা ধারণ করে তারেক রহমান এখন সেই অঙ্গীকার রক্ষার রাজনীতি করছেন ক্ষমতায় এসে।
1: বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি উল্লেখ করেন,
4: আমাদের নেতা জনাব তারেক রহমানের বিচক্ষণতা অত্যন্ত প্রখর। আমাদের উপর অর্পিত যে দায়িত্ব আছে তার সততার, নিষ্ঠার, দেশপ্রেম এবং ইমানদারিত্বের সাথে পালন করা। সেই তারেক রহমানের বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন, যে একটি উন্নত, সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে যাত্রা, সেই যাত্রায় আমরা যেন তার সুযোগ্য সহযাত্রী হিসেবে থাকতে পারি। তার যে গোল, এটা যেন আমরা বাস্তবায়নের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারি। ওনার যে জীবনযাত্রার দর্শন, ওনার যে রাষ্ট্র পরিচালনার দর্শন, সেখানে যেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ কন্ট্রিবিউশন রাখতে পারি।
1: সভাপতির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন,
5: আগামীকাল 3 সেপ্টেম্বর আমাদের সেই দিন যেদিন ছিল আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কারামুক্তি দিবস। আমাদের প্রিয় নেতাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করা হয়েছিল, এরপরে তাকে যে অমানসিক নির্যাতন করা হয়েছিল সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন এখনও সে বয়ে বেড়াচ্ছে। কিন্তু আমাদের প্রিয় নেতা নিজে বলেছেন উনি সেই দিনগুলো মনে রাখতে চান না। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের ভালো কাজগুলো যেন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সফল করতে পারি।
1: অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত 3.17 কিলোমিটার দীর্ঘ দুটি 2 লেনের সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। আজ সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন,
6: ঢাকার সাথে উত্তর পশ্চিম অঞ্চলের দেশের যোগাযোগটা একেবারে যানজটহীনভাবে নিশ্চিত করবে এই প্রকল্প। শুধু তাই নয়, এই ঢাকার উপর দিয়ে এলিভেটেড ওয়েতে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অর্থাৎ ঢাকার চতুর্পাশে যে যোগাযোগটা সেটা এলিভেটেড ওয়েতে ঢাকা শহরের অ্যাডগ্রেটের ব্যবহার না করে উপর দিয়ে ক্রস করা সম্ভব হবে। আমার জানা এবং দেখা মতে যতগুলি প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প এটি। এই প্রকল্পটি স্থবির হয়ে গিয়েছিল, বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়েছিল, কিন্তু আমরা জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে ক্ষমতা আদিষ্ট হওয়ার পর আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রকল্পটির গুরুত্ব বিবেচনা করে, প্রয়োজন বিবেচনা করে আমরা দ্রুততম সময়ের মধ্যে আবার সেই স্থবির অবস্থা থেকে কার্যকর করবার জন্য যে সমস্ত বরাদ্দ, যে সমস্ত ইনিশিয়েটিভ নেওয়া দরকার এই সরকার তা নিয়েছে। এবং আমি খুশি হয়েছি এই প্রকল্পটির মান এবং তার বাস্তবায়নের তড়িৎ গতিতে। এটাই একমাত্র প্রকল্প যে এত বড় একটা মেগা প্রকল্প প্রায় 65-70% কাছাকাছি কাজ শেষ হয়েছে 3.5 বছরে। আমরা এই প্রকল্প এক্সটেনশন করেছি, আরো আমরা এই প্রকল্পে মান বজিয়ে রেখে দ্রুততম সময়ের গত 6 মাসে যে কাজ হওয়ার টার্গেট ছিল তার চেয়ে অধিক কাজ সম্পন্ন করেছি। ইউটিলিটি শিফটিংটা খুব চ্যালেঞ্জিং ছিল, ওয়াইডেন করার জন্য যে প্রকল্পগুলি আছে এখান থেকে আপনার আশুলিয়া ক্রস করে আমরা বাইপাইল ক্রস করে দিচ্ছি, তার মানে আরও কিন্তু এক্সটেনশন ওয়ার্ক বেড়েছে এই প্রকল্পে, এবং তার জন্য অর্থ বরাদ্দ, এবং সেই বরাদ্দিত অর্থ যাতে জাতীয় স্বার্থ রক্ষা করে, বিপিপি যেটা এসেছে সংশোধিত আকারে, সেখানেও আমরা একবার প্রয়োজনীয় ব্যয় অপচয়হীনভাবে নির্ধারণ করেছি, যাতে জনগণ তার অর্থের শতভাগ সুফল এই প্রকল্পের মাধ্যমে পায়। সেই প্রকল্পের একটা অংশ রাজ্য মুক্ত হতে চলেছে জনগণের ব্যবহারের জন্য। এটা জাতির জন্য এবং এই অঞ্চলের মানুষের জন্য আমি মনে করি যে একটা স্মরণীয় সময়। কারণ ইনফ্রাস্ট্রাকচার যখন এভাবে পরিকল্পিতভাবে মানুষের চাহিদা অনুসারে ডেভেলপমেন্ট করে, সেটা হচ্ছে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে এবং সেটাই হচ্ছে সরকারের দায়িত্ব, যেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার ক্যাবিনেট এবং তার সংসদ বাস্তবায়ন করবার জন্য জনগণের কাছে অঙ্গীকার করেছে এবং সেই লক্ষ্যে কাজ করছে।
1: আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপি বলেন,
2: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ক্লাইমেট অ্যাকশন, যার বাংলা ভাবানুবাদ হচ্ছে জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা। টেকসই উন্নয়নের পূর্বশর্ত পরিবেশ বান্ধব অর্থনীতি। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে পরস্পর সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় জোরদার করতে হবে তা হল পরিবেশগত সুরক্ষা, সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতি। একবিংশ শতাব্দীর টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ বান্ধব অর্থনীতি হচ্ছে তালিকা শক্তি, যার মাধ্যমে সর্বনিম্ন কার্বন নিঃসরণ, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও কর্মসংস্থান নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। পরিবেশ বান্ধব অর্থনীতি নিশ্চিত করতে হলে দূষণমুক্ত উৎপাদন ব্যবস্থা, দারিদ্র বিমোচন এবং সবুজ কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে। এবছর জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর বৈশ্বিক প্রচারণা নাও ফর ক্লাইমেট বিশেষ বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ জাতিসংঘে জলবায়ু পরিবর্তন বিষয়ক কারিগরি সংস্থা IPCC কর্তৃক প্রণীত সর্বশেষ ষষ্ঠ অ্যাসেসমেন্ট রিপোর্টের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে পড়েছে মর্মে রেড অ্যালার্ট জারি করেছে। মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের কারণে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 2100 সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির লক্ষ্যমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস রাখার কথা থাকলেও সেই সীমা ইতিমধ্যে অতিক্রম করেছে, যার ফলে মেরু অঞ্চলে বরফ দ্রুত গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে বাংলাদেশ সহ বিশ্বের উপকূলীয় নিম্ন অঞ্চলীয় দেশসমূহ বিপদপূর্ণ অবস্থায় আছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বর্ধিত হারে ও অধিক তীব্রতা দেখা দিচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় লবণাক্ততা প্রকোপ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তাপদাহ, খরা সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ। বর্তমান প্রেক্ষাপটে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন ব্যাহত, জলবায়ু জনিত বাস্তুচ্যুতি এবং প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বৃদ্ধি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সাথে পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন বিষয়গুলি ওতপ্রোতভাবে জড়িত, ফলে SDG অর্জন পরিবেশ সুরক্ষায় সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে।
1: বাংলাদেশ শিশু একাডেমিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধ 2025-2026 অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন,
7: ক্যাটাগরিতে ক খ গ ক্যাটাগরিতে যে সহযোগিতা করা হয় আমরা চেষ্টা করব ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাদের পারফরমেন্সের উপর বেস করে, কে কি ধরনের কাজ করে সেটার উপর বেস করে, এটাকে কিভাবে সব এক কাতারে না ফেলে যে ভালো কাজ করবে তার জন্য একটু বেশি উৎসাহ দেওয়া, যে কম কাজ করবে তাকে একটু আরো খোঁজ খবর নেওয়া কেন সে কম কাজ করতেছে বা করতে পারছে না। অর্থাৎ আমরা চাই যারা পারফর্মার অর্থাৎ যারা ভালো কাজ করবে, নারী উদ্যোক্তা সৃষ্টি করবে, নারীদের পাশে দাঁড়াবে, নারীদেরকে স্বাবলম্বী করার ব্যাপারে তাদের দায়িত্ব পালন করবে এবং গতানুগতিক সবসময় কাঁথা সেলাই করবেন আর হাঁস মুরগি প্রতিপালন করবেন, এটার যেমন প্রয়োজনীয়তা আছে আবার অ্যাডভান্স কম্পিউটার ট্রেনিং এরও প্রয়োজন আছে। আপনি আউটসোর্সিং এর কথা বলবেন, আউটসোর্সিং করতে হলে একটা ISC বা BSc পাস অথবা একটা SSC পাস ছেলে মেয়েও যারা কাজ করার আগ্রহ আছে তারা কিন্তু ভালো কম্পিউটারের বেসিক ট্রেনিং এর পরে অ্যাডভান্স ট্রেনিংও করতে পারে। সেই সুযোগটা জেলা পর্যায়ে সৃষ্টি করা এবং আপনারা যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে আপনারা তো নিজেরা ট্রেনিং দেন, নিজেদের একটা ট্রেনিং ইনস্টিটিউট অর্গানাইজ করতে অনেক ইনভেস্ট করতে হয়। যদি মহিলা অধিদপ্তর যেটা যে প্রতিষ্ঠানটি করে রেখেছে আপনি যদি ব্যাচ বাই ব্যাচ সেখানে প্রশিক্ষণের জন্য মহিলাদেরকে পাঠান তাহলে কিন্তু আপনাদের ওই প্রতিষ্ঠান করার জন্য যে খরচ সেটা

0: অনেক ক্ষেত্রে কমে যাবে। আপনারা মহিলা অধিদপ্তরের এই প্রতিষ্ঠানগুলোর থেকে আপনারা সাহায্য নিতে পারেন, আপনাদের যারা প্রশিক্ষণার্থী তাদেরকে আপনারা ওখানে পাঠাতে পারেন। সেলাইয়ের জন্য, টেইলারিং এর জন্য সে ভালো কাজ করছে, তার জন্য যদি আপনি সেলাই মেশিন সহ আরো কিছু যেগুলো লাগে সেগুলো, যে কম্পিউটারে খুব ভালো, তার পারফরমেন্স খুব ভালো, তাকে যদি আমরা এন্ড অব দি ট্রেনিং আমরা যদি কম্পিউটার দিতে পারি, তাহলে সত্যিকার অর্থে সে যে কিন্তু তার এলাকায় কাজ করতে পারবে, অথবা তাকে উদ্যোক্তা বানাতে পারবেন। এবং সেইটা যদি আমরা করতে পারি তাহলেই দেখবেন যে আমাদের দায়বদ্ধতা থেকে আমাদের দায়িত্ববোধ, এবং পুলিশ যদি পুলিশের মতো কাজ করে, ম্যাজিস্ট্রেট যদি ম্যাজিস্ট্রেটের মতো কাজ করে, আপনি যদি আপনার মতো কাজ করেন, সমাজসেবা বিভাগ যদি আপনার তার দায়িত্ব পালন করে, এডুকেশন ডিপার্টমেন্ট যদি প্রপার এডুকেশন দেয়, তাহলে সত্যিকার অর্থে দেখা যাবে যে দেশে আমরা একটা এমন একটা বাংলাদেশ করতে পারবো যেখানে সবার ইনভলভমেন্ট থাকতে হবে। আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ আমরা গঠন করতে চাই, এবং সেই বাংলাদেশ, যেই বাংলাদেশে সত্যিকার অর্থে সব মানুষের চিন্তা ভাবনা থাকবে।
1: অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর রওশনারা বেগম উল্লেখ করেন,
2: যারা কাজ করছেন স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহ যারা কাজ করছেন তারা একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করেন, তারা সেলাই কাজে অত্যন্ত দক্ষ, তারা বিভিন্ন হাঁস মুরগি পালনে অত্যন্ত দক্ষ, এবং কৃষি কাজগুলো তাদের মাধ্যমে কিন্তু হয়ে আসছে। বিভিন্ন কাজে তারা উদ্যোক্তা হিসেবে যে কার্যক্রম সম্পন্ন করছেন সেখানে তাদের যে ব্যয় বা তাদের যে পরিশ্রম, তাদের যে আন্তরিকতা, সেটার মূল্য কিন্তু আসলে আমরা দিতে পারবো না। এখানে যে চেক দেওয়া হয়েছে সেখানে যে যৎসামান্য অর্থ সেটি সরকার আপনাকে যে পছন্দ করে বা আপনাদের কাজকে স্বীকৃতি দিয়ে এখানে আপনাদেরকে আমাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ প্রকাশ করার জন্য আসলে এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আমরা যেন সবসময় এই কাজগুলিকে নিবিড় এবং গভীর পরিচর্যা করি, কারণ আমাদের ছোট ছোট কাজগুলি দিয়ে আমরা যদি আমাদের তৃণমূল পর্যায়ের মানুষের উপকার করতে পারি, তাতে আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মান মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, ব্যক্তিগত এবং পারিবারিকভাবে সেখানে আপনারা অনেক লাভবান হবেন।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা নাজনীন নাহার, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হুসাইন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জনসচেতনতামূলক বার্তা। 22 আগস্ট থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকা ক্যাম্পেইন। প্রথম রাউন্ড চলবে 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এক বছর ও তদূর্ধ্ব বয়সী সকল ব্যক্তিরা, গর্ভবতী মা ব্যতীত মুখে খাওয়া এই কলেরা টিকা নিতে পারবেন। টিকা নিতে উপযুক্ত নাগরিকদের vaccp.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যায়। মনে রাখবেন, নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য আইডি কার্ড তৈরি করা যাবে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে। ঘোষণাটি শুনলেন।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত দুরন্ত পথিক গল্প অবলম্বনে বিশেষ নাটক দুরন্ত পথিক। বেতার নাট্যরূপ ও প্রযোজনা আব্দুল হাই দুরবার। নাট্যানুষ্ঠান দুরন্ত পথিক।

0: না না না, থেমে থাকলে চলবে না, গন্তব্যে পৌঁছতেই হবে। সাথীরা দিশেহারা, কোথায় যেতে হবে জানে না, কে মুক্তির পথ দেখাবে শোনেনি। কিন্তু আমি আমি জানি আমার চলার পথের শেষ নেই। স্বাধীনতার সূর্যটা নাগালের বাইরে জ্বলছে, ওটাকে করায়ত্ত করতে হলে আত্মবলে বলিয়ান হয়ে দৃঢ় পদে এগিয়ে যেতে হবে। সূর্যের চারপাশে পাহারা, প্রহরীরা সবাই সঙ্গীন হাতে দাঁড়িয়ে। আমি ওদের দেখেছি, আমার সাথী সহযাত্রীরা দেখেনি। ওদের শত্রু হননের হুঙ্কার আমি শুনেছি, আমার বন্ধুরা শুনেনি। এ অবস্থায় কি করব আমি? পা চালাবো? চলার গান ধরব?
1: না, হাতের ইশারায় বন্ধুদের এগিয়ে আসতে বলো। ওরা তো তোমারই অনুসারী, তুমি যেদিকে যাবে ওরা যাবে। ওদের দেহে শক্তি আছে, মনে বল আছে, জীবন বাজি রেখে তোমার কথায় বিশ্বাস করেছে, পথেও নেমেছে। ওরাও স্বাধীনতা চায়। পরাধীন এ সমাজ, এ দেশ থেকে উড়ে এসে জুড়ে বসা ভিনদেশীদের হটাতে চায়।
0: কিন্তু মীর সাহেব, এ বোধহয় সম্ভব নয়। শত্রুরা বেনিয়া, ব্যবসায়ী, ওদের বৃত্ত আছে, ওদের বিস্তর বৈভব আর অনেক প্রহরী, ওদের হাতে আছে বন্দুক, বর্ষা, বল্লম। আমরা তো নিরস্ত্র। সামনে এগুলেই আমাদের কলিজায় বসিয়ে দেবে সেই সব মারণাস্ত্র, তখন
1: তখন বুক পেতে দেবে, দেশ দশের মঙ্গলের জন্য আত্মবলি দেবে?
0: না, আহম্মকের মতো জেনে শুনে মরণকে হাতছানি দিতে পারি না, অকাতরে আমাদের সঙ্গীদেরও মরতে দিতে পারি না। প্রয়োজনে লড়াই করব।
1: খালি হাতে কি করে করবে লড়াই? পথিক তুমি, কোথায় পাবে লড়াই করার মতো হাতিয়ার?
0: তাহলে কি ফিরে যাব আস্তানায়?
1: আজ ফিরেই যাও, দেখে গেলে সব, জেনে গেলে শত্রুরা কেমন। আরো একবার এসো, ওদের হাত থেকে তোমাদের স্বাধীনতার সূর্যটাকে মুক্ত করে নিজেদের সীমানায় নিয়ে যেতে। আমিও তোমার সঙ্গে যাব, জনবল থাকবে আমারও।
0: সুপরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ মীর সাহেব। সূর্যের আলোকে সাক্ষী রেখে সৃষ্টিকর্তার নামে শপথ করে যাচ্ছি, দুর্গম এ কাটাভরা পথে চলেই একদিন বিজয়ী হব আমরা।
1: তখন যদি রক্ত ঝরে পথে?
0: দেব আরো রক্ত।
1: যদি লড়াই করতে গিয়ে প্রাণহানি ঘটে?
0: প্রাণ দেব, শুধুই দেবই না, নেব। যারা এতদিন এ দেশবাসীকে পরাধীনতার অন্ধকারে বন্দী করে রেখেছে, ওদের প্রাণ নেব।
1: কিন্তু ওরা তো মানুষ, প্রভুর আজ্ঞাবহ দাস মাত্র, ওদের প্রাণে মারতে তোমার হাত কাঁপবে না?
0: না,
1: প্রাণ সংহারে পাপ হয়, এই ভেবে যদি তোমার সঙ্গীরা দমে যায়, যদি লড়াই থামিয়ে দেয়,
0: তখন আমি বলবো, না হয় গাইব আমার সেই ভয় জয়ী গান, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল।
1: তোমার বীর দর্পে এ পথে ফিরে আসার অপেক্ষায় রইলাম, তোমার এবং তোমাদের বিজয় অবধারিত।
0: সাথী ভাই সব, এ যাত্রার এখানেই সমাপ্তি, চলো নিরাপদ আশ্রয়ে ফিরে যাই।
2: কিন্তু আমরা যে দুরন্ত পথিক, সামনে এগোতে জানি, পিছু হটতে জানি না, এ তোমারই শিক্ষা।
0: আমি তো বলছি চলো আপাতত পিছু হটে যাই। কথা বাড়িও না ভাই সব, আস্তানায় গিয়ে বলবো কেন আমরা ফিরে যাচ্ছি।
3: বেশ, তবে তাই চলো।
4: কি ফিরে এলে যে, যুদ্ধে যাওনি সবুজ?
0: গিয়েছিলাম, নিরস্ত্র ছিলাম, তাই সঙ্গীদের নিয়ে আস্তানায় ফিরে এসেছি। তাছাড়া আমি তো যুদ্ধে যাইনি, আমি গিয়েছিলাম পথের কাঁটা সরাতে।
4: কাঁটায় কিসের ভয় তোমার?
0: ওরা শুধুই কাঁটা নয়, প্রভুর আজ্ঞাবহ কিছু মানুষ, আমাদের মুক্তির পথে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে, ওদের আছে অঠেল অস্ত্র।
4: তাহলে ফিরে এসে ভালোই করেছো। তা তোমার বন্ধুরা কোথায়?
0: যার যার ঘরে। অনেক বলে কয়ে অদূর ভবিষ্যতে সূর্য ছিনিয়ে আনব এ ভরসা দিয়ে ঘরে পাঠিয়েছি। জানোই তো, খুড়া সব টগবগে তরুণ, মুক্তি চায়, চায় স্বাধীনতা।
4: আমাকেও মুক্তি দাও সবুজ, আমার চোখে আর পানি নেই যে কাঁদবো, কষ্ট দিতে কেন বারবার আসো তুমি?
0: তুমি কাঁদো বলে, কেঁদে কেঁদে হাসি মুখে আমায় বিদায় দাও বলে।
4: তোমাকে সেদিন রাতেও শেষ বিদায় জানিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম, হে আমার দুরন্ত পথিক, পথ চলো ততদিন যতদিন সফল না হবে, এদেশের মানুষকে ব্রিটিশ বেনিয়াদের শাসন শোষণ থেকে মুক্ত করতে না পারবে, আমি তোমার বিজয়ী বেশে ফিরে আসবার প্রতীক্ষায় পথ চেয়ে থাকব।
0: মেহের, তুমি এতটাই ভালোবাসো আমাকে?
4: হ্যাঁ সবুজ, তুমি যে কেবলই আমার, আমার একলার চির সবুজ তুমি, আমার সবকিছুই যে তোমার। দেখো, হাত দিয়ে দেখো, এ হাতে কি অনাবিল গভীর প্রশান্ত প্রীতির জোয়ার বইছে ধমনীতে। আমার এই মধুর সুন্দর ভালোবাসায় কোনো খাদ নেই, নেই কোনো ক্লান্তি।
0: কিন্তু মেহের, জানো আমি যে পথ চলতে চলতে আজ প্রায় ক্লান্ত, তুমি যে উদ্যম আর সাহস দাও সেটা কে যেন অলক্ষে কেড়ে নিয়ে যায়।
4: না, কিছুটা সময় তুমি অন্য কারো ধ্যানে হারিয়ে যাও, মাথা উঁচু করে দাঁড়াও, পথ চলো, সামনেই সফলতার মঞ্জিল তোমার।
0: তাহলে দাঁড়িয়ে দিচ্ছ আমাকে?
4: তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি বলেই ক্ষণিকের জন্য দূরে

0: এ দেশ মাতৃকার মানুষের জন্য আজ সম্মুখ যুদ্ধের ময়দানে যাচ্ছ, তাই তো তোমাকে একান্ত আপন করে পাবার ইচ্ছে জোর করে ত্যাগ করতে হচ্ছে।
1: তোমাকে এমনি করে ছেড়ে যেতে আমারও বুক ভেঙে যাচ্ছে মেহের, কিন্তু তবু যেতে হবে, কারণ জাতির এ অপমান আর সইতে পারছি নে। তরুণ দল আমার কথায় লড়াই করতে তৈরি, ওদের চেয়ে হার দমিয়ে রাখতে পারি নে।
0: তাহলে রাত ভোর হলেই আবার পথ চলবে তুমি।
1: এবার তাহলে আসি মেহের, ছেলেরা অপেক্ষায় আছে, ওদের মনের বল অটুট রাখতে হবে।
2: এসেই চলে যাওয়ার জন্য উতলা হয়ে পড়ো কেন বেটা সবুজ? তোমাকে ছেড়ে দিতে যে এ বুড়োর মনেও কষ্ট লাগে তাকে বুঝতে পারো না?
1: আমি তো চলে যেতেই আপনার এখানে আসি চাচা জান, আমার তো থেমে থাকতে নেই, একই অবস্থানে জড়পিণ্ডের মতো দিন কাটাতে নেই। আমি যে পথিক, পথ চলাতেই আনন্দ আমার, পথ চলি, পথকে নিষ্কণ্টক করি, ভবিষ্যতের মানুষ যারা তারা যেন হৃষ্টচিত্তে বাধাহীন বিচরণ করে যেতে পারেন স্বভূমিতে, সেই লক্ষ্যেই আমি লড়াই করি।
2: উদ্দেশ্য মহৎ তোমার, অবিষ্ট লক্ষ্যে তুমি সদল বলে পৌঁছবেই বাবা। তবে মনে হচ্ছে সেনাবাহিনী ছেড়ে এসে খুব একটা ভালো কাজ করনি।
1: মন্দ কিছু করিনি জব্বার চাচা, ওটা ছিল গোলামি, আমি এখন স্বাধীন, দায়ী মানুষের কাছে যারা চাইছে এদেশটা স্বাধীন হোক, বেনিয়ারা বিতাড়িত হোক।
2: ওই বেনিয়ারাই তো প্রভুর ষোলো আনা দাপট নিয়ে এই দেশ চালাচ্ছে, ওদের তাড়াবার মতন শক্তি আর সাহস কজনার আছে?
1: অনেকেরই আছে চাচা জান, ওদের আমি বলেছি আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, এই পৃথিবীর বাঁধন কিনতে আসিনি, মহৎ উদ্দেশ্য সাধনে সব রকম দায়িত্ব পালন করে প্রয়োজনে জীবন দিয়ে বুঝিয়ে যাব আমিও আত্মত্যাগীদের একজন।
2: কিন্তু তোমার পথ চেয়ে একটি মেয়ে যে প্রতীক্ষার আগুনে নিজেকে পুড়িয়ে খাঁটি করে নিচ্ছে, তার দিকে নজর দিতে তাকে প্রবোধ দিতেও কি ইচ্ছে জাগে না তোমার?
1: সে তো আমার খুব কাছের মানুষ চাচা জান, এ দীর্ঘ পথ চলায় তার অনুপ্রেরণাই আমাকে সতেজ রেখেছে।
0: মন থেকে এসব বলছো সবুজ, নাকি আব্বাকে খুশি করার জন্য?
1: ফাঁকি আমি কাউকে দেই না মেহের, মনের দুয়ার বন্ধ রেখেও কিছু বলি না, যাকে যা বলি মন খুলে বলি, কারণ আমি যে একজন সত্যসেবী মানুষ।
2: আমি জানি সবুজ, সবই জানি, তুমি আমার এখানে আসো মনের টানে আর পথে নামো মাটির টানে, তাই তো তোমাকে আশীর্বাদ না করে উপায় থাকে না। রাত অনেক হলো, ঘুমোই গিয়ে।
0: ঘুমাবে না সবুজ?
1: চোখের আধিকটা ঘুম ওই লড়াই করতে আগ্রহী তরুণরা কেড়ে নিয়েছে, আর আধিকটা কেড়ে নিয়েছে জল ভরা তোমার ওই দুটি চোখ।
0: সবুজ
1: মেহের, মেহের জান।

0: আসিফ, তুমি প্রায় মনমরা থাকো, কারণটা জানতে পারি কি?
1: সবকিছুর কারণ জানা আজকাল তোমার স্বভাবে পরিণত হয়েছে। সব কারণ বলতেও নেই আর জানতেও নেই।
2: তবুও বন্ধু যখন জানতে চায় জানাতে হয়। সঙ্গী হয়েছি, বাঁচামারা একই সাথে হবে লড়াইয়ের মাঠে। শত্রুকে মারব, নয়তো নিজেরা মরব, পিছপা হব না।
1: আমারও একই প্রতিজ্ঞা নজমুল, লিডারের নির্দেশে শত্রুর ওপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ব।
0: তাহলে চলো না ভাই, কেন মাঝে মাঝে সতেজ মনটা তোমার মন থেকে হারিয়ে যায়?
1: কেন জানি না, মায়ের আদর আবদার খুব বেশি করে মনে পড়ে। তার কথাগুলো মনে হতেই হানচান করে ওঠে মন, হয়ে পড়ি দিশে হারা, দৃষ্টি চলে যায় এক অচিন গায়ে।
2: মায়ের অন্ধস্নেহ বড়ই জটিল, বড়ই শক্ত।
1: তারা তো ভালোবাসা মমতা আমাকে দেশটা চিনতে দেয়নি নজমুল। মাতৃস্নেহের ওই মস্ত বড় শিকলটা হঠাৎ করে একদিন ছিঁড়ে গেল, আমিও যেন জন্মভূমি মাকে ভালোবাসতে শিখলাম।
0: তোমার মাকে
1: বেঁচে নেই দাঁড়া, তবে বেঁচে আছে তার অস্তিত্ব, তার স্মৃতি। মা মরার আগে যে পথ দেখিয়ে গেছেন সে পথেই এখন চলছি।
2: তোমার মা কি কোনো সংগ্রামী নারী ছিলেন?
1: না, সাধারণ এক চাষির কন্যা, আর চাষির স্ত্রী ছিলেন তিনি। তবে হ্যাঁ, শেষ বয়সে কোনো এক গায়কের শেকল ভাঙার গান শুনে আমাকে বলেছিলেন, তুইও শেকল ভাঙার মিছিলে অংশ নিবি বাবা।
0: তাহলে তো তোমার মা তোমাকে পথের সন্ধান দিয়েই গেছেন।
1: হ্যাঁ, তাই তো শত দুঃখে আমি কাঁদি না, দলপতির নির্দেশে সামনে পা বাড়াই। এই তো গেল আমার নিজের কথা। আচ্ছা, এবার তোমার নিজের কথা কিছু বলো না দাঁড়া।
2: নিজের জালে নিজে জড়ালে দাঁড়া, নাও এবার মুখ খোলো, শুনি তোমার মনের কথা।
0: বেশি কিছু মনে নেই আমার, বলতে গিয়ে সাজিয়ে গুছিয়ে বলতেও পারবো না। তবে হ্যাঁ, একটি দিনের কিছু কথা কোনো দিনই আমি ভুলতে পারবো না ভাই।
1: বলো দাঁড়া, শুনে হয়তো হাসি নয়তো কাঁদি।
0: বিদৌরা নামের এক সহজ সরল গ্রাম্য বালিকা আমার চোখে চোখ রেখে একদিন বলেছিল, আমি তোমায় প্রাণ দিয়ে ভালোবাসি দাঁড়া।
2: জবাবে কি বললে তুমি?
0: জবাব মুখে এলো না, মাথা নেড়ে সায় দিয়ে বললাম, আমিও।
1: তাহলে তুমি তার প্রেমিকও ছিলে?
0: মনে হয় তাই। হঠাৎ মনে যেন ফাগুন এলো, চারদিকে রঙের আগুন জ্বালিয়ে দিল, ফলে ফুলে আকাশে বাতাসে কোকিলের মধুর কণ্ঠ।
2: তারপর কি হলো?
0: ওই বালিকাকে মনে হলো ষোড়শী এক রাজকন্যা, আর নিজে হয়ে গেলাম রাজকুমার।
1: বাহা বাবা, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ।
2: মারহাবা মারহাবা।
0: ঠাট্টা করছো? করো। তবে সেই বালিকাকে কোনো দিনই আমি ভুলতে পারবো না।
1: আরে ভুলতে বলেছে কে? আমি আমার মাকে ভুলবো না।
2: আমি ভুলবো না সাইফুল মুলকের কথা।
0: ছেলে না মেয়ে?
2: ছেলে, রীতিমতো রাজকুমার।
1: সে কি তোমাকে দুঃখ দিয়েছে নাকি সুখ?
2: সে দুঃখ দিয়েছে রাজকুমারী বদিউজ্জামালকে।
0: রাজকুমারী বাস্তবের না কল্পনার?
2: পালাগানের।
0: বলে কি!
2: হ্যারে ভাই, হ্যারে ভাই, মামার সঙ্গে পালাগান শুনতে গিয়েছিলাম ভিনগাঁয়ে। যাত্রাপালার নাম ছিল সাইফুল মুলক বদিউজ্জামাল। সেই পালার রাজকুমার কেঁদে কেঁদে বলেছিল, আমি পাপি, আমি শয়তান, আমি জেনে শুনে রাজকুমারীকে দুঃখ দিয়েছি।
0: সে কি রাজকুমারীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল?
2: হ্যাঁ, রীতিমতো ধোঁকা দিয়েছিল।
3: আরে ওর বুকে 10টা সর্কি বসিয়ে দেবো।
2: তাকে পেলে তো?
0: আরে এ তো যাত্রাপালার রাজকুমার, তুমি আবার তার মতো কাণ্ড ঘটিয়ে ফেলো না যেন।
2: আমি তো নেতার অনুসারী একজন পথিক মাত্র, তার নির্দেশ পেলেই আঘাত করব দুশ্মনকে।
0: তাই যেন হয় নজমুল, আমাদের মনের চাওয়া পাওয়া অমূল্য রত আমরা অর্জন করতে সক্ষম হই। দেখে এসো লিডার আছেন কিনা।

0: হ্যাঁ রে সবুজ, তুই কি এখনো আত্মভোলা খেপায় থাকবি?
1: তুমিও আর সবার মতো কৈফিয়ত তলব করছো মা।
0: তোর পাগলামির কারণে আমি বৌমার চোখে চোখ রেখে কোনো কথা বলতে পারি না। মেয়েটাকে আর কত কাঁদাবি?
1: তুমি হেনার কথা বলছো মা? সারাদিন তো ওর সঙ্গে কথা বলেই কাটালাম, রাতেই চলে যাব শুনে ওর মুখটা মলিন হয়ে গেল, চোখে পানি এলো।
0: ওর আমার চোখের পানির কোনো মূল্য আছে তোর কাছে? নেই। আমার শত কান্নায়ও তোর মন টলেনি। ঘরকে পর করে পথকে আপন করেছিস, আমাদের দিকে তাকাবার সময় তোর কোথায়?
1: অমন করে বলো না মা, তুমি জননী, তোমার পদমূলে আমার বেহেশত, তুমি কষ্ট পেলে আমি যে জাহান্নামি হয়ে যাব মা।
0: ওরে পাগল, সে আমি হতে দেব না। জাহান্নামের দোরগোড়া থেকে তোকে টেনে আনবো বেহেশতের মায়াবী কাননি। তুই সুখের ঘর বাঁধবি আমার লক্ষ্মীমা হাসনাহেনাকে সঙ্গী করে।
1: তার আগে যে আমাকে এবারই ছাড়তে হবে মা, আমার সকল অন্যায় তুমি ক্ষমা করে দিও। আমি আবার পথ চলব দুরন্ত বেগে, থামব না শত্রু নিপাত করার আগে।
0: তা করতে গিয়ে তুই যদি বিপদে পড়িস, যদি শত্রুরা তোকে আমার বুক থেকে কেড়ে নেয়?
1: মরে গেলেও আমি তোমার বুকেই ঠাঁই নেব মা।
0: সবুজ,
1: তোমাকে ভালোবেসে আমি এই দেশটাকে ভালোবেসেছি মা। এদেশ আমার মাতৃভূমি, এ আমার আরেক মা।
0: তবে পথ চল বাবা সাহসী পদক্ষেপে, কোন দুশ্মন যেন পালাতে না পারে, তোকে তোদেরকে হারিয়ে দিতে না পারে।
1: এই তো আমার মা, তুমি তো সবুজের মা, জননী, শ্যামলী।
0: তাহলে আর বিলম্ব নয়, যা হাসনাহেনার সঙ্গে কথা বলে পথে নেমে যা। ভুলে যাসনি সবুজ, তুই আমার জঠরে জন্ম নেয়া এক দুরন্ত পথিক।
1: আমি দুরন্ত পথিক? এ তুমি কি বললে মা?
2: মায়ের কথা কোনোদিনই মিথ্যে হতে পারে না পথিক। তুমি শুধু মায়েরই দুরন্ত পথিক নও, সারা মুসলিম বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য এক দুরন্ত পথিক।
1: এ তুমি কি বলছো হেনা?
2: গোটা বিশ্বে চলছে শোষক প্রভুদের অত্যাচার অনাচার, তাদের দুঃশাসনে কাঁদছে বিশ্ব বিবেক পদদলিত মানবতা। তুমি সব দুঃখে মজলুম

0: স্বাধীনতার নেতা হয়ে পথ দেখাও, শেখাও কি করে স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হয়।
1: এ কথা তুমি শিখলে কার কাছে?
0: তোমার মা, আমার শাশুড়ি আম্মা গল্প আর কথায় শিখিয়েছেন এসব। ভুলে যাচ্ছ কেন? তিনি এক সুসন্তানের জননী।
1: পুরোপুরি সুসন্তান হতে পারলাম কই? না পারলাম মায়ের কোল জুড়ে ঘুমাতে, না পারলাম তোমার মতো সহজ সরল স্ত্রীর বুকে মাথা রাখতে। আমি এক বিফল মানব সন্তান, আমাকে তুমি ক্ষমা করে দিও হাসনেহেনা।
0: ক্ষমা? এ কি বলছ তুমি? তোমার দেয়া সোহাগের পরশ আমাকে দিয়েছে অমরতা, দিয়েছে পরম শান্তি। তোমার তো কোনো ভুল নেই, ছিলও না কোনোদিন। তুমি তো দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছ। তোমার কবিতায়, গানে, কথায়, যুদ্ধে প্রতিটি ক্ষেত্রে আছে মানব প্রেম আর দেশ প্রেম। তোমাকে পেয়ে আমি গর্বিত সবুজ।
1: তোমার এই গর্ব অমলিন থাক হেনা। আমি লড়াই করতে গিয়ে, পথ চলায় ক্লান্ত হয়ে, জীবনী শক্তি হারিয়ে ফেললেও ফিরে আসবো তোমারই কাছে।
0: সে হবে আমার পরম পাওয়া।

0: তোমরা তৈরি?
1: জি
2: তৈরি।
1: সবাই অস্ত্র পেয়েছি,
2: খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়েছি।
3: তবে একটা কথা জানবার বড় ইচ্ছে করছে আজ।
2: অকপটে বলো আসিফ।
3: আচ্ছা, তুমি বিপদ আসন্ন জেনেও প্রাণ ভরা তৃপ্তির হাসি হাসো কেমন করে?
2: মানুষের চোখ থেকে মুক্তির যে জ্যোতি ঠিকরে পড়ছে তা দেখে আমার মনের অজানা ভয় সব কেটে গেছে আসিফ, তাই তো আমি হাসতে পারছি।
3: দাঁড়া, তুমি, নজমুল, দলের আর বাকিরা এ অদম্য সাহস পেল কোথায়?
1: আমাদের দলপতির সাহসী পথ চলা দেখে।
2: সাহসী এক দুরন্ত পথিক সবুজ ভাইয়ার চোখ দেখে।
4: কিন্তু জানো কি, এ দুর্গম পথ চলতে গিয়ে মৃত্যুবরণ করতে হতে পারে।
3: মরণ এলে বাধা দেব, তবে যদি অনিবার্য হয় বুক পেতে দেব।
4: দুরন্ত পথিকের আজকের চাওয়া পাওয়া এটাই হবে।
3: আমরা শত্রু হরণে পথ চলব, জয় পরাজয়কে মেনে নিতেই হবে।
2: না লিডার, পরাজয় মেনে নেব না, প্রাণ দিয়ে হলেও জয় ছিনিয়ে নেব।
4: এটাই হবে মানবাত্মার শাশ্বত সত্য পথ। মনে রাখবে, তোমরাই অগ্রপথিক।
1: তাহলে চলো, সবাই আগে চলো।
4: দাঁড়াও, সবার কপালে আমার নিজের হাতে যৌবনের রাজ টিকা পরিয়ে দিতে দাও, দিতে দাও স্নেহ চুম্বন।
5: লিডার,
4: মনে রাখবে, তোমরা চির যৌবন আর চির অমরত্বের অধিকারী হলে একদিন লক্ষ কোটি জনতা তোমাদের শির চুম্বন করে অভিনন্দন জানাবে। তখন দেশ আর দেশের মানুষকে ভুলে যেও না, সেবক তোমরা তাও ভুলে যেও না।
3: তার আগেই যেন আমাদের মরণ হয় লিডার।
4: কাপুরুষের মতো কথা বলো না আসিফ, তোমরা মরবে কেন? বিপথগামীকে পথ দেখাবে, সুপথে টেনে আনবে, প্রয়োজনে শাস্তি দেবে।
2: তুমি সেদিনও শান্তির বাসিতে সুর তুলবে তো?
4: আগে জয়ের সিংহদ্বারে পা রাখো, দুশ্মন নিপাত যাক, বিশ্ববাসীর দরবারে কল্যাণের মন্ত্র উচ্চারণ করো, সবাইকে আলোর পথ দেখাও, তারপর বাসি হাতে তুলে নেব। সামনে অনেক সময় আর অনেক পথ, এখন অনেক দেরি, পথ চলো। দুরন্ত দুর্বার গতিতে শত্রুর ব্যূহ ভেদ করে সমস্বরে বলে উঠো,
3: চলো ভাই, আগে চলো।
4: মনে মনে বলো, আমি চিরন্তন মুক্তিকামী এক দুরন্ত পথিক, মরে গেলেও আমি থাকবো তোমার মনে মনে।

0: ওই জানালায় চোখ রাখো মেহের, আকাশে পূর্ণ চাঁদ ঠিক যেন তোমারই মতো।
1: ও কথা বলে আমার আয় লজ্জা দিও না পথি, তুমি তো ভালোবে

0: পেছনে অনেক অনুসারী, তাদের কথাও যেন মনে থাকছে না আমার। আমি নিজে সতেজ থেকে ওইসব টকবকে তরুণ পথিককে পথের দিশা দেখাতে পারবো তো?
1: অবশ্যই পারবে। আমি তোমাকে নিজের কাছে ধরে রাখবো না, শুধু চাইব তুমি বিজয়ী হয়ে ফিরে আসবে আমারই কাছে। তোমার বুকে মাথা রেখে আমি যেন তোমার ভালোবাসায় তলিয়ে যেতে পারি, পাই যেন স্বর্গ সুখ।
0: তোমার এই মহৎ প্রেম আমাকে দিয়েছে অসীম সুখ, চলার পথে আমার আলো ছড়িয়েছে, তাই তো হতে পেরেছি আমি এক দুরন্ত পথিক।
1: তোমার এই পথ চলা কি শেষ হবে না? তোমাকে কি আজীবন কাছে পাবো না?
0: আমি তোমারই আছি, মনের আয়নায় এখন আর অন্য কারো ছবি ভাসে না, তাকালেই শুধু তুমি, আর সকলের মুখচ্ছবি বিলীন হয়ে গেছে।
1: তাহলে আমি এই মেহেরজান এককভাবে তোমাকে দখল করতে পেরেছি বলো?
0: হ্যাঁ হ্যাঁ, তাই। তুমি আমার মনের রাজ্যে একক সম্রাজ্ঞী।
1: তাহলে আর আমার ঘরে থেকো না, তোমার অপেক্ষায় যারা পথে দাঁড়িয়ে তাদেরকে নির্দেশ দাও, হে নবীন আগে চলো, বাধার পাহাড় ডিঙিয়ে চলো।
0: যাব মেহের, তবে যাবার আগে একটি মিনতি রেখে যাব।
1: মিনতি নয়, বলো নির্দেশ।
0: যদি আর কোনোদিন ফিরে না আসি ক্ষমা করে দিও, তোমাকে দে আমার এই অপার ভালোবাসার ডালি সযতনে তুলে রেখো তোমার হৃদয় মন্দিরে।
1: তোমার বিরহে আমি কোনোদিন কাঁদবো না পথিক, শুধু রাত জেগে তোমার কথা ভাববো আর গাইব।
0: মেহের, আমার মেহের জান
1: পথিক, সকলের পরিচিত দুরন্ত পথিক।
2: দাঁড়াও পথিক, আমার ছেলেদেরও সঙ্গে নিয়ে যাও, মুক্তির মহান মেলায় ওরাও বলিষ্ঠ পদে তোমার নির্দেশে পথ চলবে, হাতে নেবে রণতূর্য, বাজাবে রণদুন্দুভি।
0: আমি কি পারবো এতজনের ভার বইতে? পারবো কি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে রণতরী বিয়ে খুলে ভেড়াতে?
2: তুমিই তো পারবে পথিক, আর কেউ না জানুক, আমি তো জেনেছি তুমি অসীম সাহসী কাণ্ডারি। তুমি তো বারবার বলেছো সবাইকে, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরি পার, লঙ্ঘিতে হবে এই রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার।
0: আমি হুঁশিয়ার কিনা জানি না, তবে আপনার উপদেশ মতো সবাইকে যুদ্ধের ময়দানে প্রতিঘাত ফেরাতে শিখাবো, বলে দেব চির উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি।
2: তবে আর ভয় কাকে, কিসের এত দ্বিধা? ওদেরও দলে নাও, দীক্ষা দাও, করে তোলো তোমারই সহযাত্রী। ওরা প্রাণ দেবে তবু মান দেবে না, তোমার অনুগত থেকে মরণপণ লড়াই করে যাবে।
0: আপনার উপদেশ মেনে চলেছি বলেই আজ আমি সদল বলে শত্রুর মোকাবেলা করার সাহস পাচ্ছি। আপনার মতো বয়োজ্যেষ্ঠ অথচ তেজোদ্দীপ্ত যারা, তারাই আমাদের পথ প্রদর্শক। এসো হে ভাই সব, মুক্তির মিছিলে এক হও।
2: প্রাণ ভরে আজকের এই বিদায়ক্ষণে তোমার মঙ্গল কামনা করছি বাবা। সৃষ্টিকর্তা তোমাকে সফল করুন।

0: আমার একটা কথা ছিল বাবা সবুজ।
1: চাচা আপনি?
0: অবাক হলে, ভেবেছিলাম বাড়ি ছেড়ে আসবার আগে তোমাকে সঙ্গে নিয়ে বসে কিছু খাবো। তোমার চাচি আম্মাও খানা পাকিয়ে তৈরি ছিলেন, কিন্তু তুমি হেনার ঘরে সময় কাটাচ্ছিলে বলে বিরক্ত করতে চাইনি।
1: আপনি আমার শ্রদ্ধেয় জন, চাচি আম্মা মায়ের মতন, আপনাদের শত কথায় বিরক্ত হব না আমি। ওই পুটুলিতে কি এনেছেন?
0: তুমি তো মিষ্টি খাবার পছন্দ করো, তাই কিছু হাতের তৈরি সেমাই পাকিয়ে দিয়েছেন তোমার চাচি আম্মা। কোথায় কখন কি অবস্থায় থাকো তা তো এই মুহূর্তে বলা যায় না, তাই সময় পেলেই সঙ্গীদের নিয়ে খেয়ে নিও।
1: আর কিছু বলবেন আপনি?
0: বলার মতো কিছুই নেই বাবা, শুধু বলছি সাবধানে পথ চলবে, শত্রু সুযোগ পেলেই হামলে পড়বে, অতএব হুঁশিয়ার।
1: আপনার এই হুঁশিয়ারি বাণী আমার কানে হর হামশাই ধ্বনিত হবে জব্বার চাচা। আপনি তো শুধু হাসনেহানার জনকই নন, আমারও অতি আপনজন, পিতার তুল্য।
0: বড় খুশি হলাম বাবা সবুজ তোমার শেষ

0: আরে এসো এসো মা, তুমি আসবেই আমি জানতাম, বসো। তারপর বলো, পাগলটার খবর কি?
1: সেটা তো আমার চেয়ে আপনারই ভালো জানবার কথা। পথিক তো আপনার পরামর্শ ছাড়া এক কদমও আগে বাড়ে না, তবে শুনেছি ইদানিং ও নিজে নিজেই সিদ্ধান্ত নেয়।
0: তুমি যা শুনেছ তা সঠিক নয় হেনা। ওর কিছু ব্যক্তি জীবনের ঘটনা জানাতে পথিক আমাকে এড়িয়ে যায় সত্যি, কিন্তু দলগত বিষয়ে আমার কথাই ওর কাছে শেষ কথা।
1: ব্যক্তি জীবনে যে মানুষটা অনেককে কাঁদাতে পছন্দ করে, তাকে আপনি সংগ্রামের পথে দিক নির্দেশ দিচ্ছেন কেন?
0: ব্যক্তি জীবনের সুখ বাসনার মূল্য জাতীয় জীবনের কর্মফলের কাছে অতি তুচ্ছ, অতি নগণ্য বলে। তা ও কি তোমাকে শুধু কান্নাই উপহার দিয়েছে না প্রবোধ?
1: ওকে আমি এখনো ভালো করে মির সাহেব।
0: ওর

0: ওই যে বল, ওটা ওর একান্ত ব্যক্তিগত, তাতে নাক গলাবার অধিকার তো। তবে তুমি যখন বলছো আসুক খ্যাপা, জানতে চাইব কেন ও তোমাকে ঠগাচ্ছে, দুঃখ দিচ্ছে।
1: ও একেবারে বাঁধন ছিন্ন করে চলে এলে সারা জনমের মতো একবার কেঁদে সব মন থেকে মুছে ফেলতাম মীর সাহেব। বারবার অবহেলা মেনে নিতে পারছি না।
0: ওকে শক্ত করে বেঁধে রাখার ক্ষমতা এদেশে এ সমাজে কারো নেই রে মা। যে সকলের জন্য ঘর ছাড়তে চায় সে তো কারো একার হতে পারে না।
1: ও যদি পথ চলতে গিয়ে হোঁচট খায়?
0: পথকে অবলম্বন করেই আবার উঠে দাঁড়াবে।
1: যদি শাসক ওকে পায়ে শিকল পরিয়ে দেয়?
0: ও শিকল ভাঙার গান গাইবে, বলবে ওই শিকল পরেই শিকল তোদের কোটবরে বিকল।
1: আর যদি পথেই দিশেহারা হয়ে পড়ে?
0: আমি ওকে পথ নির্দেশ দেব। মনে রেখো বালিকা, ও এক দুরন্ত পথিক, পথ পাড়ি দেবার শক্তি সাহস আর কৌশল ওর জানা আছে। তা তুমি?
1: আমি পথিক, মানে সবুজের শুভাকাঙ্ক্ষী।
0: তোমাকে কোথায় যেন দেখেছি বলে মনে পড়ে।
1: এক পর্ণকুটিরে, শিউলি গাছের পাশে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালা গাঁথছিলে, আর কার জন্য যেন উদগ্র বাসনা নিয়ে অপেক্ষমান ছিলে।
1: সবুজের গলায় শিউলি ফুলের মালা পরাবো বলেই
0: ঘর ছেড়ে পথে নেমেছিলে। তা ওকে তোমার দেয়া কথা রেখেছিল?
1: না মীর সাহেব, সে মালা আমার হাতেই শুকিয়েছে।
0: বিচিত্র এ মানব সন্তানকে সবাই মুক্তি দাও মা। ও পথ বেছে নিয়েছে, পথেই ওর সব কাজ। দেখবে একদিন জয়ের মালা পরেই ও তোমাদের কাছে ফিরে আসবে, আসবেই।
1: এটা কি শুধুই আপনার বিশ্বাস?
0: না, আমার মনেরও চা পাওয়া।
1: তাহলে কোন নামে ফিরে আসবে?
0: এ বড় জটিল প্রশ্ন। ও কখনো সবুজ, কখনো খ্যাপা, কখনো দলপতি, কখনো পথি। কার সঙ্গে হাত মিলিয়ে যে মঞ্জিলে পৌঁছবে তা কেবল সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানেন না মা। তবে আমার বিশ্বাস, ও নিজে ঠগে সবাইকে জিতিয়ে যাবে। ওর ত্যাগ আমাদের সবাইকে দেবে মুক্তি আর চিরন্তন সুখ। যাও, ঘরে ফিরে যাও, ওর শুভকামনায় মন ঢেলে প্রার্থনা করো। আমি ওর জন্যই পথ চেয়ে আছি। আল্লাহ যেন ওকে সফল করেন। ওর জন্যই তো আমি ওর কথাই বলি, পাগল আজকে ভাঙরে আগল, পাগলা গারদের সকল শিকল শিথিল করে বেরিয়ে পালা বাইরে, দুশ্মন স্বজনের মতো দিন দুনিয়ায় নাই রে, ও তুই বেরিয়ে পালা বাইরে।
1: মীর

0: সাথী বন্ধুগণ, আগুনে পুড়ে নাকি লোহা ইস্পাত হয়ে যায়, মানুষ কি হয়?
1: খাঁটি মানুষ হয়, হয় এ মাটির অমূল্য সম্পদ।
0: ঠিক বলেছ মিনহাজ, আমরাও এসেছি দেশকে মুক্ত করতে। দুশ্মনের জ্বালিয়ে রাখা এই অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে আমাদের স্বাধিকার আর স্বাধীনতাকে ছিনিয়ে নিতে। আমি চাই তোমাদের মনেও আগুন জ্বলুক, সে আগুনে পুড়ে ছাই হয়ে যাক শত্রুদের পুড়িয়ে দেয়া সকল দাসত্বের শিকল।
1: পূর্বেই লিডার, আমরা হয়তো থাকবো না, থাকবে মাটি, থাকবে আশায় পথ চেয়ে থাকা অগণিত মানুষ।
0: তাদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই পথ চলা দোদুল। তুমি আমি মরে গিয়েও যদি ভবিষ্যৎ বংশধরদের পথের কাঁটা সাফ করে যেতে পারি, দেশটা তো স্বাধীন হবে।
2: হ্যাঁ হবে, তবে।
0: আবার তবে কেন?
3: যদি কোনো কোমল কণ্ঠ এসে বলে,
4: দাঁড়াও পথিক, তোমার জন্য ওই গাথা মালা গলায় পড়ে দুদণ্ড কথা বলে যাও।
0: তখন বলবে, এখন ফিরাবে তারে কিসের ছলে, বিদায় করেছে যারে নয়ন জলে, আজি মধু সমীরণে নিশীথে কুসুম বনে, তারি কি পড়েছ মনে বকুল তলে, এখন ফিরাবে তারে কিসের ছলে।
5: তাকে হয়তো প্রবোধ দিতে পারবো লিডার, কিন্তু অন্য কণ্ঠে যদি বেজে ওঠে অনুরাগের সুর, যদি বলে,
4: দাঁড়াও হে দুরন্ত পথিক, আমার চোখে চোখ রেখে যে প্রতিজ্ঞা করেছিলে এক রাতে, তার কি হবে?
0: তাকে বলবে,

0: বিধবা অথবা বিধবা, তোমার রহিবে উচ্চ শির, উঠো বীর জায়া, বাঁধো কুন্তল, মুছো এই অশ্রু নীর।
1: যদি তোর মা পথ আগলে দাঁড়ায়, যদি বলে আমার বুক খালি করে তোকে মরণ যুদ্ধে যেতে দেব না খোকা, তখন কি করবি তুই?
0: বলবো, ওরে আমার বোকা মা, ক্ষমা করে দিস আমায়। তোর চোখের পানিতে আমার মনের দুর্বলতা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
1: কিন্তু আমি যে তোর জন্য কাঁদতে কাঁদতে পাগল পারা হব, চোখের দৃষ্টি হারিয়ে অন্ধ হয়ে যাব রে বাবা।
0: অন্ধেরও দৃষ্টি থাকে মা, সে হচ্ছে অন্তর্দৃষ্টি। তা মেলে ধরে দেখবে তোমার সবুজকে, আমি তখন তোমার কানে মুখ রেখে বলবো, মা, আমার সোহাগিনী মা।
2: আমি যদি এসে মায়ের পাশে দাঁড়াই, যদি বুঝে নিতে চাই আমার অমর ভালোবাসার এতদিনের দেনা পাওনা, তখন কি করবে সবুজ?
0: না না হেনা না, তুমি তো পারবে না, তুমিও তো আমাকে পথ চলার উৎসাহ দিয়েছিলে।
2: কিন্তু এখন যে তোমাকে হারাতে এমন কাঁদে সবুজ।
0: ধৈর্য ধরো, সামনেই পথ, পথে নামতে দাও, ছিনিয়ে আনতে দাও তোমাদের জন্য স্বাধীনতা।
3: ওই নিষ্ঠুর স্বাধীনতা আমি চাই না পথিক, চাই তোমাকে।
0: মেহেরজান, তুমিও?
3: হ্যাঁ, আমিও বলতে এসেছি, যদি আর কারে ভালোবাসো, যদি আর নাহি ফিরে আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো।
0: মেহের, আমার চিরদিনের সাথী মেহেরজান। আর দ্বিধা নয়, নয় পেছনে তাকানো, হাতে হাত রাখো, কদম বাড়াও, আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতেই হবে। বিদায় প্রিয়া, বিদায় প্রিয় মা, বিদায় গর্ভধারিণী দুঃখিনী মা আমার, বিদায়, বিদায়।

0: এতক্ষণ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত দুরন্ত পথিক গল্প অবলম্বনে বিশেষ নাটক দুরন্ত পথিকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাহেব আব্দুল আজিজ, জব্বার চাচা মোহাম্মদ মুসা, আসিফ মীর নাসির আহমেদ নিউটন, দারা শেখ শানে মাওলা, নজমুল এ কে নিয়াজউদ্দিন মোল্লা, মিনহাজ মোহাম্মদ রেজাউল হক, দদুল মোহাম্মদ আহসান কবির, মা সেলিনা খন্দকার শোভা, সহযাত্রী মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ মোবারক হোসেন ও জাফর সাদেক, মেহেরজান দুর্রে মাখনুন নবনী, হাসনাহেনা বর্ষা আহমেদ এবং দুরন্ত পথিক চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম সেলিম। সম্পাদনা মাহমুদ রেজা, বেতার নাট্যরূপ ও প্রযোজনা আব্দুল হাই দুরবার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ ইয়াকুব আলী খান।

নজরুল সঙ্গীত শুনলেন চম্পা বণিকের কণ্ঠে। আমাদের অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী ডালিয়া নওশিন, গানের গীতিকার মোহাম্মদ হেলালুদ্দিন আহমেদ, সুর করেছেন কবিরউদ্দিন।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জাবেদ কারদার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তিনি আজ জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদে বৈঠক পুনরায় বসে। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা পেসকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না হওয়ায় এবং আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। সংসদ নেতা বলেন, গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি কূপ খনন কর্মসূচির আওতায় ৩০টি কূপ খননের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে ১৪০ MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তিনি বলেন, বর্তমানে চলমান ৭টি কূপ খনন শেষ হলে আরও ৮৫ MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে ৪৫০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক সার্ভে এবং ৪২০০ বর্গ কিলোমিটার ৩ডি সিসমিক সার্ভে পরিকল্পনার গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাপেসকে শক্তিশালীকরণের লক্ষ্যে আরও ২টি নতুন রিগ ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ প্রয়োজনীয় সৌরবিদ্যুৎ সরঞ্জামকে শর্ত সাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত ২% অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার তাদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমান ভিসা বন্ড ব্যবস্থা পর্যালোচনা এবং সহজ করার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে তাঁর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং এই খাতে অধিকতর মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বাংলাদেশের জ্বালানি, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্পসহ অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধিরও অনুরোধ করেন। একই সঙ্গে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। তিনি আগামীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যিক চুক্তি পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থ সুরক্ষার মাধ্যমে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আসিয়ান দেশসমূহের সহযোগিতা জোরদারে গুরুত্ব আরোপ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান দেশের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শপথ ও দায়িত্ব গ্রহণের পর আজ নিজ নির্বাচনী এলাকা ভোলায় প্রথম সফরকালে তিনি এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার তাদের ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতি দুর্বল করে দেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেন। ভোলার উন্নয়নে সকলের সহযোগিতা চান আন্দালিফ রহমান। তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে তাঁর ৬ মাসের কার্যকালে তিনি কোনো অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করেননি এবং ভবিষ্যতে একই অবস্থান বজায় রাখবেন। পরে তিনি উকিলপাড়ায় তাঁর বাসভবনে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌড় মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩.৭১ কিলোমিটার পৃথক দুটি সার্ভিস ও সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ ফিতা কেটে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। দুই লেন বিশিষ্ট এইসব সেতুতে কোনো টোল দিতে হবে না এবং সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথ ও পাথে অনুষ্ঠানে এতিমদের প্রতি উত্তম আচরণ সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬:৫০। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭:২০।
2: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সকাল ১০টায়। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক ৬৯৩ কিলোহার্টজ, FM ৯০ মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM ১০২ ও FM ১০৬ মেগাহার্টজে প্রচার হবে।
1: ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ ও FM ১০৬ মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM ৯০ মেগাহার্টজ এবং FM ১০২ মেগাহার্টজে।
2: নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল ৭:৪৫। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮:৩০। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০। ফোন ইন অনুষ্ঠান চল বদলে যায় শুনবেন বেলা ২:২০। নাটক মন নামক শত্রু বেলা ৩:০৫। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন বিকেল ৩:৩৫। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। প্রাণী সুর শুনবেন বিকেল ৫:১০।
1: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯:০৫। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪৪৮ হিজরি ২০২৬ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান শুনবেন রাত ১০:০৫।
2: এছাড়া FM ৯০ মেগাহার্টজে রাত ১২:১৫ নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক ভূতের চিঠি। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM ৯২ মেগাহার্টজে সন্ধ্যে ৭:০০ থেকে রাত ১১:০০ শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM ৯০ মেগাহার্টজ, FM ১০২ মেগাহার্টজ ও FM ১০৬ মেগাহার্টজে সকাল ৬:০০ থেকে বেলা ১২:১০ এবং বেলা ২:১৫ থেকে রাত ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শ্রোতাবন্ধু, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল ৯:০০ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে ৬:০০ সারাদেশের আবহাওয়ার হওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 80%, সন্ধ্যে 6টায় 78%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 4:41, অস্ত যাবে 6:15। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে, তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

গানটির শিল্পী ছিলেন কোহিনুর আক্তার গোলাপি। শুনলেন লালন গীতি, বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী বাণীচিত্র থেকে গান, শিল্পী জিনাত হাসান মুন্নি, দুঃখিত দিনাত জাহান মুন্নি ও তাসিফ। এর পরপরই অনিল সিং এর কণ্ঠে নেপালি গান শুনতে পাবেন।

আকাশ ভরা সুরের ধারায় শুনছেন দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন নীনা হামিদের পরিবেশনায় মোহাম্মদ ওসমান খানের কথায় এবং সুরে আই লাভ ইউ গান, দুঃখিত আমার সোনার ময়না পাখি। এই গানটি এরপরে আনা লিসা এর কণ্ঠে ইতালিয়ান গান শুনতে পাবেন।

প্রিয় শ্রোতা, এই গানের সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠান আকাশ ভরা সুরের ধারা। বাংলাদেশ বেতার ঢাকা শুনছেন নিশুত অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 90 মেগাহার্টজে। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ইয়াকুব আলী খান।

নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইয়াকুব আলী খান। বাংলাদেশ বেতার ঢাকা। আজ সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট সমূহের অঞ্চল উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ বেতার ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের ঢাকা কয়েল অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথ ও পাথে অনুষ্ঠানে ইয়াতিমদের প্রতি উত্তম আচরণ সম্পর্কে বলবেন হাফেজ মাওলানা মুফতি সৈয়দ আহনাফ শাহরিয়ার। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবঙ্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:00। এই অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়েল পূর্বনির্ধারিত অনুষ্ঠান FM 102 ও FM 106 মেগাহার্টজে প্রচারিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় 2026 খ্রিস্টাব্দের অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:00। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়েল পূর্বনির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিসেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যায় শুনবেন বেলা 2:20। নাটক মন নামক শত্রু বেলা 3:05। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35 শুনতে পাবেন। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসো গরিব ছোট পরিবার বিকেল 4:05। প্রাণী সুর শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যা 6:05। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দরবার সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিস্থল প্রযোজিত অনুষ্ঠান সখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1448 হিজরি 2026 খ্রিস্টাব্দ উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন ভিত্তিক আলোচনা ও সেমিনার ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম মিলনায়তন থেকে ধারণকৃত অনুষ্ঠান শুনবেন রাত 10:05। প্রেসশ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধ্যা 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতাবন্ধু, জানিয়ে দিলাম পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। শ্রোতাবন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা। আজ বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আওয়াল ১৪৪৮ হিজরি, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।
1: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টস, FM ৯০ মেগাহার্টস, FM ১০৬ মেগাহার্টস এবং FM ১০২ মেগাহার্টসে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের ৭৩ আয়াত থেকে ৭৬ আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।